আজ বুধবার, 10ই আষাঢ় 1948 শকাব্দ, 1ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:57 হয়ে 35 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 19 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 18 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 2 জুলাই পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 3 এবং 4 তারিখ ঝোড়ো আবহাওয়ার কারণে নদী এবং সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত।
1: ডাক্তার বিধানচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। জীবন কর্ম সমষ্টি মাত্র, আজিকার কর্ম সমষ্টি ও কালকের কর্ম সমষ্টি এক নহে, নিত্য নূতন নূতন কর্ম সমষ্টি আমাদের সম্মুখে দেখা দেয়। কবি গাহিয়াছেন, নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন, সুখী জনের করিস পূজা দুঃখীর অযতন। কবির ওই কথাটি আমি সংসারের তীর্থযাত্রায় পাথেয় বলিয়া মনে করিয়াছি। এই তীর্থযাত্রায় যাহারা আমার সঙ্গে থাকিবেন তাহারা নূতন জীবনের সন্ধান পাইবেন। সেবাই মানুষের পরম সাধন, আমি দিনের সেবা তীর্থযাত্রী। যে প্রতিষ্ঠান এই সেবাকে মূর্ত করিয়াছে সেই প্রতিষ্ঠানে আমার স্থান আছে, ইহা অস্বাভাবিক নহে। একটা নূতন কথা আসিয়াছে, পিসফুল কো এক্সিস্টেন্স, অর্থাৎ তুমিও বাঁচো আমিও বাঁচি। কেহ স্বীকার করুন বা না করুন, ভাবরাজ্যে ইহা নূতনত্বের সৃষ্টি করিয়াছে। আপনিও বাঁচুন আমিও বাঁচি, দুইটিকে মানিয়া নিয়া সেবা কার্য করিতে হইবে। সেবার কাজ করিবার পূর্ণ ক্ষমতা আমার আছে, ইহা আমি স্বীকার করি না।

0: আমার যথাসাধ্য আমি করিব, জগতের উদ্ধার যদি করিতে হয় আমাকে দিয়া হইবে, আর কাহাকেও দিয়া হইতে পারিবে না, এ ধারণা সাংঘাতিক। সেবা যদি আমাদের প্রধান সাধন হয় তাহা হইলে প্রত্যেকের কর্মক্ষেত্রের গণ্ডি আলাদা করিয়া দিতে হইবে, সেজন্য দরকার পিসফুল কো এক্সিস্টেন্স। আমার দৃঢ় ধারণা শান্তির পথ ছাড়া অন্য কোনো উপায়ে উক্ত নীতি সার্থক হইতে পারে না। ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সকলেই যদি বলে আমি বড়, আর সকলে কিছু নয়, তাহা হইলে শরীর হয় রোগের আকর। ফুল, ফল, পত্র, কাণ্ড কিংবা আকাশের গ্রহ নক্ষত্র প্রত্যেকেই যদি বলে আমি বড়, তুমি ছোট, তাহা হইলে সৃষ্টিতে বিপর্যয় ঘটে। সব ভাবের মধ্যে যদি সামঞ্জস্য সাধন করিতে না পারি, তাহা হইলে বিপদ হয় অনিবার্য। আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এ বিষয়ে গুরুত্ব সমধিক। সেবার কাজে যদি সম্মিলিতভাবে অগ্রসর হইতে হয়, তাহা হইলে শান্তির প্রয়োজন। আমরা যে রাষ্ট্রনৈতিক স্বাধীনতা লাভ করিয়াছি তাহাকে যদি গভীর ভিত্তির উপর স্থাপন করিতে চাই, তাহা হইলে শান্তিপূর্ণ সহ অবস্থিতির নীতি অনুসরণ করিতে হইবে। আমি ছাড়া আর একজনও আছে, এ কথা ভাবিতে পারিব না? সকলের কষ্টকে আমার কষ্ট বলিয়া যদি না ভাবি, তাহা হইলে আমি সার্থক চিকিৎসা করিতে পারিব না। জীবনে যত সমস্যা, যত প্রশ্ন আসে, আমাকে ভাবিতে হইবে আমি যদি অনুরূপ অবস্থায় পড়িতাম তাহা হইলে কি করিতাম, ইহা যদি ভাবি সকল সমস্যার মীমাংসা হয়। উচ্চাভিলাষ থাকিলে ঝগড়া বিবাদ না হইয়া পারে না। দিনের শ্রীচরণ পরম তীর্থ, এ ভাব যদি মনে থাকে তাহা হইলে পরস্পর মিলিয়া মিশিয়া আমরা কাজ করিতে পারি, ঘৃণা বিদ্বেষ বা মনোমালিন্য সৃষ্টি হইতে পারে না। যিনি যেখানেই থাকুন না কেন এবং যে কোনো সংস্থারই অন্তর্ভুক্ত থাকুন, সেবার দ্বারা দেশকে বড় করার ইচ্ছা যদি আমাদের থাকে, তাহা দেশকে মঙ্গল ও কল্যাণের পথে পরিচালিত করিবে।
1: সুভাষিততে এতক্ষণ শুনলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। এখন সঙ্গীতাঞ্জলি। সঙ্গীতাঞ্জলিতে আজ প্রথম গান শুনবেন শেফালী ঘোষের কণ্ঠে।

গানটি শুনলেন দিলীপ কুমার রায় এবং কৃষ্ণা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ এই বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার ঘোষাল। আপনার স্বাস্থ্য সকাল 6:40 শুনবেন কথিকা, চিকিৎসক দিবস বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। প্রাত্যহিকী সকাল 6:45 উপস্থাপনায় থাকবেন অয়ন্তিকা ঘোষ এবং কার্তিক ঘোষ। রবীন্দ্রসঙ্গীত মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে সকাল 7:45। 8:00 জানা অজানা বন মহোৎসব কথিকা প্রথম পর্ব বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। 8:05 নজরুলগীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা কথিকা বিস্তৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার সকাল 8:20 বলবেন রজত চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গানে গানের শেষাংশ সকাল 9:30। 10:00 গানের ভেলা উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং অস্মিতা রায়। 12:00 শ্যামাসঙ্গীত শুনবেন দীপাবলী দত্তের কণ্ঠে। 12:15 লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীবৃন্দের কণ্ঠে। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান, বিষয় ঋতু পরিবর্তনে শিশুদের ভাইরাল ইনফেকশন প্রতিরোধ ও প্রতিকার, এই বিষয়ে ডাক্তার কল্লোল পালের সাক্ষাৎকার নিয়েছেন চৈতালি মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল অদ্বিতীয়া উপস্থাপনে থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনে থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত উপস্থিত থাকবেন রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। জাতীয় চিকিৎসক দিবস আলোচনা ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ আলোচনায় থাকবেন শুভাশিস বসাক, শ্যামল জানা এবং সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন, এই বিষয়ে অধ্যাপিকা অর্জিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। শুনবেন প্রথম পর্ব প্রযোজনায় দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। পুরাতনী গান 10:45 দীপা

0: দশটা বেজে তিরিশ মিনিটে নজরুল গীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। পুরাতনী গান দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দীপাবলী দত্তের কণ্ঠে। রাত এগারোটায় লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীবৃন্দের কণ্ঠে। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস শুনবেন একশো আটান্নতম পর্ব। ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শুনবেন দীপাবলী দত্তের কণ্ঠে। সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় থাকবেন সায়নী মজুমদার। আটটা বেজে তিরিশ মিনিটে রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। আটটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীবৃন্দের কণ্ঠে। নটা বেজে দশ মিনিটে রাসধারা, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। দশটা বেজে পনেরো মিনিটে আঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বারোটায় সুরভি, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, ছটা বেজে দশ মিনিটে বার্তা, ছটা বেজে তিরিশ মিনিটে গুল গুলশান, সাতটা বেজে দশ মিনিটে ভজন দীপাবলী দত্তের কণ্ঠে, সাতটা বেজে তিরিশ মিনিটে দর্পণ, রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে হরাইজন। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে একশো পঁচিশ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে ২৯তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। গ্রিস সফরকালে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সে দেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ফিফা বিশ্বকাপে ফ্রান্স তিন শূন্য গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে ২০২৬-২৫ সালের ভিবিজি রামজি আইনটি কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থানও নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে একশো পঁচিশ দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলের কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি একশো দিনের থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন করেছে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, বার্ষিক অমরনাথ যাত্রার পঞ্চান্ন হাজার তীর্থযাত্রীর থাকার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উন্নত নিরাপত্তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে ৫৭ দিন ধরে এই তীর্থযাত্রা শুক্রবার তেসরা জুলাই শুরু হবে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পাহলগাম পথ এবং গান্দরওয়াল জেলার অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া ১৪ কিলোমিটার দীর্ঘ ওয়ালতাল পথ, এই দুটি রুট দিয়েই যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেগুলির উন্নয়ন কাজে হাত দিয়েছে। এর জন্য ৫০,০০০ কোটি

টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গড়করি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সড়ক নিরাপত্তা প্রচারে তিনি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শ্রী গড়করি গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলার, বেশি জোরে গাড়ি না চালানো, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করা, লেন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভাজিলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বক্তব্য। কাউন্টার টেরোরিজম উইক বা সন্ত্রাসবাদ বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা FATF-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়াও শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়গুলি নিয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মত বিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা এবং শক্তিশালী করার বিষয়ে পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও গভীর করার ওপর বিষয় নিয়ে পন্থাপদ্ধতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। শ্রী তাকাইচির এটি ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান।
শ্রী মোদী বলেছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা

করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও জোর দেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ম্যানচেস্টারে, তৃতীয় ম্যাচ 7 জুলাই নটিংহামে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ হবে যথাক্রমে ব্রিস্টল ও সাউদাম্পটনে। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হবে 11 জুলাই। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে। খেলা শুরু হবে আর একটু পরে ভারতীয় সময় সকাল 6:30। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি ব্যারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তনিও মুসা 39 মিনিটে প্রথম গোল করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেছেন, কিন্তু 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে আবারও ফিরিয়ে আসেন রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16 নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ। এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
1: নমস্কার। আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে অবৈধ। অবৈধ মানে হচ্ছে ইললিগ্যাল, এবং অনিয়ন্ত্রিত মানে আনরেগুলেটেড। এই যে মাছ ধরা অবৈধ উপায়ে, সেটা কিন্তু আমরা দেখছি যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা যখন নর্থ বেঙ্গলে যাই, পাহাড়ি নদীগুলোতে আমরা দেখি যে ওই যে সোলার লাইট আছে না, তার যে আপনার ওই ইলেকট্রিক যে প্যানেল আছে, সেটা দিয়ে কিন্তু ওরা ওই জলের মধ্যে একটা ইলেকট্রিক শক দিয়ে দেয়। ইলেকট্রিক শক দেওয়ার ফলে কী হচ্ছে যে আমাদের মাছগুলো তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যায়, এবং দিয়ে কিন্তু অনেক মাছকে তারা কিন্তু একসঙ্গে ধরে ফেলে। এটা যেন একটা বিষয়। আবার আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের কীটনাশক, ক্ষতিকারক কীটনাশক দিয়ে আমরা কিন্তু মাছ ধরছি, বা বিষাক্ত যে কিছু কেমিক্যালস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা মাছ ধরছি। তা এইগুলো কিন্তু সবই কিন্তু একটা অবৈধ মাছ ধরা, যেগুলো করা উচিত না। কারণ এই অবৈধ মাছ ধরলে আমাদের শুধু যে আমরা যে মাছটা চাইছি সেটা তো নয়, আরও অনেক মাছ, অন্যান্য প্রজাতির মাছ যেগুলো এই নদী নালাতে আছে সেই বা সমুদ্রে আছে, সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে তারাও কিন্তু ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের অবৈধ মাছ মানে হচ্ছে আমাদের যে জালের ফাঁস, অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরে তাদের ক্ষেত্রে জালের ফাঁসের কিন্তু আমার অনেকগুলো নিয়মকানুন বলা আছে। এবং এই প্রসঙ্গে আমাদের রাজ্যের দুটো অ্যাক্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট, অর্থাৎ সমুদ্রে মাছ ধরলে কী ধরনের কী কী নিয়মকানুন আছে, এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। ইনল্যান্ড ফিশারি মানে নদী নালাতে রিজার্ভারে মাছ ধরলে যেটা আছে, তাতে পরিষ্কার বলা আছে যে আমরা যদি গিল নেট বা টানা জাল, ড্র্যাগ নেট ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের জালের ফাঁস 25 মিলিমিটার বা তার বেশি হতে হবে। আর যদি ব্যাগ নেট বা ডোল নেট হয়, তাতে কিন্তু 37 মিলিমিটার বা তার বেশি হতে হবে। আর এটা সাধারণ মাছের ক্ষেত্রে। আর ইলিশ ধরার ক্ষেত্রে তো আরেকটু আইনকানুন খুব স্ট্রিনজেন্ট, কারণ আমরা জানেন যে ইলিশ আজকে কিন্তু আমাদের অনেক কমে এসছে। ইলিশের সংরক্ষণ খুব জরুরি, এবং আমাদের যে ইলিশ ধরার জন্য যে মনোফিলামেন্ট গিল নেট বা অন্যান্য যে নেট ইউজ করি, তার কিন্তু ফাঁসের সাইজ বলা আছে 90 মিলিমিটারের অবশ্যই বেশি হতে হবে। এবং আমাদের যে ইলিশের সাইজ, ছোটো ইলিশ কিন্তু ধরা চলবে না, 500 গ্রাম নিচে সাইজের ইলিশ ধরা আমাদের অবৈধ। তো এই সব জিনিসগুলো হচ্ছে অবৈধ ফিশিং। আর যেটা বলছিলাম যে অনিয়ন্ত্রিত ফিশিং, অনিয়ন্ত্রিত ফিশিং হচ্ছে যে আমরা আমাদের যেসব জায়গায় আমাদের নজরদারি নেই, যেমন গভীর সমুদ্রে বলুন, সুন্দর বলে বলুন, যেসব জায়গায় নজরদারি নেই, সেসব জায়গায় কিন্তু যারা মাছ ধরেন তাদের কিন্তু নিজেদেরকেই সচেতন হতে হবে যে তারা যেন আমাদের প্রচুর মাছ ধরে সব সম্পদকে নষ্ট না করে দেন, অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সপ্লয়টেশন, মানে আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাছ আমরা ধরে নিচ্ছি। তো সেইটা হচ্ছে কিন্তু অনিয়ন্ত্রিত ফিশিং। এর জন্য আমরা দেখেছি অনেক সময় যে ট্রল নেট একদম বটম ট্রলিং করে সব মাছ ধরে নিচ্ছে, এবং দেখা যাচ্ছে কি যে একটা প্রয়োজনীয় মাছ ধরার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে জলজ প্রাণী, যেমন ডলফিন, আমাদের কচ্ছপ, আমাদের অন্যান্য আরও যে অসংখ্য প্রাণী আছে, তারা কিন্তু ওই নেটের মধ্যে একবার আবদ্ধ হয়ে গেলে তারা কিন্তু আর বাঁচতে পারে না। কাজেই আমরা কী করছি, এর ফলে কী হচ্ছে, আমাদের যে জলজ বাস্তুতন্ত্র, আমাদের যে একটা খাদ্য খাদক সম্পর্ক আছে, সেই বাস্তুতন্ত্র কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। তো আমরা মাছ চাষ করতে গেলে দেখি যে এখন যেন মাছ চাষ, আমরা পুকুরে মাছ চাষ করি, অবশ্যই এমন কিছু পেস্টিসাইড ইউজ করা চলবে না যেগুলো অবৈধ। কিন্তু আবার আমরা দেখি যে আমরা পোনা মাছের চাষ করতে গেলে আমরা মহুয়া খোল ইউজ করি, সেটা হচ্ছে অর্গানিক, এবং সেই মহুয়া খোলকে দিয়ে আমরা কী করি না, অবৈধ মাছকে মেরে দিই জলের মধ্যে, এবং সেখান থেকে একটা সার তৈরি হয়, তার ফলে পরবর্তীকালে যখন আমরা মাছ উৎপাদন করি, মাছের প্রচণ্ড ফলন ভালো হয়। তো এই প্রসঙ্গে বলে রাখা উচিত যে আমরা সেই সব মাছ চাষ করব পুকুরে, যেখানে সেই সব মাছের ব্রিডিং প্রযুক্তি, অর্থাৎ প্রজনন প্রযুক্তি আমার কাছে বর্তমান, আমরা প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারি, মাছ খাবার খায়, এবং সেই মাছের বাজার দর বেশি, সেই সব মাছ কিন্তু আমরা চাষ করব, সেখানে কিন্তু আমরা আমরা আমাদের প্রয়োজনে আমরা মাছ উৎপাদন বাড়াতে পারি। কিন্তু যখন সমুদ্র থেকে আমরা মাছ আহরণ করছি বা যখন নদীনালা ওপেন ওয়াটার মুক্ত জলাশয় রিজার্ভার থেকে আহরণ করছি, তখন কিন্তু আমাদেরকে কিন্তু এই যে নিয়মকানুন অর্থাৎ সরকারের যে রেগুলেশন এবং নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন ব্যান পিরিয়ড, আমাদের মাছ অবৈধভাবে ভরা চলবে না। আর একটা কথা বলি ইলিশের ক্ষেত্রে, যে ওই আপনার অক্টোবর নভেম্বরে আমাদের পূর্ণিমার 5 দিন আগে বা 5 দিন পরেও কিন্তু আমাদের মাছ ধরা নিষিদ্ধ। তো এইসব নিয়মকানুন কিন্তু আমাদের মেনে চললে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিন্তু মাছের উৎপাদন দীর্ঘস্থায়ী বাড়াতে পারবো। এর ফলে আমাদের যেমন মাছের যোগান বাড়বে, এবং অন্যদিকে একটা আমাদের বিকল্প জীবন জীবিকা, আমাদের যে প্রচুর অগণিত বেকার যে যুবক যুবতী, তারা কিন্তু মাছ চাষটাকে আজকে কিন্তু একটা বিকল্প জীবিকা হিসেবে কিন্তু গ্রহণ করেছে, এবং ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কিন্তু আস্তে আস্তে অনেক ফুলে ফেপে উঠবে। নমস্কার।
0: শুনলেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, এ বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
1: নমস্কার।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি অংশে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলার দু একটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলার দু একটি অংশে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গে শেষ হল আজকের চাষবাস।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব, যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আপনার স্বাস্থ্য।
10: আজ জাতীয় চিকিৎসক দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন ডাক্তার ইন্দ্রনীল সেন।
11: চিকিৎসক ও রোগীর সম্পর্ক ঠিক কি হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন মহলের তাদের নিজস্ব অবস্থান অনুযায়ী একটা ধারণার মডেল আছে। সেই সারিবদ্ধ ধারণার এক প্রান্তে যদি থাকেন বনফুলের অগ্নিশ্বর, তেমনি কোথাও থাকবেন তারাশঙ্করের জীবনমশাই, আবার কোথাও হয়তো থাকবেন এই সন্ন্যাসী রাজার ষড়যন্ত্রী লোভী ডাক্তার। তারাশঙ্করের জীবনমশাইয়ের কবিরাজ ঘরের বাইরের দেওয়ালে বৃষ্টির জলে ঝাপসা হয়ে যাওয়া অক্ষরে লেখা ছিল লাভানাম শ্রেষ্ঠ আরোগ্যম, সব রকম লাভের মধ্যে আরোগ্য লাভই সর্বশ্রেষ্ঠ। কবিরাজ মশাইয়ের বাল্যবন্ধু গ্রামের পণ্ডিত মশাই বললেন, দেখো বাপু, মানুষের রোগ হলে সবচেয়ে লাভ তো একজনেরই, সেটা হলো কবিরাজের। যশ বলো, অর্থ বলো, প্রতিপত্তি বলো, সবই তো তিনিই পান। জীবনমশাই মুচকি হেসে চুপ করেছিলেন। এরপরে পণ্ডিত মহাশয়ের কিছু মাস পরে অসহ্য গ্রন্থিশূলের যন্ত্রণা শুরু হল। তার আক্রমণে পণ্ডিত মশাই একদম শয্যা নিলেন। জীবনমশাইয়ের চিকিৎসায় তিনি নিরাময় হয়ে গেলেন এবং হয়ে গিয়ে তিনি নিজে হেঁটে এসে দেওয়ালে লেখাটা আবার নতুন করে লিখে দিলেন, লাভানাম শ্রেষ্ঠ আরোগ্যম, সব লাভের মধ্যে আরোগ্য লাভই শ্রেষ্ঠ। অর্থাৎ ডাক্তারবাবুকে আমি যতই ভিজিট দিই বা ফি দিই না কেন, কোনো কিছুই জীবন বা আরোগ্যের সমতুল্য দাম বা মূল্য নয়। আর এইখানেই চিকিৎসক রোগী সম্পর্কের অবনতির প্রথম সূত্র। আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি হল বাজার অর্থনীতির দর্শন, যেটা ক্রেতা বিক্রেতার সম্পর্কে সব কিছুকে ভেঙে দেখতে চায়, সব কিছুকেই দাম দিয়ে যাচাই করতে চায়। সমস্যা হল, চিকিৎসা বিজ্ঞান কেবলমাত্র পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করতে পারে, গ্যারান্টিযুক্ত ফলাফল দিতে পারে না। সারা জীবন রোগীদের কাছে একটা প্রশ্ন কয়েক কোটি বার আমাদের শুনতে হয়, ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? উত্তর একটাই, ভয় নেই এমন রোগ। আর 100% গ্যারান্টিযুক্ত নিরাপদ সুনিশ্চিত চিকিৎসা যেখানে কোনো ঝুঁকি নেই, এই দুটো জিনিস বিজ্ঞানে হয় না, হতে পারে না। মনে পড়ে কয়েক দশক আগে বেলেঘাটার শিশু হাসপাতালে কিছু

0: নবজাতক শিশু মারা গিয়েছিল। রাজ্য তোলপাড় হল সরকারের তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি বলবার চেষ্টা করেছিলেন যে শিশুগুলির জন্মকালীন যে ওজন বা অপুষ্টি এতটাই গভীর ছিল যে এই রকম ঘটনা দুর্ভাগ্যজনক হলেও সারা পৃথিবীর পরিসংখ্যানের নিরিখে এটা আমাদের কাছে নিশ্চয়ই একটা বিপদ সংকেত, কিন্তু এই বিষয়টা অদৃষ্টপূর্ব নয়। সংবাদ মাধ্যম রেড়ে করে তেড়ে গেল। পরিসংখ্যান দিয়ে সন্তান হারা মায়ের চোখের জলের ঢাকতে চাইছেন মন্ত্রী। সত্যি তাই, একটি মৃত্যু চিকিৎসকের কাছে কম বেশি একটি পরিসংখ্যান, কিন্তু রোগী বা তার পরিজনের কাছে সবসময়ই 100%। সুতরাং দুপক্ষের দৃষ্টিভঙ্গি বা দেখার চোখ এবং অবস্থান আলাদা। চিকিৎসকের জাজমেন্ট কখনোই সেন্টিমেন্টের দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়, কারণ সেটা হলে তার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়। কোনো সাধারণ মানুষ কি ভাবতে পারেন যে দুদিনে সদ্যজাত ফুটফুটে একটা পালকের মতো নরম শিশুর শরীরে ছুরি চালাতে হবে? কিন্তু চিকিৎসককে সেটা নির্দ্বিধায় করতে হয়। সেই রকম নৈর্ব্যক্তিকতা চিকিৎসার অনিবার্য অঙ্গ। কিন্তু সেই অজুহাতে যদি মোবাইলে ফেসবুক দেখতে দেখতে সদ্য সন্তানহারা মাকে বলা হয়, হ্যাঁ কত নম্বর যেন বের, হ্যাঁ আপনার বাচ্চা মারা গেছে, বডি নিয়ে যান, এটাকে কিন্তু নিষ্ঠুরতা বলে। সুতরাং সম্পর্কটা সবসময়ই ফ্ল্যাশ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করে, আর সেটাই বিপদের সবচেয়ে বড় কারণ। চিকিৎসক রোগী সম্পর্কের অবনতি, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো আমরা দেখছি, দেখা যাচ্ছে সামান্য একটা কথা বলার অসুবিধে, সামান্য একটা কমিউনিকেশন স্কিল থাকলে পরে, সামান্য একটু সহৃদয়তা, বা সবসময় হয়তো সহৃদয়তা আসেও না, কণ্ঠস্বরে একটু নরম করে বললে পরে যে সমস্যার সমাধান হয়ে যায়, সেই সমস্যাটাই হঠাৎ করে আগুন জ্বেলে দিচ্ছে ডাক্তার রোগী সম্পর্কের মধ্যে। সবার শেষে যেটা বলা উচিত, পরিকাঠামো এবং মানব সম্পদের ওপর অত্যধিক চাপ, সুতরাং চিকিৎসক রোগীর সম্পর্কের অনেকগুলি মাত্রা আছে, এর অবনতির কারণও একটি নয়। আর সবচেয়ে বড় কথা, কোনো ঘটনাই কিন্তু চিরস্থায়ী নয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, চিকিৎসক এবং রোগী হচ্ছেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, অর্থাৎ এরা দুজনে এমনই একটা অবস্থানে থাকেন যাদের মধ্যে কখনো তাদের আলাদা করা যায় না। যেই তাদের আলাদা করতে চেষ্টা করুক, যদি তারা পয়সাটাকে চিরে আধখানাও করে দেন, একটা পিঠে চিকিৎসক এবং আর একটা পিঠে রোগী কিন্তু থাকবেনই। আমরা সুখে দুঃখে হাসিতে কান্নায় পরস্পরের সঙ্গী। একজন চিকিৎসক তার রোগীকে তার বোঝানোর দরকার আছে যে জরা ব্যাধি মৃত্যু অনিবার্য সত্য। আমরা সেই চিকিৎসকের আদর্শের দিকে তাকিয়ে থাকি যিনি কোলে মৃত সন্তান নিয়ে মাকে মায়ের সামনে দাঁড়িয়ে তিনি বলবেন, থাকে যদি কোথা অশোক নিলয় ভিক মাগিয়ান সৎসপচয়, পরশে তাহার উঠিবে দুলিয়া পরাণ মৃণাল ভগ্ন। তবেই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সেই চেতনা জাগবে যে জরা ব্যাধি মৃত্যু সবসময় চাইলেই আমরা নিবারণ করতে পারি না, কোথাও কোথাও মেনেও নিতে হয়, আবার কোথাও কোথাও আমাদের সেটাকে অতিক্রম করে মহাজীবনের পথে এগিয়ে যেতে হয়। চিকিৎসক রোগীর সম্পর্ক দীর্ঘজীবী হোক, তাদের মধ্যে সুসম্পর্ক ফিরে আসুক, এটাই প্রার্থনা।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কথিকা, বললেন ডাক্তার ইন্দ্রনীল সেন।

0: Doohickey. দিনের শুরু মানেই পথ চলার শুরু, আর পথ চলা মানে ক্ষণে ক্ষণে নতুন নতুন পরিচয়, ক্ষণে ক্ষণে জীবনের সঙ্গে চমক। যারা ভালো চিঠি লেখে তারা স্বপ্নে জানালার ধারে বসে আলাপ করে যায়, তার কোনো ভার নেই, বেগ নেই, কিন্তু স্রোত আছে। আসুন ভারহীন সহজের রস নিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী। শুরুতেই আজকের দিন,
1: কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয় হিসাবে রাজ্যবাসীর গর্ব। 1862 সালের পয়লা জুলাই আজকের এই দিনেই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন মাননীয় বিচারপতি স্যার বার্নিস পিকক। ভারতীয়দের মধ্যে প্রথম বিচারপতি হন মাননীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত। মাননীয় বিচারপতি পি বি চক্রবর্তী হলেন প্রথম ভারতীয় যিনি প্রথম স্থায়ী বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে কার্য পরিচালনা করেন। ভবন নির্মাণ করেন তৎকালীন সরকারি স্থপতি মিস্টার ওয়াল্টার গ্রেনফিল। বেলজিয়ামের সাইপ্রাসের স্টাড হাউস অথবা ক্লোথ হলের আদলে সুদৃশ্য হর্মতল নির্মিত হয়। সেকালে যখন পাখা বা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল না, তখন এই ভবনের বিচারকক্ষ থেকে গরম হাওয়া সরিয়ে ঠান্ডা হাওয়া প্রবাহের ব্যবস্থা করেছিলেন সেকালের বিশিষ্ট স্থপতিবর্গ। আজ সেই আনন্দের দিন, সেই সুন্দর মুহূর্তের দিন, কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা দিবস আজ।
0: আজ পয়লা জুলাই, সকলে জানেন আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। 1906 সালের মাঝামাঝি কোনো এক সকালে কলকাতা মেডিকেল কলেজের এক ছাত্র কলেজের মেইন গেটের কাছে দাঁড়িয়েছিলেন। তার চোখের সামনে হঠাৎই ঘটে গেল এক দুর্ঘটনা। নিয়ম ভেঙে একটি দামি জুরি গাড়ি এসে পড়ল এক চলন্ত ট্রামের সামনে। মুহূর্তে জুরি গাড়িটি ভেঙে চুরমার হল। নেহাত কপাল জুড়ে বেঁচে গেলেন গাড়ির আরোহী মেডিকেল কলেজের ধাত্রীবিদ্যার অধ্যাপক কর্নেল পেক। সাহেব তো রেগে লাল। ট্রামের নেটিভ ড্রাইভারের এত বড় স্পর্ধা যে সামনে সাহেবের গাড়ি দেখেও সে ট্রাম থামায়নি। তখনই ঠিক করলেন ক্ষতিপূরণের দাবি করে মামলা রুজু করবেন। সাক্ষী হিসেবে মেডিকেল কলেজের সেই ছাত্রটিকে ট্রাম ড্রাইভারের সমস্ত দোষ বলে মিথ্যে বলতে বললেন। এদিকে দীর্ঘদেহী যুবক ছাত্রটি মিথ্যে সাক্ষী দিতে অস্বীকার করলেন। সাহেব তো আরও রেগে গিয়ে ছাত্রটিকে জব্দ করার হুমকি দিলেন। ফলস্বরূপ পরবর্তী এমবি পরীক্ষায় ছাত্রটি অন্যান্য সমস্ত বিষয়ে প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। শুধু তাই নয়, পরবর্তীকালে ওই ছাত্রটি এদেশের এবং ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ ডাক্তারি ডিগ্রি ও ডিপ্লোমাগুলি অর্জন করলেও কর্নেল পেকের ওই ঘটনার জন্য এমবি কখনো হয়ে উঠতে পারেননি। সেদিনের সেই সাহসী যুবকটি পরবর্তীকালে ভারতবর্ষের শ্রেষ্ঠ চিকিৎসকদের অন্যতম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। 1882 সালের আজকের দিন অর্থাৎ পয়লা জুলাই পাটনায় জন্মগ্রহণ করেন বিধানচন্দ্র রায়। পরাধীন দেশের নাগরিক বিধানচন্দ্র পদে পদে ইংরেজের বৈষম্য নীতির শিকার হলেন। লন্ডন থেকে এমআরসিপি এবং এফআরসিএস উত্তীর্ণ হয়ে আসা একজন ভারতীয়কে তাঁর প্রাপ্য সম্মানের তুলনায় নিচু পদ দিয়ে অপমান করা হল। ডাক্তার বিধান কখনো মাথা নিচু না করে দাঁতে দাঁত চেপে ধীরভাবে কাজ করে যান 1919 পর্যন্ত। ওই বছরই তিনি যোগ দেন কারমাইকেল মেডিকেল কলেজে। প্রায় ওই সময় থেকেই বিধানচন্দ্র প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হন। দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে তাঁর রাজনীতিতে যোগ দেন। 1928 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান কমিটিতে নির্বাচিত হন। অল্পদিনের মধ্যেই ওই কমিটির কলকাতায় অনুষ্ঠিত সম্মেলনে তাঁর বিপুল কর্মদক্ষতার প্রত্যক্ষ পরিচয় পেলেন মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু প্রমুখ নেতারা।

0: চিকিৎসকের গুরু দায়িত্ব পালন করেও রাজনীতিতে দক্ষ ও গঠনমূলক নেতা হিসেবে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। ১৯৪৮ সালে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। ১৯৪৮ থেকে ১৯৬২ পর্যন্ত দীর্ঘ ১৪ বছর মুখ্যমন্ত্রীর পদে তিনি পশ্চিমবঙ্গের প্রধান রূপকার হিসেবে পরিচিত ছিলেন। ওই কয় বছরে দলের প্রস্তাবিত নীতি অনুযায়ী জমিদারি প্রথার উচ্ছেদ, সেচ ব্যবস্থার বিপুল উন্নতি, চাষিদের হাতে উন্নত ধরনের বীজ, ধান ও সার সরবরাহ, সারা রাজ্য জুড়ে বিভিন্ন কারখানা, বহু শত মাইল নতুন রাস্তা, অজস্র স্কুল, কলেজ, হাসপাতাল স্থাপন প্রভৃতি ব্যাপক কর্মকাণ্ডের সফল নেতা ছিলেন বিধানচন্দ্র রায়। ১৯৬২ সালে আজকের দিনে পয়লা জুলাই প্রয়াত হন তিনি। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুর এই দিনটি উদযাপিত হয় চিকিৎসক দিবস হিসেবে। আমাদের প্রণাম শ্রদ্ধা রইল ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি এবং তাঁর দেখানো পথে যে অগণিত চিকিৎসকরা মানুষের যথার্থ সেবা করছেন তাদের প্রতিও রইল আমাদের শুভেচ্ছা এবং অনুরাগ।
1: ভারতের স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িত। ১৮৮০ সালের পয়লা জুলাই তাঁর জন্ম। ছাত্রাবস্থায় বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঋষিকেশ কাঞ্জিলাল, ঋষি অরবিন্দ, বারীন্দ্র কুমার, বাঘা যতীন প্রমুখের সংস্পর্শে আসেন তিনি এবং উত্তরপাড়ায় শিল্পী সমিতি ও বৌবাজার কলেজ স্ট্রিটে এইসব অঞ্চলে শ্রমজীবী সম্প্রদায় নামক স্বদেশী পণ্যের দোকান স্থাপন করেন। ১৯২১ সালে অমরেন্দ্রনাথ গান্ধীজির অসহযোগ আন্দোলনে সক্রিয় যুক্ত হন। আন্দোলন প্রত্যাহত হলে ১৯২৩ সালে ভারত রক্ষা আইনে ৩ বছরের জন্য কারারুদ্ধ হন তিনি। সুরেশ দাস ও সুরেশ মজুমদারের সহযোগিতায় ১৯২৭ সালে কংগ্রেস কর্মী সংঘ প্রতিষ্ঠা করেন এবং ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। ১৯৩৭ থেকে ১৯৪৫ তিনি কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন। ১৯২২ সালে উত্তরপাড়া বিদ্যাপীঠ এবং ১৯২৬ সালে আত্মশক্তি লাইব্রেরি প্রতিষ্ঠা বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জীবনে উল্লেখযোগ্য কীর্তি। ১৯৫৭ সালের ৪ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়।

এই সমস্ত মানুষেরা আমাদের জীবনে অতীত স্মৃতি হয়ে যাননি, তাদের আমরা ধরে রাখি মনের আক্ষরে। তাই তো বর্তমানে থেকেও ভবিষ্যতের বীজ বুননে এদের অবদান অস্বীকার করা যায় না। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছি দেশের মাটির ওপর, তারা হাতে হাত ধরে আরও শক্ত করে বলি, দেশের ভালো হোক, সকলের কল্যাণ ও মঙ্গল হোক। আসুন সকলে মিলে একসঙ্গে করি দেশ বন্দনা।

0: সকলে মিলে একসঙ্গে করলাম দেশ ও বন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আজ 1 জুলাই, একেবারে মাসের প্রথম দিন। তাই জানিয়ে দিই আমাদের প্রাত্যহিকীতে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় কি। মন খারাপের মহৌষধ। মন খারাপ বলে কয়ে আসে না সব সময়। এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা রূপে বিভিন্ন হয়ে থাকে। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না চাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়, মন খারাপের মহৌষধ।
0: জুলাই মাসের প্রথম পক্ষের প্রথম চিঠি, প্রথম দিনের প্রথম চিঠি। গোপা বন্দ্যোপাধ্যায়, বেতাইতলা, হাওড়া থেকে।

0: লিখেছেন। ঋতু পরিবর্তন সব জায়গাতেই হয়, প্রকৃতিতেও আবার মানুষের মনেও। ঘন কুয়াশার চাদর মানে মন বেশ খানিকটা খারাপ, আবার যখন হঠাৎ রামধনু ওঠে তার মানে কেউ মেঘ সরিয়ে দিচ্ছে। আমার আবার মন খারাপের কোনো ঠিক ঠিকানা নেই, পাগল হাওয়া কিংবা পাগলা ষাঁড়ের মতো কারণ ছাড়াই যখন তখন ধেয়ে আসে, আর আসে যখন পুরো ভেতরটাকে এ ফোঁড় ও ফোঁড় করে দেয় যন্ত্রণায়। এবার এমন কিছু দরকার বা কাউকে দরকার যে কিনা শক্ত হাতে এই দুর্দমনীয় শক্তিকে প্রতিহত করতে পারবে। প্রথমে কিছুতেই সে হার মানবে না, তাকে কমানো বা দমানো যাবে না, জোরালো হয়ে খুঁটি গেড়ে বসে থাকবে যেন এ তার পৈতৃক নিবাস। আর দুর্জনকে শায়েস্তা করার মতো এমন শক্তিশালী কেউ প্রতিবারই আমার কাছে ঠিক সময় মতো হাজির হয়ে যায়। ছোটবেলায় বাবা ছিল এই সমস্যা সমাধানের জাদুকর, আর এখন এক হ্যারি পটারকে পেয়েছি যে অন্তত বুঝতে পারে যে আমার মন ভালো নেই, মেঘ জমেছে, আর তখনই তার হাতের ম্যাজিক ওয়ান্ডটা নিষ্পেষ করে ওঠে আলোর ছলকানি দিয়ে সেই মেঘটিকে সরিয়ে দেবার জন্যে। এক জীবনের থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তাই আকাশ যত কালোই হোক না কেন, আলো ঝলসে উঠবেই। গোপা বন্দ্যোপাধ্যায়, বেতাইতলা হাওড়া থেকে ছিল আপনার চিঠি।
1: এর পরের চিঠি লিখছেন সুশান্ত অধিকারী, কুলিয়া মোহাম্মদ বাজার বীরভূম থেকে। আমার ভালো লাগার প্রিয় প্রাত্যহিকী, একজন শিক্ষক হিসেবে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিশু যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হয়ে ওঠে। কিন্তু নানা সীমাবদ্ধতা, অভিভাবকদের উদাসীনতা ও বাস্তব জীবনের প্রতিবন্ধকতার কারণে সেই স্বপ্নের সবটুকু পূরণ হয় না। তখন মন প্রশ্ন করে, এত চেষ্টা করেও যদি সব নাই হয় তবে লাভ কি? মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই বিবেক উত্তর দেয়, তোমার কাজ চেষ্টা করা, ফলের দায়িত্ব সময়ের। একদিন বিদ্যালয়ে এক ছাত্র দৌড়ে এসে বলল, স্যার আজ আমি নিজে নিজেই অঙ্ক করতে পেরেছি। তার চোখের আনন্দ আর মুখের হাসি মুহূর্তেই আমার সব ক্লান্তি দূর করে দিল। আরেকদিন এক অভিভাবক বললেন, স্যার আমার ছেলে এখন বাড়িতে নিজে থেকেই পড়তে বসে, আপনাদের জন্যই এত পরিবর্তন। কথাগুলো শুনে মনে হলো আমাদের শ্রম বৃথা যায়নি। সন্ধ্যায় বাড়ি ফিরে সহধর্মিণী বললেন, হতাশ হয়ো না, আজ যে চারাগাছ লাগাচ্ছ কাল সেটাই ছায়া দেবে। তার কথাগুলো আমার মনে নতুন সাহস জাগিয়ে দিল। তখন উপলব্ধি করলাম মন খারাপের প্রকৃত মহৌষধ হল ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কর্তব্যনিষ্ঠা এবং অটল আশা। ছোট ছোট সাফল্যই বড় অর্জনের ভিত্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন, উঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই বাণী আমাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। তাই প্রতিদিন নিজেকে বলি, আমি ফলাফলের নই, প্রচেষ্টার মানুষ। আজ না হোক একদিন আমার ছাত্রছাত্রীরাই আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এই বিশ্বাসই আমার শক্তি, আমার আনন্দ, আমার ভালো লাগার প্রাত্যহিকী এবং মন খারাপের প্রকৃত মহৌষধ। সকলের মঙ্গল কামনায় সুশান্ত অধিকারী, কুলিয়া বীরভূম থেকে লিখলেন।

শান্তনা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট, কলকাতা 136 থেকে লিখেছেন। ভাই প্রাত্যহিকে, মন খারাপের উপকরণ চারদিকে এত বেশি যে তার থেকে নিস্তার পাওয়া বড় কঠিন। খবরে, সোশ্যাল মিডিয়ায়, পথে ঘাটে, নিজের ব্যক্তিগত জীবনে শুধুই মন খারাপ আর মন খারাপ। কিন্তু এই জীবন সামনে এসে আমি একটা কথা বেশ বুঝেছি, এই মন খারাপ করে কিচ্ছু পাওয়া যায় না। নিজে কষ্ট পাওয়া আর ওই কষ্ট দেওয়া ছাড়া। তাই আমি এখন করণীয় কর্তব্য পালনের যথাসাধ্য চেষ্টা করি যতটা পারি, যেটা সাধ্যাতীত সেটা নিয়ে আর ভাবি না। এর জন্যে আমি মহৌষধ হিসেবে বেছে নিয়েছি ফুল, পাখির ডাক, শিশু ভোলানাথ আর গান। সকালে উঠেই চলে যাই আমার সাদা ধবধবে ফুলে ভরা টগর ফুলের গাছের কাছে, দু হাতে জড়িয়ে ওদের আদর করি। পাখির কুজন শুনতে শুনতে ওদের আরও আদর করি। তারপর অন করে দিই রেডিও, বিকেলে বাইরে বেরিয়ে খেলায় মত্ত শিশুদের সান্নিধ্য উপভোগ করি প্রাণ ভরে। আর রাত 11টা থেকে 12টা পর্যন্ত আবারও আমার মনের মতো বন্ধু প্রাণের আরাম রেডিওর গান। মন খারাপকে কাছে ঘেঁষতেই দিই না, এখন এটাই আমার প্রতিদিনের সাধনা। আর যে কদিন আছি এই পৃথিবীতে, এমনি করেই যেন আনন্দ খুঁজে নিতে পারি। আমার পরম প্রিয় কবির কথায় বলি, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। শান্তনা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট, কলকাতা, 700 1।

এরপর লিখছেন প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। মন খারাপ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো ব্যর্থতা, আবার কখনো অজানা শূন্যতা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পর যেমন নতুন সূর্য ওঠে, তেমনি মন খারাপেরও একটি মহৌষদ আছে, আশা, ভালোবাসা এবং নিজের প্রতি বিশ্বাস, একটি আন্তরিক হাসি, প্রিয় মানুষের কয়েকটি সান্ত্বনার কথা, মায়ের স্নেহভরা স্পর্শ কিংবা বন্ধুর অকৃত্রিম সঙ্গ মুহূর্তেই মনকে হালকা করে দিতে পারে। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, প্রিয় গান শোনা, একটি ভালো বই পড়া বা নিজের মনের অনুভূতিগুলো ডায়েরিতে লিখে রাখাও মনকে নতুন শক্তি দেয়। অনেক সময় অন্যের মুখে হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা আমাদের নিজের মনকেও আনন্দে ভরিয়ে তোলে। জীবনের সুখ দুঃখ পাশাপাশি চলবে, এটাই তো বাস্তব। তাই দুঃখকে ভয় না পেয়ে তাকে জীবনের একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত, কারণ প্রতিটি কষ্ট আমাদের আরও ধৈর্যশীল, আরও শক্তিশীল এবং আরও মানবিক করে তোলে। মন খারাপ চিরস্থায়ী নয়, সময়, ভালোবাসা, ইতিবাচক চিন্তা এবং সুন্দর স্মৃতিগুলোই ধীরে ধীরে মনকে সুস্থ করে তোলে। তাই যখনই মন খারাপ হবে, মনে রাখবেন আপনার ভেতরেই লুকিয়ে আছে নতুন করে হেসে ওঠার শক্তি। আশা কখনো হারাবেন না, কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো

অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের পরই আমাদের দরজায় কড়া নাড়ে। নমস্কার আন্তে, প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখলেন।

0: ভালো করা প্রভাত বন্ধু। মানুষ দুটো জিনিস কখনো ভোলে না, আপনজনের দেওয়া দুঃখ আর অপরের দেওয়া সম্মান। সংসারে সবার সুখ দুঃখের মিশ্রণে আপনজনেদের মাঝে দিন কাটে। লিখছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। মন ভালো করা কথা বলো বা ঘটনা, এসব যেমন থাকে, মন খারাপের কারণও ওখান থেকেই জন্ম নেয়। কিন্তু জীবন তো থেমে থাকার নয়, হারানো প্রাপ্তি নিয়ে জীবন কাটে আমাদের। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু কিছু স্মৃতি বরাবরের জন্য অমর হয়ে থাকে। নিজের জীবনের ঘটনা বললে বলতে হয় 2023-এর প্রায় মাঝামাঝি, যেদিন আমার জীবনের অর্ধেক আকাশ শূন্যতায় ভরে গেল। বিনা নোটিসে অর্ধাঙ্গিনী চির বিদায় নিল জীবন থেকে। সেদিন মন খারাপের আরেক পর্ব আমার জীবনে ঘনিয়ে এলেও তা থেকে পরিত্রাণের পথ খুঁজতে কাগজ কলমকে হাতে তুলে নিয়েছি বেশি করে। আগে থেকে টুকটাকে অভ্যেস ছিলই, এবার যেন ডুব দেয়া কালি কলম মনের বাসরে পুরোপুরি। ছেলেমেয়েরা মন খারাপের মহৌষধ হিসেবে বলে, বাবা তোমার আগে ছিল একটা দেশ, জন্মভূমি ভারত, আর এখন তোমার তিনটে দেশ। জন্মভূমির সঙ্গে জুড়ে নাও ছেলের কাজের দেশ কানাডা, আর মেয়ের কাজের দেশ অস্ট্রেলিয়া। বছরে নিজের হাতে গড়া বাটিতে কাটাও 3-4 মাস, বাকিটা নতুন দুদেশে। ভ্রমণও হবে আর ভ্রমণ কাহিনী লিখে সময়ও কাটবে ভালো। দুদেশ থেকে কন্টেন্ট পেয়ে যাবে তোমার লেখালেখির। পরন্ত বেলার নাও ভাসিয়েছি ওদের ভাবনাকে সঙ্গী করে। এভাবেই বছরের 12টি মাসকে ভাগ করে চলছে একাকিত্বের বোঝা হালকা করা গত 3 বছর ধরে। প্রসঙ্গত বলি, এবার এসেছি কানাডা টরন্টোয়। রথ দেখা, কলা বেচা দুটো একসঙ্গে হবে। ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা দেখব জনাকীর্ণ স্টেডিয়ামে বসে। লাইফ টাইম অভিজ্ঞতা হবে, কি বলো? অবশ্যই অবশ্যই। সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে ছিল আপনার চিঠি। খুব আনন্দ করুন আর খেলা দেখুন।
1: এরপর লিখছেন ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া, কলকাতা থেকে। আমার সকল ব্যথার উপশম প্রাত্যহিকী, সকালের মেঘ জমাটি গুমট আবহে বৃষ্টি প্রত্যাশী মন খারাপের কালে তোমার আহ্বানে মন খুলে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে কুর্নিশ। চিরবন্ধু, চিরনির্ভর, কারুর কথা মনে পড়লেই মনে হয় কত কথা ছিল তারে বলিতে। সেই কোন আদ্যিকালে আমার অক্ষরমালার সৃষ্টির প্রতি প্রেম, ছিন্ন পাতায় ভাষা তরণীর ভেলা ভাসানোর পালা, স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ, ছাপার অক্ষরে প্রথম নিজের নাম দেখার তুরীয় আনন্দ, ভাষায় প্রকাশে অক্ষমতা স্বীকার করেও বিশ্বাস করি প্রথম যা কিছু তার জন্য এভাবেই সম্ভবত প্রথম প্রেম উপচে পড়ে। এরপর কলেজ বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত ম্যাগাজিনে একটা ছোট গল্প জমা দিয়ে দুরু দুরু বক্ষে অপেক্ষার অবসান। প্রথম প্রেমের গল্প প্রকাশিত হয়েছে দেখে প্রশংসা এবং বিতর্ক কালের মধ্যে শিলিগুড়ি থেকে প্রকাশিত নামি দৈনিকে চলতে থাকে অবিরাম বিভিন্ন বিষয়ে লেখালেখি। বিশ্ববিদ্যালয় পর্ব চুটিয়ে লিখছি, কত নামি অনামি লিটল ম্যাগে জলজল করে আমার নাম, গর্বে ভরে ওঠে মন, একটু আধটু পরিচিতির ব্যাপকতা প্রসারিত হয় তিলোত্তমায় থিতু হওয়ার সময় থেকেই। লেখার গতি যেন তখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার জন্য নিবেদিত। প্রতিটা লেখার পরিপ্রেক্ষিতে বন্ধুমহলে সমালোচনার ঝড়, প্রত্যাশার জ্বর। দিন আসে, দিন অবসান হয়, প্রভাতে বিমল আনন্দে

বন্ধু, এখন লিখি কম, পড়ি বেশি, প্রতিনিয়ত সমৃদ্ধ হই। আর মন খারাপের বেলায় যখন দেখি ছায়া ঘনাইছে বনে বনে, তখন এখনো অবধি প্রকাশিত 300+ লেখাগুলোর সযত্নে রক্ষিত কপিগুলোর ওপর পরম আবেশে হাত বুলোই। এখন কম লেখা প্রকাশিত হওয়াতে দুঃখ পাই না, শুধু মন খারাপের বেলায় আপন মনে গেয়ে উঠি, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, হে বন্ধু, হে প্রিয়। ধ্রুবজ্যোতি বাগচি নোয়াপাড়া কলকাতা থেকে লিখলেন।

0: অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন। মন যে আমার বড় বালাই, এই আছে এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া কাঁচের টুকরো। যেন প্রাত্যহে কি আমার সকল মন খারাপের মহৌষধ হল ওই চতুষ্পদ রাস্তার অবলা পশুগুলো। ছোটবেলা থেকে ওদের সঙ্গ পেয়েছি আমি, আর খুব সহজেই ওদের মনের ভাষা অভিব্যক্তি বুঝতে পারি। আমার দুঃখ আর মন খারাপের সময়গুলোতে ওদের সংস্পর্শ আমার হৃদয়ে মহৌষধের মতো কাজ করে। এই মহৌষধ যা আমাকে কেউ কোনোদিন কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে দেওয়া হয়নি। আমার ভালো লাগা আর ভালো থাকা সবটুকু নির্ভর করে ওদের ওপর। যখন খরস্রোতা জীবন নিজের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর, সহসা এসে সম্মুখে দাঁড়িয়ে যায় কিছু বাধা নিষেধাজ্ঞা। চলমান জীবনের সামনে এত বড় গিরিখাত পার হব কিভাবে, সংশয় মনে তখন নিজেকে বারবার প্রশ্ন করেছি, আমি কি তাহলে হেরে যাব? দৈনন্দিন জীবনে এরকম দুঃখে মন খারাপে যখন আমি আচ্ছন্ন, তখন ওই চার পা অবলা পশুগুলোর মধ্যে কেউ কেউ ল্যাজ নেড়ে নেড়ে আমার মুখে চুম্বন করে চলে যায়। তখন আমার সকল দুঃখ মন খারাপের মলিনতা এক নিমেষে উধাও হয়ে যায়। না, এটা কোনো ম্যাজিক বা জাদুকরের কারসাজি না, এই মহৌষধ প্রকৃতির থেকে সৃষ্টি হওয়া ওদের নিষ্পাপ ভালোবাসা। তাই আমার মন খারাপের মহৌষধ হল রাস্তার ওই অবলা অসহায় পশুগুলোর সংস্পর্শ। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন।
1: এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 80%। বৃষ্টি হয়েছে 3.2 মিলিমিটার। আজ এবং আগামীকাল

0: মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 3 এবং 4 তারিখ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী 3 এবং 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর এখানেই শেষ হল।
1: দেখলেন তো, আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশে মেঘ জমবে, কিন্তু মনে মেঘ জমতে দেবেন না। ভালো থাকবেন সবাই, আলো নিয়ে, নিজেরা আলো হয়ে। আজ প্রাত্যহিকী থেকে বিদায় নিচ্ছি। ছিলাম আপনাদের বন্ধু অয়ন্তিকা ঘোষ।
0: আমি কার্তিক ঘোষ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে
আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতোমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত রাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বার্কোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্টুটেড রিভার সাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এর এক্সিকিউটিভ আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের 145তম জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। আসি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যের 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন।
1: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে।
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে যাদের আবেদন বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি কোনো অযোগ্য আবেদন ভুলবশত গৃহীত হলে পরবর্তী যাচাইয়ে তা বাতিল করা হতে পারে। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যে 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পরিকল্পনা জেলার পারফরমেন্স অনুযায়ী প্রকল্পের কাজ ঠিকভাবে এগোচ্ছে কিনা তার উপরে নজরদারির জন্য মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য

0: আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ ও বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এতে অদক্ষ বা আনস্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বিতে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এতে কর্মরত সেমি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বিতে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এতে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বিতে 11,807 টাকা করা হয়েছে। পাশাপাশি জোন এর দক্ষ বা হাইলি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 14,054 টাকা এবং জোন বিতে 12,990 টাকা নির্ধারণ করা হয়েছে বলে শ্রম দপ্তর জানিয়েছে। প্রতিদিন 8 ঘন্টা হিসেবে সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা বজায় রেখে সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প, হোটেল, রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি শিল্প সহ মোট 31টি নির্ধারিত শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের এই ন্যূনতম মজুরি কাঠামো হার প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এদিকে বিগত সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি 6 বার বৃদ্ধির কথা ঘোষণা করলেও হোসিয়ারি শিল্পে তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ জানিয়ে ওয়েস্টবেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন শ্রম দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে। সরকার ঘোষিত মজুরি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকার পরিকাঠামো ও পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ জোর দিচ্ছে। নবান্নে গতকাল পূর্ত সড়ক বিভাগ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পৃথক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার ও প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শীর্ষ আধিকারিকরা। পূর্ত দপ্তরের সড়ক বিভাগের বৈঠকে জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি, নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 31 জুলাইয়ের মধ্যে জল জীবন মিশনের আওতায় 4,100 গ্রামে 100 ভাগ কাজ শেষ করা হবে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এক্সিকিউটিভ সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্যের অডিটোরিয়ামে আজ বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক অভিজ্ঞতা, সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব। রাজ্যের IAS আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে গতকাল হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিকশিত স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছিলেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্যের মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতন একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমানে রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিচ্ছে।
1: আমরা আদিবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ, তাদের ভাষা সংস্কৃতি

0: উপাসনা স্থান উন্নয়ন সংরক্ষণ এই অধিকার করে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই, ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
1: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের 145তম জন্মদিন উদযাপিত হচ্ছে। দিনটি চিকিৎসক দিবস হিসেবেও পালিত হচ্ছে। বাংলার রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার কাজ করেন। চিকিৎসক হিসেবে অসাধারণ খ্যাতিও অর্জন করেছিলেন ডক্টর রায়। অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য সাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়। 1991 সালে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, তার প্রয়াণ দিবস আজ। 1962 সালে 1 জুলাই ডাক্তার বিধান চন্দ্র রায় প্রয়াত হন। বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন তথা চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন আজ। বিধাননগরের এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই সঙ্গে বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন চিকিৎসক প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠন বিধান রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহুয়া মুখোপাধ্যায়।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: ভারতবর্ষের পরিচয় শুধু তার মানুষ, ভাষা বা সংস্কৃতির বৈচিত্র্যে নয়, তার প্রকৃতির বৈচিত্র্যেও। এই দেশের উত্তর প্রান্তে রয়েছে তুষারাবৃত হিমালয়, দক্ষিণে প্রাচীন পশ্চিমঘাটের চিরসবুজ অরণ্য, পূর্বে উত্তর পূর্ব ভারতের সজীব বর্ষাবন, মধ্যভাগে বিস্তীর্ণ শাল ও মিশ্র পর্ণমোচী অরণ্য, দক্ষিণ পূর্বে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপের ম্যানগ্রোভ, আর পশ্চিমে থর মরুভূমির শুষ্ক বাস্তুতন্ত্র। এত ভিন্ন প্রকৃতির সমাহার পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। আমরা প্রতি বছর বনমহোৎসব উপলক্ষে দেশজুড়ে লক্ষ লক্ষ চারা রোপণ করি। এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের পরিবেশ বিজ্ঞানের আলোকে আমাদের একটি মৌলিক প্রশ্ন নতুন করে ভাবতে হবে। ভারতের প্রতিটি অঞ্চলে কি একই ধরনের বৃক্ষরোপণ, একই ধরনের পরিকল্পনা এবং একই ধরনের বনমহোৎসব কার্যকর হতে পারে? উত্তর হলো না। হিমালয়ের জন্য যে বৃক্ষ উপযুক্ত তা সুন্দরবনের লবণাক্ত মাটিতে টিকবেই না। পশ্চিমঘাটের বর্ষাবনের উদ্ভিদ থর মরুভূমির খরাকে সহ্য করতেই পারবে না, আর মরুভূমির দেশীয় গাছকে ঘন পরিবেশে রোপণ করলে তার স্বাভাবিক বৃদ্ধি হবে না। অর্থাৎ প্রকৃতিকে না বুঝে বনায়ন করা যায়, কিন্তু বাস্তুতন্ত্র গড়ে তোলা যায় না। আজকের ভারতের বনভূমিকে বুঝতে হলে আমাদের কয়েক কোটি বছর পেছনে ফিরে যেতে হবে। একসময় ভারতীয় ভূখণ্ড ছিল দক্ষিণ গোলার্ধের প্রাচীন গন্ডোয়ানা মহাদেশের অংশ। লক্ষ লক্ষ বছর ধরে ভারতীয় টেকটোনিক প্লেট উত্তরমুখে অগ্রসর হতে থাকে। প্রায় 5 কোটি বছর আগে এটি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই মহাজাগতিক শক্তি সংঘর্ষ থেকেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম। অন্যদিকে দক্ষিণ ভারতের উপদ্বীপীয় মালভূমি পৃথিবীর অন্যতম প্রাচীন স্থলভাগ। পশ্চিমঘাট, পূর্বঘাট এবং দাক্ষিণাত্যের শিলাস্তর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস বহন করে চলেছে। উত্তরে নবীন পর্বতমালা এবং দক্ষিণে প্রাচীন মালভূমি, এই বৈপরীত্যই ভারতের প্রকৃতিকে অসাধারণ বৈচিত্র্য দিয়েছে। এই সঙ্গে

0: আটকে হয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্র বায়ু ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মাত্রায় বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাটের ঢালে যেখানে বছরে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে থর মরুভূমিতে বৃষ্টিপাত অতি সামান্য। হিমালয়ের উচ্চতা, সমুদ্রের নৈকট্য, নদী প্রবাহ, মাটির প্রকৃতি এবং তাপমাত্রার তারতম্য সব মিলিয়ে ভারতের প্রতিটি অঞ্চলে সৃষ্টি হয়েছে পৃথক পৃথক পরিবেশ। এই কারণেই ভারতের বনভূমি এক রকম নয়। কোথাও চিরসবুজ বর্ষাবন, কোথাও শাল ও সেগুনের পর্ণমোচী অরণ্য, কোথাও শঙ্কুবন, কোথাও ম্যানগ্রোভ, কোথাও কাঁটাঝোপ, আবার কোথাও মরু উদ্ভিদের বিস্তৃতি। ভারতের বনযাত্রা শুরু হয় হিমালয় থেকে, কারণ হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি সমগ্র ভারতীয় উপমহাদেশের জলজীবনের ভিত্তি। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সহ অসংখ্য নদী উৎসই পর্বতমালায়, তাই হিমালয়কে প্রায়শই এশিয়ার জলাধার বলা হয়। যখন বৃষ্টির জল ওক, রডোডেনড্রন, দেবদারু এবং অন্যান্য দেশীয় বৃক্ষ সমৃদ্ধ অরণ্যের উপর পড়ে, তখন সেই বনভূমি একটি প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে। জল মাটির গভীরে প্রবেশ করে, ভূগর্ভস্থ জলাধার পূর্ণ হয় এবং পরে ধীরে ধীরে ঝর্ণা ও প্রস্রবণের মাধ্যমে নদীতে ফিরে আসে। একই সঙ্গে পাহাড়ি বন ঢালের মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, ফলে ভূমিধসের ঝুঁকি কমে, নদীতে অতিরিক্ত পলি জমা কম হয় এবং নিচে সমভূমির কৃষি ও জনজীবনও উপকৃত হয়। এই পাহাড়ের সাথেই তাই আমাদের পবিত্র অরণ্যের প্রচলন হয়। ধর্মীয় বিশ্বাসের আড়ালে এই বনগুলিকে সংরক্ষণ করা হলেও প্রকৃতপক্ষে এগুলিই ছিল স্থানীয় জলাধার, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্যের রক্ষা কবচ। হিমালয় আমাদের শিখিয়েছে বন মানে জল। এবার আমরা যাত্রা করি ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তে, পশ্চিম ঘাটের দিকে, যেখানে বন আমাদের শেখায় জীবনের বৈচিত্র্যের প্রকৃত অর্থ। প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ পশ্চিম ঘাট পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালার একটি। লক্ষ লক্ষ বছর ধরে এটি ভারতীয় উপদ্বীপের পশ্চিম প্রান্তে নীরবে দাঁড়িয়ে আছে। আরব সাগর থেকে আসা আর্দ্র মৌসুমী বায়ু এই পর্বতমালায় আঘাত করে প্রবল বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাটকে পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটগুলির একটি হিসেবে গণ্য করা হয়। এই অঞ্চলে হাজার হাজার উদ্ভিদ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর বাস। এদের মধ্যে বহু প্রজাতি স্থানিক, অর্থাৎ পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। এই অরণ্য দক্ষিণ ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উৎসভূমি। পশ্চিমঘাটের আরেকটি বিশেষ পরিচয় তার পবিত্র অরণ্য। কেরলের কাভু, কর্ণাটকের দেবরাকাডু এবং মহারাষ্ট্রের দেবরায় এই ক্ষুদ্র বনভূমিগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মানুষের বিশ্বাস ও সংস্কৃতির মাধ্যমে সংরক্ষিত হয়েছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা। বিস্মৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার বলছেন রজত চক্রবর্তী।
1: একজন সমদর্শন মানুষ মোহনবাগান মাঠ থেকে ছুটতে ছুটতে চলেছেন টালিগঞ্জের দিকে পাগলের মতো। টালিগঞ্জে তার হাতে তৈরি নিউ থিয়েটার্সের সামনে যখন পৌঁছলেন, তখন দাউ দাউ আগুনে পুড়ছে সব, সব ছাই হয়ে যাচ্ছে। ভদ্রলোক প্রমথেশ বড়ুয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। প্রমথেশ বড়ুয়া সহ্য করতে পারলেন না এই আগুন, কান্না জড়ানো গলায় বলে উঠলেন, আমার দেবদাসটাও পুড়ে গেল। এতক্ষণ ছুটে আসা মানুষটি আশ্বাস দিয়ে বললেন, পড়েনি, এই তো দেবদাস আমার পাশেই দাঁড়িয়ে আছে। নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার তার এতদিনের স্বপ্নের স্টুডিও ছাই হয়ে যাওয়া দেখতে দেখতেও শিল্পীকে সাহস দিয়ে যাচ্ছেন। 1940 সালের 9ই আগস্ট নিউ থিয়েটার্সের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সময়ও তিনি ছিলেন অবিচল। প্রসঙ্গত, 1935 সালে নিউ থিয়েটার্স প্রযোজিত দেবদাস চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া এবং তিনিই ছিলেন দেবদাস চরিত্রাভিনেতা। বীরেন্দ্রনাথ সরকার ছিলেন বাংলায় চলচ্চিত্র নির্মাণ ও বাণিজ্যের প্রাণপুরুষ। 1920 সাল নাগাদ তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এলেন কলকাতায়। তাঁর জন্ম ভাগলপুরে 1901 সালের 5ই জুলাই। ভাগলপুরে প্রাথমিক পড়াশোনার পর চলে আসেন কলকাতায়। কলকাতায় হিন্দু স্কুলের পর প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা। তখনকার নিয়ম মেনে বিয়ে হলো তার চোরবাগানের সম্ভ্রান্ত মিত্র পরিবারের মেয়ে 12 বছরের অমিয়বালার সঙ্গে। তারপরেই চলে গেলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে। বীরেন্দ্রনাথের বাবা ছিলেন অবিভক্ত বাংলার অ্যাডভোকেট জেনারেল স্যার নরেন্দ্রনাথ সরকার, বিখ্যাত শিক্ষাবিদ, পাঠ্যপুস্তক রচয়িতা, সমাজ সংস্কারক স্যার প্যারিচরণ সরকারের বংশধর তাঁরা। লন্ডন থেকে ফিরে এসে তরুণ বীরেন্দ্রনাথ নতুন কিছু করার তাগিদ অনুভব করেন। বন্ধু ইঞ্জিনিয়ার প্রমথনাথ রায়ের সাথে শুরু করলেন ব্যবসা। এই সময় শিল্পী হরেন ঘোষের সঙ্গে তার আলাপ। হরেন ঘোষ তখন টাকার অভাবে বুকের বোঝা নামে এক নির্বাক ছবি শেষ করতে পারেননি। আর্থিক সাহায্য করেন বীরেন্দ্রনাথ। 1930 সালে নভেম্বর মাসে রিলিজ করল সিনেমা, চলল না। বন্ধু প্রমথনাথ ও অমর মল্লিককে নিয়ে গড়ে তুললেন ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট। 1930 সালের ডিসেম্বর মাসেই চিত্রা নামে সিনেমা হল তৈরি করলেন বীরেন্দ্রনাথ। সুভাষচন্দ্র বসু এসেছিলেন উদ্বোধন করতে। 1931 সালেই দুটি নির্বাক ছবি রিলিজ করলেন, চারু রায় পরিচালিত চাষার মেয়ে এবং প্রফুল্ল রায় পরিচালিত চোর কাঁটা। সন্তুষ্ট হলেন না বীরেন্দ্রনাথ। একদিকে ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক, আরেকদিকে সৃজনশীলতায় নতুন কিছু করার তাগিদ যা বিদেশি শিক্ষায় পরিশীলিত। কলকাতার দক্ষিণ প্রান্তে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের কাছে বিঘে দশেক জমি লিজ নিলেন বাসন্তী কটন মিলের মালিকের থেকে। জঙ্গল পরিষ্কার করে তৈরি হল স্টুডিও, দুটি বড় বড় ফ্লোর, রেকর্ড রুম, ল্যাব, ক্যান্টিন, অফিস ঘর, চারিপাশে সাজানো বাগান, পুকুর, বড় বড় গাছ। 1930 সালের 19শে সেপ্টেম্বর কলকাতায় নিউ থিয়েটার্সের উদ্বোধন হল। প্রতীক হাতির মুখ এবং বীজ মন্ত্র যা প্রতীকের নিচে লেখা আছে তা হল জীবতাং জ্যোতিরেতু ছায়াম, জীবন আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক। বীরেন্দ্রনাথ শুরু করলেন এক নতুন পথের যাত্রা। তখন চলচ্চিত্রে প্রথম সবাক সিনেমা বা টকি শুরু করেছে বোম্বে ইম্পেরিয়াল মুভিটন কোম্পানি। সিনেমার নাম আলম তারা। বীরেন্দ্রনাথ গেলেন বোম্বে, নিজে প্রযুক্তিবিদ হওয়ায় দ্রুত শিখে এলেন টকি সিনেমার প্রযুক্তি। তখন বাংলা সিনেমায় ম্যাডান থিয়েটার্সের একক আধিপত্য। তাদের ব্যানারে টকি প্রদর্শিত হল 1931 সালের 11ই

0: এপ্রিল জামাইষষ্ঠী সিনেমা ক্রাউন হলে, আর বীরেন্দ্রনাথের নিউ থিয়েটার্সের প্রযোজনায় টকি সিনেমা দেনা পাওনা মুক্তি পেল চিত্রা হলে 1931 সালে 30 ডিসেম্বর। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিচালনায় প্রেমাঙ্কুর আতর্থি, অভিনয় ছিলেন জহর বন্দ্যোপাধ্যায়, নিভানবনী দেবী। বীরেন্দ্রনাথের উদ্যোগে নিউ থিয়েটার্সের প্রথম ছবিটিই ছিল সবাক সিনেমা। এরপরেই বীরেন্দ্রনাথ গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই অনুরোধ নিয়ে যে নটীর পূজা নৃত্যনাট্যটি ছায়াছবি হিসেবে করতে চান। রবীন্দ্রনাথ রাজি হলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় একমাত্র সিনেমা নটীর পূজা। 4 দিনে শুটিং শেষ। রবীন্দ্রনাথ নিজে অভিনয় করলেন, ক্যামেরায় ছিলেন নিতিন বসু, কিন্তু দেখা গেল সিনেমা নয়, নৃত্যনাট্যটি ক্যামেরাবন্দী হয়েছে মাত্র। ছবিটি মুক্তি পেয়েছিল 1932 সালের 22শে মার্চ, কিন্তু সাফল্য আসেনি। সেই একই সময় নিউ থিয়েটার্স প্রযোজিত হিন্দি সিনেমা তৈরি হয় মহব্বত কি আসু। রায়চাঁদ বড়াল পাঞ্জাব থেকে আসা তরুণ কুন্দনলাল সাইগালকে নিয়ে এলেন বিএন সরকারের কাছে। জহুরির চোখ চিনেছিল প্রতিভা। কে এল সাইগালকে মাসিক 200 টাকা বেতনে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয় নিউ থিয়েটার্সের সাথে। প্রথম একজন গায়ক নায়কের আবির্ভাব হল মহব্বত কি আসু ছবিতে। নিউ থিয়েটার্সের প্রথম হিন্দি ছবি সাফল্য না পেলেও তারপরেই 1932 সালের 24শে সেপ্টেম্বর মুক্তি পেল দেবকী বসুর চণ্ডীদাস। কলকাতায় 64 সপ্তাহ টানা চলেছিল। বাণিজ্যিক সফল এই ছবির হিন্দি ভার্সন করলেন বিএন সরকার। হিন্দি চণ্ডীদাসের পরিচালক ছিলেন নিতিন বসু। ভারতীয় সিনেমায় ডবল ভার্সন সিনেমা করার পথিকৃৎ বীরেন্দ্রনাথ সরকার। 1934 সাল, গৌরীপুরের রাজকুমার প্রমথচন্দ্র বড়ুয়া যোগ দিলেন নিউ থিয়েটার্সে। যোগ দিয়েই বীরেন্দ্রনাথ সরকারের সঙ্গে কথা বলে ছুটলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ নিয়ে, দেবদাস উপন্যাসটির অনুমতি দিন, সিনেমা করব। শরৎচন্দ্র আপত্তি করেন, কিন্তু রাজকুমারের জেদ রাজি করিয়ে ফিরলেন। 1935 সালে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় তৈরি হল সিনেমা দেবদাস। নাম ভূমিকায় প্রমথেশ বড়ুয়া, পার্বতীর ভূমিকায় যমুনা বড়ুয়া, চন্দ্রমুখীর চরিত্রে চন্দ্রাবতী দেবী। তারপর সাফল্যের ইতিহাস। 1936 সালে তৈরি হল দেবদাসের হিন্দি ভার্সন। হিন্দি দেবদাস সিনেমায় দেবদাসের ভূমিকায় অভিনয় করলেন কে এল সাইগল। বাণিজ্যিক সাফল্যের শীর্ষে নিয়ে গেল নিউ থিয়েটার্সের কোম্পানিকে। তারপর হল অসমীয়া ভাষায়। উদ্যোগী পুরুষ বীরেন্দ্রনাথ বিস্তার ঘটান তার সিনেমা শিল্পের সুদূর লাহোর পর্যন্ত। 1934 সালে লাহোরে প্রতিষ্ঠিত করলেন নিউ ইন্ডিয়া ফিল্ম স্টুডিও। 1937 সালে যদিও বন্ধ হয়ে যায়, তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ। চলচ্চিত্র শিল্প এক গভীর সংকটময় পরিস্থিতিতে তখন। 1940 সালে নিউ থিয়েটার্সে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। 1940 সালেই প্রিয় বন্ধু প্রমথেশ বড়ুয়া নিউ থিয়েটার্স ছেড়ে চলে যান। গভীর আঘাত পেয়েছিলেন বীরেন্দ্রনাথ সরকার। একটি কথাও না বলে বাড়িতে নিজেকে বন্দী করে রাখেন এক উদ্যোগী পুরুষ। চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কারো সঙ্গে দেখা বা কথা বলতেন না। নিউ থিয়েটার্স বন্ধ হয়ে যায়। বিভিন্ন ভাষায় 130টি সিনেমা প্রযোজনা করে যে মানুষটি বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হঠাৎ স্বেচ্ছা নির্বাসনে চলে গেলেন। এই সময় প্রমথেশ বড়ুয়া মারা যান মাত্র 48 বছর বয়সে। প্রমথেশ বড়ুয়ার শেষ ইচ্ছা অনুযায়ী তার শবদেহ নিয়ে যাওয়া হয়েছিল এলগিন রোডে তার প্রিয় বন্ধু বীরেন্দ্রনাথ সরকারের বাড়ির সামনে। বন্ধুত্বের সম্পর্ক কত গভীর হলে মানুষের শেষ ইচ্ছে হয় বন্ধুর বাড়ির সামনে দিয়ে যেন নিয়ে যাওয়া হয় শবদেহ। বীরেন্দ্রনাথ স্থির, নিশ্চুপ, ভাষাহীন। ভারত সরকার 1970 সালে চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য বীরেন্দ্রনাথ সরকারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। 1972 সালে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করে। 1980 সালের 28শে নভেম্বর বাংলা তথা ভারতীয় সিনেমার অন্যতম স্থপতির জীবনাবসান হয়। বাংলা তথা ভারতীয় সিনেমার প্রাণপুরুষ বীরেন্দ্রনাথ সরকারের 125তম জন্মবার্ষিকী আগামী 5 জুলাই 2026। আধুনিক প্রযুক্তির জৌলুসময় সিনেমার রোশনায় সামনে দাঁড়িয়ে নিউ থিয়েটার্সের ধুলো সরিয়ে আমাদের স্মরণ করা প্রয়োজন সিনেমায় বীরেন্দ্রনাথ সরকারের অবদান।
1: শুনলেন কথিকা, বিস্মৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার, বললেন রজত চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। গুর্জারি টোরি রাগে শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী। শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

0: শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
0: এখন বাংলা ছায়াছবির গান নিয়ে শুনবেন গানে গানে। আজ চার মূর্তি ছায়াছবি থেকে বেশ কয়েকটি গান আপনাদের জন্য। প্রথম দুটি গান মান্না দের কণ্ঠে।

শুনছেন চারমূর্তি ছায়াছবি থেকে গান। এবার চারমূর্তি ছায়াছবি থেকেই আরও দুটি গান, প্রথমে অংশুমান রায়, পরে মান্না দে।

Jhatpat, jhatmut.

আনি মানি জানি না, পাগ পাগ মানি না, আনি মানি জানি না, পাগ পাগ মানি না, আসে যদি কাছাকাছি, আরে আসে যদি কাছাকাছি, মেরে দেবো ল্যাং, জুজুৎসু প্যাঁচে ব্যাটা হয়ে যাবে ব্যাং।

0: জুজুৎসু প্যাচে ব্যাটা হয়ে যাবে।
1: বাংলা ছায়াছবির গান নিয়ে শুনলেন না গানে গানে, এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসব আর কিছুক্ষণ পর।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়।

0: বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: এখন সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েশি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে 2025 সালের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজে ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযোগ্যভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক আর্থিক কারিগরি প্রস্তুতি সম্পন্ন করছে। সব প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলের প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারেন্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজিসকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারতও মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য জাহাজ চলাচলের উপরেও গুরুত্ব দেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাই দারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনগণের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন।

করেছে। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে দেশ চিকিৎসা ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে, মেডিকেল কলেজের সংখ্যাও দ্বিগুণ হয়েছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে, বিকশিত ভারত গঠনে চিকিৎসকদের ভূমিকারও প্রশংসা করেন শ্রী মোদী। জাতীয় চিকিৎসক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে

বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের চারটি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047 কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আজ সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লি পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনাও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বোধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রীসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রীস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রীসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়েও উভয় পক্ষে আলোচনা হয়েছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাহাত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। উত্তরাখণ্ডের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আজ থেকে একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। নতুন এই ব্যবস্থার আওতায় উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিলুপ্ত করা হবে এবং রাজ্যের সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান একটি নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে। উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2016 এবং উত্তরাখণ্ড বেসরকারি আরবি ও ফার্সি মাদ্রাসা স্বীকৃতি বিধিমালা 2019-এর কার্যকারিতা আজ থেকে শেষ হয়ে গেল। রাজ্য সরকার উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আইনের অধীনে একটি নতুন ব্যবস্থা চালু করছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লির হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের অধিকাংশ এলাকার ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো ইকুয়েডর খেলায় মেক্সিকো 2 গোলে এগিয়ে আছে। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলা দেরিতে শুরু হয়। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছল তারা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় 2 দল মুখোমুখি হবে।
আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ লন্ডনের দ্য ওভালে গতকাল প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 125

0: আন্তলে জবাবে অস্ট্রেলিয়া মাত্র 13 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজে গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এর পরের স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের দাবদাহের মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় ঝড় বৃষ্টি চলছে। জেলার বিস্তীর্ণ অংশে বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রায় পারদ এখনও স্বস্তিদায়ক স্তরে নামেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও আর্দ্রতার কারণে মানুষের নাজেহাল অবস্থা। ঘর থেকে বেরোলেই ঘেমে নেয়ে কাহিল হয়ে পড়ছেন মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় হলেও কবে পুরোদমে বর্ষা নামবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে কৃষক সমাজ। বর্ষার আগমনের প্রত্যাশায় জেলায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আমন ধান চাষের প্রস্তুতি। বিভিন্ন এলাকায় বীজতলা তৈরির কাজ চলছে, পাশাপাশি জমিতে মাটি তৈরির কাজও জোর কদমে এগোচ্ছে। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি বর্ষাকালীন সবজির বীজ বপনও শুরু হয়ে গেছে। কৃষকদের আশা, আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে চাষের কাজে গতি আসবে এবং আমন মরশুম ভালো যাবে। প্রচণ্ড গরমের কারণে জেলার অধিকাংশ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকালবেলার ক্লাস চালু রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই ব্যবস্থা 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও সময়ের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। জুন মাসে জেলা জুড়ে পালিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। গত 20 জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে। জেলার মূল অনুষ্ঠানটি হয় রাজপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও দীপঙ্কর জানা, জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রদর্শনী সাধারণ মানুষের আকর্ষণ কাড়ে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে জেলা এবার সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। সুন্দরবনের জঙ্গলের মধ্যে বনকর্মীদের যোগচর্চা যেমন নজর কাড়ে, তেমনি নদীর বুকে ভাসমান জলযানের ওপর যোগাভ্যাস ছিল অভিনব উদ্যোগ। জেলার মূল অনুষ্ঠানটি হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে, যেখানে প্রায় 3000 বিভিন্ন বয়সের মানুষ যোগচর্চায় অংশ নেন। উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি সহ প্রশাসনের একাধিক আধিকারিক। এদিকে জনমুখী সরকারি পরিষেবা পৌঁছে দিতে গত 15 জুন থেকে 18 তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল জনকল্যাণ শিবির। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরগুলির আয়োজন করা হয়। ফলতার ফতেপুরে একটি শিবির পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখেন। 15 জুন থেকে আবার গভীর সমুদ্রে মৎস্য শিকার শুরু হয়েছে। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা, রায়দিঘি ও ডায়মন্ড হারবারের প্রায় 1500 ট্রলার ইতোমধ্যেই গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে। মৎস্যজীবীদের আশা, বর্ষা সক্রিয় হলে জাল ভরে উঠবে রূপলি ইলিশে এবং বাঙালির পাতে আবারও জায়গা করে নেবে তাদের প্রিয় মাছ। তবে জীবিকার সন্ধানে সুন্দরবনের মৌল ও কাঁকড়া শিকারীদের জন্য উদ্বেগের কারণ লাগাতার বাঘের হামলা। চলতি বছরে বেসরকারি হিসেবে এখনও পর্যন্ত 6 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বাঘের আক্রমণে। গুরুতর জখম হয়েছেন আরও 2 জন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি সহায়তার আবেদন জানিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় একদিকে যেমন বর্ষার প্রতীক্ষা, তেমনি কৃষি, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসনিক উদ্যোগ এবং জীবিকার সংগ্রাম মিলিয়ে জুন মাস জুড়ে ফুটে উঠেছে জেলার এক বহুমাত্রিক ছবি। প্রকৃতির খামখেয়ালিপনার মাঝেও মানুষ আশাবাদী, ভালো বৃষ্টি হবে, জমি সবুজ হবে আর জীবনও আবার নতুন ছন্দে ফিরবে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বাংলা ছায়াছবির গান নিয়ে গানে গানে দ্বিতীয় পর্ব শুনবেন। ছবির নাম টার্গেট। প্রথম গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী, পরের গানের শিল্পী জিৎ গাঙ্গুলী।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা, তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ECG, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন গানে গানে। এই অনুষ্ঠানে এবারে সেদিন চৈত্র মাস ছবির গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: সেদিন চৈত্র মাস, ছবির এ গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ

0: বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোনের অনুষ্ঠান গানের ভেলা।

কখনো তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ, কখনো উগো কাজল নয়না হরিণী তুমি দাও না ও দুটি আঁখি, কখনো আবার আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন বুঝি ওই চোখে সাগরেরও নীল। স্ক্রিনে হতেই পারেন সুচিত্রা সেন আছেন, হতেই পারেন সুপ্রিয়া চৌধুরী রয়েছেন, অথবা হতেই পারে তনুজা আছেন। এভাবে মোহিত হয়ে তাদের রূপে, তাদের শুধুমাত্র চোখের তারায় কত না গান, কত কত না গান বাঁধা হলো, শুটিং হলো, সে ছবি রিলিজ করলো এবং এখনও মানুষ সেসব গানে বিমোহিত। তবে এই যে যে চোখের সাগরের নীলের প্রতি এমন গান লিখছেন কখনো পুলক বন্দ্যোপাধ্যায়, কখনো গৌরীপ্রসন্ন মজুমদারেরা, শুধুমাত্র কি তাদের চোখ, নায়িকাদের উপস্থিতি, তাদের ব্যক্তিত্ব, তাদের অভিনয় ক্ষমতা, তাদের সৌন্দর্য, তাদের বুদ্ধিমত্তা, সবটা কিন্তু প্রত্যেক অভিনেত্রীর নায়িক

আর তাদের আইডেন্টিটিকে ডিফাইন করে, তাদের অস্তিত্বকে জানান দিয়ে যায়। তিনি কেমন, তিনি কে? সুন্দর তো বড় পর্দার হিরোইন হতে গেলে হতেই হবে, সুন্দর তারা সকলেই, কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের বাইরেও আরও যা কিছু, সে সবটা গড়ে তোলে এক এক নায়িকার ইমেজ। আমাদের কারো কাছে সুচিত্রা সেন, কারো কাছে অপর্ণা সেন, কারো কাছে সুপ্রিয়া দেবী, কারো কাছে সাবিত্রী দেবী, কারো কাছে পাওলি, কারো কাছে সোহিনী সরকার, কারো কাছে রীতা ভরি, কারো কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই যে আজ তো এক প্যাকেজ তৈরি করে ফেলা, নিজের একটা ব্র্যান্ডিং, নিজের একটা অস্তিত্ব, সবটা নিয়েই এই নায়িকারা, ছবির পর্দার হিরোইন যারা, তারা বিভিন্ন মানুষের মনের মধ্যে তাদের পাকা পোক্ত জায়গা করে নেন। স্বাগত জানাই আজকের এই গানের ভেলায় বুধবার আজ, আর ঘড়ির কাঁটা বলছে দশটা পেরিয়ে গিয়েছে। আপনি টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তাই অবশ্যই আজ এই সময়টাই একটা ঘন্টা বাংলা ছায়াছবির গান শোনার কথা। আর একই সঙ্গে শুধুমাত্র গান তো শুনি না, এই সময়টায় বাংলা ছবির নানান দিক, কলাকুশলী, গুণীজন, ছবির মেকিং, গল্প, নানান বিষয় নিয়ে অনেকটা গল্প, খানিক বলি আমি, খানিক বলেন আপনারা, বিষয় থাকেই এক একদিন এক একটি বিষয়, অন্তত খানিকটা যদি আমরা ওই বেড়াটুকু না করে দিই তাহলে আলোচনা নানান দিকে চলে যেতে পারে। আসুন না আজকে এই যে স্ক্রিন জুড়ে যারা রং ছড়িয়েছেন, যারা প্রেম ছড়িয়েছেন, যারা তাদের নিজস্ব ব্যক্তিত্ব, অভিনয় গুণ সবটা দিয়ে ভরিয়ে দিয়েছেন মানুষের মন, সিঙ্গেল স্ক্রিন বা রূপলি পর্দার সেসব নায়িকাদের গল্প হোক। হতে পারেন আপনি প্রবীণ ব্যক্তি, হতে পারেন এই সময়ের নবীন প্রজন্মের কেউ, মনের মধ্যে যে অভিনেত্রী, চরিত্রাভিনেত্রী অথবা নায়িকা যাকেই, আপনার ভারী ভালো লাগে, আসুন না 2213134213 তাঁর কথা বলতে। কেন ভালো লাগে খানিকটা সেটুকুও হোক, আর তার ছবির কোনো গান যদি শুনতে চান অনুরোধ করবেন নিশ্চয়ই, আমি যদিও কথা দিতে পারছি না যে শোনাতেই পারব, যদি আমার সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব, কেমন? আসুন আজ 03221313134 আপনারা বলুন আপনাদের মন জুড়ে থাকা সেই নায়িকার কথা অথবা সেই চরিত্রাভিনেত্রীর কথা যার অভিনয় গুণ আপনাকে বারে বারে আকর্ষণ করে। আপনাদের সঙ্গে এমন অনেক গল্প, নায়িকাদের কথা, অভিনেত্রীদের কথা নিয়ে রয়েছে শর্মিষ্ঠা সরকার।

0: না।
1: যদি ভোট করা যেত, অর্থাৎ ওই ব্যালট বক্সে বা ইভিএম এর মাধ্যমে, যে আপনার মত দিন, অনেক নাম রইল, তার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অভিনেত্রীর কথা, অবশ্যই বাংলা চলচ্চিত্র জগতের। আমরা জানি, আমরা সকলেই জানি, নির্দ্বিধায় সর্বাধিক ভোট সেখানে পেয়ে যেতেন সেই মানুষটি, যার হাসিতে মুক্ত ঝরে, যার চোখের গভীরতা আমাদের কোন অতলে ডুবিয়ে নিয়ে যায়, যার ব্যক্তিত্ব এমনভাবে তৈরি হয় যে তাকে ফিল্মের শুটিংয়ে আসার সঙ্গে সঙ্গে রীতিমতো চারপাশে তটস্থ হয়ে পড়েন সকলে। মিসেস সেন তিনি, ম্যাডাম সেন তিনি, এমনই তার ব্যক্তিত্ব যে কখনো কখনো কোনো কোনো ছবির টাইটেল কার্ডে উত্তম কুমারের নামের আগেও তার নামখানি রাখতে বাধ্য হন প্রযোজকেরা। তিনি অবিসংবাদী সেই মানুষটি সুচিত্রা সেন। অবশ্যই অনেকের অনেকের পছন্দের নায়িকা তিনি, অভিনেত্রী তিনি, কিন্তু তার সঙ্গেও আরও যারা জায়গা করে নিয়েছেন আমাদের মনের মধ্যে, তারাও সকলেই কিন্তু আপন দূতিতে উজ্জ্বল। আজ তেমনি আরও অনেকের কথা হবে, ঠিক যেমন সুচিত্রা সেনের কথা বললাম, ওই সময় দাঁড়িয়ে যখন সুচিত্রা সেন এবং উত্তম কুমারের জুটি একের পর এক সুপারহিট ছবি দিয়ে চলেছে পর পর, সেই সময়টাতেও কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছিলেন নিজ গুণে এমন অনেক অভিনেত্রী, তাদের মধ্যে একজন অবশ্যই ইনি। কে বলুন তো?
2: এবার মোলে সুতো হব,

না না, কার কথা বলছি, সেই উত্তর দেওয়ার জন্য কোনো প্রাইজ নেই, থাকতেই পারে না। কারণ এই গান শুনলেই আমাদের চোখের সামনে যাদের মুখ দুটি ভেসে ওঠে, উত্তম কুমার এবং সাবিত্রী দেবী। সত্যি এর জন্য আলাদা করে কোনো পুরস্কার দেওয়া সম্ভবই নয়, কারণ বাঙালি মাত্রেই, অন্তত বাংলা ছবি যারা ভালোবাসেন তাদের চোখের সামনে এই ছবিটুকু এ গানের সঙ্গে ভেসে ওঠেই। সাবিত্রী চট্টোপাধ্যায়, যার সঙ্গে এক স্ক্রিনে দাঁড়িয়ে অভিনয় করতে রীতিমতো ডরাতেন উত্তম কুমার পর্যন্ত, তিনি বলতেন স্বাভাবিক কখন কি করে দেবে ও, বা আমি বুঝতে পারি না, স্ক্রিপ্টেরও ধার ধারতেন না, এমন ইম্প্রোভাইজেশন করে ফেলতেন, অর্থাৎ স্ক্রিপ্টে নেই হয়তো এমন কোনো একটি অভিনয়, এমন কোনো অভিব্যক্তি, এমন কিছু একটা যোগ করে দিতেন যে সিনটি তখন ফেলতেও পারতেন না পরিচালক, যে আরে বাবা তো দারুণ হয়েছে। কিন্তু তখন যখন সাবিত্রী দেবী এটা করছেন, তার উল্টো দিকে যে মানুষটি রয়েছেন তিনি বুঝছেন যে স্ক্রিপ্টে এটি নেই, কিন্তু অসাধারণ করছেন আমার উল্টো দিকে যে মানুষটি আছেন, নতুন কিছু একটা, কোনো একটি ভঙ্গিমা, কোনো একটি শব্দ, শুধুমাত্র একদিক থেকে অন্যদিকে হেঁটে যাওয়া ঝুঁটিতে, রীতিমতো কিন্তু চাপে পড়ে যান এই সময় অপর দিকে থাকা অভিনেতা বা অভিনেত্রীরা, যেটা বারে বারে ফিল করেছেন আমাদের অনেক পূর্বজরা যারা অভিনয় করেছেন সাবিত্রী দেবীর সঙ্গে। এতটাই পাওয়ারফুল এবং স্পন্টেনিয়াস ছিলেন সাবিত্রী দেবী, এবং আছেন অবশ্যই, আমাদের সকলের ভারী পছন্দের মানুষ। এমনই আপনাদের পছন্দের নায়িকাদের কথা, অভিনেত্রীদের কথা, এবং সবসময় যে তিনি হিরোইন এমনই নয়, অনেক সময় পার্শ্ব অভিনেত্রী হিসেবে, সহ অভিনেত্রী হিসেবেও মন কেড়ে গেছেন এমন বহু বহু অভিনেত্রীরা রয়েছেন, তাদের গল্প শুনব আজকের এই গানের ভেলায়।

0: ভাবা যায় একজন অবাঙালি অভিনেত্রী, বাংলা তিনি জানতেন না, কিন্তু ছবিতে অভিনয়ের স্বার্থেই বাংলা শিখে নেওয়া, এবং তারপর উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে দেয়ানিয়া, রাজকুমারী, অ্যান্টনি ফিরিঙ্গির মতন ছবি উপহার দেওয়া, আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন তিনি জুটি মানছেন, তৈরি হচ্ছে তিন ভুবনের পারে প্রথম কদম ফুল, সোনার পাহাড় অথবা অপর্ণা। হ্যাঁ, সেই মানুষটি তনুজা। হিন্দি এবং বাংলা দুই চলচ্চিত্র জগতের তুঙ্গে তার ক্যারিয়ার, এবং সেই তুঙ্গে ক্যারিয়ারের সময়তেও কিন্তু তিনি হিন্দি ছেড়েও মাঝে মাঝেই বাংলায় এসেছেন এবং অসাধারণ কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। তনুজা কেনেছেন টেলিফোনে, কথা বলবো এবারে। নমস্কার।
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ সুপ্রভাত, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার গোচি থানার অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: বলুন।
1: আর একটা কথা বলি, আমার জীবনের সেরা জুটি হচ্ছে মহানায়ক এবং মহানায়িকা। তারা যে এত সুন্দর ন্যাচারাল অভিনয় করেছেন, যেটা আমাদের মনকে সত্যি দারুণ আপ্লুত করেছে। এবং একটা কথা বলবো, আমার সেরা গান যেটুকু লাগে সেটা হচ্ছে এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর একটা কথা হচ্ছে যে আজকের যুগে যদি এই ফিল্মগুলো শুটিং হতো, আমার মনে হয় যা উন্নত টেকনোলজি আরো মানে প্রস্ফুটিত হতো জিনিসটা। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন।
0: নমস্কার নমস্কার, একেবারে ঠিক কথা বলেছেন, কারণ আমরা মূলত যে সময়টার একেবারে অন্ধভক্ত বলা যেতে পারে, যে সময়টার যে সকল ছবি, তার মেকিং, তার গল্প, তার প্রোডাকশন এবং একই সঙ্গে অভিনয়ে যারা যারা অভিনয় করেছেন, সেই সময়টা আমরা অবাক হয়ে দেখি তাদের। সেই সময়টায় দাঁড়িয়ে অর্থাৎ চল্লিশ পঞ্চাশের দশক, ষাটের দশক, সত্তরের দশক, সেই সময়ের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে বিজ্ঞান, অনেক অনেকটা, পঞ্চাশ ষাট বছর আমরা পার করে এসেছি, টেকনোলজির অনেক উন্নতি হয়েছে। সুতরাং এই টেকনোলজি যদি তখন সম্ভব হতো, তাহলে এই ছবিগুলি আরও না জানি কোন উচ্চতায় তার মেকিং পৌঁছে যেতে পারত। তবে এটাও ঠিক, কিছু কিছু জিনিসের মধ্যে সাবেকিয়ানা বিষয়টাই যেন তার আলাদা মাধুর্য। উত্তম কুমার, সুচিত্রা সেনের সেই যে এক একটা সিন যদি আমরা বলি, তাদের ফিরে তাকানো, তাদের আর চোখ, তাদের চোখ নামানো, এগুলো ভেবে দেখুন তো, রঙিন হয়ে যদি আসতো, এতটা নস্টালজিক, এতটা মোহময় আমাদের জন্য এখনও পর্যন্ত হয়ে থাকতো কি জানি না, হতো হয়তো। আমরা সেই সাদা কালোর মায়াজালে আছি বলেই হয়তো মনে হয় থাক না রঙিন, সাদা কালোটাই আমাদের কাছে যেন আরও বেশি আকর্ষণীয় রহস্যময় হয়ে থাকে। কে রয়েছেন টেলিফোনে? 2213134221342 আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: সুখদেব পাল বলছি বীরভূম থেকে।
0: বলুন।
2: তবে মালা সিনা, অপর্ণা সেন, এদের অভিনয় খুব ভালো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
2: দারুণ দারুণ।
0: বেশ, সত্যি তো আসতামই তাদের কথায়, না বললে হয় না, যদিও জানি না আমাদের সত্যি মন কেড়ে নেওয়া অভিনেত্রী যারা তাদের সংখ্যা তো নেহাত কম নয়। তবু মালা সিনহার কথা বলতেই হয়, ওই যে বলছিলাম যে সময়টায় উত্তম কুমার এবং সুচিত্রা সেন মানে সুপার ডুপার হিট মুভি, তারা এত সুন্দর আমাদের ছবি উপহার দিচ্ছেন পর পর পর পর, সেই সময় দাঁড়িয়েও উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধেই আরও বেশ কিছু অভিনেত্রী তারা তাদের নিজেদের জায়গা একদম পাকাপোক্ত করে নিয়েছিলেন। তাদের মধ্যে অবশ্যই বলতেই হয় তার নাম, মালা সিনহা।

0: she got the tricks. Army Miss Calcutta 1976.
1: Oi smartness. পর্দায় বাঙালি অভিনেত্রী হিসেবে হিরোইন হিসেবে ওই যে এক ঝলক তাজা হাওয়ার মতন একটা স্মার্টনেস নিয়ে চলে এলেন স্ক্রিন জুড়ে, এমনটি কিন্তু একেবারে আনপ্যারাডল। হ্যাঁ, তিনি অপর্ণা সেন। অপর্ণা সেন মানেই শুধুমাত্র সৌন্দর্য, এ কথা কেউ বলতে পারবে না। মেধা, বুদ্ধিমত্তা, স্মার্টনেস, আধুনিকতা সবটা যদি মিলে যায় তখনই বোধ হয় অপর্ণা সেন নামক এই অবয়বখানি আসে, যা দেখে রীতিমতো চমকে গিয়েছিল, ছিটকে গিয়েছিল সেই সময়ের বাঙালি দর্শকেরা। এ কি এমন নায়িকা তো আমরা দেখিনি। এবং সত্যি ফিল্মোগ্রাফি যদি দেখি, জয় জয়ন্তী, মেম সাহেব, এখানে পিঞ্জর, অপরিচিত, অথবা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বসন্ত, বিলাপ বা বাক্সবদল, বসু পরিবার। এরপরে তিনি ক্যামেরার সামনে থেকে যখন ক্যামেরার পিছনে এলেন অপর্ণা সেন, তখনও একের পর এক ছবি দিয়ে অবশ্যই বলতে হবে 36 চৌরঙ্গি লেনের কথা, অবশ্যই বলতে হবে পারমিতার একদিনের কথা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের কথা, পরপর গয়নার বাক্সের কথা নিশ্চয়ই বলতেই হবে। সুতরাং ক্যামেরার সামনে আসুন বা ক্যামেরার পিছনে, অপর্ণা সেন মানেই আমাদের কাছে অবাক করা এমন এক পার্সোনালিটি, এমন এক ব্যক্তিত্বময়ী নারী, যাকে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে ডিফাইন আমরা কেউ করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। আর অপর্ণা সেনের কথা যদি বলতেই হয় তাহলে বাংলা ছবির পছন্দের অভিনেত্রীদের মধ্যে অবশ্যই আরও একজনের নাম এসেই যায়। তিনি ঠিক তার পরবর্তী প্রজন্মের, অপর্ণা সেনেরই সুযোগ্যা কন্যা কঙ্কনা সেন শর্মা। তিতলিতে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে যার শুরুটা, এখনও বৃষ্টি পড়লে, পাহাড়, কুয়াশা দেখলেই মনে পড়ে মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। সেই তিতলি, যে তিতলিতে প্রথম স্ক্রিনে আমরা অপর্ণা সেনের আত্মজাকে দেখলাম কঙ্কনা সেন শর্মা। এর পরপর বাংলা ছবিতে তিনি নিজের জায়গা ক্রমশ পাকাপোক্ত করে নিলেন। তৈরি হচ্ছে পরপর তাঁর অভিনীত দোসর, তিনি গয়নার বাক্স, কখনো কাদম্বরী, কখনো ইতিম মৃণালিনী, আমাদের বারবার চমকে দিচ্ছেন তার অভিনয় গুণে। আবার একই সঙ্গে কিন্তু শুধুমাত্র বাংলা নয়, তিনি ক্রমশ মেইন স্ট্রিম বলিউড যে ছবির জগৎ, সেখানেও ক্রমশ মেইন স্ট্রিম এবং প্যারাডাল দুই জায়গায় নিজের নাম লিখে ফেলছেন একদম পাকাপোক্তভাবে। লাইফ ইন আ মেট্রো বলুন, অথবা ফ্যাশন, অথবা লাগা চুনরি মে দাগ, একের পর এক অপর্ণা সেনের, মাফ করবেন, একের পর এক কঙ্কনা সেন অভিনেত্রী সেসব ছবি আমাদের মুগ্ধ করে। সুতরাং পছন্দের ছবির কথা, অভিনেত্রীদের কথা যখন বলি তার নামখানি আসবেই। ইতি মৃণালিনী ছবির গান শোনাব, যে ছবিতে মা এবং মেয়ে দুজনকেই আমরা দেখতে পেলাম। অত্যন্ত সফল এক অভিনেত্রী, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুর জীবন মেয়ে করল, শেষের জীবনটা মা, অসাধারণ ছবি আর মা মেয়ের যুগলবন্দী। ছবির নাম ইতি মৃণালিনী।

0: মন জুড়ে থাকা সেই সকল অভিনেত্রীদের গল্প শুনছি, গান শুনছি। আজ কে রয়েছেন টেলিফোনে? 2213124221342 এই আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ,
0: সুপ্রভাত। সুপ্রভাত, বলুন।
1: স্নেহাশিস যাহা কথা বলছি, লক্ষণ আসছেন হাওড়া ময়দান থেকে।
0: বলুন স্নেহাশিস বাবু।
1: আপনি তো অনেক প্রসঙ্গ, অনেক নায়িকার কথা উত্থাপন করলেন, আমি একজন নায়িকার কথা বলছি। আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মহুয়া রায়চৌধুরীকে, বিশেষ করে দাদার কীর্তি ছায়াছবিতে। এই কারণেই ভালো লেগেছে যে ছবির প্রথম অর্ধটাতে তাকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একজন মানে দাপুটে শাসনে রাখা বোনকে তিনি কিভাবে ট্যাকেল করেছেন, আবার ঠিক পর মুহূর্তে একজন প্রেমিকা মহুয়া রায়চৌধুরীর এই ছবি ধরা পড়েছে। মানে এত সুন্দর কেমিস্ট্রিটা উনি ম্যাচ করে গেছেন, আমার ওই কারণে ভালো লেগেছে। আর যতটা আমি জানি বা শুনেছি

0: আপনাদের মাধ্যমেই হয়তো, যে উনি খুব ভালো একজন নৃত্য শিল্পী ছিলেন, কিন্তু খুব বেশি ছায়াছবি তো উনি করেননি, অকালে চলে গেছেন, কিন্তু যতটুকু আমাদের মধ্যে ছিলেন ততটুকু সত্যি মাতিয়ে রাখার মতো, বিশেষ করে তার ওই বিভিন্ন গানের সঙ্গে তার যে নাচ, যেগুলো যেগুলো
1: চোখে
0: অবশ্যই অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় আপনি যদি বাজাতে পারেন খুব ভালো লাগবে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ভেবেছিলাম উমা রায়চৌধুরীর কথা তো বলবই, বলতেই হয়। আসলে যদি আজকে অনেকেই বাদ থেকে যাবেন, জানি অনেকের কথা বলা হবে না এইটুকু সময়, তেমন হলে পরবর্তীতে আবারও আরও একটা দিন আনবো এই বিষয়টি। মহুয়া রায়চৌধুরী অবশ্যই মেইন স্ট্রিম বাংলা ছবির যে নায়িকারা তাদের মধ্যে সফল নায়িকাদের মধ্যে অন্যতম তিনিও বটে। সময়টা খুব কম পেয়েছিলেন তার স্বাক্ষর রেখে যাওয়ার, কিন্তু যতটুকু সময় পেয়েছেন আমাদের মনে পাকাপোক্ততা জায়গা হয়ে গিয়েছে। দাদার কীর্তি ছবিতে মধু কোন আলো লাগলো চোখে, এই গানে যেমন তার অবশ্যই নৃত্যে তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন সেই আমরা পরশ দেখি। আবার একইভাবে আমার এই গানটির কথাও খুব মনে পড়ে, চরণ ধরিতে দিও গো আমারে, যখন পিয়ানো বাজিয়ে তাপসপাল গানটা করছেন দাদার কীর্তির দাদা, এবং সেই সময়ের যে কষ্ট, সেই যে ব্যাকুলতা, সেই যে উদগ্র কান্না, সবটা মিলিয়ে অসাধারণ অভিনয় এই সময়টায় মহুয়া রায়চৌধুরীর।

যখন এই গানখানি শুনি, ঠিক সেই সময়ের যে মহুয়া রায়চৌধুরী আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ভাবুন দেখি শ্রীমান পৃথ্বীরাজে যখন আমরা আর এক মহুয়া রায়চৌধুরীকে দেখি, মনে হয় না কতটা ভার্সেটাইল তিনি।

বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বারে বারে বিভিন্নভাবে আমরা পেয়েছি, এবং কিছু কিছু রবীন্দ্রসঙ্গীতের এমন এমন সিচুয়েশন তৈরি হয়েছে, এত সুন্দরভাবে সে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে যা সত্যিই ভোলা যায় না। শ্রীমান পৃথ্বীরাজের কথা বলছিলাম, একই স্ক্রিনে এই সময় সাদা কালো ছবি, সেখানে গাইছেন দুজনেই অত্যন্ত কম তখন বয়স তাদের, মহুয়া রায়চৌধুরী এবং সন্ধ্যা রায়। অসাধারণ একখানি গানের এবং তাদের অভিনয়ের বলা যায় স্বাক্ষর রয়ে গেল এই গান। একই সঙ্গে দ্বৈতকণ্ঠে কারা? লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: কে রয়েছেন টেলিফোনে? কান পাতবো 2213 1342। নমস্কার।
1: আষাঢ় শ্রাবণ মনে না তমুন, ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে। নমস্কার, সুপ্রভাত।
0: নমস্কার নমস্কার, বলুন। রাজুবাবু বলছেন তাই তো?
1: হ্যাঁ, ধন্যবাদ, অনেকদিন পর এলাম। আসলে আষাঢ় মানে চলছে, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর যার কথা ছোটবেলার থেকে না বললে নয়, যাকে মানে খুব কি বলবো, অনেক রকমের ছবি দেখেছি, কিন্তু সন্ধ্যারায় কথা বলতে চাইছি আমি। মানে
0: আপনি অনেকের কথা বললেন, এক্ষুনি তো আমরা সন্ধ্যারায় মানে শ্রীমান পৃথ্বীরাজ এক্ষুনি শুনলাম যে গানে সন্ধ্যারায় এবং মহুয়া রায়চৌধুরীর অসামান্য অভিনয়।
1: হ্যাঁ হ্যাঁ, তবে এই যে মণিহার যে সিনেমাটা দেখেছিলাম, মানে আমি আমার খুব মনে পড়ে মায়ের সাথে সম্ভবত গিয়েছিলাম, তখন খুব ছোট, মানে হলে গিয়ে যখন দেখি তখন মানে সন্ধ্যারায় কি আমি সেরকম ভাবে তো চিনতাম না, এত ভালো লেগেছিল সিনেমাটা দেখতে, মানে এই গানটার জন্য আর বেশি ভালো লেগেছিল। তখন মানে সিনেমা ততটা বুঝতাম না, তার পরবর্তীতে যখন টিভিতে দেখেছি সিনেমাটা, সেখানে তো অনেক রকমের গান রয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে কে যেন ডেকেছে আমায়, মানে না নয়ন ফিরে ফিরে চাই। আপনি আগে একটু মানে সৌন্দর্যের কথা বলছিলেন প্রথমের দিকে, যে তাদের চোখের যে ভঙ্গি চাউনি, তো এখানেও কিন্তু ওরকম একটা গান রয়েছে যে মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই কে যেন ডেকেছে আমায়। তার পরবর্তীতে সন্ধ্যারায় কিন্তু আমরা অনেক রকমের ছবিতে দেখেছি, ওই যে দাদাকে পেতে বৌদি কিংবা
0: তরুণ মজুমদারের অনেক ছবিতে তাকে পেয়েছি।
1: হ্যাঁ, প্রত্যেকটা সিনেমাতে তরুণ মজুমদার তো প্রত্যেকটা ছবিতে প্রায় আমরা তাকে পেয়েছি, তবে বিশেষ করে ওই মণিহার ছবির যে আষাঢ় শ্রাবণ বলুন কিংবা ওই কে যেন ডেকেছে আমায়, সেই মানে ছবি না এখনো যখন গানগুলো শুনি একেবারে চোখের সামনে মানে ভেসে ওঠে।

0: কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
1: হ্যাঁ দিদি ভাই।
0: হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? সুপ্রভাত।
1: পূর্ব বর্ধমানে নারাগোয়াল থেকে আনন্দময়ী বলছি।
0: বলুন বলুন।
1: বলছি একজন দাদাভাই বলেছেন যদিও এর আগে, তবু আমি বলছি আমার তো অপর্ণা সেনকে ভীষণ ভীষণ ভাবে পছন্দ। একান্ত আপনি যখন পুতুলটা নিয়ে গাড়ি করে যাচ্ছে, সেই যে মুখাভিনয় ওটা কিন্তু আমার মনে এত দাগ কেটেছিল এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না দিদি। আর আপনি যে প্রসঙ্গ নিয়ে আজ যে বলছেন, তো মানে কি বলবো, কিছু বলার নেই, কোনটা বলবো আর কোনটা বলবো না, প্রত্যেক জনেরই কথা বলতে হয়। যেমন সুপ্রিয়া দেবী সেই রকমই, আগে তো বলেইছেন এক দাদা ভাই যে সুচিত্রা সেন একদম মহানায়িকা, সেসব কথা তো বলার নয়। আপনার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, প্রত্যেকটি গান শোনার মতন, আমি কোনো অনুরোধ করব না, আপনি আপনার পছন্দ মতন শোনাবেন।
0: ধন্যবাদ। সত্যি তাই, যে আমরা এইভাবে একজন অভিনেত্রীর নাম যদি বলতে বলা হয়, আমি বলছি বাটে আপনাদের যে যারা ফোনে আসবেন, আপনার সবচেয়ে পছন্দের অভিনেত্রীর নাম এবং তার ছবির কথা বলুন কেন ভালো লাগে। আমাকে যদি বলেন আমি বলতে পারবো না, সবচেয়ে পছন্দের বললে অবশ্যই সুচিত্রা সেন একদম উপরের তালিকার একদম সামনে চলে আসবেন, কিন্তু তারপরেও যাদের নামগুলি রয়েছে তাদের নাম না বললেও কোথাও যেন মনে হয় ইনজাস্টিস হচ্ছে আমার নিজের ভালোবাসার প্রতি। জানি আপনাদের ক্ষেত্রেও তাই। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ
2: নমস্কার।
0: বলুন বলুন বলুন।
2: ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলুন। আপনাদের সবার সঙ্গে আপনাদের লেখায় আপনাদের ফোনের মাধ্যমে পরিচিতি।
2: ওই গানটা শোনালে ভালো হয়, তখন আমার খুব অল্প বয়স, তখন সোনাম কি দেখতে গিয়েছিলাম, ওটা খুব শুনতে আমার খুব ইচ্ছা করছে, বয়সটা তো অনেক হয়েছে।
0: আমি পথফোলা এক পথিক এসেছি, তাই তো?
2: হ্যাঁ, শোনালে খুব ভালো হয়।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দেখছি। আসলে আপনি শুনতে থাকুন, সময়ও প্রায় শেষের দিকে, আর একটা টেলিফোন নিয়ে আর দেখা যাক এই গান আপনার পছন্দের গান শোনাতে পারি কিনা। নমস্কার।
3: হ্যাঁ দিদি, আমি নারাজল পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ চক্রবর্তী বলছি।
0: বলুন সিদ্ধার্থবাবু।
3: বলছি আপনি তো প্রথম দিকেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা বলছিলেন।
0: হ্যাঁ হ্যাঁ।
3: তো বলতেই আমার যে কথাটা মনে পড়ে গেল, যে অভিনয়টা সেই মূর্তিত্ব হিংলাজে, উত্তম কুমার যখন সেই ফুটন্ত কুণ্ডুতে ঝাঁপ দিচ্ছে আর সাবিত্রী চিৎকার করছে থিরুমল বলে, সেই চিৎকার করার ঘটনাটা এত মনে আছে। এবং শুনেছি সেই সাবিত্রী চ্যাটার্জির গলা নাকি কেটে গিয়েছিল সেদিন।

0: সত্যি গায়ে কাঁটা দেয় এই সকল সিনগুলি মনে পড়লে। ঠিক ঠিক,
1: আরেকটা আরেক আরেকজনের কথা আমি বলছি, সে মিঠু মুখার্জি, বুঝলেন?
0: ঠিক ঠিক ঠিক, মিঠু মুখার্জি, হ্যাঁ।
1: স্বয়ং সিদ্ধ এবং আশ্রিতা ছবিতে তার অসাধারণ অভিনয়, এবং রঞ্জিত মুখার্জির
0: রঞ্জিত মল্লিক
1: রঞ্জিত
0: রঞ্জিত মল্লিক
1: অভিনয় করছে যখন
0: মৌচাকে
1: স্বয়ং সিদ্ধা ছবিতে,
0: স্বয়ং সিদ্ধায়, ঠিক।
1: হ্যাঁ, আশা ভোসলের গানে সেই আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে মনকে নতুন করে জানলাম,
0: ঠিক।
1: তো মনে হলো যেমন সত্যি মিঠুর মানে মন থেকে লক্ষ লক্ষ প্রজাপতি সেদিন বেরিয়ে আসছে।
0: ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি তাই, মিঠু মুখোপাধ্যায়ের কথাও বলতে হয় বই কি। আপনি আশ্রিতা স্বয়ং সিদ্ধার কথা বললেন, আমি তো সঙ্গে আরও যোগ করব মৌচাক এবং মর্জিনা আবদাল্লার কথা। অসাধারণ অভিনয়ে, ছবির গান তো বটেই, কিন্তু মিঠু মুখার্জি সত্যিই ছবির পর্দায় এক অন্য রকম আলো নিয়ে আসতেন। এমনই আরও আলো ছড়িয়ে যাওয়া অভিনেত্রীদের কথা, যাদের কথা বলা হলো না, সবার গল্প নিয়ে না হয় আবারও আগামী দিন আসা যাবে। আজ শেষ করি এখানেই, আমাদের বাণী দিয়ে যিনি ফোন করেছিলেন একটু আগে, আপনার অনুরোধের গান দিয়ে শেষ করব। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি

0: মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: একটা সুন্দর সকালবেলা, ঠিক বৃষ্টি না, বৃষ্টি ভেজেনি এখনো, কিন্তু বৃষ্টি হবে হবে করছে, মনটা বলছে এই বৃষ্টি নামবে, কিন্তু ওই কাঠফাটা রোদটা নেই। এত সুন্দর ওয়েদার নিয়ে আজকে যখন স্টুডিওয় আসলাম, দুটো কারণে ভালো লাগলো মনটা। একটা অবশ্যই এই ওয়েদারটার জন্য যে ওই গরমটা সহ্য করতে হয়নি, আর আরও একটা ভালো লাগার কারণ আজকে স্টুডিওতে একটা জমজমাট আড্ডা হবে নিশ্চয়ই, তার সঙ্গে অনেকগুলো দারুণ দারুণ গান শুনবো লাইভ।
1: হ্যাঁ, আর সেই জন্যই বোধহয় তোমার মেজাজটা সকাল থেকেই বেশ ফুরফুরে, মানে গুনগুন করে গান গাইছো, ব্যাপার স্যাপার একটু অন্যরকম লাগছে।
0: আমার মেজাজ বরাবরই ভালো থাকে, যদি না সেটাকে কেউ চটিয়ে দেয়, না আজকে কেউ চটাবে না, কারণ আজকে আনন্দ করার দিন, আজকে উদযাপন করার দিন। তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি অর্ণব এবং অস্মিতা, আর আজকে সৃষ্টি নিয়ে তোমাদের সঙ্গে আড্ডাতে আরো একজন বিশেষ অতিথি থাকছে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত, দেবর্ষিদা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, মানে কি নামে ডেকে বলবো, বলতে পারি গীতিকার, বলতে পারি সুরকার, কিংবা বলতে পারি কণ্ঠ সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে উপস্থিত সঙ্গীত শিল্পী দেবর্ষী গঙ্গোপাধ্যায়,
1: তোমাকে অনেক অনেক ওয়েলকাম স্টুডিওতে, কেমন আছো বলো?
2: থ্যাংক ইউ, আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো?
1: এই যেমন অর্ণব বললো, একদম মেঘলা দিন, একটা ফুরফুরে মেজাজ, আর তার সঙ্গে তুমি রয়েছো, তোমার গান তো শুনবই, তাই না অর্ণব? তবে শুধুমাত্র তো আজকে স্টুডিওতে আমরা তিনজন নেই, তাই না? আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারো তোমরাও, 0332213134 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, আর তোমার পছন্দের
0: গান শুনো, গানের রিকোয়েস্ট করতে পারো। রিকোয়েস্ট আমি জানি না তোমার পছন্দের গানের রিকোয়েস্ট কতটা রাখবো, যদি তুমি দেবর্ষিদার করা গান তোমার সেটা পছন্দ, তেমন গানের রিকোয়েস্ট রাখো, তাহলে দেবর্ষিদা শোনাবে, এটুকু আমি হলফ করে বলতে পারি, কারণ সে সমস্ত গানের রিকোয়েস্ট তো আমরাই করবো, আমরা বসে আছি তার জন্য।
1: একদম, তবে অন্য একটা তো উপায় খোলা নেই,
0: আর একটা বলে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে দেওয়া আছে আজকের অনুষ্ঠানের পোস্টার, সেই পোস্টারে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আর অবশ্যই রাখতে পারো তোমাদের রিকোয়েস্ট, কিংবা তোমাদের মনের কথা সেখানে জানাতে পারো। আচ্ছা, আর বেশি কথা বাড়াবো না, কারণ আজকে অনেক অনেক গান শুনতে হবে, এবং যারা মানে স্টুডিওর ওপারে রয়েছে তারা এখনও বুঝতে পারছো না, একটু পরে নিশ্চয়ই বুঝতে পারবে, তার ব্যবস্থা আমরা করব। যে দেবর্ষিদা কিন্তু গান শোনানোর জন্য প্রস্তুত, দেবর্ষিদা হাতে গিটার নিয়ে রীতিমতো অপেক্ষা করছে, গিটারের ছটা তারে তার আঙুল চলে গিয়েছে, কিন্তু তার গান তো শুনবই, তবে তার গানের শুরুটা নিয়ে আগে একটু কথা বলতে হবে। দেবর্ষিদার শুরু, মানে দেবর্ষিদার বড় হয়ে ওঠা, সেখান থেকে গান বাজনা শুরু। আমরা জানি আমাদের বেড়ে ওঠার সঙ্গে আমরা যে কাজটা করি, যদি কেউ আর্টিস্ট তৈরি হয় তার পেছনে তার পারিপার্শ্বিকতা একটা বড় কাজ করে, বড় এফেক্ট দেয় আর কি। তো সেটা একটু বলো আমাদের, মানে কীভাবে তুমি বেড়ে উঠেছ, তোমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যে অঞ্চলে বড় হওয়া, এবং সব মিলে তোমার একজন আর্টিস্ট হয়ে ওঠা জার্নিটা কীরকম ছিল?
2: আমি ছোটোবেলা থেকে, আমার যদি সঙ্গীত রিলেটেড বেড়ে ওঠা হয়, তো সেক্ষেত্রে আমার মা একটা বড় ভূমিকা পালন করে। আমার মা নিজে নজরুল গীতির ছাত্রী, এবং আমার মায়ের কাছেই প্রথম প্রচুর গান শোনা, বিভিন্ন ধরনের গান, ছোটদের গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সেগুলো শোনা, মায়ের কাছ থেকে কিছু কিছু অংশ শেখা, মানে হারমোনিয়াম নিয়ে শেখা না হলেও একটা বড় ভূমিকা মায়ের আছে। আমার বাবা ছিলেন চিত্রশিল্পী, ছবি আঁকতেন।
0: আচ্ছা,
2: তো বাবার কাছ থেকে যতটুকু আমি ছবি আঁকা শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, তো একটা শৈল্পিক পরিবেশের মধ্যেই আমার বেড়ে ওঠা।
0: হ্যাঁ, মানে এই একটা জিনিস তুমি ক্লিয়ার

0: করে দিলে। এবার যারা জানে না তাদেরকে জানিয়ে রাখি যে দেবর্ষিতা যেমন সুন্দর গান গায়, গান লেখে, গানে সুর করে, তেমন দেবর্ষিতার হাতের কাজ মানে ডিজাইনের কাজ কিন্তু মানে ভীষণ সুন্দর। দেবর্ষিতা কিন্তু একজন ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, সেক্ষেত্রে দেবর্ষিতার মানে তৈরি করা ডিজাইন আমরা অনেকে দেখেছি।
1: হয়তো যারা দেবর্ষিতা এই মুহূর্তে যা তার পিছনে একদম ওই ছোটবেলাটা যুক্ত,
0: মায়ের কাছ থেকে গান আর বাবার কাছ থেকে চিত্রকলা সব মিলে তার বড় হয়ে ওঠা, যেমনটা জানলাম। তবে গান বাজনা শুরু সেই বিষয়টা আরেকটু জানবো, মানে তোমার যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে গান বাজনা শুরু, গান লেখার শুরু, প্রথম কাজ যেটা মানুষের সামনে নিয়ে আসলে, সেই এক্সপিরিয়েন্সটাই বা কেমন ছিল?
2: প্রথম কাজ তো আমি অনেক দেরি করে নিয়ে এসেছি। আমার শুরুটা একদম আমি কলেজ জীবনে যখন আমি পা রাখলাম, তারপরে যেরকম হয় কলেজে হই হই করে চল ব্যান্ড করবো, এই করবো, যে একজন গিটার বাজাতে পারে, যে একটু গান গাইতে পারে, মানে খুব মজার ছলে এবং আমরা কলেজে প্রথম পারফর্ম করি। তার আগে আমার ভীষণভাবে ইন্সপায়ার করেছে বাংলা ব্যান্ড, ইংরেজি ব্যান্ড বিভিন্ন, তবে আমি বাংলা ব্যান্ড প্রথম শুনি। আমি ইংরেজি গান বাজনা অনেক পরবর্তী কালে শুনেছি। তো এটা সব মিলেই একটা সব কিছুর ইন্সপিরেশন। তারপর সেখান থেকে শুরু হলো স্টেজ করা, কলেজে যখন উঠলাম স্টেজ করা শুরু হলো, সেখান থেকে আমার শুরু। আর প্রথম আত্মপ্রকাশ 2020-তে আমি আমার প্রথম গান দূরত্ব যেটা আমি রিলিজ করি। তো এই এই হচ্ছে আমার মানে শুরু আর কি।
0: আচ্ছা, তার মানে তুমি কলেজের সেই গিটারধারী যে সুন্দর গান গাইতে পারে, দেখতে সুন্দর এমন একজন চকলেট বয় টাইপের বিষয়।
2: আমি কলেজে গিটার বাজাতে পারতাম না, আমি কলেজে আমি শুধু গানই গাইতাম, গিটার বাজাতে অন্যরা। আমি গিটার বাজানো শিখেছি আমি যখন কলেজ ছাড়বো ছাড়বো এরকম সময়।
0: আচ্ছা,
2: তো আমি শিখলেও আমি অন স্টেজ তখন বাজাতাম না, আমি বাজাই অনেক পরে।
0: ও,
2: মানে তখন আমার শেখা চর্চা চলছিল।
1: তুমি কলেজে পড়ার কথা বলে, পড়াশোনা কি নিয়েছিল তোমার?
2: আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা।
1: আচ্ছা, মানে একদম ডিফারেন্ট।
0: মানে তো বিষয়টা ভাবো অস্মিতা, একজন ছাত্র সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, সে গ্রাফিক ডিজাইনার হয়েছে, কিন্তু আদতে মানুষে তাকে বেশি ভালোবেসেছে তার গান বাজনার জন্য। মানে এত বৈচিত্র্য জীবনে থাকলে তার কাছ থেকেই নানান রকম কাজ আসতে পারে, আর কাছ থেকে আসবে বলো?
1: একেবারেই তাই, একেবারেই।
0: আচ্ছা, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে এবং তুমি অলরেডি যেটা বলছিলাম যে গিটার নিয়ে তৈরি,
1: আর একটু আগে একটা গানের কথা অলরেডি বলা হয়ে গেছে, যেটা দূরত্ব,
0: দূরত্বর কথা বলা হয়েছে। এবং আমরা যখন অফের আড্ডা দিচ্ছিলাম, যারা রেডিওর ওপারে রয়েছে তারা জানো না যে দূরত্ব নিয়ে কথা হচ্ছিল, যে দূরত্বর সঙ্গে দূরত্ব বাড়েনি অবশ্য দেবর্ষিতার, কিন্তু দূরত্বটা তৈরি হয়েছে অনেকদিন আগে। মানে দূরত্ব তৈরি হয়নি কিন্তু তার সঙ্গে, দূরত্ব গানটা তৈরি হয়েছে। দূরত্বর কথা যখন হলো, নিশ্চয়ই রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, যদি খুব অল্প করে হলেও শোনাও।
2: আমি যদিও ভেবেছিলাম দূরত্বটা লাস্টের দিকে গাইবো, কিন্তু অসুবিধা নেই, গাওয়া যেতে পারে।

0: দরবার ছে নীলামে
1: না, তোমাদের একা একা কাটাকুটি খেলতে দেওয়া কোনোভাবেই যাবে না।
2: এবং দূরত্ব শুনলাম, তবে একটা মানে আনন্দের কথা প্রথমে বলি, তারপর অন্য কথায় আসছি। দূরত্ব বাড়েনি, দূরত্ব কমেছে তোমাদের সঙ্গে, আরও কমেছে। তার কারণ আমরা এই মুহূর্তে যেমন অন এয়ার রয়েছি, সেরকম কিন্তু এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা রয়েছি লাইভ। যুববাণী কলকাতা ফেসবুক পেজে তোমরা কিন্তু আমাদেরকে লাইভ পাবে, সুতরাং তোমরা কিন্তু সেখানেও জয়েন করতে পারো। আর যেটা বলছিলাম যে দূরত্ব, আচ্ছা দূরত্ব কি দূরত্ব কমিয়েছিল কোথাও গিয়ে?
3: না, দূরত্ব গানের প্রেক্ষাপটটা একটু অন্য রকমের, কারণ দূরত্ব গানের সঙ্গে আমি যেই থিয়েটার করতাম নবকল্লোল, ওদের সঙ্গে ভীষণভাবে জড়িত। কারণ ওদের একটা নাটকের জন্য, মানে আমার দূরত্ব গানটা দুটো স্তবক হয়ে শেষ হয়ে গেছে, তারপর ওদের একটা নাটকের সূত্রে আমাকে আমার বন্ধু সায়ন বলল যে এরকম একটা গান লাগবে, তো তখন আমি শেষ স্তবকটা শেষ করি। তো তো ওটা একটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত দূরত্ব এবং আমার থিয়েটার।
2: আচ্ছা, আরও একটা বিষয় এই গানটা থেকে আমার মনে হয়েছে তোমাকে জিজ্ঞেস করব। তোমার বড় হয়ে ওঠা, আমি তোমার থেকে যেমন জেনেছি, বিজয়গড় অঞ্চলে। তো এই গানটার মধ্যেও কিন্তু তোমার, আমার মনে হয়েছে শুনে, যে তোমার পারিপার্শ্বিকতার একটা ছাপ রয়েছে, তো সেটা কিভাবে?
3: বড় হয়ে ওঠা বিজয়গড়ে বলতে গেলে, হ্যাঁ আমি ক্লাস ফাইভ থেকে বিজয়গড়ে আছি। হ্যাঁ, একটা কলোনির একটা প্রভাব তো আছে, ওই যে মানে আমার পাড়ায় আজ মেঘ আসে বৃষ্টি নামায় দু এক পশলা, তো ওই পাড়া এবং কলোনি, ওই ওই বিষয়টা। এবং কলোনিতে, কলোনি যেমন খারাপ আছে ভালো আছে, কিন্তু ভালো যদি আমি ভালোটা দেখি যে সবাই খুব কানেক্টেড একে অপরের সাথে, তো এইটা কোথাও গিয়ে মানে মনে হয় যে মানে আমাদের তো সেই কানেকশন করারই কাজ, মানে অডিয়েন্সের সাথে হোক বা কারোর সাথে হোক, তো সেইটাই।

0: আর কি মনে হয় যে কোথাও গিয়ে একটা লিঙ্কড,
1: একেবারেই তাই। মানে ওই কানেকশন করা, কমিউনিকেশন গড়ে তোলাটাই আমাদের কাজ। আর যেটা বলছিলাম যে আজকে অর্ণব এবং অস্মিতা তোমাদের সঙ্গে সৃষ্টি নিয়ে লাইভে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে দেবর্ষিতা। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমাদেরকে কমেন্ট করছে। প্রথমত গুড মর্নিং অনেকে লিখছে, গুড মর্নিং তো সবাইকে নিশ্চয়ই প্রথমেই জানিয়েছি, কিন্তু তাছাড়া অন্য কমেন্টগুলো আমরা বেশি করে চাইবো দেবর্ষিতার জন্য যে সমস্ত কমেন্ট তোমাদের থাকবে। সৌমেন দাস
2: কমেন্ট করেছে খুব সুন্দর,
1: হ্যাঁ সৌমেন দাস কিন্তু কমেন্ট করছে, দেবর্ষিতা ভালো আছেন? আচ্ছা, দেবর্ষিতার গান বাজনার কেরিয়ার নিয়ে নিশ্চয়ই আমাদের জিজ্ঞাসা থাকবে। দেবর্ষিতার ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে, যেমন বন্ধুর প্রশ্নটা আমি একটু নতুন করে ফ্রেম করি, জার্নিটা কতদিনের?
0: আমার জার্নি যদি গান বাজনার জার্নি বলতে হয় তাহলে হ্যাঁ 2010 থেকেই শুরু, কারণ আমার প্রথম কলেজ শো, কলেজ ফেস্ট, সেখান থেকেই আমার মানে গান গাওয়া শুরু।
1: মানে সেই তোমার কলেজ লাইফ যেখানে তোমার হাতে গিটার ছিল না?
0: গিটার ছিল না, মানে আমি যদি অফিসিয়ালি বলি, এছাড়া তো বাড়িতে
1: চলছেই
0: গান বাজনা তো অনেকদিনই।
1: শেখা কি মায়ের কাছেই
0: বলতে গেলে?
2: আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই অর্ণব, সেটা হচ্ছে যে তুমি বলছিলে যে শুরুতে মা নজরুল সঙ্গীত এই সব এই ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত, কিন্তু তুমি এখন যে ধরনের গান গাইছো সেটা তার থেকে সম্পূর্ণ আলাদা। তো নজরুল গীতি থেকে আধুনিক বাংলা গান, এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল?
0: না, আমি নজরুল গীতি কখনো শিখিনি, মানে বেসিক্যালি আমি কখনোই ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার নই।
2: আচ্ছা,
0: আমি সম্পূর্ণটাই মানে যতটা নিজের তাগিদে শেখা যায় সেই শেখাটাই শিখেছি, এবং আমি কখনোই দাবি করি না যে আমি একজন মানে গায়ক। আমি সবসময় বলি যে আমি একজন সিঙ্গার সংরাইটার, মানে আমি গীতিকার এবং সুরকার। তো সেক্ষেত্রেই হয়তো মানে সেটা খুব ভালোভাবে ডিফাইন হয়ে যায় যে আমার গান বাজনাটা এবং গান বাজনার মোডটা।
1: একেবারেই, মানে যেটা বলছিলাম যে ওইভাবে হয়তো শেখাটা মানে পার্টিকুলার ওইটা ধরে নয়, কিন্তু ওই জীবন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে তৈরি করে এবং নতুন করে পথ খুলে দেয়। তো এই প্রশ্নটাই তোমার কাছে রাখবো, যখন এই পথ খুলে দেওয়ার কথাটা আসলো, নতুন পথ খুঁজে নেওয়ার জায়গাটা, কবে ভাবলে যে গানকে আরেকটু বেশি আঁকড়ে ধরা যায়? মানে গানকে অবশ্যই তোমার একটা পার্ট অফ প্রফেশনও বলতে পারি, এই মুহূর্তে শুধুমাত্র যে প্যাশন তা নয়, তুমি প্রফেশনালি অন্য কাজ করো ঠিক করো ঠিকই, কিন্তু গানটা তো কোথাও গিয়ে তোমার পার্ট অফ প্রফেশনও বটে এই মুহূর্তে।
0: হ্যাঁ, সাম সর্ট অফ।
1: হ্যাঁ, তো এইটা মানে গানকে আরো সিরিয়াসলি নেব এবং নিজের কম্পোজিশন নিয়ে কাজ করব, নিজের লেখা নিয়ে কাজ করব, এটা ভাবা কবে থেকে?
0: আমার সুর করতে খুব ভালো লাগে, আমি গান লিখি এবং সুর করি যেহেতু, তো আমি আর গানটা না ওভাবে মানে জোর করে কিছু হয় না, সম্পূর্ণটাই খুব মানে অটোমেটিক্যালি চলে আসে, মানে হয়তো কোথাও একটা কোনো কানেকশন আছে। তো আমি ছোটবেলা থেকেই গান গুনগুন করতাম, তারপর যখন বড় হয়ে লেখালেখি শুরু করলাম, নিজের গান লিখতে শুরু করলাম, সেই গানে সুর দেওয়া শুরু করলাম, তো অটোমেটিক্যালি এই প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল এবং সেখান থেকেই এখনও চলছে। আমি তো মানে লাস্ট বহু মাস কোনো নতুন গান লিখিনি, তো আমার কোনো অসুবিধা হয়নি। আমি একটা পুরনো একটা গান, সেটাকে সুর করলাম, সেটাকে রিস্ট্রাকচার করলাম, তো এই কাজগুলো চলতেই থাকে।
2: আচ্ছা, তোমার প্রথম কম্পোজ করা গানের কথা বললে, কি গান ছিল আর একটু গানটার হিস্ট্রিটা নিয়ে বলো, যে কখন তোমার মনে হলো একটা নতুন গান লেখা যেতে পারে?
0: প্রথম গানটা তো বোধহয় একটা ইংরেজি গান ছিল।
2: আচ্ছা,
0: গানটা আমি একদমই মনে নেই, কিন্তু গানটার নামটা মনে আছে, গানটার নাম ছিল মি অ্যান্ড মাই ব্লু গিটার, তো এটা ইংরেজি গান, তো মানে সম্পূর্ণ একটা মানে কাল্পনিক একটা জগতে থেকে গানটা লেখা। গানটা আমার মনে নেই একদম, টু বি অনেস্ট, গানটা বললে গাইতে
1: বেশ না না, ওটার কথা নিশ্চয়ই আমরা আর বলবো না, কারণ ওটা তোমার মনে নেই, তাহলে আমরা কেন ওটাকে জানতে চাইবো। তো অন্য কোনো গান যেটা এখন শোনাতে চাইবে?
0: হ্যাঁ নিশ্চয়ই, আমি এটা মানে খুব রিসেন্ট লেখা গানের মধ্যে একটা গান লেখাতেই পারি, শোনাতেই পারি। আমি পাহাড় খুব ভালোবাসি।
1: আচ্ছা,
0: তো পাহাড়ে থাকাকালীন এবং পাহাড়ে যেতে যেতে এবং পাহাড়ে থাকাকালীন আমি একটা গান রচনা করি এবং সেটা সুর দিই।
1: বাহ,
0: গানটাতে ডিরেক্টলি

তোমার সঙ্গে তুমি নাকি আমার মতো করে ভাবছো গোটা দিন সারা রাত, নাকি সবার মতো করে জড়িয়ে কান্না আমায় ভাবায় পুরনো আঘাত। আমি নিথর চোখেছে থাকি তোমার দিকে, ডুবে যাই শান্ত মোহনায়। আমি বোবা সময় আঁকি, ফিরে আসে শীত পাখি।

নিজের মতো করে অল্প ভুলে হয় না সমাধান, ঠোঁটে রেখে হাসি জানি হাসি সর্বনাশি, তোমার আমার দ্বন্দ্ব প্রমাণ। আমি নিথর চোখেছে

0: কিছু গান থাকে অর্ণব, যে গানগুলো সত্যি কানেক্ট করা যায় বোধহয়
1: দেব মানলো ঘটক বলছেন, অফিসে চলতে চলতে কানে চলছে যুববাণী, অসাধারণ। আসলে অসাধারণ আমি বলিনি, তারপরে বলেছেন মানসী দাস সেন, তিনি অসাধারণ বলেছেন, আমি অসাধারণ বলছি। এছাড়া দেখতে পাচ্ছি অভিনব প্রামাণিক বলছে প্রাউড অফ ইউ দেবশ্রী, নিশ্চয়ই তোমাকে তিনি প্রেস করছেন।
2: থ্যাংক ইউ অভিনব।
1: এছাড়া দেখতে পাচ্ছি দেবমাল্য ঘটক আরেকবার বলছেন যে অনুষ্ঠানটা পুরো জমে গেছে, থ্যাংক ইউ, ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করতে পারো, আমাদের যে পোস্টার রয়েছে কিংবা আমাদেরকে মেল করতে পারো। এছাড়া

0: দেখতে পাচ্ছি মিন্টু দালাল বসোয়া, তিনি বলছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, গানটি আমার খুব ভালো লাগলো, তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আর আরেকটা ছোট্ট টিপস বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে এই যে লাইভটা চলছে এটাকে শেয়ার করে দিন, তাহলে এই ভালো লাগা আরও অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। ভালো লাগাকে ছড়াতে হয়, ভালোবাসাকেও ছড়াতে হয়, তাহলে আপনি ছড়ান ভালো লাগাকে, আমরাও ভালোবাসা ছড়াবো আপনার দিকে।
1: তবে লাইভটা শেয়ার করে ভালো লাগা ভালোবাসা ছড়াতে পারো, আরেকটা ভাবেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, ফোন লাইনে 0332213124 এই নম্বরে তোমরা ফোন করে জানাতে পারো। আর অন্য মনে হচ্ছে ইতিমধ্যে,
0: হ্যাঁ ফোন লাইনে বন্ধু, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ শোনা যাচ্ছে বলুন।
2: আমি সারেঙ্গা থেকে বলছি, হাওড়া সারেঙ্গা থেকে বলছি। দাদার গান তো খুবই ভালো লাগছে, দাদাকে এমন একটা গান লিখতে বলছি যেটা যেন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় আরো বেশি। আপনি তো কিছুদিন গান বন্ধ করে দিয়েছেন লেখা, এখন আপনি এমন একটা গান লিখুন যা আমাদের হৃদয়কে যেন ছুঁয়ে যায় আরো বেশি।
0: দেবশ্রীদা কি বলবো?
3: আমি চেষ্টা করব, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথা রাখার।
1: হৃদয়কে ছুঁয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে, হৃদয়কে অনেকভাবেই ছোঁয়া যায়, একটা হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে।
0: আচ্ছা এইখানে আমি একটা প্রশ্ন করবো অশ্রোতাকে, তিনি নিশ্চয়ই শুনছেন, এটা ছিল না আপনাকে, এটা কি ছিল না তার মানে? আচ্ছা বেশ, তাহলে আরো অনেক গান দেবশ্রীদা শোনাবে, সেগুলো আপনার হৃদয়কে ছোঁবে, আপনার হৃদয়ে যা যা রয়েছে, যা যা ইমোশনস রয়েছে, যাকে যাকে আপনার মনে পড়ছে বা পড়ছে না, সবাইকে ছুঁয়ে যাবে, আমি আপনাকে কথা দিলাম, দেখে নেবেন। আচ্ছা দেবশ্রীদার কাছে ফিরবো, দেবশ্রীদার তো এই যেমন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে একা তুমি গান লেখো, গান সুর করো, গান গাও, তার সঙ্গে সঙ্গে তুমি তোমার গানের দলও রয়েছে, মানে একসঙ্গে তোমরা গান বাজনা করো অনেকে আমরা দেখেছি।
3: হ্যাঁ মানে গানের দল বলতে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ তার একসঙ্গে
0: একসঙ্গে হয়ে গান বাজনা
3: জোট বেঁধে গান বাজনা করি,
1: কিন্তু
3: আমার কোনো দল বলতে, গানের দল বলতে যেটা আমি ব্যান্ড বোঝাই সেরকম কিছু আমার
0: নেই। এইখানে আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে তোমরা একসঙ্গে অনেক ইন্ডিভিজুয়াল পারফর্মাররা মিলে গান বাজনা করো, এর তো অনেক ভালো দিক আছে, এটা খুব স্বাভাবিক, সেটা নিয়ে যাচ্ছি না, কিন্তু এটা সমস্যা মানে এটার মানে প্রেশারটা কোথায়, এটাতে এইটা করার ক্ষেত্রে মানে ড্রব্যাকটা কোথায় একটু যদি আমাদের বলো। ভালো তো অনেক দিক আছে।
3: দেখো প্রেশার বলতে আমাদের যারা আমরা শিল্পী আছি আমাদের কোনো প্রেশার নেই, আমাদের একমাত্র প্রেশার হচ্ছে আমাদের একটা একটা অনুষ্ঠান করতে গেলে তার তো খরচ লাগে, এবং সেই খরচটা পাওয়ার জন্য মানে সেই স্পন্সরটা পাওয়ার জন্য আমাদের অনেক ছোটাছুটি করতে হয়, এবং এরকম অনেক আমাদের প্ল্যান আছে মানে প্ল্যান হয়েওছে যেগুলো আমরা সেই খরচ সামলাতে পারবো না বলে আমরা সেগুলো এক্সিকিউটই করতে পারিনি, তো এটাই হচ্ছে একমাত্র মানে সমস্যার জায়গা। এছাড়া আমাদের শিল্পী বন্ধুদের শিল্পীদের নিজস্ব একের অপরের সাথে কোনো সমস্যা নেই।
0: আচ্ছা আর আরেকটা জিনিস তোমার থেকে জানার, সেটা হচ্ছে গিয়ে এই গান বাজনা জার্নিতে তোমার যেহেতু লেখার হাতটা খুব ভালো, আমরা প্রথম থেকেই সেটা নিয়ে কথা বলছি, অনেক ক্ষেত্রে শুনে থাকি যে আগে লেখা হচ্ছে তারপর সুর হচ্ছে, কিন্তু আমার মনে পড়ছে কিছুদিন আগে আমি এরকমই একজন গীতিকারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে যে একটা গানের সুরের স্ট্রাকচারটা আগে তৈরি হয় তারপর কথা বসানো হয়, এবং এটা নাকি হচ্ছে এখন বড্ড বেশি। তোমার ক্ষেত্রে তোমার প্রসেসটা কি, যদি প্রসেসটা আমাদের একটু ডিসক্লোজ করো।
3: আমার ক্ষেত্রে প্রসেস দুটোই, মানে আমি আমার যেহেতু কথা কেন্দ্রিক গান তো সেক্ষেত্রে আমার কথাটাই মূলত মানে ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে কথাটাই আগে আসে। হ্যাঁ হয়তো এরকমও অনেক গান হয়েছে যেগুলো সুর আগে এসছে তারপর আমি কথা বসিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার যা মনে পড়ছে আগে কথাটাই এসেছে, সুর হয়তো গুনগুন করে একটা দুটো আসতে পারে কিন্তু মানে আগে কথা স্ট্রাকচারটা আমার তো তৈরি হয় আগে।
0: আচ্ছা তোমার থিয়েটারের কথা তুমি বললে, থিয়েটারে গান বাজনা এবং থিয়েটারের জন্য গান তৈরি করা, আচ্ছা এইটা কি কোথাও গিয়ে আমরা মানে ফিল্ম মিউজিক নন ফিল্ম মিউজিক যেরকম শুনে থাকি, থিয়েটারে গানের ক্ষেত্রে তার অ্যাপ্রোচটা কি কোথাও গিয়ে আলাদা হয়?
3: দেখো যে মানে ফিল্মের তো একটা কমার্শিয়াল পার্সপেক্টিভ থাকে, মানে যে কারণে ফিল্ম এবং থিয়েটার আলাদা, ঠিক সেই কারণেই ফিল্মের গান এবং থিয়েটারের গান আলাদা। তবে আলাদা বলতে ভীষণভাবে আলাদা নয় মানে, তবে হ্যাঁ কোথাও গিয়ে একটা প্রকাশ ভঙ্গিমায় তো জিনিসটা আলাদা, অবশ্যই আলাদা।
1: তোমাকে কোনটা বেশি অ্যাট্রাক্ট করে?

0: আমাকে দুটোই অ্যাট্রাক্ট করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরম ভাবে না গান বাজনাটা ঠিক হয় না, মানে আমার যখন যেরকম ইচ্ছে করছে, আমার একটা গান বানাতে ইচ্ছে করছে, এবার আমি সেটা কে সেটা থিয়েটারের ধাঁচের গান হিসেবে নেবে, কে সেটা সিনেমার গানের ধাঁচের হিসেবে নেবে, সেটার তো কোনো মানে সেটা তো আমি যে স্রষ্টা সেটা বলতে পারি।
1: মানে তুমি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে ভাবছো না, তুমি তোমার কাজটা নিয়ে?
0: আমি একেবারেই প্ল্যাটফর্মের জন্য আলাদা করে ভাবি না, আমি মূলত সৃষ্টিটা নিয়েই ভাবি, তৈরি যেটা হচ্ছে সেটা নিয়েই ভাবি, এরপর যেটা যেইখানে ভালো যাবে তাহলে সেইভাবে সেভাবে ইউজ করা হবে।
2: আমাকে সবার আগে
0: কথা টানে।
2: আচ্ছা,
0: কথা সুর অবশ্যই পাশাপাশি হয়ে আসে, কিন্তু কথাটা সবার আগে টানে।
1: আচ্ছা, এইখানে আর একটা জিনিস জানতে চাইবো তোমার থেকে, সেটা হচ্ছে গিয়ে এই যে তুমি বলছিলে প্ল্যাটফর্মের কথা, কমার্শিয়ালাইজ হওয়ার বিষয়টা তুমি বলছিলে, আগে একটা সময় আমরা দেখতাম গান বাজনা যারা করতো, যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান বিশেষ করে, তারা চেষ্টা করতো গান রেকর্ড করার এবং সেটা রেকর্ড হিসেবে বিক্রি হতো, পরবর্তীকালে ক্যাসেট হিসেবে বিক্রি হতো, গানকে মানুষ কিনত পয়সা দিয়ে। পরবর্তীকালে যখন সব কিছু ডিজিটাইজ হয়ে গেল তখন কিন্তু দেখতে পেলাম যে গানকে আমরা বিনামূল্যে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে পাচ্ছে, হয়তো কখনো কখনো কোনো প্ল্যাটফর্মকে আলাদা করে চার্জ দিতে হচ্ছে, কিন্তু বেসিক্যালি বিনামূল্যে পাচ্ছি অনেক ক্ষেত্রেই। তো এটা গিয়ে কি কোথাও ওই গানকে বিনামূল্যে পাওয়াটা শ্রোতাদের কাছে কোথাও গিয়ে কি সেটা কোনো সমস্যার সৃষ্টি করেছে, বা মানুষ কি ভ্যালিউ কম দিচ্ছে কোথাও গিয়ে?
0: অবশ্যই এখন তো গান মানে বিশেষ করে বাংলা গান, নতুন বাংলা গান আর কটা লোকে শুনছে। একটা সময় যখন ছিল যখন ক্যাসেট তৈরি হতো, তখন ঝাঁপিয়ে পড়ে লোকজন ক্যাসেট কিনতো, সেটা বাড়ি এসে মাসের পর মাস ধরে সেই ক্যাসেটের গান মুখস্থ করা হচ্ছে,
1: একদম
0: মানে সমস্ত কিছু, যারা যে যে যন্ত্র বাজায় সেই যন্ত্রটা তুলছে, যে গান গায় সে মানে সুর তুলছে, গানের স্ট্রাকচার দেখছে, সব কিছু করছে। তো এখন তো মানে সেটা চলেই গেছে, আর সব থেকে বড় কথা এখন মানুষের কাছে প্রচুর অপশনস চলে এসছে, এত অপশনস, তো মানে একদিনে হয়তো মানে কত মিলিয়ন গান বেরোয় প্রত্যেক দিন।
1: হ্যাঁ ঠিক।
0: তো মানুষ কিভাবে মানে কার গানটা শুনবে কার গানটা শুনবে না, এবং আমরাই বা কি করে বলবো যে এইটা ভালো গান ওটা খারাপ গান, সবাই তো তার 100% দিয়েই গানটা তৈরি করছে।
2: আচ্ছা, তুমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, সেক্ষেত্রে কখনো কোনো একদিন কোনো এক রাতেই ধরো মনে হয়নি যে আর হচ্ছে না আর কি পারবো এগোতে, এরকম কখনো মনে হয়নি?
0: না, কেন মনে হয়নি তার রিজনটা হচ্ছে আমার গান বাজনাটাই শুধু প্রফেশন নয়, মানে আমার আমি একটা মূল প্রফেশন আছে, আমি গান বাজনাটা তার সঙ্গে করছি। যদি শুধুমাত্রই মাত্রই গান বাজনাটা করতাম তখন হয়তো এইরকম একটা ভাবনা আসতে পারতো।
1: আচ্ছা, এইখানে একটা জিনিস জিজ্ঞেস করার, তুমি যেটা বললে যে তুমি শুধুমাত্র গান বাজনা করছো না, কিন্তু কোথাও গিয়ে তুমি আরও যে কাজগুলো করছো সেটাও কোথাও গিয়ে আর্টের সঙ্গে যুক্ত, বা বলা যেতে পারে সেটাও এক ধরনের আর্ট। আর্টিস্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শোনা যায় ক্রিয়েটিভ ব্লক, এই কথাটা খুব প্রচলিত কথা, তোমার তো সেক্ষেত্রে এটা আসার সম্ভাবনা প্রবল, কারণ তুমি এক হচ্ছে কি তুমি মানে অফিস যাচ্ছ যে কাজটা করছো, আবার তুমি অফিস থেকে ফিরে এসে যে কাজটা করছো, দুটোই শিল্পের কাজ। তো এই যে ক্রিয়েটিভ ব্লক, সেটা কখনো হয় বা সেটা কি করে হ্যান্ডেল করো হলে?
0: হ্যাঁ, আমিও তো গুরুত্ব দিই না, হয় ঠিকই, মানে এখনো চলছে, ওই যে বললাম না আমি অনেকদিন গান লিখিনি, তো ওটাই একটা রিজন যে আমি মানে গান জোর করে লিখতে পারি না, এক নম্বর, দু নম্বর গান ওরমভাবে কিছু আসছে না আমার মাথায়, তো আমি ওই জন্য মানে ক্রিয়েটিভ ব্লকটাকে যাতে প্রাধান্য না দেওয়া হয় সে কারণে আমি বললাম যে পুরনো একটা গানকে আমি রিস্ট্রাকচার করলাম, নতুন করে সুর করলাম, ওটাকেই আমি গুনগুন করছি, ওটাকেই চেষ্টা করছি আরও কী করে বেটার করা যায়, এটাই এভাবেই আমি হ্যান্ডেল করি।
1: বেশ, তাহলে এখন মানে এই মাহলটা যেটা তৈরি করেছিলে, যদি এমন কোনো গান তোমার কাছে থাকে যেটা ওই যে বললে একটু পুরনো গানকে রিস্ট্রাকচার করে তৈরি করেছো বা কিছু, তেমন কোনো গান যদি আমাদের শোনানো যায় শুনতে পারি? কিছু
0: গান রিস্ট্রাকচার করে না, ওরকম কিছু এই মুহূর্তে মনে পড়ছে না, তো অন্য একটা গান শোনাতেই পারি।
1: বেশ,
0: একটু গানটা মানে আগে দুটো গান তো খুব একটু স্লো স্লো গান গাইলাম, এটা একটু একটু অন্যরকমের গান আর কি।

বেশি বোধ হয় সামনে থেকে বাস্তব মনে হয় না। তুমিও সেজে এসো জীবন বোধে যেমন সাজায় আয়না। কারোর চোখে পড়ে কেটে যাওয়া পরিচয় ভালো লাগে না। দিব্যি ব্যস্ত থাকি আলকেমিতে মনে।

0: কঠিন তোমায় কাছে চাওয়া, আমি বলতে চেয়েও চুপ থাকি, দেখি ভাবনার আশা যাওয়া। কাটছে দিন কেন কঠিন তোমায় কাছে চাওয়া, আমি বলতে চেয়েও চুপ থাকি, দেখি ভাবনার আশা যাওয়া। কোন উস্কানিতে তোমায় চেনা, তোমার পিছু নেওয়া, থাকি আলসেমিতে জোকার আমি, থাকি আলসেমিতে বেকার আমি, থাকি আলসেমিতে জোকার আমি, পাই না তোমার ছোঁয়া।
1: বাহ, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ একটা দারুণ গান শোনানোর জন্য। ওই যে বললাম মাহল বানিয়ে দিয়েছিলে, এবার মাহলটা ওই যেটা বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো কিছু জমতে থাকে, কোনো কিছু আড্ডাটা আরও বেশি ইন্টেন্স হতে থাকে, টেম্পোটা বাড়েতে সব কিছুর, গানটাও যেন সেরকম, মানে পার্টিকুলারলি আস্তে আস্তে ব্যাপারটা টেম্পোটা বাড়ছে। সো ইটস রিয়েলি গুড, থ্যাংক ইউ সো মাচ। ফোন লাইনে বন্ধু করানাচ্ছে বা বেল বাজাচ্ছে যেটাই বলো, শুনি কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো
3: হ্যালো নমস্কার, আমি গোপাল রায় বলছিলাম বর্ধমান থেকে।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার দাদা, বলছি সবাইকে নমস্কার, বলছি একটা গান সুন্দর রবীন্দ্রসঙ্গীত একটা গান গাইলে ভালো হতো।
1: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, আপনার যে আবদার সেটা আজকে হয়তো মেটাতে পারবো না, কারণ আপনি পোস্টার দেখে নিয়েছেন, আজকে সৃষ্টি, আজকে স্রষ্টা উপস্থিত, তার সৃষ্টি নিয়ে কথা বলতে, তার সৃষ্টি শোনাতে, এর থেকে বড় পাওনা হতে পারে না। রবীন্দ্রসঙ্গীত আমরা সারা বছর শুনতে ভালোবাসি, আবারও শুনবো, কিন্তু এই এক ঘন্টার মধ্যে হয়তো শোনাটা হবে না। আচ্ছা আমি আরেকবার জিজ্ঞেস করবো আরেকটা জিনিস তোমার কাছে দেবর্ষিদা। আচ্ছা তার আগে একটু বলে নিই, আমাদের অনেক কমেন্ট আসছে আমাদের লাইভে, সেখানে দেখতে পাচ্ছি যে বিনোদ রায় বলছেন ভেরি নাইস সং দেবর্ষিদা, আরও বলছেন যে অনুভব দাদা অনুষ্ঠানটি খুবই ভালো হচ্ছে। আচ্ছা বোধ হয় অর্ণব বলতে গিয়ে অনুভব বলে ফেলেছে, কারণ এখানে অ দিয়ে দুজন আছেন। সৌমেন দাস বলছে এই মাত্র গানটি খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যেটা জিজ্ঞেস করব দেবর্ষিদার কাছে সেটা হচ্ছে, তোমার একটা পোস্টে নাকি লেখা দেখা গেছে, এটা অস্মিতা রিসার্চ, যে বাংলা মৌলিক গান শোনাবো, কান ধরে হলেও গাইয়েই নেব। তো এই যে বাংলা মৌলিক গানের শ্রোতা, তার যে দীর্ঘদিন ধরে পরিবর্তন হতে থাকা, এবং অবশ্যই বাংলা মৌলিক গান যারা তৈরি করছে তাদেরও যে পরিবর্তনটা, এটা নিয়ে তোমার কি ভিউ, মানে এই কান ধরে শোনানোর প্রসঙ্গটা আসছেই বা কেন?
0: কান ধরে শোনানোর প্রসঙ্গটা হচ্ছে, যখন আমরা স্টেজে লাইভ গাইছি তখন আমাদের এরকম অনেক গানের জায়গা থাকে যেগুলো মনে হয় যে অডিয়েন্স যদি একটু আমাদের সঙ্গে গায় তো সেখানে একটা আলাদা একটা অনুভূতি আসে, এবং আমাদের গাইতেও বেশ ভালো লাগে, পারফর্ম করতেও খুব ভালো লাগে। তো ওই ক্ষেত্রেই আমার এই কথাটা লেখা, তো গাওয়াবো এবং কান ধরে কি লিখেছিলাম,
1: কান ধরে হলেও গাইয়েই নেব,
0: মানে গাইতেই হবে এরকম একটা ব্যাপার, যে মানে সেইটা সেই সূত্রেই লেখা
1: একেবারেই, মানে অবশ্যই একজন পারফর্মারের তো তার শ্রোতাদের প্রতি এই একটা ব্যাপার থাকবেই, যে এটুকু তো আমার অধিকার যে আমি এটা তোমাকে দিয়ে গাইয়ে নেবো অন্তত।
2: যে আমার এই যে আমরা এতক্ষণ কথা বলছি অর্ণব, সেটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু আমরা দেবর্ষিদার থেকে জানিনি, ইন্সপিরেশন কে তোমার,
1: মানে গান বাজনার ইন্সপিরেশন যদি জিজ্ঞেস করি।
0: আমার প্রচুর মানুষ ইন্সপিরেশন হিসাবে আছেন।

0: কিন্তু যার কথা না বললেই নয়, সে ইনি হচ্ছেন রূপম ইসলাম। এরকম বহু বহু বহু সময় গেছে তার গান শুনেই কাটিয়ে দিয়েছি। তারপর প্রচুর প্রচুর মানুষ আছেন, ইংরেজি ব্যান্ডস আছেন, বাংলা ব্যান্ডস প্রচুর আছে, আমি নাম নিলে হয়তো শেষ হবে না। তো এই
1: আচ্ছা, মানে তুমি বাংলা ব্যান্ডের গান থেকে ভীষণ রকম ভাবে ইন্সপায়ার্ড, যেটা তুমি বলছিলে আমাকে।
0: বাংলা ব্যান্ড, ইংরেজি ব্যান্ড, বলিউডও শুনি, শুনি না যে তা নয়।
2: আচ্ছা, কিছুক্ষণ আগে গানটা শোনার আগেই একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে তোমার গান, এবং তোমার গান অনেক সময় তো হয় লিখতে লিখতে কোনো গান হয়তো ডিসকার্ড করতে হয়, আমরা অফ এয়ার এটা নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে এই ডিসকার্ড করে দেওয়া গান থেকে কখনো মনে হয়েছে যে আচ্ছা ওই গানটা ডিসকার্ড করলাম, এটা না করলেই ভালো হতো, বা সেই গানের কোনো ইনফ্লুয়েন্স তোমার নতুন কোনো সৃষ্টিতে এসেছে এরকম কিছু?
0: হ্যাঁ, এরকম প্রচুর হয়েছে। ডিসকার্ড করে দেওয়া গান থেকে আমি হয়তো কিছু দুটো লাইন তুলে নিয়ে অন্য একটা নতুন গান সৃষ্টি করেছি, কিন্তু এখন অবধি এরকম কিছু মনে হয়নি যে ডিসকার্ড করেছি সেটা নিয়ে একটা দ্বন্দ্বে থেকে গেছি যে করা ঠিক হলো কি না।
2: মানে জো গয়া ও গয়া,
0: না মানে ওটা তো ডিসকার্ড করেছি বলতে আছে তো আমার কাছেই, এবার আমার যদি কোনোদিনও মনে হয় যে আমি সেটাকে প্রকাশ করব, করতেই পারি
1: একেবারে,
0: মানে ফর্ম করে করতেই।
1: কারণ শিল্পীর জীবনে তো কিছুই ফেলা যায় না, তার যে কোনো এক্সপিরিয়েন্স সেটা কাজে লেগেই যায় কোথাও না কোথাও গিয়ে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট এসছে, এইরকম কমেন্ট পেতে ভালোবাসি আমরা, কেন ভালোবাসি তার কারণে আসছি পরে। প্রিয়ম ঠাকুর বলছে 22 নম্বর ঘর শুনতে চাই।
0: ওকে,
1: আমরাও শুনতে চাই। 22 নম্বর ঘরে আমি সৃষ্টি লুকিয়ে রাখি, বলছে দেবর্ষিদা, তা সৃষ্টিতে এই গান ছাড়া চলে কি করে? দেবর্ষিদা, ইটস আপ টু ইউ।
0: 22 নম্বর ঘর নিয়ে যখন প্রসঙ্গ উঠলই, তো 22 নম্বর ঘরের কেন 22 নম্বর ঘর সেটা যদি একটু বলে দিই, সময় হবে তো?
1: নিশ্চয়ই।
0: আচ্ছা, গানটা শুরু হচ্ছে 8 তলা পেরিয়ে 22 নম্বর ঘরে আমার সৃষ্টিগুলো লুকিয়ে রাখি। তো কেন 8 তলা পেরিয়ে, কেন 22 নম্বর ঘর, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে। যারা জানে, যারা লাইভে লাইভ শোতে আমার এই গানটা শুনেছে, তখন আমি বলি একটা 12 তলা বিল্ডিং, এবং প্রত্যেকটা তলাতে ধরি যদি আমি কোনো তলায় 30টা, কোনো তলায় 29টা, কোনো তলায় 31টা করে ঘর রয়েছে, তো এই 12 তলা পেরিয়ে 12 তলার এই বিল্ডিংয়ে 8 তলা পেরিয়ে 9 নম্বর তলায় ঠিক 22 নম্বর ঘরে আমি থাকি। কেন থাকি? কারণ আমার জন্ম 22শে সেপ্টেম্বর।
1: আচ্ছা,
0: তো এখান থেকেই গানটা শুরু। ওকে, গানটা গাই।

আমি একলা জেগে বসে আমার স্বপ্ন পরে খসে, ভাবনারা অশান্ত হারিয়ে যায়।

0: দৃষ্টান্ত সব দেওয়া বাকি।
1: থ্যাংক ইউ সো মাচ, একটা দারুণ গান শুনলাম। এই গানটা আমার নিজের ভীষণ প্রিয়, আমি আগেই বলেছিলাম দেবশ্রীদাকে এটা কিন্তু শুনতে চাইবো। শুধু আমার প্রিয় নয়, আমাদের লাইভে অনেক কমেন্ট আসছে দেখতে পাচ্ছি। মানসী দাসেন বলছে, আর লাইভে থাকতে পারলাম না, রেডিওতে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, আপনি শুনুন। সৌম্যদীপ নন্দী বলছে, দারুণ হচ্ছে, দারুণ সৌম্যদীপ ফ্রম বিজয়গড় 10 নম্বর। দূরত্ব গানটা একবার শোনালে ভালো হয় যদি টাইম পারমিট করে। আপনি মিস করে গেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে আপনি লেট জয়েন করেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেবশ্রীদা নিশ্চয়ই পরে অন্য কোথাও শুনিয়ে দেবে, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন সেটা। প্রিয়ম ঠাকুর বলছে, অনেক দিন পর আবার শুনলাম, দারুণ, আমরাও বলছি দারুণ, থ্যাংক ইউ সো মাচ দেবশ্রীদা, এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য। আমাদের আড্ডা মানে চলতে থাকে কিন্তু সময় কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না, আজকেও সময় একেবারে শেষের দিকে। আর তোমরা জানো, আড্ডা যখন থাকে শেষের দিকে তখন থাকে একটা স্পেশাল সেগমেন্ট। আমাদের যুববাণীর তরফ থেকে সেই স্পেশাল সেগমেন্টের নাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। মানে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে কী চলছে, কী খবরাখবর, কে কেমন খেললো, সব খবর তো তোমাদের দিতে হবে। আজকে সে খবর দেবে স্বপ্নময়। তো স্বপ্নময়ের থেকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনে ফিরে আসবো এক্ষুনি, ততক্ষণ আমাদের সঙ্গে থেকো, আর আড্ডার শেষ অংশটুকু দেবশ্রীদার সঙ্গে ভাগ করবো তোমাদের সঙ্গে। অর্ণব আর অস্মিতা সঙ্গে রয়েছি সৃষ্টি নিয়ে, আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে স্বপ্নময়।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
3: কেমন আছো আমার যুববাণীর বন্ধুরা? আশা করি তোমরা কিন্তু এবছরের বিশ্বকাপ যথেষ্ট ভালোভাবে এনজয় করছো, এবং আমি স্বপ্নময় আজ আবারও হাজির হয়েছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। প্রথমেই চলে আসি আজকের ম্যাচগুলো নিয়ে। নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ 2-1 ফিনিশ হয়েছে। নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে, এবং গোল পেয়েছেন কিন্তু আর্লিং হল্যান্ডের মতো প্লেয়ার। ডেফিনেটলি নরওয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, তবে আইভরি কোস্ট তারা কিন্তু প্রথমার্ধে বল পজিশন এগিয়েছিল এবং একটা টাইমে কিন্তু স্কোরলাইন 1-1 হয়। সেখান থেকে কিন্তু আর্লিং হল্যান্ড দলকে ফেরত আনে, এবং নরওয়ের গোলরক্ষক অসামান্য 3টে সেভ করেছেন, এবং যেটা কিন্তু ডেফিনেটলি তাদের দলকে বাড়তি একটা অক্সিজেন যোগাবে। এরপরে চলে আসি ফ্রান্স বনাম সুইডেন ম্যাচ। ফ্রান্স কিন্তু 3-0 গোলে সুইডেনের বিপক্ষে জয় তুলে নিয়েছে, এবং ফ্রান্সের দলটাকে যদি তুমি দেখো সেখানে কিন্তু কিলিয়ান এমবাপের মতো প্লেয়ার প্রেজেন্ট রয়েছেন, এবং এই ম্যাচেও কিন্তু কিলিয়ান এমবাপে প্রুফ করেছেন কেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে চলে আসি মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচ। মেক্সিকো 2-0 গোলে এখন অব্দি ইকুয়েডরের বিপক্ষে কিন্তু এগিয়ে রয়েছে, এবং খুব ক্লোজলি কন্টেস্টেড ম্যাচ হচ্ছে, কেননা যদি তোমরা দেখো বারবার কিন্তু উপর নিচে উঠছে মেক্সিকোর প্লেয়াররা, এবং ইকুয়েডর কিন্তু যথেষ্ট চাপে রয়েছে মেক্সিকোর কনস্ট্যান্ট ফ্লো অফ অ্যাটাক্সের থেকে। সুতরাং এই ম্যাচটা থেকে বলা যেতেই পারে যে মেক্সিকো কিন্তু পরের রাউন্ডে

0: যাওয়ার অনেকখানি কাছে চলে এসেছে। এবং পরের রাউন্ডে নরওয়ে তারা কিন্তু ফেস করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে, অপরদিকে ফ্রান্স কিন্তু ফেস করবে প্যারাগুয়েকে। প্যারাগুয়ে কিন্তু ইতিমধ্যে একটা ওয়ান্ডার ঘটিয়েছে জার্মানিকে, তারা কিন্তু টাই ব্রেকারে হারিয়ে রাউন্ড অফ 16 নিজেদের জায়গা তুলে নিয়েছে। এরপর চলে আসি আজকের যে ম্যাচগুলো হতে চলেছে সেগুলো নিয়ে। প্রথমেই আসি ইংল্যান্ড বনাম ডিয়ার কঙ্গো ম্যাচ। ইংল্যান্ড ডেফিনেটলি ম্যাচটা স্টার্ট করবে ফেভারিটস হিসেবে, কেননা তাদের দলে কিন্তু হ্যারি কেইন, জুড বেলিংহাম রয়েছে, তবে বুকায়ো সাকার হালকা চোট রয়েছে। তবে দেখার বিষয় তাকে কোচ শুরু থেকে ব্যবহার করেন কিনা। তবে ইংল্যান্ড দল এবছর তারা কিন্তু একটা স্বপ্নের ফর্মে রয়েছে, গ্রুপ টপ করে এই রাউন্ডে উঠেছে। এবং ডিয়ার কঙ্গো তারা কিন্তু ডিপেন্ড করবে সেড্রিক বাকাম্বো এবং ইয়োনে ওয়েসার্স উপরে। এবং যদি তোমরা দেখো এই দুই প্লেয়ার কিন্তু ডিয়ার কঙ্গোর আক্রমণকে যেভাবে বারবার অক্সিজেন যুগিয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, খাতায় কলমে ইংল্যান্ড কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে, এবং আজকের ম্যাচ তারা যদি জিতে নেয় তাহলে তারা কিন্তু চলে যাবে পরের রাউন্ডে, রাউন্ড অফ 16। এরপরে আসি বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচ। বেলজিয়াম দল টেকনিক্যালি অনেক স্ট্রং, এবং বেলজিয়াম দলে কিন্তু যেই প্লেয়াররা রয়েছে, বিশেষ করে কথা উঠতেই হবে কেভিন ডি ব্রুইনের, কেননা তিনি কিন্তু এই বেলজিয়াম দলটার হট ফ্রক। অপরদিকে যদি তোমরা কালিদু কুলিবালি, নিকোলাস জ্যাকসনের মতো প্লেয়াররা কিন্তু উপস্থিত রয়েছে সেনেগাল, এবং সেনেগাল কিন্তু প্রথম দিকে ফ্রান্সের সঙ্গে যে ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু ফ্রান্সকে যথেষ্ট বেগ দিয়েছিল, এবং আজকের ম্যাচটা কিন্তু বেলজিয়ামের জন্য অতখানি ইজি হবে না। এবং বেলজিয়ামের দলটাকে যদি তুমি দেখো, বেলজিয়াম কিন্তু এখনও অবধি একটা পারফেক্ট নাম্বার 9 তাকে কিন্তু খুঁজে চলেছে। বক্সের মধ্যে বল ডেলিভারি হচ্ছে কিন্তু কনভার্ট করার জন্য সেভাবে কিন্তু প্লেয়ার উপস্থিত থাকছে না বেলজিয়ামের জন্য, এবং সেটা ডেফিনেটলি একটা চিন্তার বিষয় বেলজিয়াম কোচের জন্য। সুতরাং আজকের ম্যাচ থেকে দেখার বিষয় বেলজিয়াম কিভাবে তাদের ট্যাকটিক্সটাকে সাজায়। এরপরে চলে আসি ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা ম্যাচ। হোস্ট ইউএসএ এবং তারা কিন্তু হোম সাপোর্টটাকে কমপ্লিটলি ইউটিলাইজ করার চেষ্টা করবে, এবং তাদের দলে ক্রিশ্চিয়ান পুলিসিচ, পোলারিন বোলোগভ, ওয়েস্টন ম্যাকিনির মতো প্লেয়াররা রয়েছেন। এবং ইউএসএ দলটাকে যদি তুমি দেখো এবছর কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এন্টায়ার ওয়ার্ল্ড কাপ। অপরদিকে বসনিয়া হার্জেগোভিনা তারা কিন্তু ডিপেন্ড করবে 40 বছর বয়সী এডিন জেকোর উপর, এবং এদিন জেকো এমন একজন ফুটবলার যিনি কিন্তু একাই কিন্তু ডিফারেন্সটা গড়ে দিতে পারেন। এবং শুধু তাই না, বসনিয়া হার্জেগোভিনার মিডফিল্ড এবং আক্রমণের সমন্বয় কিন্তু বেশ ভালো হচ্ছে, এবং বসনিয়া হার্জেগোভিনার কিন্তু রাইসটা কিন্তু একেবারে একটা স্বপ্নের সৌদাগরের মতো, যেভাবে তারা ফুটবল মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, ইউএসএ দীর্ঘদিন ধরে কিন্তু বিশ্বকাপের রেগুলার একটা সাইড, এবং এবছর তারা দীর্ঘ বছর পরে কিন্তু রাউন্ড অফ 32 নিজেদের জায়গাটা করে নিয়েছে, এবং এখান থেকে কিন্তু ইউএসএ তারা কিন্তু আগের রাউন্ডগুলোতে যেতে চাইবে। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের ফুটবল যে মানচিত্র সেটা কিন্তু বেশ বেশ চমকপ্রদ একটা জায়গায় নিয়ে যেতে চাইবে। সুতরাং নজর থাকবে কিন্তু ইউএসএর উপরেও, নজর থাকবে বেলজিয়াম সেনেগাল ম্যাচ, এবং নজর থাকবে ইংল্যান্ড ডিয়ার কঙ্গো ম্যাচের উপরেও। দেখার বিষয় আজকের কোনো নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে, নাকি চিরাচরিত ফেভারিটসরাই তারা পরের রাউন্ডে জায়গা করে নেয়। কেননা এই বিশ্বকাপ ইটস এ ওয়ার্ল্ড কাপ অফ আনসার্টেনটিস, কী হবে কেউ জানে না। সুতরাং চোখ রাখো তোমরা, চোখ রাখবো আমিও, ফিরিয়ে দেব স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ফিরে এলাম আবারও আড্ডায়। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টানটান পর্ব নিয়ে সঙ্গে ছিল স্বপ্নময়। স্বপ্নময়কে থ্যাংক ইউ। আর স্বপ্নময় বলল যে কারা কারা স্বপ্ন দেখছে বিশ্ব জয় করার, তারা স্বপ্ন দেখুক এবং আমাদেরকেও স্বপ্ন দেখাক যে এত সুন্দর খেলা হচ্ছে, আমাদের দেশও নিশ্চয়ই কখনো না কখনো পৌঁছবে। যাক, আমরা ফিরি আড্ডায়। অফের আড্ডা হচ্ছিল যে দেবস্মিতা ব্রাজিল ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান, এবং আমাদের হাতে সময় একেবারে শেষ। তো সব শেষে দেবস্মিতাকে আমি একটা কথা খুব ছোট্ট করে জিজ্ঞেস করবো, যে যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে এগোতে চাইছে, নতুন নিজেদের সৃষ্টি নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য তুমি খুব ছোট্ট করে কি বলবে?
2: আমিও তো এখনও কাজই করছি, মানে আমিও এখনও চেষ্টা করছি, তো আমি আর নতুন করে কি বলবো, আমিও বলবো চেষ্টাই করে যাও এবং প্রচুর কাজ করো, প্রচুর প্রচুর গান তৈরি করো, ভালো ভালো ভালো খারাপ যাই হোক না কেন প্রচুর শোজ করো, এই আর কি। আর কি,
1: মানে কাজের মধ্যে থাকতে হবে।
2: অবশ্যই কাজের, কাজের বিকল্প কিছু হয় না,
1: কাজের বিকল্প কিছু হয় না,
3: কর্ম করে যাও, ফলের আশা করো না।
1: না না, ফল নিশ্চয়ই পাবে, ফল নিশ্চয়ই।

0: যেকোনো কাজ করলে তুমি তার ফল নিশ্চয়ই পাবে, এটা আমরা তো এক্সপেক্ট করি। এই যেমন আজকে আড্ডাটা আমরা এতক্ষণ চেষ্টা করলাম অনেক কিছু নিয়ে কথা বলার, তবু অনেক কিছু মিস হয়ে গেল। যতই চেষ্টা করি ফাঁকি দিয়ে কিছু না কিছু বেরিয়ে যাবেই। যেমন সবচেয়ে বেশি ফাঁকি দেয় সময়, সময় আজকে আমাদের ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে চাইছে। তো এই বেরিয়ে যাওয়ার আগে, স্টুডিও ছেড়ে আমরা বেরিয়ে যাওয়ার আগে একটা শেষ গান শুনতে চাইব দেবশ্রীদার কাছে, একদম খুব ছোট্ট করে, যদি পুরোটা না হয় তবুও চলবে, খুব অল্প করে যদি কিছু শোনাও আজকের আড্ডাটার একদম শেষে।
1: বেশ, আমি খুব ছোট্ট করে শোনাচ্ছি একটা, এটাও একটা নতুন গান, মানে অপ্রকাশিত গান। আমি আসলে কিছু

থ্যাংক ইউ সো মাচ দেবর্ষিদা এতক্ষণ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর তোমাদেরকে বলি খুব ভালো থেকো, গান বাজনায় থেকো, আর অবশ্যই আমাদেরকে সঙ্গে রেখো, সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে। আমরা ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে সঙ্গে ছিলাম অর্ণব আর অস্মিতা, কোশি সাইন অফ। আজকের মতো টাটা।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত দীপাবলী দত্তের কণ্ঠে। শুরুতেই কমলাকান্তের গান।

শ্যামা সঙ্গীত শুনলেন দীপাবলী দত্তের কণ্ঠে আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীদের কণ্ঠে, শুনবেন প্রচলিত লোকগীতি।

0: লালন একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
8: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্প চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচে 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এদিকে সারা দেশে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চালু হওয়াকে এক ঐতিহাসিক মাইল ফলক বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী চৌহান বলেন, এই আইন গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ কর্মীদের আত্মমর্যাদাপূর্ণ, নিরাপদ এবং সম্মানজনক জীবনযাত্রা সুনিশ্চিত করতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। আত্মনির্ভর ভারত গঠনই নয়, বিকশিত গ্রাম গঠনের লক্ষ্যকে এই প্রকল্প ত্বরান্বিত করবে।
9: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है।
8: অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে

0: মেধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এই অনুষ্ঠানে 2/24 হাওড়া হুগলি কলকাতা থেকে উপস্থিত হয়েছেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবসে তিনি আজ বিধাননগরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে ডাক্তারদের ওপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। দীর্ঘ আলোচনার পর উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া জুট মিল আজ খুলে গেছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা অনুযায়ী আজ থেকেই শুরু হয়েছে মেইনটেন্যান্সের কাজ। আগামী 15 দিনের মধ্যে স্বাভাবিক উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, শ্রমিক মালিক অসন্তোষের জেরে 2025 সালে 26 ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিলটি। মন্ত্রীর উদ্যোগে মিল মালিক, শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে সমাধান সূত্র বের হয়। জনকল্যাণমুখী এই সিদ্ধান্তে প্রায় 3,000 শ্রমিক কাজ ফিরে পেলেন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ICDS কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর থানার পুলিশ গঙ্গাসাগরের কালীবাজার এলাকা থেকে রাজকুমার রাজ গোস্বামী ও ICDS কর্মী আমিনা বেগমকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, আমিনা বেগম তৃণমূল কংগ্রেস নেত্রী। অবৈধ আর্থিক লেনদেন, সম্পত্তি, অন্যান্য প্রয়োজনীয় নথি উদ্ধারের স্বার্থে এদের আজ আদালতে পেশ করা হচ্ছে। মুর্শিদাবাদের সুতির সাদিকপুরের নাকা চেকিং এর মাধ্যমে 558 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। ভারী বৃষ্টির সতর্কতায় জানানো হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1 জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন।
2: গ্রাম বাংলার মা বোনেদের আমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান। এই সময়টা বাচ্চাদের একটু যত্ন করে রাখার সময় বোধ হয়। আমরা জানি যে আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের গ্রামীণ টোটকা পদ্ধতি ব্যবহার করেন, তাদের অর্থাৎ বাচ্চাদের চিকিৎসা করেন, কিন্তু দেখুন সময়টা কিন্তু পরিবর্তিত হচ্ছে। আর দূষণ কিন্তু শুধু শহরে নয়, গ্রামকেও ছেয়ে দিচ্ছে। তা এই সময় শুধুমাত্র কোথায় টোটকার ওপর ভরসা না করে আমাদের গ্রামে তো চিকিৎসা কেন্দ্র বিভিন্ন আছে, গ্রামীণ চিকিৎসা কেন্দ্র, আর চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলেছে গ্রামে গঞ্জে। ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM তাদের যে মিশনের মধ্য দিয়ে বাচ্চাদের স্বাস্থ্যকে আরো সুন্দর রাখার চেষ্টা করছেন, এই সাহায্যগুলো কিন্তু আমাদের নিতে হবে, তাই তো? আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের যেতে হবে বাচ্চাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ ঋতু পরিবর্তনে শিশুদের যে নানান অসুখ বিসুখ হচ্ছে তার থেকে সমাধানের উপায় জানবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমরা আলাপচারিতায় মগ্ন হব, অর্থাৎ আমরা আলোচনা করব। আজকে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ, কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হসপিটালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কল্লোল পাল। আর ওনার সাথে কথা বলবো আমি, চৈতালি মল্লিক। ডাক্তার পাল অনেকটাই ছোট আমার থেকে। কল্লোল, আমি কিন্তু তুমি বলে তোমাকে

0: তাকে
1: একদম কোন অসুবিধা নেই।
0: আর কল্লু তো গ্রামে গঞ্জে ভীষণ ঘুরে বেড়ায়, অনেক হেলথ চেক আপ করে, বাচ্চাদের নিয়েও কাজ করে। আচ্ছা কল্লুল, এই যে ঋতু পরিবর্তিত হচ্ছে, এই সময় তো বাচ্চারা অনেক ধরনের সমস্যায় ভুগছে, তুমি তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও, বাচ্চাদের কি কি ধরনের শারীরিক সমস্যা তোমার চোখে পড়ছে?
1: হ্যাঁ, আমরা এই সময় দেখতে পাই যে কয়েকটি আলাদা আলাদা ধরনের শরীর খারাপ, এবং সেটি বিভিন্ন আলাদা আলাদা এলাকায় কিন্তু একটু ডিফার করছে, মানে আলাদা রকম দেখা যাচ্ছে। ধরুন যেমন কিছু শ্বাসজনিত অসুবিধা, যেমন সর্দি কাশি কিংবা শ্বাসে আওয়াজ, তার সঙ্গে জ্বর, এইগুলির মধ্যে সাধারণত ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপরে ধরুন অ্যাডেনোভাইরাস, এইগুলি সাধারণত কারণ হয়ে থাকছে। এর পাশাপাশি আসছে কিছু গায়ে লাল লাল দাগ বা র্যাশ জাতীয় যেগুলো হচ্ছে, সঙ্গে জ্বর সর্দি কাশি।
0: আচ্ছা একটু বলি, মায়েরা একটা কথা ভীষণ বলেন, গ্রামের মায়েরা, যে ওই গায়ে কি একটা মিনমিনে বেরিয়েছে, অনেক সময় বুঝতে পারে না এটা হাম না এটা কি, এই লাল লাল হয়, ফুসকুড়ি হয়, এটাকে কি বলা যেতে পারে?
1: এটি অ্যাকচুয়ালি কিছু র্যাশ বলা হয়। র্যাশ বাচ্চাটির বয়স কত তার উপর এবং তার আনুষঙ্গিক যে কোনো লক্ষণ আছে কিনা সেগুলোর উপরও কিন্তু নির্ভর করে। যেমন ধরুন খুব ছোট বাচ্চা, মানে সদ্যজাত, তাদের গায়ে কিছু লাল লাল দাগ ওঠে যেটাকে বলা হয় মাসি পিসি, এটা একদমই একটা সাধারণ ব্যাপার। আবার দেখা যায় একটু বড় হতে হতে তাদের গায়ে কিছু কিছু লাল লাল খুব ঘামাচির মতো দাগ হচ্ছে, যেটি অনেক সময় ধরুন হাম বলা হতে পারে, কিংবা আরো অন্যান্য কয়েকটি ভাইরাসের ইনফেকশন থেকেও একই রকম র্যাশ কিংবা লাল লাল দাগ আসতে পারে।
0: আচ্ছা এই যে র্যাশ হচ্ছে, অনেক সময় মা বোনেরা বিভ্রান্ত হন, কি করবেন, এই সময় কি করা উচিত?
1: আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের শরীর কেমন আছে সেটাকে লক্ষ্য রাখা। কি করে আমরা লক্ষ্য রাখবো? যে বাচ্চা কেমন খাওয়া দাওয়া করছে, বাচ্চার ইউরিন বা মূত্র কেমন হচ্ছে, বাচ্চা কেমন খেলাধুলো করছে, এইগুলি যদি এইগুলো সবই ঠিকঠাক থাকে, এর সঙ্গে ধরুন কোনো বমি না হলো, কোনো শ্বাসে কষ্ট না হলো, তাহলে কিন্তু আমাদের অত ভাবনা চিন্তা না করলেও চলবে।
0: আচ্ছা আচ্ছা, এবার যেটা বলছিলে যে ঋতু পরিবর্তন, তা আবহাওয়ার পরিবর্তন, এখন তো একটু গরম পড়ছে, চৈত্র মাস পড়ে গেছে, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চা হঠাৎ করে পেটটা কামড় দিচ্ছে, কারো অনেকবার পটি হচ্ছে অর্থাৎ পায়খানা হচ্ছে, কারোর বমি হচ্ছে, এটা কি কারণে বা কি এ থেকে কিভাবে আমরা মুক্ত রাখতে পারবো বাচ্চাদের?
1: নরম পটি বা ডায়রিয়া মতো হচ্ছে, সেটি সাধারণত দেখা যায় কোনো না কোনো ভাইরাসের কারণে হচ্ছে, সেটা রোটা ভাইরাস হতে পারে, আরো আনুষঙ্গিক কিছু ভাইরাসের জন্য হতে পারে। তবে এক্ষেত্রে আরো কয়েকটা লক্ষণ আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন যে যখন নরম পটিটা হচ্ছে তার সঙ্গে কোনো সর্দি সর্দি কিছু মিশে আছে কিনা,
0: আচ্ছা,
1: কিংবা যে পটিটা তার মধ্যে লাল লাল রক্তের ছিটা আছে কিনা, এইগুলো হলে অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু ভাইরাল ইনফেকশন ঠিক নয়, কখনো কখনো এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই হয়ে থাকে। সুতরাং এইটা আমাকে খেয়াল রাখতে হবে। আরো যে বমির কথা, বমি কিন্তু ভাইরাল ইনফেকশনে হতে পারে, সঙ্গে একটা জ্বর আসতে পারে,
0: জ্বরের এটা দেখা যাচ্ছে, জ্বর হচ্ছে বাচ্চাদের।
1: হ্যাঁ, এই জ্বরের পরিমাণ কতটা, সঙ্গে বাচ্চাকে সে খুব দুর্বল লাগছে কিনা, এগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবুর কাছে গেলে তিনি মোটামুটি আপনাকে বলে দিতে পারবেন, যদিও পরীক্ষার ছাড়া সব সম্ভব নয় বলা, তাও মোটামুটি আন্দাজ করা যেতে পারে যে কোনটা ভাইরাসের কারণে হচ্ছে, কোনটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এগুলি।
0: আচ্ছা, শুধু গ্রাম এবং শহরে একই সমস্যা দেখা দিচ্ছে সব জায়গাতে, যেটা দেখা যায় যে বাচ্চার অনেক সময় জ্বর হলো, হয়তো সর্দি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি ঠান্ডাটা লেগে যাচ্ছে, ঠান্ডা গরম, এতে জ্বরটা আসছে, অনেক সময় দেখা যায় জ্বর হয়তো এক দুই বাড়ছে, বাড়তে বাড়তে তিন চারও হয়ে যাচ্ছে, বাচ্চাকে অনেক সময় প্যারাসিটামল দেওয়া হচ্ছে, জ্বরটা দুয়ে নামছে, আবার চার হয়ে যাচ্ছে, এই সময় মা বোনেরা তো ভীষণ স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়ে পড়েন, বাড়ির লোকজন সবাই, এই সময় কি করণীয়? প্রথমেই জ্বরটা এলে কি করবে?
1: এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়, এটা শহর বলুন গ্রাম বলুন সব জায়গায় মায়েদের বোনেদের কিন্তু একেবারে মাথা খারাপ করে রাখে। যখনই একটু জ্বর এলো বাচ্চা, তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ে। আমাদের মনে রাখতে হবে প্রথমেই যে আমাদের শরীরে যে জ্বরটা আসছে মানে শরীরে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু শরীরেরই একটা প্রতিরোধের একটা রাস্তা। কখনো কোনো

0: অণু যখন আমাদের শরীরে প্রবেশ করে, শরীর কিন্তু তার নিজের যে তাপমাত্রা সেটাকে বাড়িয়ে দিয়ে সেই ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক এর বিরুদ্ধে একটা লড়তে সাহায্য করে। সুতরাং যে জ্বর এলো মানেই আমাকে কিন্তু ওষুধ দিতে হবে গাদা গাদা তা কিন্তু নয়।
1: মানে জ্বর কোনো ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে, টেম্পারেচারটা যখন বাড়ছে, মানে আমরা এটাকে ধরে নেব যে লড়াই করছে সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে।
0: একদমই তাই।
1: আচ্ছা, এরপরে কি করবো?
0: এরপরে আমাদের কি খেয়াল রাখতে হবে, বাড়িতে যদি একটি থার্মোমিটার থাকে খুব ভালো হয়, আপনারা সেই সময়টায় টেম্পারেচার মানে তাপমাত্রাটা মাপুন, তারিখ সময় এবং কতটা করে এলো। এটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো তার ইনফেকশনটা কোন ধরনের। এরপরে আসছে যদি মনে হচ্ছে একটি বাচ্চা যে ধরুন 101-102 তেও মোটামুটি দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, তাহলে কিন্তু কোনো জ্বরের ওষুধ না দিলেও চলবে।
1: আচ্ছা,
0: কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা কোনো কষ্ট পাচ্ছে কিনা। ধরুন বাচ্চার খুব গায়ে যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা করছে, কিংবা বাচ্চা উঠতে পারছে না, খেলছে না, সেক্ষেত্রে কিন্তু একটু কম তাপমাত্রা থাকলেও আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি।
1: আচ্ছা আচ্ছা, এই যে জ্বরটা যখন বেড়ে যাচ্ছে, ধরো 3 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, প্যারাসিটামল দেয়া হচ্ছে যেটা বললাম, 2 নামছে, আবার 1 ঘন্টার মধ্যে আবার 4 হয়ে যাচ্ছে জ্বরটা, এখানে কি আবার প্যারাসিটামল দেয়া যাবে সেক্ষেত্রে?
0: প্যারাসিটামল একটা খুব বেসিক ওষুধ, যদিও ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে প্রত্যেক বাচ্চার তার বয়স কত, তার ওজন কত, এইটার উপর নির্ধারিত হয়েই সেই ওষুধটা দেওয়া উচিত। কিন্তু মনে রাখতে হবে যে একটি ওষুধের ধরুন তার যে কার্যকারিতার ক্ষমতা, যে তার যে সময়, সেটা 4.5-5 ঘন্টা থাকে। সুতরাং আমি একবার যখন ওষুধ দিলাম তাহলে এতক্ষণ তার জ্বরটা হয়তো থাকবে না, আবার যখন ওষুধের অ্যাকশনটা চলে গেল তখন আবার গায়ের তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে।
1: অনেক সময় দেখা যায় যে 1.5-2 ঘন্টার মধ্যে আবার 2 হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, এবার আমি সেই ব্যাপারটায় আসছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জ্বরের ওষুধ দেওয়া যায় না, এটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। আমরা আরেকটি ওষুধ দিয়ে থাকি, সেটাকে আইবুপ্রোফেন বলা হয়। সেটাতে অনেক সময় যখন প্যারাসিটামলে কাজ করছে না তখন দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর প্রবণতা খুবই বেশি, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া একদমই দেওয়া চলবে না।
1: একদম এই কথাটা আমাদের মা বোনেরা অনেক সময় ভুল করেন, অস্থির হয়ে ওঠেন বাচ্চা যখন জ্বরে ভুগছে, 3-4 জ্বর হয়ে উঠছে, অনেক সময় দেখা যায় ওষুধ কিনে এনে দিচ্ছেন, তো এক্ষেত্রে ক্ষতি হতে পারে বাচ্চার।
0: একদমই সত্যি কথা এটা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ তাকে বললেন যে না আপনি এই ওষুধটা খাওয়ান, আমার বাচ্চাকে দিয়েছি, আমি উমুককে দিয়েছি, জ্বরটা কমে গেছে। খেয়াল রাখতে হবে এই যে দুটি ওষুধ বলা হলো, এই দুটি ওষুধের থেকে অন্য কোন জ্বরের ওষুধ সাধারণত 14 বছরের নিচে দেওয়া উচিত নয়। যদি দিতে হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আরো যে গুরুত্বপূর্ণ কথাটা আমি এর আগেই বললাম, যে বাচ্চা যদি মনে হচ্ছে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, সে ভালো আছে, তাহলে কিন্তু আমার একটু টেম্পারেচার যদি বেশি থাকেও তাহলে কিন্তু অত ভাবনা চিন্তার কিছু নেই। বরঞ্চ আমাকে খেয়াল রাখতে হবে বাচ্চার শরীরে জলের পরিমাণ কেমন আছে সেটি লক্ষ্য করা।
1: আচ্ছা,
0: তার জন্য আমাদের কি করতে হবে, তাকে নিয়মিত জল খাওয়াতে হবে। দেখা যায় এখন সরকার থেকে বাড়িতে বাড়িতে ওআরএস দিচ্ছে, সেইগুলো দিয়ে যেতে হবে। তাহলে আমি বুঝতে পারবো সেখানে বাচ্চার ইউরিন কেমন হচ্ছে, বাচ্চার জিভটা কতটা শুকনো আছে, বাচ্চা ঠোঁটটা কেমন শুকনো হয়েছে। সুতরাং এইভাবে আমরা যদি তার যে শরীরে জলের পরিমাণটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা লাঘব হবে।
1: আচ্ছা, একটু প্রশ্ন করি, অনেক সময় হয়তো দেখা গেল ওআরএস নেই বা ওষুধের দোকান একদম গ্রামে গঞ্জে দূরে দূরে আছে, তা ওআরএসটা বাড়িতেও তৈরি করা যায়, যদি কিভাবে তৈরি করবেন আমাদের মা বোনেরা একটু বলে দেন।
0: ওআরএস তৈরি করতে গেলে আমাদের খুব অসুবিধের হওয়ার কথা নয়, যেটা বাড়িতে আমাদের নুন আছে এবং চিনি আছে তাতে পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে করতে হয়।
1: কতটা একটু যদি,
0: ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সবসময় হয়তো আপনার মাপতে পারবেন না, তবে লক্ষ্য রাখতে হয় খুব একটা সহজ জিনিস, যেটা আমাদের ধরুন চোখের যে জলের যে টেস্টটা সেই রকম নুন তাহলে কিন্তু পারফেক্ট হয়।
1: আচ্ছা,
0: সেটা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার এইটা মোটামুটি ঠিক আছে। এছাড়াও যেটা হবে, ধরুন অনেক সময় কিছুটা ডালের জল, কখনো বাড়িতে ডাব থাকলে ডাবের জল কিংবা মুড়ির জল, এইগুলো যদি আমার হাতের কাছে থাকে আমি কিন্তু কিছুটা করে দিতে পারি।
1: তাহলে মা বোনেরা আপনারা শুনছেন যে বাচ্চার যদি 1 জ্বর হয় বা 100 জ্বর, বাচ্চা খেলছে ছুটছে, তাহলে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। হ্যাঁ, এবং ডাক্তারবাবু বলছেন যে তাদের ওআরএস দিন, নুন চিনির জল দিন, ডাবের জল দিন, ডালের জল দিন, আর আমরা কখন ভয় পেতে পারি বা একটু সচেতন হতে পারি।

0: আর একটু যদি বুঝিয়ে বলেন আমাদের মায়েদের।
1: আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চার যে ইউরিন বা প্রস্রাব কেমন হচ্ছে, সেটি যদি মনে হয় যে আগের থেকে পরিমাণে কমে গেল, আগে যত ঘন ঘন করছিল বাচ্চাটি তার থেকে কমে গেল, তার যে রংটা হালকা হলদে কিংবা আরো পরের দিকে গাঢ় হলদে হচ্ছে, কিংবা আরো যখন বেশি হয়ে গেল তখন পরিমাণ একেবারেই কমে গেল, বেশ কয়েক ঘন্টা বাচ্চা কোন রকম ইউরিন করল না, বাচ্চাটি ক্রমাগত বমি করে চলেছে, বাচ্চাটির পটি যেটা হচ্ছে নরম ডায়রিয়া সেটা জলের মতো বেরিয়ে চলেছে, বাচ্চার দিকে তাকালে দেখা যাচ্ছে চোখগুলো কুঠুরির মধ্যে ঢুকে যাচ্ছে, জিভটা অনেকটা দেখে শুকনো লাগছে, ঠোঁটটা শুকনো লাগছে। এক বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার ব্রহ্মতালুটা তো খোলা থাকে, সেইখানটায় দেখা যাবে হাত দিলে সেটা একটু নিচু হয়ে গেছে। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে বাচ্চার শরীরে জলের পরিমাণ কেমন আছে আমরা কিন্তু অনেকটা বুঝতে পারবো,
0: তখনই আমাদের
1: আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ আমরা এরপরে কি করব।
0: আচ্ছা, আর যে ধরনের বাচ্চারা ভোগে এই ঋতু পরিবর্তনে, ধরুন এই সময় ধুলো বালিটাও খুব উড়ছে এবং বাচ্চারা তো গ্রামের বাচ্চারা বিশেষ করে তারা মাঠে ঘাটে ঘুরছে, মাটি নিয়ে খেলছে, এই সময়ে কৃমির প্রাদুর্ভাবটাও দেখা যায়, তো এর থেকে বাঁচতে হলে কি করবে আমাদের বাচ্চাদের, কিভাবে যত্ন নেওয়া যায়?
1: কৃমির যে ডিমগুলি সেগুলি মনে রাখতে হবে মাটিতেই থাকে এবং ছোট বাচ্চারা তারা মাটি ধুলো এগুলো নিয়ে খেলবে, এটা স্বাভাবিক, তাদের আমরা সেটা থেকে আটকাতেও পারবো না, আটকানো উচিত নয়, নাহলে সে খেলাধুলোই শিখবে না। আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন খুব ময়লা জাতীয় যে জায়গায় সেগুলো তারা যতটা কম খেলে, এবং তারা খেলাধুলোর করার পরে তাদের হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেওয়া, বাচ্চাদের হাতে যদি নখ থাকে সেগুলো সময় মতো কেটে দেওয়া যাতে ওই ময়লাগুলো আঙুলে না লেগে থাকে, এবং বাচ্চার অভ্যাসটা এইভাবেই করা যে প্রত্যেকবার খাওয়ার আগে যেন সে এইভাবেই হাত ধোয়। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে কৃমির ডিমের কথা বলা হচ্ছে, এগুলো দেখা যায় সবজি পাতা মানে শাক এগুলোর গায়ে লেগে থাকে, সুতরাং এগুলো যখন আমরা ব্যবহার করব খাবো তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া উচিত। আর যে আমরা জলটা খাচ্ছি, জলটা চেষ্টা করতে হবে যতটা পরিশ্রুত থাকুক, এবং কখনো কখনো মনে হতে পারে যে খুব ছোট বাচ্চা যে বারে বারে কোনো পেটের অসুবিধায় ভুগছে তার জলটা যদি ফুটিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়।
0: একদম এই কথাটা একটু আমাদের মনে রাখা দরকার যে বাচ্চাদের যদি সমস্যা হয়, পেটের সমস্যা বা জ্বর বারবার হয়, জলটা ফুটিয়ে খাওয়ানো এটা আমাদের লক্ষ্য দিতে হবে মা বোনেদের। আর এরপরে যাব যে এই যে পেটের ব্যথা বা পেটের সমস্যা এগুলো যেমন আছে, ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভার যেগুলো আছে এগুলো তো আছেই, তার সাথে আরেকটা হচ্ছে এই সময় গুটি বসন্ত দেখা দেয়, হাম দেখা দেয়, এগুলো থেকে বাচ্চাদের ভালো রাখার জন্য আমরা কি করতে পারি?
1: চিকেন পক্স বা গুটি বসন্ত যেটা, সেটি হলে দেখা যায় যে দু একদিনের মধ্যেই অনেকগুলো ফোসকা ফোসকা উঠছে সারা গায়ে হতে পারে, সেটা বড়দের বাচ্চাদের সবার হয়, এবং সঙ্গে প্রচন্ড গা ব্যথা হতে পারে, একটা হালকা সর্দি কাশি জ্বর এগুলো থাকতে পারে। তো এইগুলো যদি একবার হয়ে যায়, ধরুন বাড়িতে কারো হয়েছে, চেষ্টা করতে হবে ছোট বাচ্চা কিংবা অন্যদের একটু দূরে রাখা। আরো সব থেকে গুরুত্বপূর্ণ এই ব্যাপারে যদি আমরা এর টিকাকরণের মাধ্যমে যেতে পারি, মানে চিকেন পক্সের যদি ভ্যাকসিন দিতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে অনেকটা এর থেকে আটকাতে পারবো।
0: হ্যাঁ, এই যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটা, টিকাকরণ, গ্রামে তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে টিকাকরণের ব্যাপারগুলো থাকে, একটু যদি তুমি একটু বলে দাও মা বোনেরা কিভাবে সচেতন হবে, অনেকে হয়তো যায় না ঠিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে, যদিও আশাকর্মীরা গ্রামে গ্রামে যান বলছেন, তুমি আর একটু বুঝিয়ে ভালো করে বলে দাও মা বোনেদের যে কখন কিভাবে বাচ্চাকে কোন বয়সে কখন ভ্যাকসিনটা দেওয়া দরকার, কিভাবে যাবে একটু সংক্ষেপে।
1: টিকা এটা সংক্ষেপে বলাটাই একটু প্রথম কথা অসুবিধাজনক, তাও আমি মোটামুটি চেষ্টা করছি। বাচ্চা যখন প্রথমে জন্ম নিল, সে এখন তো সবাই কোনো না কোনো হসপিটালে হচ্ছে, কেউ কেউ নার্সিংহোমেও হচ্ছে, তা সেখানে প্রথম তাকে কিছু ভ্যাকসিন দেওয়া হয় জন্মের পরপরই, যেমন তার মধ্যে বিসিজি থাকে যেটা টিউবারকুলোসিস বা টিবি অসুখের যে ক্ষতিকর দিকগুলো সেটা থেকে অনেকটা আটকায়, এছাড়া পোলিওর একটা ওরাল ডোজ হয়, সঙ্গে হেপাটাইটিস বি থাকে। এরপরে কিছু ভ্যাকসিন আছে সেটা দেড় মাস, আড়াই মাস, সাড়ে তিন মাস এই সময় দেওয়া হয়, যার সেখানে দেওয়া হচ্ছে যেমন একটা পেন্টাভ্যালেন্ট অথবা হেক্সাভ্যালেন্ট একটা বলা হয়, ছটি বা পাঁচটি আলাদা আলাদা অসুখের জন্য কিছু ভ্যাকসিন, তারপরে একটি নিউমোকক্কাল মানে একটি শ্বাসজনিত যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তার একটা ওষুধ মানে ভ্যাকসিন দেওয়া হয়, সঙ্গে যে ডায়রিয়া হয় তার জন্য রোটাভাইরাসের বিরুদ্ধে

0: একটি মুখে ড্রপ দেওয়া হয় ভ্যাকসিন। এরপরে ধরুন চলে আসছে ন মাসের দিকে, আমি হাম এবং রুবেলা এর যে একটা ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে চলে এলো কোথাও কোনো কোনো জায়গায় জাপানিজ বি এনকেফেলাইটিস, মানে একটি ব্রেনের বা মাথার একটা ইনফেকশন হয়, তার প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয়। এরপরে এইরকমই কম বেশি আসে।
1: এই যে শ্বাসকষ্ট বা রোটার ভাইরাস বলে, এই ভ্যাকসিন গুলো যদি দেওয়া হয় এখন, যে এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বাচ্চারা অসুস্থ হচ্ছে, এর প্রবণতা কি একটু কম হবে বা প্রকোপটা কম হবে?
0: অবশ্যই, ভ্যাকসিনগুলি দিলে প্রথমত দেখা যায়, ধরুন আগে যদি ভ্যাকসিন না দেওয়া হলে কোনো একটি এলাকায় 100টি বাচ্চার মধ্যে ধরুন 80টি বাচ্চার ইনফেকশনটা হচ্ছে, ভ্যাকসিনেশনের পরে দেখা যায় সেই নাম্বারটা হয়তো অনেকটা কমে যাবে। একটা রাফলি বলতে, একটা আমি ধরুন এমনি বলছি, এটা সেটা থেকে 80 থেকে ধরুন কমে 50-40-30 এরকম শতাংশ হতে পারে। আবার দেখা যায় যদিও এই যে বাচ্চাগুলির ইনফেকশন পরে হলো, তার যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা কমে গেল। যে আগে ধরুন যে তার যতবার পটি হচ্ছিল কিংবা তাকে হসপিটালে হয় তো ভর্তির প্রয়োজন হচ্ছিল, সেটা নাও হতে পারে। সুতরাং ভ্যাকসিন দিলে যদি অসুখটা পুরোপুরি নির্মূল করা সম্ভব নাও হয়, তাহলেও যে তার যে ক্ষতিকর যে দিকটা, সেটা কিন্তু অনেকাংশে লাঘব সম্ভব হবে।
1: আচ্ছা, আমরা খুব ভালো একটা দিক জানলাম যে ভ্যাকসিন দিলে অনেক সময় যে হবে না তা নয়, কিন্তু প্রকোপটা বা ভয়াবহতাটা কম হবে। তাই তো মা বোনেরা এটা কিন্তু ভালোভাবে আপনারা মনে রাখবেন যে বাচ্চাকে কিন্তু এই টিকাকরণটা করতেই হবে সময় মতো। আর একটি বিষয় যায় যে এই আবহাওয়ার পরিবর্তনে সর্দি কাশিতে বাচ্চারা ভীষণভাবে ভোগে, এবং শ্বাসকষ্ট একটু আগেই তুমি বললে অনেকের ভীষণ রকম শ্বাসকষ্ট হয়, দৌড়ে নিয়ে যেতে হয় হসপিটালে। এখান থেকে বাচ্চাদের কিভাবে আমরা বাঁচাবো বা কিভাবে তাদের রক্ষা করবো একটু যদি বলো আমাদের বুঝিয়ে।
0: শ্বাসকষ্ট, কাশি কিংবা সর্দি, এটি তো বাচ্চাদের কম বেশি লেগেই থাকে। তবে এক্ষেত্রে আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথমত লক্ষ্য রাখতে হবে, যার এই যে শ্বাসকষ্ট হচ্ছে কিংবা কাশি হচ্ছে, তার সঙ্গে আদৌ কোনো জ্বর আছে কিনা। যদি জ্বর আছে, সেই জ্বরটার পরিমাণটা কতটা? সাধারণত দেখা যায় যে যাদের ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হচ্ছে, তাদের জ্বরের পরিমাণটা অনেক বেশি থাকছে এবং সে খুব দুর্বল হয়ে পড়ছে। যার ভাইরাসের ইনফেকশন থাকছে, তার জ্বরটা হয়তো অতটা আসবে না, কিংবা সে অতটাও দুর্বল হয়তো হচ্ছে না। আবার দেখা যায় কখনো কখনো একদমই কোনো জ্বর নেই। মনে রাখতে হবে এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো ইনফেকশনের জন্য নয়, এটি বাচ্চাদের যে শ্বাসনালীর যে তার কার্ড, মানে যেটাকে অ্যাজমার দিকে বলা হয় আর কি, অনেকটা অ্যাজমা, যদিও আমরা মানে দূর থেকেই না দেখে বলতে পারি না, তবে যে অ্যালার্জি জনিত কিংবা এই টাইপের হাইপার অ্যাক্টিভ বলা হয় যে তাদের শ্বাসনালীর,
1: শ্বাসনালীতে কি সংক্রমণ ঘটে?
0: এটা ঠিক সংক্রমণ বলবো না, ধরুন যে বাচ্চাটি যার এই রকম কোন জ্বর কিংবা যে আর কোনো পটি, এগুলো ছাড়াই একটা শ্বাসে অসুবিধা হচ্ছে, যেমন একটা শ্বাসে সাঁই সাঁই বাঁশির মতো আওয়াজ হচ্ছে, একটা শুকনো শুকনো কাশি হচ্ছে, কিন্তু কোনো জ্বর নেই,
1: ঘড়ঘড় করে আওয়াজ
0: হচ্ছে একটা, তার কিন্তু কোনো জ্বর নেই, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার যে শ্বাসনালীটি সেটি একটু বেশি অ্যাক্ট করছে। যখন আমাদের এই যে ঋতু পরিবর্তনের সময় যে তাপমাত্রাটা হঠাৎ করে পরিবর্তন হলো, বেশি থেকে কম হলো, কিংবা এই সময়ে ধরুন বসন্তকালে দেখা যায় যে প্রচুর পরিমাণে ফুলের রেণু চারিদিকে ছড়াচ্ছে, সেইগুলো আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তার মাধ্যমে আমাদের বুকের মধ্যে গেল, এবার এইগুলি তখন ওখানে গিয়ে একটুখানি তার সমস্যা তৈরি করে, সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে কাশি কিংবা শ্বাসের অসুবিধা সেটা দেখা যায়।
1: এখান থেকে কি বাঁচতে কি করতে পারি, কিভাবে ওদের সচেতন করতে পারি আমাদের বাচ্চাদের বা মা বোনেদের?
0: আমাদের মনে রাখতে হবে যখনই এই রকম হঠাৎ বেশির যে একটা তাপমাত্রা সেখান থেকে কম, অনেক সময় দেখা যায় শহরের দিকে যারা কোনো মলে গেল যেখানে পুরো ফুল এসি রয়েছে, হঠাৎ সেখান থেকে একবার বেরোচ্ছে বাইরে ঢুকছে, সেইটি যেন খুব না হয়। এক্ষেত্রে আমরা নাকের উপর একটি মাস্ক ব্যবহার করতে পারি, যেমন কোভিড এর সময় মাস্ক ব্যবহার করা হয়েছিল সেই রকমই। তাহলে কি হবে যে খুব ঠান্ডা হাওয়াটা যেটা আমাদের নাক দিয়ে বুকের মধ্যে যাচ্ছে, সেটা হয়তো অতটা আসবে না,
1: এবং ধুলো, গ্রামের দিকে যে ধুলোটা,
0: হ্যাঁ ধুলোটা আমাদের আটকাতে হবে।
1: আরেকটা যেটা তুমি খুব ভালো বললে যে ফুলের রেণুগুলো ছড়ায়, অনেকেই আমরা ফুল পেলে আগে গন্ধটা শুকি বাচ্চাদের, ওই ব্যাপারটা আছে ফুল ধরাছে, তো একটু আমাদের সচেতন, গাছে ফুলটা সুন্দরভাবে ফুটুক, কিন্তু না আমরা তার মানে শ্বাসটা নেব না, গন্ধটা যেন আমরা মুখের কাছে বা নাকের কাছে।

0: না নিয়ে এসে শুকে,
1: সেটা তো আছেই। তবে মনে রাখতে হবে আমি কিন্তু ফুল থেকে কাউকে দূরে থাকতে বলছি না, কারণ প্রত্যেকটা ফুলে প্রত্যেকেরই হবে তা কিন্তু নয়। কারো হয়তো ধরুন কৃষ্ণচূড়ায় আছে, আর একজন মানুষের হয়তো রয়েছে তার একটা জারুলে। হ্যাঁ, এইরকমই সবার যে সবটাই হবে তা না, কারো হতে পারে কোনোটাই নয়। সুতরাং ফুল দূর থেকে দেখলে তো ভালোই,
0: ফুল বসন্তে ফুল থাকবেই। আর ফুল আমাদের বাড়িতে যে ফুলগুলো ফুটে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারাও সুন্দর থাকুক, এটাই তো আমাদের কামনা।
1: একদমই তাই, বাচ্চা এবং ফুল দুটি একই রকম, তারা পাশাপাশি থাকুক, কেউ কাউকে যেন অসুবিধে না তৈরি করে।
0: এবার এই বাচ্চাদের যখন মানে আমাদের এই বাড়ির ফুলগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, আমাদের মা বোনেদের তো খুবই কষ্ট হয়। তো আমাদের কিন্তু গ্রামেতে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রবণতাটা কিছুটা বাড়ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনীহা দেখা যায়। তো গ্রামে আমরা হসপিটালে সরকারি যে ব্যবস্থাগুলো আছে, খুব সংক্ষেপে আপনার কাছে শুনে নেব যে কিভাবে কোনো সমস্যা দেখা দিলে কখন তারা হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে যাবেন।
1: আমাদের সরকারি তরফ থেকে যে আশাকর্মীরা আছেন, তারা মোটামুটি সব পাড়ায় গ্রামে গিয়ে কিন্তু খোঁজ নিচ্ছেন যে কার বাড়ি কে কেমন অসুস্থ আছে, কে কেমন ঠিক আছে। তাদের সঙ্গে নিয়মিত কিন্তু আমাদের একটা যোগাযোগ রাখতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র, সেটি বাড়ি থেকে কত দূর, সেখানে সহজে কিভাবে যাওয়া যায়, এগুলো আগে থেকে আমাকে কিন্তু একটা হিসাব করে রাখতে হবে। যখন খুব একটা অসুবিধে হলো তখন আমি খুঁজবো তা কিন্তু নয়। তারপরে সেখানকার ডাক্তারবাবুর কাছে কিংবা কেউ যদি বাইরে পারেন, একটা নিয়মিত যে একটা বাচ্চার দেখাশোনা করা, চেক আপ করা, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা কোনো অসুবিধে বাবা মা মনে করছেন না, কিন্তু তার কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দীর্ঘদিন কয়েক বছর হয়তো তাকে দেখানো হলো না। এবার সেক্ষেত্রে হয় কি, যেদিন হঠাৎ করে কোনো একটি অসুবিধা হলো, তাকে কিন্তু নিয়ে খুব ছোটাছুটি পড়ে গেল। এবার ছোটাছুটি পড়ে যাওয়ার আগে আমাকে আরো কয়েকটা জিনিস যেমন খেয়াল রাখতে হবে, যে কার কার হতে পারে কিংবা কোন সময় যেতে পারবো, যেটা আপনি বলছিলেন, তা সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমেই যেটা আমি বলছিলাম তখন, একটা বাচ্চার খেলাধুলোটা কেমন আছে। কোন বাচ্চা যখন খেলাধুলো বন্ধ করে দিচ্ছে, দুষ্টুমি বন্ধ করে দিচ্ছে, চুপচাপ হয়ে গেল, তার মানে সেখানে কিন্তু একটা কিছু ঘটছে। এরপরে আসে বাচ্চা হয়তো খাওয়া দাওয়াটা বন্ধ করে দিল, সে যত ভালো খাচ্ছিল খাবে না, খেলাধুলো বন্ধ করলো, খাওয়াটা বন্ধ করলো। এরপরে আসে বাচ্চা একটুখানি বিরক্তিভাব প্রকাশ করছে, অনেক সময় দেখা যায় সে ঘ্যান ঘ্যান করে চলেছে, তাকে কোনো ভালো কিছু দিলেও সে নিচ্ছে না, তাকে গল্প বললে শুনছে না, বাইরে খেলা মানে ঘুরতে নিয়ে গেলেও সে পছন্দ করছে না, সে কোথাও একটা তার অসুবিধে হচ্ছে। এরপরে আসছে যে বাচ্চার ধরুন যে ইউরিন বা প্রস্রাব হঠাৎ করে কমে গেল, আগে যতটা ভালো হচ্ছিল, বাচ্চা খাচ্ছেও না, ইউরিনও হচ্ছে না। বাচ্চার হঠাৎ করে দেখা গেল একবার দুবার নয়, বেশ কয়েকবার বমি হচ্ছে, তার জন্য বাচ্চা অনেকটা দুর্বল হয়ে গেল, এবং বাচ্চার কোন রকম শ্বাসকষ্ট হচ্ছে কিংবা ঘাড়ে মাথায় যন্ত্রণা শুরু হচ্ছে, এগুলো কিন্তু খুব বড় যে অসুবিধাগুলো তার প্রাথমিক লক্ষণ, এগুলো কোনটা দেখলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
0: একদম, মা বোনেরা মাথায় রাখবেন, এই সমস্যাগুলো যখন আসবে তখনই কিন্তু আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে বাচ্চাকে নিয়ে। সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমরা অল্প সময়ের মধ্যে অনেকটা জানলাম। আর আমার সাথে ছিলেন আলোচনায় ডাক্তার কল্লোল পাল, শিশুরোগ বিশেষজ্ঞ, কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, ওনার কাছে অনেক কিছু জানলাম। ধন্যবাদ ডাক্তারবাবু, আমি ছিলাম চৈতালি মল্লিক। সাথে একটি কথা বলি, আমাদের বাড়ির ফুলগুলো যেন এই বসন্তে ভালো থাকে। বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মানি, আমরা ভালো থাকব। ভালো থাকুন আপনারা, আবারও ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে।
1: নমস্কার।
0: নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুরুতেই মিসেস সেন ছবির গান শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং পরে অরিজিৎ সিং এর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ মিসেস সেন ছায়াছবিটাকে গান শুনলেন, শ্রাবণী সেনের কণ্ঠে গানটি শুনলেন। এবারে ওপেন টি বায়োস্কোপ ছায়াছবি থেকে গান শুনবেন।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে মিসেস সেন ছায়াছবি এবং পরবর্তীতে ওপেনটি বায়োস্কোপ ছায়াছবি থেকে গান শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনী আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত ১০টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা ২৩% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে ২,২০০ কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ ২০% বৃদ্ধি পেয়ে ২৮ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় ৫৭ মিলিয়ন লেনদেন হয়েছে।

0: এদিকে সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ আটটিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যায়। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ওর বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্ব বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চার চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
2: On the occasion of Doctor's Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering

0: Dedication, exemplary professionalism, and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives, and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,000,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হলো। পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু বিকাশ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যরা। 224 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত রয়েছেন। প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে চালানোর জন্য নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তর একটি পোর্টাল চালু করবে বলে মুখ্য সচিব অনুষ্ঠানে জানিয়েছেন। সেখানে রাজ্যের প্রতিটি ব্লকে কতজন মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের নাম আপলোড করা হবে। আজ দ্বিতীয় কিস্তিতে রাজ্যের 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত মাসে 28,00,000 মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুপুর 1টা পর্যন্ত 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরা পাবেন তা সুনিশ্চিত করা হবে। নিয়মের বাইরে যাতে কেউ টাকা না পান তাও দেখা হবে। জনকল্যাণের কাজে রাজনীতি বা দল বিবেচনা করা হয়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি, আমরা এপক্ষ অপক্ষ করিনি, সব বিধায়করা মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। আপনাদের সরকার অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে, নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম।
0: রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এজন্য প্রকল্পের মোট খরচে 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0: গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট চারটি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা 125 দিন কাজ পাবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সল্টলেকে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবসে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানচন্দ্র রায় যে স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বর্তমান রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে চায়। এই ব্যবস্থা রাজ্যে দক্ষ চিকিৎসকের অভাব না থাকলেও দরিদ্র পরিবারের রোগীদের ভিন রাজ্যে সুলভ চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এই ব্যবস্থা দ্রুত বদল করার প্রয়াস চালাচ্ছেন তারা। চিকিৎসকদের ভয়ভীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়ে শ্রী অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা তাদের আইনি সুরক্ষা দিচ্ছে।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, যে আতঙ্কের পরিবেশ ছিল তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা।
0: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি চালু করা প্রকল্প সেবাশ্রয় ও সেবাশ্রয় দুই মেডিকেল ক্যাম্পে একাধিক অনিয়মের অভিযোগ তুলে থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘন, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো নথির ব্যবহার, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহার করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার বিষয়ে নিম্ন আদালতকে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবীরা। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করেও শেষ মুহূর্তে তা ছেড়ে দেন, সে কারণেই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21 জুলাইয়ের মধ্যে রাজ্যকে এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়া জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী 3 ও 4 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
3: কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড,
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল।

দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ অদ্বিতীয়া, আজ মাসের পয়লা। ক্যালেন্ডারের পাতা দিন শেষ হয়ে একটা নতুন মাস শুরু হয়েছে। পয়লা জুলাই আমরা সবাই জানি জাতীয় চিকিৎসক দিবস, বিধানচন্দ্র রায়ের জন্মদিন। জাতীয় চিকিৎসক দিবসে অদ্বিতীয়া অনুষ্ঠানে আজ শোনাব আরেক চিকিৎসকের কথা, যিনি অবশ্যই অদ্বিতীয়া, এবং তাঁরও জন্ম কিন্তু এই জুলাই মাসেই। তাঁর সম্পর্কে একটা সময় লেখা হচ্ছে বিশিষ্ট কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গাত্মকভাবে বাঙালির মেয়ে শিরোনামে লিখছেন, ওই যায় ওই যায় বাঙালির মেয়ে, খেয়ে যায় নিয়ে যায় আর যায় চেয়ে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম স্নাতক, আর তিনি হলেন প্রথম মহিলা চিকিৎসক। আর যখন তার মুকুটে এই পালক যুক্ত হল, তখন সেই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বসুমতী পত্রিকায় লিখলেন, হরিণ নয়না শুনো কাদম্বিনী বালা, শুনো ওগো চন্দ্রমুখী কৌমুদীর মালা, তোমাদের অগ্রপাঠি আমি একজন, ওই বেশ উপাধি করেছ ধারণ। হ্যাঁ, আজ অদ্বিতীয়া অনুষ্ঠানে বলবো কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের কথা। 23 জুন 1883 কলকাতা মেডিকেল কলেজে তিনি ভর্তি হলেন। আর এই তারিখটা শুধু একটা তারিখ নয়, সময়ের বাঁক বদলের দিন। কেমন ছিল সেই সময়? সেই সময়ে নারীদের কাছে সমাজের প্রত্যাশা ছিল, বঙ্গাব্দের 1301 বঙ্গাব্দের সৎসঙ্গর নির্দেশনা যদি আমরা দেখি, সেখানে লেখা হচ্ছে, স্ত্রী শুদ্ধ হইয়া প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া স্বামীকে প্রণাম করিবেন, পরে গোময় ও জল দ্বারা প্রাঙ্গণ মণ্ডল দিবেন, এই গৃহকার্য শেষ করিয়া গৃহদেবতার পূজা করিবেন, তদন্তর সমুদয় গৃহকার্য রন্ধনাদি শেষ করিয়া পতিকে ভোজন করাইবেন, পরে অতিথির সেবা করিয়া চারিটি আহার করিবেন। এই হলো তৎকালীন সমাজচিত্র। সেই সময় ভাবুন, কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ভর্তির কোনো নিয়মই নেই। কাদম্বিনী এফএ পাশ করেই কলকাতা মেডিকেল কলেজে ভর্তির আবেদন করলেন। কলেজ কর্তৃপক্ষ সে আবেদন পত্রপাঠ নাকচ করে দিলেন। স্নাতক হওয়ার পর পুনরায় আবেদন করেন তিনি, কিন্তু তখন তো মেয়েদের ডাক্তারি পড়ার ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি, তাই তাকে পাহাড় সমান বাধার সম্মুখীন হতে হল। তবে এই লড়াইয়ে তিনি পাশে পেলেন সাহসী যোদ্ধা স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে। এই দুরন্ত সময়ে কাদম্বিনী বসুকে লড়াইয়ে নামতে হল কলকাতা মেডিকেল কলেজে ভর্তির অনুমতি পেতে। এবার কাদম্বিনী বসুর আবেদন নাকচ হলে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সহ প্রগতিশীল ব্রাহ্মনেতারা আন্দোলন শুরু করলেন। কলেজ কাউন্সিল থেকে শিক্ষকদের প্রবল আপত্তি এলো। ডিপিআই অফিস অবশেষে বাংলার ছোট লাট স্যার রিভারসন থমসনের হস্তক্ষেপ কামনা করল। আর এরই ধারাবাহিকতায় 29 জুন 1883 খ্রিস্টাব্দে মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়কে মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দেওয়া হল। ভাবতে পারেন, সেই সময় এই সাড়া জাগানো ঘটনায় গোটা সমাজ আলোড়িত হল। বামাবোধিনী পত্রিকা তার নামে লিখল, শ্রীমতী কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি কুমারী কাদম্বিনী বসু বিয়ে বলিয়া পাঠিকাগণের নিকট পরিচিত, কলিকাতা মেডিকেল কলেজে সর্বপ্রথম ছাত্রীরূপে গৃহীত হইয়াছেন। আশ্চর্য, মেডিকেল কাউন্সিলের অধিকাংশ বিজ্ঞ ডাক্তার এ নতুন প্রবর্তন প্রথার বিরোধী, কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের বিশেষ যত্নে স্ত্রীলোকদিগের ন্যায্য অধিকার স্থাপিত হইয়াছে। ভর্তিযুদ্ধে তো তিনি জয়ী হলেন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হলেন। কিন্তু এক রণাঙ্গন থেকে তাকে আর এক রণাঙ্গনের যুদ্ধে নামতে হল সরাসরি।

একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ভরসা থাকেন তার সম্মানিত শিক্ষক মণ্ডলী। কিন্তু কাদম্বিনী বসুর দুর্ভাগ্য, অধিকাংশ শিক্ষক বা অধ্যাপক ছিলেন নারী শিক্ষা, বিশেষ করে মেডিকেলে নারী শিক্ষার ঘোর বিরোধী। থমসনের সিদ্ধান্তে কলেজ কাউন্সিল অবশ্য বাধ্য হয়েছিলেন তাঁকে ভর্তি নিতে, কিন্তু কিছুতেই তাঁরা মন থেকে মেনে নিতে পারলেন না। কেবল অধ্যক্ষ কোর্ট সহ কয়েকজন অধ্যাপক তার পক্ষে ছিলেন, বাকিরা সবাই তার বিরুদ্ধে। এই প্রথম ও একমাত্র নারী হয়ে তাকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হলো। বিরোধীদের সঙ্গে ছিল সমাজের এক শ্রেণীর রক্ষণশীল মানুষ, যারা কাদম্বিনীর ডাক্তারি পড়ার বিরোধিতা করে গেছেন লাগাতার। তাছাড়া সহপাঠী ছাত্ররাও যে সবাই অনুকূল ছিলেন তা তো নয়। তাহলে বুঝতেই পারছেন সেই সময় দাঁড়িয়ে কি অসম্ভব একটা লড়াই তাকে লড়তে হয়েছে। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন ডাক্তার রাজেন্দ্রচন্দ্র চন্দ্র। কাদম্বিনী মেডিকেল কলেজে পড়ার সবচেয়ে ঘোর বিরোধী ছিলেন তিনি, পদে পদে তাকে আটকেছেন। সেই কারণেই হয়তো তার সাফল্যের জয়গাথা যেখানে লেখা হয়েছে তার পাশে খলনায়ক হিসেবে ডাক্তার চন্দ্রের নামও খোদিত আছে। যদিও সময় কাউকে ক্ষমা করে না, এই ডাক্তার চন্দ্র ইংল্যান্ড থেকে এমআরসিপি এফআরসিপিএস ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হার্ডিঞ্জ বোন মেরি পিকাওকেও বিবাহ করেন। কিন্তু পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত মেম সাহেবের স্বামী হয়েও তার রক্ষণশীল মন কাদম্বিনী বসুকে দমিয়ে রাখতে চেষ্টার কোনোরূপ ত্রুটি করেননি সেদিন। কিন্তু যে মেয়ে ইতিহাসের চূড়ায় ওঠার যোগ্যতা রাখেন তাকে হারানো কি অতই সহজ? তাই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় হেরে যাননি। অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজে 5 বছর কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করার পরও বিরুদ্ধবাদী ডাক্তার রাজেন্দ্রচন্দ্র তাকে 1 নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়ায় কাদম্বিনী গাঙ্গুলী MBBS MB ডিগ্রি পাননি, তবে অর্জন করেন এগেইন সার্টিফিকেট। আর তার মাধ্যমে প্রথম বাঙালি নারী চিকিৎসক হিসেবে তাকে আমরা পাই। তার পরবর্তীকালে হাজার হাজার বাধা ডিঙিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন, হার মানলেন না। তার বর্ণাঢ্য জীবনের জয়গাথা লেখা হয়ে থাকল। 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞাপন দিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। 1889 খ্রিস্টাব্দে বোম্বাইতে কংগ্রেসের 5ম অধিবেশনে প্রথম 10 জন নারী ডেলিগেটের একজন হয়ে যোগদান করলেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের 6ষ্ঠ অধিবেশনে সভাপতিকে প্রথম নারী হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করলেন। সেই সালে ডাফরেন জেনানা হাসপাতালে চাকরি নিলেন 300 টাকা বেতনের ভিত্তিতে। 1893 উচ্চশিক্ষার্থে বিলেত যাত্রা করলেন কাদম্বিনী, একা একা জাহাজে ভ্রমণ, সেখানেও তিনি অনন্যা। 23 মার্চ 1893 লন্ডন পৌঁছলেন। 1893 খ্রিস্টাব্দ শেষে পরীক্ষা শেষ করে ট্রিপল ডিপ্লোমা লাভ করলেন। সেই ডিপ্লোমাগুলো হলো LRCP, LRCS এবং LFPC। ওই খ্রিস্টাব্দেই নভেম্বরে দেশে প্রত্যাবর্ত করলেন কাদম্বিনী। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী প্রথম বাঙালি ও ভারতীয় নারী যিনি বিদেশ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে এলেন 1894 খ্রিস্টাব্দ। এত এত লড়াই, এত এত অর্জনের পরও হাসপাতালে যথাযথ পদায়ন তার হল না। ক্যাম্পরেল মেডিকেল স্কুলের অধ্যাপকের পদ গ্রহণ করলেন। চিকিৎসা বিদ্যালয়ে প্রথম ভারতীয় নারী অধ্যাপককে পেলাম আমরা। চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। 1895-96 খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারে রাজমাতার চিকিৎসা ভার গ্রহণ করে তাকে সুস্থ করে তুললেন। সময় এগিয়ে চললো

নিজের নিয়মে 1898 খ্রিস্টাব্দ। তার চলার পথে যিনি তাকে পথ দেখিয়েছেন, যিনি ছায়ার মতো তার সঙ্গে থেকেছেন, সেই স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় গুরুতর যকৃত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। আবারও কাদম্বিনী একা এগিয়ে চললেন। 1906 খ্রিস্টাব্দে অংশগ্রহণ করলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। উড়িষ্যা ও বিহারে কর্মরত মহিলা শ্রমিকদের দুরবস্থা দেখার জন্য সরকার নিযুক্ত অনুসন্ধান কমিটির দায়িত্বভার গ্রহণ করলেন 1922 সালে। 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর মহীয়সী নারী 7 সন্তানের জননী কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তাঁর জীবনাবসান হল মাত্র 62 বছর বয়সে। কাদম্বিনী গাঙ্গুলির তুলনা তিনি শিক্ষাজীবন ও কর্মজীবনে পদে পদে কেউ একগুচ্ছ রজনীগন্ধা দিয়ে তাকে স্বাগত জানায়নি, বরং 62 বছরের জীবনের বাঁকে বাঁকে বিছানো ছিল গুচ্ছ গুচ্ছ কাঁটা। তিনি সব কাঁটা দলিত মথিত করে, সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে পৌঁছে গেছেন তার চূড়ান্ত লক্ষ্যে। বিজয় অর্জন করে অক্ষয় স্বাক্ষর রেখেছেন এই বাঙালি মহীয়সী নারী। প্রথম বাঙালি চিকিৎসক হিসেবে এই কৃতিত্ব শুধু তাঁর সম্পর্কে শেষ কথা নয়, বাঙালির ক্রমসংকুচিত মন ও মননকে পাশে ঠেলে তিনি যে অসাধ্য সাধন করেছেন, তাই আজকের চিকিৎসক দিবসে দাঁড়িয়ে এই ক্ষণজন্মা অদ্বিতীয় নারীকেই আমরা সম্মান জানাই। মহিলা মহল তাকে আজকের এই দিনটিতে তাঁর কথা বলতে পেরে সত্যি সত্যি আমরা যেন নিজেরাও আনন্দিত। জীবদ্দশায় তো আমরা তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পারিনি, তাই আজকের এই বিশেষ দিনে যেন তাঁর কথা না ভুলে যাই। যে আলোক বর্তাকা, যে আলো তিনি আমাদের দেখিয়েছিলেন, সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে আজ প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। রেকর্ডের স্বর্ণকূর্ণার ধ্রুপদী উপস্থাপনায় সৃষ্টি করেছেন একের পর এক ইতিহাসের মাইল ফলক। আর কি অদ্ভুত দেখুন, বরিশালের গৌর নদীতে চাঁদ শীতে তার জন্ম 1861-র এই জুলাই মাসেই। আজ তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ 18ই জুলাই। যে আকাশে তাঁর মুক্তি, সেই আকাশে জলজল করছেন তিনি, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। চিকিৎসক দিবস সার্থক হবে, বিধানচন্দ্র রায়ের এই জন্মদিনকে যেমন আমরা মনে রেখেছি, তেমন আজ যদি আমরা তাঁর কথা স্মরণ করি, তবেই যেন এই দিনটি বৃত্তাকারে সম্পূর্ণ হয়। তার প্রতি শ্রদ্ধা রেখে এই গান শুনতে শুনতে আজকের মতো মহিলা মহল শেষ করব। সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল আপনাদের সবার জন্য।

সেই আকাশে শুধুতে তাঁর যে মুক্তি তা নয়, তিনি যেন আমাদের সকলের মুক্তির আকাশে ওড়ার পথপ্রদর্শক। অদ্বিতীয়ায় আজ শুনলেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের কথা। আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম।
2: আজকে নাটক আমাদের লিখে পাঠিয়েছেন মধ্য ঝোরহাট সাকরাইল আন্দুল

0: হাওড়া থেকে নমিতা মনি, আমরা ধন্যবাদ দিই নমিতা দিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম ধৈর্যের পুরস্কার।
1: কি গো কোয়েল দেবী, ঘরের এক কোনায় বসে কি ভাবছো? মা ওখানে রান্নাঘরে রান্না করছে, আর তুমি এখানে বসে রয়েছো কেন?
2: মা আমায় রান্নাঘরে ঢুকতে বারণ করেছে, বলে কি না ছেলের আমার জাতকুল না জেনে তোমায় বিয়ে করে এখানে এনেছে, আমি তোমার হাতের রান্না খেতে পারবো না।
1: অমন কথা বলেছে? আচ্ছা মা, তুমি রান্নাঘরে কি করছো?
0: কি আর করবো, তাদের জন্য রান্না করছি।
1: বৌমা থাকতে তুমি রান্না করবে কেন? এবার তো তোমার বিশ্রাম নেবার কথা।
0: বিশ্রাম এই জীবনে আর হবে না।
1: কেন হবে না? শুনলাম তুমি নাকি তোমার বৌমা কিয়াকে রান্না করতে দাওনি।
0: ঠিকই শুনেছিস, ছোট জাতের মেয়ের হাতের রান্না আমি খেতে পারবো না।
1: মা, তুমি এ যুগে বাস করে এখনো সুচিবাহিগ্রস্ত হয়ে বাস করবে?
0: আমাদের জাতে শিক্ষিত মেয়ের অভাব ছিল কি? তুই কি না একটা গরিব ঘরের অজাতের মেয়েকে বউ করে আনলি, আমার মতামতকে গ্রাহ্যই করলি না?
1: মা, আমি মেয়েটির আচার ব্যবহার দেখে ভালোবেসেছি, তাই ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করেছি। কোয়েল কিন্তু প্রথমে রাজি ছিল না, পরে আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি।
0: রূপ দেখে তুই মজে গেছিস, বংশ মর্যাদার কোনো দাম নেই ভাবছিস? তোর বাপ আজ বেঁচে থাকলে ওকে দূর দূর করে তাড়িয়ে দিত। আমি মা তো, তাই তোর মুখ চেয়ে কিছু বলিনি।
1: মা, কোয়েল চাকরি করার সুযোগ পেয়েছিল, কিন্তু আমি বুঝিয়ে বলাতে চাকরির অফারটা নেয়নি। আমি বলেছি মা পেনশনের টাকা পায়, আর আমি একটা ভালো বেতনের চাকরি করি, অতএব তোমার চাকরি করার দরকার নেই।
0: চাকরি করলে বুঝি নিচু জাতের কালিমা মুছে যায়?
1: মা, জাতের ভাগ তো মানুষই করেছে, তুমি জানো না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এই পৃথিবীতে মানুষকে চেনা যায় তার কর্মগুণে।
0: এই কদিন তো হলো এসেছে, কর্মগুণ তো আমার আর চোখেই পড়ছে না।
1: আচ্ছা মা, কাজের মধ্যে দিয়ে তো মানুষকে চেনা যায়, তুমি যদি কাজ না করতে দাও তাহলে জানবে কি করে? নতুন এসেছে এখানে, তাকে তো মানিয়ে দেওয়ার সুযোগ দিতে হবে।
0: তুই এনেছিস যখন তুই বুঝবি, আমি কিছুই বলবো না।
1: মা, তাহলে কি তুমি আমাদের তাড়িয়ে দিতে চাইছো?
0: আমি কি তাই বলছি? আমি তো এখন সক্ষম, তাই করছি। আমি কি তোদের খেতে বা থাকতে না বলেছি?
1: তুমি তো পরোক্ষে আমাদের নাই বলছো মা।
2: এই তুমি অযথা তর্ক করো না, চলে এসো, মা যেটা চাইছেন তাই হবে। তোমার অফিস যাবার সময় হয়েছে, তাড়াতাড়ি খেয়ে অফিস যাও, মায়ের সঙ্গে তর্ক করা তোমার শোভা পায় না।
1: ঠিক আছে, আমি এখন আসছি।
2: মা, জন্ম কি কারো হাতে রয়েছে? ঈশ্বর মানুষ রূপে আমাদের পাঠিয়েছেন, আমরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ, উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করেছি যে যার স্বার্থে।
0: আহা, তুমি কি এখন আমায় জ্ঞান দিতে এসেছ?
2: বালাই ষাট মা, আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার যোগ্যতা নেই, আপনি অভিজ্ঞ মানুষ, সংসার সম্পর্কে অনেক বোঝেন।
0: আজকালকার মেয়েরা জ্ঞান দেওয়ার ব্যাপারে ওস্তাদ। কইরে রতি, খাবার টেবিলে চলে আয়, আমি সব রেডি করে ফেলেছি।
1: যাচ্ছি মা।
3: কি রে রথিন, অমন করে মুখ ভার করে বসে কি ভাবছিস? বাড়িতে কি কিছু গোলমাল হয়েছে?
1: মায়ের সঙ্গে একটু বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়েছে, সেই অশান্তির হাওয়া সংসারে বইছে। মা বর্তমানে কোয়েলকে মানিয়ে

0: নিতে পারছে না। আজ কোয়েল রাঁধতে গেছিল, মা রাঁধতে দেয়নি।
1: এই ব্যাপার।
0: এই নিয়ে কোয়েল আমার কাছে কান্নাকাটি করছে এবং বলছে, তুমি আমায় চাকরি করতে দিলে না, চাকরি করলে আমি আলাদা বাসায় থাকতাম, তখন এই সমস্যা দেখা দিত না।
1: তা সে তো ঠিক কথাই বলেছে। কোয়েলকে বলবি ভালোবাসা দিয়ে মায়ের মন জয় করতে। প্রথমটা একটু জাতপাত নিয়ে বনিবানা হবে না। তোর দায়িত্ব রাগারাগি না করে উভয়কেই বুঝিয়ে বলা।
0: মা একটু একরকম মানুষ বুঝলি, যা বুঝবে তাতেই লেগে থাকবে। মায়ের তুলনায় কোয়েল অনেকখানি সাবমেসিভ। কোয়েল মানিয়ে চলার চেষ্টা করছে, কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। সে কতদিন এই অবহেলা বা তাচ্ছিল্য সহ্য করবে?
1: শোন রথিন, মায়ের তো বয়স হয়েছে, কতদিন দাঁড়িয়ে রান্না করবে বলতো? দেখবি অসুস্থ হলে আপনা থেকেই বলবে আমি আর পাচ্ছি না, তোদের সংসার তোরা দেখ, আর তখনই কোয়েলের সুযোগ চলে আসবে। তবে তোদের দুজনকেই একটু ধৈর্য ধরতে হবে।
0: ঠিক আছে, তোর পরামর্শ মেনে শান্তি ফেরানোর স্বার্থে কোয়েলকে বোঝাবার চেষ্টা করব। কোয়েল কোথায় গেলে?
2: আমি আসছি, টিভির ঘরেতে আছি, তুমি জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে নাও।
0: ঠিক আছে, এসো। আজ যা গরম পড়েছে, ঘেমে নেয়ে একসা হয়ে ক্লান্ত হয়ে পড়েছি। পোশাকপত্র না কাচলে আর পরা যাবে না, তাই বাথরুমে ফেলে রাখি।
2: কি গো, তোমার জন্য পাউরুটি টোস্ট আর চা বসাই?
0: তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমি ততক্ষণ ফ্যানের নিচে বসে একটু ঝিরিয়ে নিই। বাসে গুঁতোগুঁতি করে ওঠা এবং নাপতে যান বেরিয়ে যাওয়ার জোগাড়। শুয়ে কি আরাম লাগছে।
2: তোমরা পুরুষ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছ, তাহলে মেয়েদের কি অবস্থা হয় ভাবো তো।
0: তুমি ঠিকই বলেছ, তাদের আবরু রাখাই দায় হবে। তাহলে তুমি চাকরি করনি ভালোই করেছ বলো।
2: টিফিন খেতে খেতে কথা বলো।
0: তাই দাও, এসো এই পাশে বসো।
2: আমি চাকরি করলে চাকুরিস্থলের কাছাকাছি বাসা নিতাম, আমি রোজ রোজ অত ধকল নিতে পারতাম না।
0: আমাকে তখন অফিস ও তোমার বাসাতে ছুটতে হতো, আমার পরিশ্রম হতো না বুঝি। শোনো কোয়েল, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমার মন বলছে জানো, একদিন না একদিন মা তোমার প্রতি সদয় হবেই হবে।
3: ও মা গো, পড়ে গেলাম গো, পাটা বুঝি ভেঙে গেল বলি বৌমা। ও বৌমা, একবারটি এসো না গো বৌমা, আমি বাথরুমে পড়ে গেছি। ও মা গো, উঠতে পারছি না বৌমা।
2: আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। কোথায় কোথায় লেগেছে আপনার?
3: মনে হয় কোমর আর হাঁটুতে লেগেছে। ও মা গো, কি কষ্ট হচ্ছে।
2: কি কি করে পড়ে গেলেন মা আপনি?
3: সাবান মাখার পর গামছাটা নিতে যাচ্ছিলাম, আর তখনই পাটা পিছলে আছাড় খেয়ে পড়লাম।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে আপনার গায়ের শাড়িটা জড়িয়ে দিই, তারপরে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিই।
3: তুমি কি আমায় নিয়ে যেতে পারবে? আমি তো দাঁড়াতে পারবো না, তুমি বরং পাশের বাড়ির তুলসীকে ডেকে আনো।
2: কিন্তু মা, ও তো এখন তার মেয়েকে স্কুল থেকে আনতে গেছে, দেখোই না মা আমি পারি কি না।
3: ও বাবা রে, তাহলে তো মুশকিল হলো, তুমি আবার আমাকে ফেলে দেবে না তো?
2: না না মা, আমি ফেলবো কেন? মা, আমি পাড়াগাঁয়ের মেয়ে,

0: মায়ের সঙ্গে ঘরকন্নার সব কাজ করেছি, তার মাঝে পড়াশোনাও করেছি। আপনি চোখটা বন্ধ করুন, আমি আপনাকে ঠিক নিয়ে যেতে পারবো।
1: ওরে, তুমি তো এক ঝটকায় আমাকে কোলে তুলে নিয়েছো বৌমা।
0: এবার একটু খাটে বসে পড়ুন, আমি আগে আপনার কাপড়টা ঠিক করে দিই আর সায়া ব্লাউজটা পরিয়ে দিই।
1: ও বাবা, পা তুলতে বেশ কষ্ট হচ্ছে, ও মা গো কি ব্যথা।
0: তুমি শুয়ে পড়ো মা, আমি তোমাকে ব্যথা কমানোর একটা ট্যাবলেট দিচ্ছি, ওটা খেয়ে নাও। আর তোমার ব্যথা জায়গায় আমি একটু বরফ লাগিয়ে দিচ্ছি, আর আমি ডাক্তারকেও ফোন করে দিচ্ছি, তিনি যেন দ্রুত তোমায় এসে দেখে যায়।
1: বৌমা, আজ তুমি আমার জন্য যা করলে।
0: মা, মানুষের বিপদ তো বলে কই আসে না, আপনার ছেলে আমায় এনেছে, আপনার ছেলে আমায় এনেছে, তাই আমি এখন এই পরিবারেরই একজন। যদি এই পরিবারকে আপন করতে না পারি, তাহলে জীবনটা আমার বৃথাই হয়ে যাবে।
1: তুমি তুমি ঠিকই বলেছ, আমরা মেয়েরাই এই জগৎ সংসারকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারি, অথচ আমি তোমাকে জাতের দোহাই দিয়ে দূরে ঠেলে দিয়েছিলাম। কতই না কটু কথা বলেছি তোমায়, সেটা আমার ঠিক হয়নি, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমায় ক্ষমা করে দাও।
2: শুনলেন নমিতা মনির লেখা নাটক ধৈর্যের পুরস্কার।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
2: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast. However, there's weather warning for the fishermen of Andaman and Nicobar coast. It says, squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coasts from the 1st to the 5th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 1st to 7th. And here we conclude today's midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ওড়িশা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঝড় বয়ে গেছে শ্রী বিজয়পুরমের ওপর দিয়ে 10:05 থেকে 10:07 পর্যন্ত ঘণ্টায় 54 কিলোমিটার বেগে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কখনো কখনো অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির ভাবুয়ায় 38.7 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার কালিম্পংয়ে 26.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ আইএফ কার নিকোবর 3 সেন্টিমিটার, সাগর আইল্যান্ড পিটিও 13 সেন্টিমিটার, বার্নপুর 10 সেন্টিমিটার, বাঁকুড়া 8 সেন্টিমিটার, দমদম 5 সেন্টিমিটার, হরিণখোলা 3 সেন্টিমিটার, ক্যানিং 3 সেন্টিমিটার, পানাগড় 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 1 সেন্টিমিটার, কুমলাই 2 সেন্টিমিটার, লাতেহার 4 সেন্টিমিটার, জামতাড়া 4 সেন্টিমিটার, বাঁকি 10 সেন্টিমিটার, বানারপোল 9 সেন্টিমিটার, পিপলি 7 সেন্টিমিটার, জাটনি 6 সেন্টিমিটার, বালিকুড়া 6 সেন্টিমিটার, খান্দাপাড়া 6 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের সবকটি জেলায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর, হুগলি জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ কিছুটা মেঘলাই থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, আজ এবং আগামীকালের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 3রা জুলাই থেকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। 3রা জুলাই থেকে মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী কোনো ঘোষণা না করা পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর

আর দ্বীপপুঞ্জে পয়লা থেকে 5ই জুলাই পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের পয়লা থেকে 5ই জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। ক্রীড়াঙ্গন বিকেল 5টায়, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30টায় বিদ্যার্থীদের জন্য। বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত। রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য এবং 2 শিক্ষার্থী উপস্থিত থাকবেন। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে লোকগীতি শোনাবেন পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীরা। 6:15 শুনবেন কথিকা, বলবেন ডক্টর বৈদ্যনাথ মুর্মু। এরপর লোকগীতি পরিবেশনায় বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:38 জাতীয় চিকিৎসক দিবস। আলোচনায় ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ। আলোচনায় অংশ নেবেন শুভাশিস ঘোষ, শ্যামল জানা এবং সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, নতুন ফৌজদারি আইন এই বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। আজ প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। অনুরোধের আসর 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান। নজরুল গীতি শোনাবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় 10:30। 10:45 পুরাতনী গান শিল্পী দীপাবলী দত্ত। 11:00 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমির শিল্পীরা। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল ও ঠুমরি শিল্পী নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:05।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:08। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানা খেলার শিরোনামের খবরে এক নজরে। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, জয়সূচক গোল হল্যান্ডের। অন্যদিকে সহজেই শেষ ষোলোয় উঠল ফ্রান্স ও মেক্সিকো। সুইডেনকে 3-0 গোলে হারালো ফ্রান্স, জোড়া গোল করে ম্যাচের নায়ক এমব্যাপে। এই মুহূর্তে 6টি গোল করে বিশ্বকাপে মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এক আসনে তিনি। অন্যদিকে মেক্সিকো 2-0 গোলে হারালো ইকুয়েডরকে। আজ বিশ্বকাপের রাউন্ড অফ 32 খেলায় কঙ্গোর বিরুদ্ধে সতর্ক ইংল্যান্ড। খেলা শুরু ভারতীয় সময় রাজ 9:30। বেলজিয়ামের সঙ্গে, বেলজিয়ামকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত সেনেগাল আজ রাউন্ড অফ 32 ম্যাচে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভোরে রাউন্ড অফ 32 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি বসনিয়া হার্জেগোভিনিয়া। বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে গেলেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। আর বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে ইতিমধ্যেই নেদারল্যান্ডস, এবং নেদারল্যান্ডস দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রোনাল্ড কোমেন। মেক্সিকোর কাছে হারের পরে ইকুয়েডরের কোচের পদের দায়িত্ব ছাড়লেন বেকা সিসি। আজ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত মুখোমুখি ইংল্যান্ডের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হারের পরে আজ অধিনায়ক হিসেবে বড় পরীক্ষা শ্রেয়াস আয়ারের। আর দেখার বিষয় এটাই যে বৈভব সূর্যবংশী টিমে রয়েছেন, তার আজ আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় কি না। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়া 8 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজকে। অপরাজিত 61 রান করে ম্যাচের সেরা বেথ মুনি। এই নিয়ে অষ্টমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল মহিলা ক্রিকেট অস্ট্রেলীয় দল।

0: উল্লেখ্য, যেই মহিলা বিশ্বকাপটি চলছে 2026 সালে, তেটি দশম মহিলা ক্রিকেটীয় টি টোয়েন্টি বিশ্বকাপ। আটবারই অস্ট্রেলিয়া এই মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল। প্রত্যাবর্তনের শুরুটা সুখকর হলো না একসময় টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামসের। উইম্বলডনের মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে লড়াই করে হারলেন তিনি অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের কাছে। খেলার ফল মায়া জয়েন্টের পক্ষে 6-3, 6-7 আর 6-3। অন্যদিকে প্রথম রাউন্ডে জয়ের পর কেঁদে ফেলেন ইগা সোয়াইটেক। পুরুষদের সিঙ্গলসে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে স্ট্যান ওয়ারিঙ্কা হেরে গেলেন মাতিও বেরিত্তিনির কাছে। লড়াই করে জিতলেন আলেকজান্ডার জেভেরভ আর সহজ জয় পেলেন গ্রিগর দিমিত্রভ। এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা এখন চলে যাব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আতশকাচের তলায়। আর নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গড়ে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে। আর্লিং হ্যালান্ড কিন্তু জয়সূচক গোলটি করেন। গতকাল প্রথমার্ধে নরওয়েরই আধিপত্য ছিল। 39 মিনিটে প্রথমে গোলের দেখা পায় তারা। আর 74 মিনিটে একক নৈপুণ্যে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আইভরি কোস্টের আমাদ ডিয়ালোর। আর এই পর্বে মনে হয়েছিল খেলা অতিরিক্ত সময় গড়াবে, তবে 86 মিনিটে হ্যালান্ডের জয়সূচক গোলে হাসি মুখে মাঠ ছাড়ে নরওয়ের সমস্ত সমর্থকরা। চলতি আসরে আর্লিং হ্যালান্ডের এটি 5ম গোল। আর অন্যদিকে কিন্তু শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ফ্রান্স এবং মেক্সিকো। তার কারণ, ফ্রান্স গতকাল কিন্তু সুইডেনকে 3-0 গোলে হারালো। জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে 6 গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন এমব্যাপে। আর এদিন কিন্তু সুইডেনের গোলরক্ষক উইডেল জেটস্ট্রম যদি অনবদ্যভাবে কয়েকটি সেভ না করতেন, আরও বড় ব্যবধানে জয় পেত ফ্রান্স। আর মেক্সিকো কিন্তু গতকাল 2-0 গোলে হারিয়ে দিয়েছে ইকুয়েডরকে। আতশ কাচের তলায় আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্বকাপ রঙ্গমঞ্চে। ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য, আর আন্ডার ডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। বড় বড় হেভিওয়েটদের মাটিতে নামিয়ে এনেছে ছোট ছোট আন্ডার ডগ দলগুলো। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আজ আমরা জানব ফিফা বিশ্বকাপের ইতিহাসের এমন কয়েকটি অবিশ্বাস্য অঘটনের গল্প যা ফুটবল বিশ্ব চিরকাল মনে রাখবে। প্রথম ঘটনা 1950 সালের বিশ্বকাপে। 1950 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসে ইংল্যান্ড। দলে ছিলেন অ্যালফ রামসে, টম ফিনির মতো কিংবদন্তি খেলোয়াড়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দলটিতে ছিলেন কিছু পার্ট টাইম খেলোয়াড়। মাত্র একদিন একসঙ্গে অনুশীলন করেই মাঠে নেমে পড়েছিলেন তারা। ম্যাচের 38 মিনিটে জো গেটজেন্সের এক হেডের গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। পরে পুরো ম্যাচে ইংল্যান্ড কোনো গোলেরই দেখা পায়নি, ফলে 1-0 গোলে হেরে যায় তারা। এরপরে 1954 সালের ফুটবল বিশ্বকাপ। 1954 সালের ফুটবল বিশ্বে সেই সময় রাজত্ব ছিল হাঙ্গেরির। বিশ্বকাপের শুরুতেই গ্রুপ পর্যায়ে পশ্চিম জার্মানিকে 8-3 গোলে বিধ্বস্ত করে হাঙ্গেরি। ফাইনালে ফের যখন দুই দল মুখোমুখি হয়, শুরুতেই 2 গোলে এগিয়ে যায় হাঙ্গেরি, কিন্তু দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় পশ্চিম জার্মানি। 2-2 সমতায় ফেরে তারা। ম্যাচের 84 মিনিটে তৃতীয় গোলে হাঙ্গেরির দর্প চূর্ণ করে ট্রফি জিতে নেয় পশ্চিম জার্মানি। ইতিহাসে এই ম্যাচটি দ্য মিরাকল অফ বোর্ন নামে পরিচিত। এরপরে চলে আসছি 1966 সালের বিশ্বকাপ, যেটির আসর বসেছিল ইংল্যান্ডে।

1966 সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার অংশ নেওয়াটাই ছিল বড় এক চমক। শুরুতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভিসাই দিতে চায়নি। এই আসরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয় তারা। ম্যাচের মাঝে ইতালির অধিনায়ক বুলগারেই চোট পেয়ে মাঠ ছাড়েন, আর এর ঠিক 7 মিনিট পর উত্তর কোরিয়ার পাক দু ইক এমন এক গোল করেন যা ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। এই ঐতিহাসিক ম্যাচটির মূল টিকিট আজও ফিফা মিউজিয়ামে সংরক্ষিত আছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিশ্বকাপের রঙ্গমঞ্চে। ফিরে আসছি আবার, এরপর চলে আসছি 1990 সালের বিশ্বকাপ। ইতালিতে বসেছিল সেবার আসর। 1990 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন ফুটবলের বিশ্ব তারকা, ফুটবলের রাজপুত্র দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা, প্রতিপক্ষ সাব সাহারান আফ্রিকার একমাত্র প্রতিনিধি ক্যামেরুন। মিলানের সানসিরো স্টেডিয়ামে ক্যামেরুনের ডিফেন্ডাররা সেই দিন ম্যারাডোনাকে বোতলবন্দি করে ফেলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে অসাধারণ এক হেডে এগিয়ে যায় ক্যামেরুন, আর তারপর আর আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসতে পারেনি। পুরো বিশ্বকে চমকে দিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় দলটি। আর সেবার কিন্তু ক্যামেরুন অনেক দূর গিয়েছিল, প্রায় কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল তারা। আর ম্যারাডোনার আর্জেন্টিনা কিন্তু ফাইনালে গিয়েছিল, ফাইনালে পশ্চিম জার্মানির কাছে পরাস্ত হয়েছিল। চলে আসছি 2002 সালের বিশ্বকাপে। 2002 সালের উদ্বোধনী ম্যাচে বিশ্বজয়ী ফ্রান্সের মুখোমুখি হয় নবাগত দল সেনেগাল। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল ফ্রান্সই জিতছে, কিন্তু সেনেগালের নিখুঁত রক্ষণভাগ ও অতিমানবীয় গতির সামনে ফরাসি আক্রমণ ভাগ খেয়েই হারিয়ে ফেলে। ম্যাচের 30 মিনিটেই এগিয়ে যায় সেনেগাল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সেই গোল আর শোধ করতে পারেনি। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ফ্রান্স, আর সেনেগাল খেলে কোয়ার্টার ফাইনাল, যা এক ইতিহাস। 2014 সালের বিশ্বকাপ। 2014 সালে নিজেদের মাটিতে ব্রাজিল এসেছিল হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হওয়ার আগেই চোট আঘাতের কবলে পড়েছিলেন নেইমার, আর কার্ড জটিলতায় নিষিদ্ধ হন অধিনায়ক থিয়াগো সিলভা। এই দুই তারকাকে হারিয়ে সেই দিন কিন্তু জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচের 11 মিনিটে জার্মানি প্রথম গোল করে। এরপর 23 থেকে 29 মিনিট, এই 6 মিনিটে জার্মানি ঝড়ে স্রেফ উড়ে যায় ব্রাজিল। ম্যাচ শেষে স্কোর লাইন ছিল 7-1। ব্রাজিলের ইতিহাসে এমন লজ্জাজনক বিপর্যয় আর আসেনি। এই ঘটনাকে বলা হয় দ্য অ্যাগনি অফ মিনেইরো। আর 2014 সালের বিশ্বকাপে আরও একটি বলা যায় যে অঘটনের মতোই ঘটনা ঘটেছিল। 2014 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় 2010 সালের ফাইনালের দুটি দল, স্পেন ও নেদারল্যান্ডস। স্পেন তখন বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন। ম্যাচের 27 মিনিটে জাভি আলোনসোর পেনাল্টিতে স্পেন এগিয়েও যায়। প্রথমার্ধের শেষের ঠিক 1 মিনিট আগে 15 গজ দূর থেকে উড়ে আসা বলে বাতাসে ভেসে এক ফ্লাইং হেডে নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি অসাধারণভাবে পরাস্ত করেন স্পেনের গোলরক্ষক ইকের ক্যাসিয়াসকে। এক অসাধারণ গোল ফুটবলের ইতিহাসে সেটি। এরপর ডাচরা স্পেনের রক্ষণভাগকে ভেঙে চুরমার করে একে একে আরও 4টি গোল করে দ্বিতীয়ার্ধে। বিশ্ব চ্যাম্পিয়নদের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। 4 বছর আগে 2010 বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। স্পেন কিন্তু সংযোজিত সময়ে 1 গোল করে সেই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারই যেন মধুর প্রতিশোধ নিয়েছিল নেদারল্যান্ডস। 2018 বিশ্বকাপ। 2018 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির প্রয়োজন ছিল জয়, আর দক্ষিণ কোরিয়া ক্রেবলি খেলছিল সম্মানের জন্য। ম্যাচের 90 মিনিট ছিল গোলশূন্য। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন কিম ইয়ং গন। গোল শোধ করতে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার গোল পোস্ট ছেড়ে কোরিয়ার হাফ লাইনে চলে আসেন, কিন্তু কোরিয়ানরা বল কেড়ে নিয়ে লং পাস দেয় এবং সন হিউং মিন অনেকটা দৌড়ে ফাঁকা গোলে বল জড়িয়ে জার্মানির বিদায় ঘণ্টা বাঁচিয়ে দেন। আর সবশেষে আসছি 2022 কাতার বিশ্বকাপ। 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামে টানা 36টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে আর্জেন্টিনা এগিয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো চিত্র বদলে যায় সৌদি আরব। 48 মিনিটে সালেম আল সাহরির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক 5 মিনিট পরে উইঙ্গার সালেম আল দাওয়াসারি বক্সের কোণা থেকে এক বুলেট গতির বাঁকানো শটে গোল করে সৌদি আরবকে লিড এনে দেন। আর এক ঐতিহাসিক জয় পায় সৌদি আরব। যদিও আর্জেন্টিনা পরবর্তীকালে সবকটি ম্যাচ জিতে ফাইনালসহ তারা ট্রফি জিতেছিল, লিওনেল মেসিও ট্রফি পেয়েছিলেন, বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন, কিন্তু সৌদি আরবের এই জয় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অঘটন হয়ে থাকবে চিরকাল। ফুটবলে কোনো দলই তাই ছোট নয়, আর গোল হওয়ার ক্ষেত্রে যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে ইতিহাস। 2026 বিশ্বকাপেও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি
কতগুলি অঘটন। গ্রুপ পর্যায়ে জার্মানির ইকুয়েডরের কাছে হার এবং রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ে জার্মানিকে হারিয়েছে এবং মরক্কো নেদারল্যান্ডসকে হারিয়েছে। বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব গুগলিতে স্পোর্টস কুইজের সেই জনপ্রিয় অনুষ্ঠানে। তবে তার আগে আমরা বিজ্ঞাপনের বিরতিতে চলে যাই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি স্পোর্টস কুইজের অনুষ্ঠান গুগলিতে।
2: স্পোর্টস কুইজ গুগলি।
0: শ্রোতা বন্ধুরা, স্পোর্টস কুইজ অনুষ্ঠানের গুগলিতে আজকে আমাদের বিষয় বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে কিছু প্রশ্ন। আপনারা চলে আসুন 0332213134 এই নম্বরে। ফোন করেই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনারা কোথা থেকে বলছেন এবং কে বলছেন সেটি জানিয়ে সঠিক উত্তরটি দেবেন। প্রথম প্রশ্ন আজকের গুগলির, 1930 সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে কত গোলে হারিয়েছিল উরুগুয়ে? আজকের গুগলির প্রথম প্রশ্ন, 1930 সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে কত গোলে হারিয়েছিল উরুগুয়ে? কোন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে, দেখে নি। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে।
0: হ্যাঁ সুব্রত দা, বলুন।
3: উত্তর 4-2,
0: একদম সঠিক উত্তর। হ্যাঁ, একদম সঠিক উত্তর দিয়েছেন সুব্রতবাবু, আমাদের নিয়মিত শ্রোতা, তিনি একদম সঠিক উত্তর দিয়েছেন। 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক দেশ উরুগুয়ে। গুগলির আজকের গুগলির দ্বিতীয় প্রশ্ন, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? এখনও পর্যন্ত বিশ্বকাপ ফাইনাল এর ইতিহাসে, অর্থাৎ বিশ্বকাপ ফাইনালে যে কজন ফুটবলার খেলেছেন, সর্বোচ্চ গোলদাতা কে? হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও প্রশ্নটি বলছি, বিশ্বকাপ ফাইনালে এখনো পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার বুদ্ধিদিত্তদা।
0: নমস্কার,
4: আমি দেবাশিষ মাল, গঙ্গাধরপুর হাইস্কুল, হাওড়া থেকে।
0: হ্যাঁ,
4: দেবাশিষ কিলিয়ান এমবাপ্পে।
0: কিলিয়ান এমবাপ্পে, একদম সঠিক উত্তর।
4: 2022 বিশ্বকাপই করেছিল।
0: হ্যাঁ, 2018-2022 বিশ্বকাপ, একদম সঠিক উত্তর। হ্যাঁ, 2018-2022 সাল দুই বিশ্বকাপ মিলিয়েই তিনি মোট 4টি গোল করেছিলেন, 2018-তে একটি এবং 2022 সালে 3টি গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। অসাধারণ ফুটবলার এই বিশ্বকাপেও তিনি 6টি গোল ইতিমধ্যেই করে নিয়েছেন, মেসির সঙ্গে সমসংখ্যক গোল সংখ্যায় রয়েছেন তিনি। তৃতীয় প্রশ্ন আজকের গুগলির, টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলা প্রথম দল কারা? টানা তিনবার প্রথমবার বিশ্বকাপ ফাইনালে খেলা প্রথম দল কারা? টানা তিনবার বিশ্বকাপে খেলা প্রথম দল কারা? আজকের গুগলির তৃতীয় প্রশ্ন, কোন শ্রোতা বন্ধু এসে গিয়েছেন? হ্যাঁ বলুন। না, ঠিক হলো না, আবারও শুনুন। আজকের গুগলির তৃতীয় প্রশ্নটি আপনারা ভালো করে শুনুন, তারপর উত্তরটি দিন শ্রোতা বন্ধুরা। টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলা প্রথম দলটি কারা, বা টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে প্রথম দল কারা, পরপর তিনবার? হ্যালো
4: নমস্কার দাদা।
0: নমস্কার,
4: আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে।
0: হ্যাঁ দীপঙ্কর বাবু, বলুন।
4: উত্তর ব্রাজিল।
0: না, ব্রাজিল পরবর্তীকালে হয়েছিল, তারও আগে আরও একটি দল তিনবার জিতেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর বাবু, চেষ্টা করেছেন, আরও আমরা অপেক্ষা করছি। টানা তিনবার পরপর বিশ্বকাপ তিনবার ফাইনালে খেলেছে প্রথম কোন দল? ব্রাজিল কিন্তু খেলেছে অবশ্যই 94, 98 ও 2002, কিন্তু তার আগে একটি দল প্রথমবার খেলেছিল টানা পরপর তিনবার বিশ্বকাপের ফাইনালে, সেই দলটি কারা? আমরা অপেক্ষা করছি কোনো একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে আবারও এসে গিয়েছেন। হ্যালো
5: হ্যালো হ্যালো
0: হ্যাঁ হ্যালো
5: হ্যাঁ হ্যাঁ, আমি কামারপুরের কাছে বালাটি গ্রাম থেকে শান্তিরাম মন্ডল বলছি।
0: হ্যাঁ শান্তিরাম বাবু বলুন।
5: হ্যাঁ, ওটা উরুগুয়ে
0: না? উরুগুয়েও তিনবার কোনোদিন ফাইনাল খেলেনি। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা চেষ্টা করছেন, আর কিছুক্ষণ আমরা এই প্রশ্নটির জন্য, নইলে উত্তরটি আমাকেই দিতে হবে। টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলা প্রথম দল কারা? আরও একজন শ্রোতা বন্ধুকে নিয়ে নিচ্ছি, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও কোনো একজন শ্রোতা বন্ধু এসে গিয়েছেন ফোনের ওপারে। হ্যালো
6: হ্যালো, নমস্কার, আমি বর্গাচা থেকে প্রশান্ত ঢালবেন।
0: হ্যাঁ প্রশান্তবাবু, উত্তরটা বলুন।
6: জার্মানি।
0: জার্মানি অনেকটাই ঠিক হলো, পশ্চিম জার্মানি। উত্তরটা প্রশান্তবাবু অনেকটাই ঠিক দিয়েছেন সেই সময়, কিন্তু জার্মানি মানে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি বিভক্ত ছিল, তাই পশ্চিম জার্মানি 1982, 1986 এবং 1990 এই তিন বিশ্বকাপেই ফাইনাল খেলে, সেই সময় পশ্চিম জার্মানি। পরবর্তীকালে 1994, 1998 ও 2000 সালে ব্রাজিল স্পর্শ করে এই কীর্তি। প্রথম দল ছিল পশ্চিম জার্মানি যারা পরপর তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, 82, 86 ও 90। 82 ও 86 তারা রানার্স হয়েছিল এবং 90 সালে তারা চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কোন দলের? বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কোন দলের? হ্যালো, কোনো কারণে হ্যালো হ্যালো কোনো কারণে শ্রোতা বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও চতুর্থ প্রশ্ন আজকের গুগলির, বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কোন দলের? শ্রোতা বন্ধু এসে গিয়েছেন। হ্যালো হ্যালো হ্যাঁ, কোনো কারণে হয়তো আমরা শ্রোতা বন্ধুর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগে সক্ষম হচ্ছি না, তবে আমরা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য করছি, আপনারা 0332213 1342 এই নম্বরে আসুন এবং আজকের গুগলির চতুর্থ প্রশ্নের উত্তরটি জানান। বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কোন দলের? আরও এক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো
7: নমস্কার দাদা, আমি দীপঙ্কর মাল বলছি গঙ্গাধরপুর থেকে।
0: হ্যাঁ দীপঙ্কর বাবু, আবার আপনি
7: ট্রাই করে দাদা, ওটা ব্রাজিল আবে 5-2 গোলে জিতেছিল।
0: একদম সঠিক উত্তর, দীপঙ্কর বাবু সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। 5-2 গোলে ব্রাজিল জিতেছিল বিশ্বকাপের ফাইনালে। আমাদের প্রশ্ন ছিল বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কোন দলের বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে? ব্রাজিল সেই দলটির নাম, তারা 5 বারের চ্যাম্পিয়ন এবং ব্রাজিল 1958 সালে সুইডেনকে 5-2 গোলে হারে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। আজকের গুগলির সম্ভবত শেষ প্রশ্ন, 12টি প্রশ্ন আমরা করতে পারি, এই 5 নম্বর প্রশ্নটি করছি। হাঙ্গেরি কোন দুটি বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেনি? সাল দুটি আপনাদের উল্লেখ করতে হবে। হাঙ্গেরি একসময় ফুটবল বিশ্বের ইতিহাসে

অন্যতম বৃহৎ শক্তি ছিল। কোন দুটি বিশ্বকাপের ফাইনাল খেলে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, সাল দুটি কী কী? হাঙ্গেরি কোন দুটি বিশ্বকাপের ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হতে পারেনি? চলে এসছেন কোনো এক শ্রোতা বন্ধু। হ্যালো, আমি জিজ্ঞেস করছি হাঙ্গেরি কোন দুটি বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেননি? আপনারা প্রশ্নটি

0: হাতে সময় খুব সীমিত, আর আমরা একটাই শ্রোতা বন্ধুদের কল নিতে পারবো, হাঙ্গেরি কোন দুটি বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেননি? আরও একজন শ্রোতা বন্ধু এসে গিয়েছেন, দেখা যাক তিনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, হ্যাঁ হবে 1938-1954, প্রশান্ত ধর বরগাছিয়া থেকে বলছি।
0: কে বলছেন? প্রশান্তবাবু। হ্যাঁ প্রশান্তবাবুই সম্ভবত বরগাছিয়া থেকে বললেন, সঠিক উত্তর দিলেন, হাঙ্গেরি 1938 ও 1954 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেননি। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে আমাদের মেল করুন। আমাদের মেল তো আপনাদের জানাই, তবু আমরা প্রতিদিন আপনাদের জানিয়ে দিই, আমাদের মেল আইডি AIRKolkataSports@gmail.com, এবং নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন AIRKolkataSports, আর চটপট লিখে জানান আপনাদের মতামত। আর বিশ্বকাপ রমরমিয়ে চলছে, আর একই সঙ্গে আমরাও প্রতিদিন চেষ্টা করছি বিশ্বকাপের নানান তাজা টাটকা খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা মতামত লিখে জানান এবং রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন, সকলে ভালো থাকবেন।

ক্রীড়াঙ্গন শেষ হলো, আপনাদের সঙ্গে ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। মোহাম্মদ ইসরাফিল দক্ষিণ আম্বেদকর কলোনি সারদা মাঠের কাছাকাছি থানা প্রধাননগর জেলা দার্জিলিং থেকে জানাচ্ছেন, সর্বরী খাতুন গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 3রা জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। বিপ্লব সরকার কোটাখালী থানা হাঁসখালী জেলা নদিয়া সূচক 7415-02 থেকে জানাচ্ছেন, তোমা সরকার মাঝারি গড়ন, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 1 ফেব্রুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। পিন্টু সরকার গ্রাম ঘুগিয়া থানা চাকদহ জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, অরিত্র সরকার গড়ন মাঝারি, বয়স 4 বছর, উচ্চতা 2 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 14 নভেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। পিন্টু সরকার গ্রাম মধ্য ঘুগিয়া থানা চাকদহ জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, কণিকা দাস গড়ন মাঝারি, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 14 নভেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। বিশ্বজিৎ বিশ্বাস দক্ষিণপাড়া থানা হাঁসখালী জেলা নদিয়া সূচক 7411-51 থেকে জানাচ্ছেন, প্রিয়া বিশ্বাস মাঝারি গড়ন, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 24 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। রতন বিশ্বাস গ্রাম গৌরনগর থানা হাঁসখালী জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, বিরাজ বিশ্বাস রোগাটে গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 26 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: এখন বিদ্যার্থীদের জন্য,
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় আলোচনা। সঙ্গে থাকবেন রানাঘাট ভারতী হাইস্কুলের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য ও দুই শিক্ষার্থী।
4: নমস্কার, আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সমীরণ লাহেরি ও অরিত্র ঘোষ। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার স্নেহসিক্ত ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। তোমাদের প্রথম সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্গত বর্ষা বর্ণনম পদ্যাংশটি আজকের এই অনুষ্ঠানে আমি পাঠদান করতে চলেছি। প্রথমেই কবি পরিচিতি বলব। এই পাঠ্যাংশটির কবি হলেন মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি ছিলেন বৈদিক কালের মহান ঋষি। তিনি ছিলেন সংস্কৃত ভাষার আদি কবি। বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চ্যাবন এবং মাতা ছিলেন সুকন্যা। প্রাক কথনে যাব, যে কি পরিপ্রেক্ষিতে এই পাঠ্যাংশটির অবতারণা হল। রামায়ণে মহর্ষি বাল্মীকি দেখাচ্ছেন যে সীতার খোঁজ করতে গিয়ে রামচন্দ্র ও লক্ষণ দণ্ডকারণ্য থেকে নানা জায়গায় ঘুরে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে মিলিত হন এবং মিত্র সুগ্রীবের অনুরোধে তার ভাই কিষ্কিন্ধারাজ বালিকে হত্যা করেন। প্রতিদানে সুগ্রীব যুবরাজ হয়ে রামচন্দ্রকে সীতা অন্বেষণে সাহায্য করেন। সীতা অন্বেষণ করতে করতে তারা যখন মাল্যবান পর্বতে অবস্থান করেন, সেই সময় আগমন হয় বর্ষার। বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে রামচন্দ্র ভ্রাতা লক্ষণের কাছে অনিন্দ্য সুন্দর উপমার আশ্রয়ে বর্ষার শোভা বর্ণনা করতে থাকেন। আমরা এবার দেখে নেব যে এই পাঠ্যাংশটির উৎস কি। প্রত্যেককে বলবো, যখনই তোমরা শুনবে, এখানে MCQ আমাদের যেহেতু প্রশ্ন হবে, তাই প্রতিটি লাইন খুব ভালো করে বুঝতে হবে। রামায়ণের সাতটি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গ থেকে বর্ষা বর্ণনম কাব্যাংশটি সংকলিত হয়েছে। মোট 66টি শ্লোকের মধ্য থেকে 10টি শ্লোক বর্ষা বর্ণনম শীর্ষক এই সংকলনটিতে পাঠ্য হিসাবে গৃহীত হয়েছে। এবার আমি যে 10টি শ্লোক তোমাদের পাঠ্য রয়েছে সেই 10টি শ্লোকের সংস্কৃত উচ্চারণে পড়ব, এবং তোমাদেরকেও বলবো যখন বই পড়বে দেবনাগরী হরফে লেখা অংশটি ভালো করে পড়বে। তাতে কি হবে, আমাদের পরীক্ষার সময় দেবনাগরী হরফে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হবে। বর্ষা বর্ণনম মহর্ষি বাল্মীকি।
5: অয়ং স কালহ সম্প্রাপ্তহ সোময় অদ্য জলাগমহ সংপশ্য ত্বাং নাভো মেঘৈ সংবৃতং গিরিশন্নিভৈ মেঘোদরং বিনির্মুক্তহ কর্পূর দল শীতলহ শক্কম অঞ্জলিভি পাতুং বাতহ কেতক গন্ধিনহ কোচিৎ প্রকাশং কচিদ অপ্রকাশং নভঃ প্রকীর্ণাম্বুধরং বিভাতি কোচিৎ কোচিৎ পর্বত সং নিরুদ্ধং রূপং ইয়থা সন্ত মহর্ণবস্য বিদ্যুৎ পতাকহ সবলাকুমালহ শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশহ গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্র ইব সংযুগস্থাহ বর্ষোদক অপ্পায়িত সদ্দলানি প্রবৃত্ত নিত্যোৎসব বর্হিনানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্চাপরণ্যেষ্বধিকং বিভান্তি সমুদবহন্তঃ সলিলাতিভারং বলাকিন বারিধর নদন্তঃ মহৎসু শৃঙ্গেষু মহীধরানং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশস্যন্তি নদ্যৌ ঘনা মত্ত গজা বনন্তহ প্রিয়বিহীনহ শিখিনহ।

0: प्लवङ्गः तोडित पताकवीर अलङ्कृतानाम् उदीर्ण गम्भीर महाडवाणाम् विभान्ति रूपाणि बलहुकानाम् रणत् सुकानाम् इव बाणानाम् कोचित् प्रगित इव षट्पदौघै कोचित् प्रणृत्त इव नीलकण्ठै कोचित् प्रमत्त इव बाणेन्द्रैर्विभान्ति अनेकाश्रयेण वनन्तः षट्पदतन्त्री मधुराभिधानम् प्लवङ्गम् उदीरित कण्ठतालम् आविष्कृतम् मेघमृदङ्गनादैर् वनेषु सङ्गीतम् इव प्रवृत्तम्। আচ্ছা, পাঠের সময় কোন কোন বিষয়ের দিকে আমরা নজর দেব? প্রথমত বলবো, দেবনাগরী হরফ তোমাদের পড়তে হবে, তাই টেক্সট বইয়ে দেবনাগরী হরফ অংশ যেখানটা রয়েছে সেখানটা দেখে পড়বে, বাংলা হরফ যেখানটা থাকবে সেখানটা চেষ্টা করবে বাদ দিয়ে যেতে, যদি না পারো তখন বাংলা হরফ দেখবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজকে বেছে নিয়েছি পদ্যাংশ, গদ্যর সঙ্গে পদ্যের যে ডিফারেন্স সেটা একটু বোঝাবো। বলে কি ডিফারেন্স? গদ্য যখন আমরা পড়ি সেখানে সন্ধি বিচ্ছেদ করে বললে কোনো অসুবিধা নেই, কিন্তু পদ্যাংশের ক্ষেত্রে সেটা হবে না। কারণ সংস্কৃতে একটা ব্যাকরণের সূত্র আছে, সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয়, সূত্রে সমাসে শ্লোকে বাক্যে সাতু বিভক্ষয়া। অর্থাৎ সংহিতা মানে সন্ধি হবে কোথায় কোথায়? সংহিতৈক পদে নিত্যা নিত্যা, এক পদে পরিণত করার সময়, ধাতু উপসর্গের ক্ষেত্রে, সূত্র যখন আমরা লিখব, সমাস লিখব শ্লোকে। এই যেমন আমরা শ্লোক পাঠ করছি, কবি বাল্মীকির লেখা রামায়ণের কৃষ্ণিন্দা কাণ্ড থেকে নেয়া বর্ষ বর্ণনমের যে শ্লোক, এখানে আমি যখন পাঠ করলাম পুরোটাই সন্ধি করে পড়লাম, কিন্তু এবার যখন তোমাদের প্রত্যেকটা শ্লোককে বোঝাবো তখন সন্ধি বিহীন করে গদ্যরূপ বলবো। আচ্ছা, প্রথমে আমি তোমাদের প্রথম দুটি শ্লোক বলে নিচ্ছি, তারপরে তোমাদের এক এক করে একটু কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে সেটা জেনে নেবো তোমাদের কাছ থেকে। প্রথম শ্লোকে আমরা কি পেলাম? অয়ং সহ কালহ সম্প্রাপ্তহ অদ্য জলাগমহ সময়। অর্থাৎ এই সেই কাল উপস্থিত, অদ্য আজ জলাগমের সময়, অর্থাৎ জলাগম মানে বর্ষার আগমন, জল শব্দ বর্ষাকে ইন্ডিকেট করছে। ত্বাম গিরি সন্নিভৈ মেঘৈ সংবৃতম নভ সংপস্য। এই যে ত্বাম, আমি প্রত্যেককে বলবো খুব ভালো করে খেয়াল করতে, দেখো তোয়াম বলতে কাকে বোঝে? আমি প্রথমেই দেখো প্রাককথনে বলেছি যে সীতা অন্বেষণ করতে গিয়ে রামচন্দ্র লক্ষণকে বলছেন যে দণ্ডকারণ্যে যখন উপস্থিত হয়েছেন তারা ওই ঋষ্যমুখ পর্বতে, সেখানে বর্ষার উপস্থিত হয়েছে মাল্যবান পর্বতে, সেখানে তো সেইখানে তারা মিলিত হয়েছেন সুগ্রীব এবং তার বাহিনীর সঙ্গে। তো বর্ষার প্রকৃতির অনিন্দ্য সুন্দর যে রূপ সেইটা দেখে রামচন্দ্র লক্ষণকে বলছেন, তোয়াম তুমি গিরি সন্নিভৈ মেঘৈ সংবৃতম, অর্থাৎ পর্বতের মতো মেঘের দ্বারা ঢেকে গেছে যে নভ আকাশ সংপস্য, তাকে তুমি দেখো। এই হলো প্রথম শ্লোকের, প্রথমে গদ্যরূপ করে দিলাম, তারপর প্রত্যেকটা শব্দের অর্থ বললাম, তোমরাও এইভাবেই কিন্তু পড়বে। এবার দ্বিতীয় শ্লোক, মেঘ দর বিনির্মুক্তাহ কর্পূর দল শীতলাহা সক্কম অঞ্জলিভি পাতুং বাতাহ কেতক গন্ধিনা। এর গদ্যরূপ কিরকম আসবে? মেঘ দর বিনির্মুক্তাহ কর্পূর দল শীতলাহা কেতক গন্ধিনাহ বাতাহ অঞ্জলিভি পাতুং সক্কম। বাতাস কিরকম? মেঘের উদর থেকে নির্গত কর্পূর দলের ন্যায় শীতল, আর কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাস। এই বাতাসের এই কটা বিশেষণ হলো, তিনটে বিশেষণ। সেই বাতাসকে অঞ্জলি ভরে, দুটো হাতকে আমরা যখন জোড়া করে পুষ্প নিয়ে দেবীর বা ঠাকুরের চরণে দিই যেরাম, সেই অংশটাকে বলা হয় অঞ্জলি। তো বাতাসকে ওই রকম অঞ্জলি ভরে পান করা যাবে বর্ষাকালে। প্রথম দুটো শ্লোক পড়ালাম, এবার সমীরণকে আমি প্রশ্ন করব, তোমার এই দুটো শ্লোকের মধ্যে থেকে কোনো অংশ বুঝতে কোথাও যদি অসুবিধা হয় বা কোনো শব্দার্থের যদি জিজ্ঞাসা থাকে তাহলে তুমি আমায় প্রশ্ন করো।
1: ম্যাম, জলাগম বলতে কি বোঝানো হয়েছে?
0: হ্যাঁ, জলাগম হচ্ছে, যেহেতু বর্ষাকালের কবিতার শুরুতেই বলা হচ্ছে বর্ষা বর্ণনম, এখানে জল মানে বর্ষাকে নির্দেশ করা হচ্ছে, জলযুক্ত আগম, আগম মানে হচ্ছে আশা, তাহলে জলের আশা, জল তো এমনি এমনি আসতে পারে না, তো বর্ষাকাল রূপে আসছে, এখানে জলাগম বলতে বর্ষাকালকে বোঝানো হয়েছে। আর কোনো সমস্যা নেই?
1: না।
0: আচ্ছা, এবার আমি বাকি শ্লোকগুলোতে যাচ্ছি। কোচিত প্রকাশং কোচিদ অপ্রকাশম। এখানে দেখবে সন্ধি করা রয়েছে, দয়ের তলায় কোনো হসন্ত নেই, তার মানে এখানে অটাকে আমাদের বার করে নিতে হবে। প্রকীর্ণা অম্বুধরম নভ বিভাতি ইয়াথা শান্ত মহার নবস্য কোচিত কোচিত পর্বত।

0: মেঘনিরুদ্ধম রূপম বিভাতি। এখানেও আবার আমরা দেখতে পাচ্ছি যে আকাশের বর্ণনা দেওয়া হচ্ছে। পুরো দশটা শ্লোকে আমরা বর্ষার মেঘ, আকাশ, পর্বত, নদী, ফুল, প্রাকৃতিক সমস্ত সৌন্দর্য নিয়ে আলোচনা দেখতে পাবো। এখানে কি বলছে কবি? কোচিত প্রকাশম, কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত। প্রকীর্ণ অম্বুধরম নভ বিভাতি, অম্বু মানে জল, অম্বুকে যে ধারণ করে রেখেছে। বিক্ষিপ্ত মেঘের দ্বারা নভ আকাশ শোভা পাচ্ছে। অম্বুধর হচ্ছে মেঘ, তাহলে প্রকীর্ণ মানে হচ্ছে ছাড়া ছাড়া, কোথাও একভাবে নয়, বিক্ষিপ্ত, কাটা কাটা। আর এইরকম ভাবে কাটা কাটা মেঘে আকাশ যখন ঢেকে রয়েছে, কোথাও আকাশটা প্রকাশ পাচ্ছে, কোথাও প্রকাশ পাচ্ছে না, সেই আকাশকে দেখতে কিরকম লাগছে? শান্ত মহার্ণবস্য, মহা অর্ণব, অর্ণব মানে হচ্ছে সাগর, আর মহা অর্ণব মানে হচ্ছে মহাসাগর। শান্ত মহাসাগর যখন পর্বতের দ্বারা অবরুদ্ধ হয়ে যায়, তখন কি হয়, তার মাঝখানটা আর বাড়ে যেরকম ঢেউ থাকে, সেই ঢেউটা থাকে না। এখানে আকাশ যেন সেই রকম শান্ত হয়ে গেছে। এবার আমি চতুর্থ শ্লোকের গদ্যরূপ বলে তার অর্থ বলবো। বিদ্যুৎ পতাকাহা সবলাক মালাহা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাসহা সমুদীর্ণ নাদহা মেঘা সংযুগস্থাহ মত্তা গজেন্দ্রা ইব গর্জন্তি। এখানে আমরা দেখতে পাবো যে মেঘকে কবি কি কি উপমায় উপমিত করলেন, কিরকম দেখো। বলছেন বিদ্যুৎ পতাকা, অর্থাৎ বিদ্যুৎ পতাকা নিয়ে সবলাক মালা, বকের মালা পরে শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাসা। শৈল মানে পাহাড়, আর শৈলেন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ পাহাড়, কুট মানে হচ্ছে চূড়া, শ্রেষ্ঠ পাহাড়ের চূড়ার আকৃতি বিশিষ্ট সমুদীর্ণ নাদা। সমুদীর্ণ নাদা মানে প্রচন্ড গম্ভীর গর্জন করছে, যেরকম হাতিরা করে যুদ্ধক্ষেত্রে, সেই রকম মেঘ গর্জন করছে। পরেই বলা হলো সংযুগস্থা মত্তা গজেন্দ্রা ইব। সংযুগস্থা মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে মত তো হাতিদের মতো, গজেন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ হাতি, মানে যে কোনো হাতিকে নিয়ে যাওয়া যাবে না, শ্রেষ্ঠ হাতি যুদ্ধক্ষেত্রে যায় এবং সে যুদ্ধের উন্মাদনায় যেভাবে উত্তেজিত হয়ে গর্জন করতে থাকে, এখানে মেঘ সেইভাবে গর্জন করছে। তাহলে মেঘকে তুলনা করা হলো হাতির সঙ্গে। হাতি কি করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময়? তাকে একটা পতাকা দিয়ে, মালা দিয়ে সাজানো হয়। ঠিক তেমনি এখানে মেঘ বিদ্যুৎ নামক পতাকায় সেজেছে, আর বর্ষাকালে দেখবে কালো মেঘের গায়ে বকরাজির একটা বেশ মালার আকৃতি, অর্ধচন্দ্রাকৃতি আকার দেখা যায় প্রায়শই। এটাকে বলা হচ্ছে, কবি খুব সুন্দরভাবে উপমা তুলেছেন, যেটাকে বকের মালা পরা মেঘ যেন যুদ্ধের উন্মত্ত হাতির মতো গর্জন করছে। এবার আমি আসছি পঞ্চম শ্লোকে। পঞ্চম শ্লোকের গদ্যরূপ এরকম হবে, পশ্য পশ্য দেখো, ভাই লক্ষণকে বলছেন দেখো। বর্ষ উদকা আপ্যায়িত সাদ্দলানি, সাদ্দলানি, এখানে দেখো বানানটা তালুবর্ষায় আকার দয়ে বয়ে লয় আকার তন্তনাশ, এটা বহু বচনে রয়েছে, এক বচনে করলে হবে সাদ্দল। সাদ্দল মানে হচ্ছে কচি তৃণ ঘাসে ঢাকা যে ভূমি তাকে বলা হয় বর্ষ উদক। উদক মানে জল, বর্ষার জলে পুষ্ট হয়েছে যে তৃণভূমি, সেখানে কি হচ্ছে? প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি, বর্হিন মানে হচ্ছে ময়ূর, ময়ূরেরা এখানে নৃত্য উৎসবে মত্ত হয়ে গেছে। আর নিবৃষ্ট বলাহকানি, বলাহক মানে হচ্ছে মেঘ, মেঘ কি হয়েছে? তার জল ঝরিয়ে ফেলেছে, নিবৃষ্ট, তার গা থেকে জল ঝরিয়ে ফেলেছে। এইরকম যে বনভূমি বনানি, সেই বনভূমিগুলো অপরাহ্নেষু, অপরাহ্নেষু মানে হচ্ছে বিকালবেলায়, অধিকম বিভ্রান্তি, অত্যন্ত শোভাবর্ধন করছে। এখানে অরণ্যের যে বনভূমি তার উপমা কবি দিলেন কিরকম, যে বর্ষার জলে পুষ্ট হয়েছে তৃণভূমি সেখানে, আর সেই তৃণভূমিতে হচ্ছে ময়ূরেরা নাচছে, মেঘ জল ঝরিয়ে ফেলেছে, জল ঝরানোর ফলে কি হচ্ছে, গাছগুলো সবুজ হয়ে আছে, গাছের গা থেকে জল ঝরে ঝরে পড়ছে, এবং বিকালবেলায় যখন রোদের তাপ কমে গেছে, নরম আলোয় এই বনভূমিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমি প্রথম যে পাঁচটি শ্লোক পড়ালাম তার ভিত্তিতে এবার অরিত্রকে জিজ্ঞাসা করবো যে তোমার কোনো জায়গায় কোথাও অসুবিধা হচ্ছে কিনা আমাকে প্রশ্ন করো।
1: ম্যাম, সাদ্দল শব্দ অতটাই,
0: হ্যাঁ সাদ্দল শব্দটা একটু কঠিন শব্দ, এটার বাংলা মানে হচ্ছে কচি ঘাসে ঢাকা যে জমি তাকে বলা হচ্ছে সাদ্দল। এবার হচ্ছে ষষ্ঠ শ্লোকে আমি চলে যাচ্ছি। ষষ্ঠ শ্লোকের গদ্যরূপটি এইরকম হবে, সলিলাতি ভারম সমুত বহন্তহ বলাকিনহ বাড়ি ধরাহ নদন্তহ মহিধারাণাম মহৎসু শৃঙ্গেশু বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। তোমাদের প্রত্যেকে বলবো সংস্কৃতে উচ্চারণের দিকে জোর দেবে, কারণ উচ্চারণ সঠিক না হলে অর্থ সঠিক হবে না। দেখো আমি প্রথম শুরু করলাম দন্ত স দিয়ে, তাই জিহ্বাকে

অন্তে স্পর্শ করালাম। সলিলাতি ভারম সমুদ বহন্ত, সলিল মানে হচ্ছে কি জল, সলিল অর্থাৎ জলকে বহন করতে করতে, ভীষণ জল তো ভারী, তো এই মেঘ কি করছে জলের ভারটা বহন করছে। সমুদ বহন্ত বলাকিন, বলাকিন শব্দের অর্থ একটু আগে আমি বলেছি কি মেঘ, তো বলাকিন অর্থাৎ মেঘ কি করছে সমুদ বহন্ত গর্জন করতে করতে। বাড়ি ধরা নদন্ত মহি ধরা নাম মহস্য শৃঙ্গেশু বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। আর বাড়ি ধরা মানেও হচ্ছে মেঘ, বাড়ি অর্থাৎ জল, জলকে যে ধারণ করছে। নদন্ত মানে হচ্ছে গর্জন করতে, বাড়ি মানে জল। মহি ধরা নাম মানে হচ্ছে পর্বতের চূড়াগুলোতে, অর্থাৎ পাহাড়গুলির বিশাল বিশাল চূড়াগুলোতে কি করছে বলাকা শোভিত যে মেঘ রাশি, সে হচ্ছে বিশ্রাম করতে করতে বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি আবার যাত্রা শুরু করেছে। এবার আমরা চলে আসবো হচ্ছে সপ্তম শ্লোকে। সপ্তম শ্লোকে দেখো কিরকম সন্ধিবিহীন যে গদ্য রূপটা হবে। সপ্তম শ্লোকে বলা হচ্ছে নদ্যঃ বহন্তি ঘনা বর্ষন্তি মত্ত গজাঃ নদন্তি বনান্তাঃ ভান্তি পিয়াবিহীনাঃ ধ্যায়ন্তি শিখিনাঃ নৃত্যন্তি প্লবঙ্গাঃ সমাশাস্যন্তি। খুব সুন্দর এই শ্লোকটা ছন্দবদ্ধ কিভাবে রয়েছে, প্রথম লাইনে পুরো ক্রিয়াপদগুলো, প্রথম দুটো লাইনে, আর তৃতীয় আর চতুর্থ লাইনে সব কর্তাগুলো গেল, তাহলে কি দাঁড়ালো নদ্যঃ বহন্তি, নদী বয়ে চলেছে, ঘনা বর্ষন্তি, ঘনা মানে হচ্ছে মেঘ, মেঘ বর্ষণ করছে, মত্ত গজা নদন্তি, মত্ত হাতিরা গর্জন করছে, বনান্তা ভান্তি, ভান্তি মানে হচ্ছে শোভা পাচ্ছে, বনের প্রান্ত ভাগগুলো শোভা পাচ্ছে, প্রিয়াবিহীনাহা ধ্যায়ন্তি। দেখো কবি কিন্তু মানুষকেও প্রকৃতির অঙ্গ বলে এখানে জুড়ে দিয়েছেন। বর্ষাকাল হচ্ছে অ্যাকচুয়ালি কবি বা প্রেমিকদের অত্যন্ত আনন্দের এবং বিরহের কাল, সেই জন্য বলছেন প্রিয়াবিহীন, যারা কাছে যাদের প্রিয়া নেই তারা কি করছে এই সময় চিন্তান্বিত হয়ে রয়েছে, প্রিয়ার বিরহে চিন্তান্বিত। শিখিনাহ নৃত্যন্তি, আর ময়ূরেরা কি করছে নাচ করছে, প্লবঙ্গা, প্লবঙ্গা মানে যারা লাফি লাফিয়ে যায়, অর্থাৎ ব্যাং, ব্যাঙেরা কি হচ্ছে বর্ষার জল পেয়ে তারা আশ্বস্ত হয়েছে। এবার আমি অষ্টম শ্লোকে যাব। অষ্টম শ্লোকে কি বলা হচ্ছে, তড়িৎ পতাকাভি অলঙ্কৃতাণাম উদীর্ণ গম্ভীর মহারাবাণাম বলাহকানাম রূপানি রণৎসুকানাম বারণানাম ইব বিভান্তি। এই শ্লোকে একটু কঠিন শব্দগুলো রয়েছে, আবার বলছি দেখো, তড়িৎ পতাকাভি, তড়িৎ মানে আমরা জানি বিদ্যুৎ, বিদ্যুৎ পতাকা দ্বারা সজ্জিত হয়েছে, অলঙ্কৃতানাম অলঙ্কৃত সজ্জিত হয়েছে, এর আগেও আরেকবার পেয়েছি যে মেঘ বিদ্যুৎ রূপ পতাকায় সজ্জিত। উদীর্ণ গম্ভীর মহারাবাণাম, উদীর্ণ গম্ভীর অর্থাৎ গম্ভীর আর প্রচন্ড শব্দকারী বলাহকনাম মানে মেঘরাজি, তার রূপ কিসের মতো, রণৎসুকানাম বারণানাম ইব, বারণানাম হচ্ছে হাতিদেরকে বলা হচ্ছে, যুদ্ধে উৎসুক যে হাতিরা তাদের মতো শোভা পাচ্ছে। এবার যাচ্ছি নবম শ্লোকে, কোচিত ষট পদৌঘই প্রগীতা ইব কোচিত নীলকণ্ঠে প্রনৃত্তাহ ইব কোচিত বারণেন্দ্রই প্রমত্তাহ ইব অনেকশ্রয়ীণাহ বনান্তাহ বিভান্তি। এখানে দন্তন্য আর মূর্ধন্যয় ডিফারেন্ট একটা রয়েছে, সেই ডিফারেন্সিয়েটটা তোমরা করবে, মূর্ধায় জীবকে স্পর্শ করিয়ে মূর্ধন্য উচ্চারণ করবে, দন্তে জিহ্বাকে স্পর্শ করিয়ে দন্তন্য উচ্চারণ করবে। কোচিত ষট পদৌঘই, ষট পদৌঘ মানে যাদের ছটি পার আছে, অর্থাৎ ভ্রমর মৌমাছি ইত্যাদি, এখানে ভ্রমরের দ্বারা সঙ্গীত মুখর হয়ে রয়েছে কোন কোন জায়গা। প্রগীতা ইব, কোথাও কোথাও যে প্রগীতা অর্থাৎ সঙ্গীতের যেরকম একটা আবহ তৈরি হয়, ভ্রমরেরা এখানে সঙ্গীতের আবহ তৈরি করেছে। কোচিত নীলকণ্ঠই প্রনৃত্তা ইব, নীলকণ্ঠ কার কণ্ঠ, নীল ময়ূরদের, ময়ূরেরা যেন কোথাও কোথাও নৃত্যের আসর বসিয়াছে। কোচিত বারণেন্দ্রই প্রমত্তা ইব, আর কোথাও কোথাও বারণেন্দ্র, বারণেন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ হাতি, তারা যেন প্রমত্ত হয়ে গেছে বর্ষায়, বিভিন্ন ফুলের গন্ধে বর্ষার আনন্দে তারা মাতাল হয়ে উঠেছে, মত্ত হয়ে উঠেছে। অনেক আশ্রয়ীনা বনান্তা বিভান্তি, এইরকম অনেক প্রাণীর যে আশ্রয় স্থল বনভূমি, সেই বনভূমি এখন শোভা। এবার আমরা একদম শেষ আমাদের পাঠ্যাংশের শ্লোক যেটি দশম শ্লোকটাতে যাব। ষট পদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গম উদীরিত কণ্ঠতালম মেঘমৃদঙ্গ নাদহি আবিষ্কৃতম বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। আগের শ্লোকে আমরা দেখতে পেলাম যে ভ্রমররা
গান করছে, ময়ূরেরা নৃত্য করছে, হাতিরা মত্ত হয়ে নাচছে। এখানে সেই সঙ্গীতের

0: আবহাওয়াটাকে আবার কবি তুলে ধরছেন এভাবে। ষট্পদতন্ত্রে মধুরাভিধানম, ভ্রমর যে গুনগুন করছে সেটা যেন বীণার সুমধুর ধ্বনি, প্লবঙ্গম উদ্ধৃত কণ্ঠতালম, আর গান থাকলেই তার সঙ্গে তাল বাদ্য লাগবে, সেই তাল কে দিচ্ছে, প্লবঙ্গম অর্থাৎ ব্যাং বা ভেকেরা দিচ্ছে, তারা বর্ষাকালে এক নাগাড়ে ডেকে যায়। মেঘ মৃদঙ্গ নাদই, মৃদঙ্গ একটি বাদ্যযন্ত্র, খুব গুরুগম্ভীর তার আওয়াজ, খোলের থেকে একটু বড় সাইজ হয়, তো সেই মেঘ যেন মৃদঙ্গের ধ্বনি করছে। এই রকম যে পরিবেশ সৃষ্টি হয়েছে বনভূমিতে, যেন মনে হচ্ছে একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো দশটি শ্লোক আমার পড়ানো হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদের যদি কোনো রকম এখানে কোনো কিছুর সন্দেহ বা কোনো কিছুর জটিলতা থাকে তাহলে সেটা আমাকে প্রশ্ন করতে পারো, যদি না থাকে। সমীরণ, কোনো প্রশ্ন আছে?
1: ম্যাম, আমাদের প্রশ্নের ধরন সম্পর্কে যদি কিছু বলেন।
0: আচ্ছা বেশ, শ্লোক সম্পর্কে তাহলে তোমার এখন আর কিছু জানার নেই?
1: না।
0: আচ্ছা, আমি প্রশ্নের ধরন নিয়ে একটু আলোচনায় যাব এবার। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে, এমসিকিউ হবে, তো এখানে এই টেক্সটটা কিভাবে তোমরা করবে, দেখো তোমাদের প্রথম সেমিস্টারের যে চারটে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে একটা প্রশ্ন দেওয়া হবে, তার চারটে অপশন থাকবে, এবং সেই অপশনের যেটি সঠিক উত্তর সেটা তোমাদের ওএমআর সিটে কালো কালিতে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবে একটি বৃত্ততে কোনো রকমের একটি স্পট, দাগ বা একটা টিক চিহ্ন, এগুলো দিলে কিন্তু গ্রাহ্য হয় না। আর একটি প্রশ্নের একটি উত্তরই নেওয়া হবে, কখনোই একাধিক উত্তর নেওয়া যাবে না। এবার প্রশ্নের যে ধরনগুলো হয়, আমি সেই ধরনগুলোতে যাব। প্রথম ধরনটা হচ্ছে সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন হয়, যেরকম ধরো কে দিয়ে প্রশ্ন বা কি দিয়ে প্রশ্ন হয়, সেক্ষেত্রে যেমন ধরো তোমাদের এরকম প্রশ্ন থাকতেই পারে যে রামায়ণের রচয়িতা কে, তোমাদের চারটে অপশন দেয়া হলো, পাণিনি, যাস্কাচার্য, বাল্মীকি, সায়নাচার্য। আচ্ছা অরিত্র, আমরা এখানে কোন উত্তরটা নিতে পারি?
2: বাল্মীকি।
0: এইরকম ভাবে প্রথম একটা সিরিজ তোমাদের ধরো ৪০টা প্রশ্নের মধ্যে তো সবটাই বর্ষা বর্ণনম থেকে হবে না, তো কিছু প্রশ্ন থাকবে বর্ষা বর্ণনম থেকে, তো সেই পাঁচটা নম্বরের যে প্রশ্ন থাকবে তার মধ্যে এরকম জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। নেক্সট হচ্ছে ধরো প্রশ্ন তোমাদের যে টাইপটা আসতে পারে সেটা হচ্ছে কি, লাইন তুলে শূন্যস্থান দেওয়া হতে পারে, যেরকম দেখো কোচিৎ প্রকাশম ড্যাশ দিয়ে বলা হলো যে এখানে, তারপরে আবার একটা প্রকাশম শব্দ আছে যে পদটির শেষ করো, এরকম ভাবে একটা প্রশ্ন দেওয়া হতে পারে। তখন তোমাকে চারটে অপশন দেওয়া হবে, প্রকীর্ণম, সংবৃতম, অপ্রকাশম, মত্তা। তো এখানে আমরা প্রথমে পেয়েছিলাম কোচিত প্রকাশম আর কোচিত অপ্রকাশম, তাহলে অপ্রকাশম হচ্ছে উত্তর হবে, এটা একটা টাইপ হলো। এরপরে তোমাদের দেওয়া হতে পারে,
2: মানে শ্লোকটা যখন দেওয়া হবে তখন মানে
0: দেবনাগরী হরফে লাইন তুলে দেওয়া হবে। আরেক ধরন হতে পারে যেমন তথ্য ভিত্তিক সঠিক উত্তর নির্বাচন, সেটা কিরকম হতে পারে, যেমন দেখো বর্ষাকালের বাতাস পান করার যোগ্য, এবার চারটে অপশন দেওয়া হলো, বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল, বাতাসে মিশেছে জুঁই ফুলের সুবাস, বাতাস মেঘের মধ্য থেকে বের হয়ে আসছে, বাতাস সমুদ্রের ওপর দিয়ে বয়ে আসছে। এবার তোমাদের যে অপশনগুলো দেওয়া হবে অর্থাৎ বিকল্পগুলো কিরকম, যে দুই চার সঠিক এবং এক তিন ভুল, এটা একটা অপশন গেল, খতে দেওয়া হলো এক দুই সঠিক এবং তিন চার ভুল, গতে দেওয়া হলো এক তিন সঠিক এবং দুই চার ভুল, আর ঘতে দেওয়া হলো তিন চার সঠিক এবং এক দুই ভুল। এখানে দেখতে পাচ্ছি আমরা কি পেয়েছি, বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল, এটা ঠিক, জুঁই ফুলের কথা কিন্তু কোথাও বলা হয়নি, তার মানে দু নম্বরটা কোনোভাবেই যাবে না, আর কি বাতাস মেঘের মধ্য থেকে বের হয়ে আসছে, এটাও সঠিক একটা অপশন ছিল, বাতাস সমুদ্রের ওপর দিয়ে বয়ে আসছে আমরা কিন্তু কোথাও পাইনি, তাহলে অপশন গ এক আর তিন সঠিক এবং দুই চার ভুল, এইরকম একটা ধরনের প্রশ্ন হতে পারে। এগুলো একটা ধরন করে, একটা করেই আসবে। এবার আর একটা ধরন হতে পারে যেখানে বলা হচ্ছে সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, যেমন দেখো মাল্যবান পর্বতে রাম লক্ষণের অবস্থান এক অপশনে দিল, দু নম্বরে দিল সমস্ত আকাশ মেঘে ঢাকা, যুদ্ধে উৎসুক হাতিদের মতো মেঘরাজি শোভিত হচ্ছে, তিন হচ্ছে রাম লক্ষণকে বর্ষার শোভা বর্ণনা করেছেন, চার হচ্ছে বর্ষা আরম্ভ হয়েছে। এইবার এই যে ক্রমটা, এই ক্রমটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এবার এই ক্রমের চারটে অপশন থাকবে, তখন তোমাকে এই গল্পটা ধরে ধরে সাজাতে হবে। এক নম্বর হচ্ছে মাল্যবান পর্বতে রাম লক্ষণের অবস্থান, তারপরে এসে যাবে রাম লক্ষণ লক্ষণকে বর্ষার শোভা বর্ণনা করছেন। তারপরে চার নম্বরে ছিল বর্ষা আরম্ভ হয়েছে, আর দু নম্বরে হচ্ছে সমস্ত আকাশ মেঘে ঢাকা, যুদ্ধে উৎসব, হাতিদের মতো মেঘরাজি শোভিত হচ্ছে। সুতরাং পুরো টেক্সট ভালো করে পড়লে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে পারবো। আরেকটা ধরন হতে পারে যেমন বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ খুঁজে নাও, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাসারশন রিজনিং বলে থাকি। এখানেও কিন্তু এই ধরনের আসতে পারে। বিবৃতিতে হয়তো বলা হলো বর্ষা বর্ণনম কাব্যাংশে বর্ষা ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, আর

0: কারণে বলা হলো, যেটা আর কি রিজন, বর্ষা ঋতুর অপরূপ শোভা দেখে রামচন্দ্র মোহিত হয়েছিলেন। এইবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, বিবৃতিতে হচ্ছে বর্ষা বর্ণনা কাব্যাংশে বর্ষা ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, এটা সঠিক বিবৃতি। আর কারণে কি হচ্ছে, বর্ষা ঋতুর অপরূপ শোভা দেখে রামচন্দ্র মোহিত হয়েছিলেন, এটাও সঠিক বিবৃতি। তোমাদের এইরকম করে অপশন দেবে যে বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। আর একটা অপশন হতে পারে বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। আর একটা অপশন হতে পারে বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল। আর লাস্ট অপশন হতে পারে বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক। সেটা তোমাকে বুঝে উত্তর দিতে হবে। এখানে যেমন বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। আরেকটা ধরন হতে পারে, সেটা হচ্ছে সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। যেমন ধরো বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে কেতকী ফুলের উল্লেখ আছে, বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে ময়ূরের উল্লেখ আছে, বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে কদম্ব ফুলের উল্লেখ আছে, আর বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে হাতির উল্লেখ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চারটির মধ্যে কোনটা মিথ্যে অপশন যাচ্ছে। দেখো তোমাদের কিরকম অপশন আসবে, যে কতে হয়তো দেয়া হলো 2-3 সত্য 1-4 মিথ্যে, খতে বলা হলো 3-4 সত্য 1-2 মিথ্যে, গতে বলা হলো 1-2-4 সত্য এবং 3 মিথ্যে, ঘতে বলা হলো 1-4 সত্য 2-3 মিথ্যে। আমরা কি দেখলাম, কেতকী ফুলের কথা বর্ষাবর্ণনমে রয়েছে, ময়ূরের উল্লেখ আছে, হাতিরও উল্লেখ আছে, কদম্ব ফুল কিন্তু কোথাও পাইনি। তাহলে গ অপশনটা তোমার উত্তর হবে। এবার আমি চলে যাব আর একটা ধরনে, যেখানে যেমন বলা হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এটা তোমরা ছোট থেকে করেছো, ম্যাচিং অনেক সাবজেক্টেই করেছো। যেমন ধরো ক স্তম্ভে দেয়া হয়েছে অদ্য কালো মেঘ হই নিবৃষ্ট, খ স্তম্ভে দেয়া হলো জলাগম বলাহকানি সংবৃতম সংপ্রাপ্ত। আমরা শ্লোকগুলো পড়ে দেখতে পেয়েছি কি হলো, অদ্যর সঙ্গে কোন অপশন যাচ্ছে জলাগম, কালোর সঙ্গে কোন অপশন যাচ্ছে সংপ্রাপ্ত, আর 3 নম্বরে কি ছিল, মেঘই মেঘের সঙ্গে সংবৃতম, নিবৃষ্টর সঙ্গে কি হলো বলাহকানি। এইরকম ম্যাচিংটা সঠিক আগে করে নিতে হবে, দিয়ে তোমার অপশনগুলোকে নাম্বারিং করে মেলাতে হবে। আর একটা ধরন হতে পারে বিবৃতিগুলোর মধ্যে সঠিক সম্পর্কটিকে বেছে নাও। যেমন ধরো রামচন্দ্র সীতাদেবীর কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন, এটা একটা বিবৃতি। বর্ষার যুদ্ধক্ষেত্রে মত্ত হাতিদের ন্যায় মেঘ গর্জন করছে। তো এখানে আমরা প্রথম বিবৃতিটার সঙ্গে দ্বিতীয় বিবৃতির কোনোই মিল পাচ্ছি না। তার মানে বিবৃতি এক মিথ্যা কিন্তু বিবৃতি দুই হচ্ছে সত্য, কারণ সীতাদেবীর কাছে তো বর্ণনা করেননি, লক্ষণের কাছে বর্ণনা করেছেন। আর বর্ষায় যুদ্ধক্ষেত্রে মত্ত হাতিদের ন্যায় মেঘ গর্জন করছে, এটা কিন্তু আমরা পেয়েছি এখানে। মোটামুটি এই ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা অরিত্র, তোমার কোনো প্রশ্ন?
1: এই পাঠ্যাংশে অনুসারে এই ব্যাকরণ ধর্মী যে কোশ্চেন গুলো কিরকম হবে?
0: হ্যাঁ বেশ, ব্যাকরণ ধর্মী প্রশ্ন আসতে পারে, যেরকম ধরো সময় ও অদ্য, সন্ধি বিচ্ছেদ করো, সময় অদ্যকে বাংলা আমরা কি ভাবো, সময় আর অদ্য। এবার তোমার চারটে যে অপশন থাকবে বাকিগুলো এর বাইরে থাকবে, ভুল থাকবে, সঠিকটা নিতে হবে। বিপরীত শব্দ দেয়া হতে পারে, যেমন ধরো সময় এর বিলম্ব শব্দটি লেখো, এর বিলম্ব শব্দ অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে অসময়। বুৎপত্তি হতে পারে, যেমন ধরো সংপর্শ, সংপর্শকে তোমাকে বুৎপত্তি অর্থাৎ ভাঙতে হবে, সম উপসর্গ দৃশ ধাতু তার লিয়া প্রত্যয়, সঠিকটা জেনে নেবে, নিয়ে তোমাকে সঠিক অপশনে ব্ল্যাকেনিং করতে হবে। আবার ধরো লিঙ্গ প্রশ্ন হতে পারে, যেমন ধরো অঞ্জলি ভি, এটা কোন লিঙ্গ, এটা আমরা জানি পুংলিঙ্গে রয়েছে। প্রতিশব্দ দিতে পারে, যে মেঘের প্রতিশব্দ কি, যেমন অম্বুধর। আচ্ছা আমি এবার তোমাদেরকে একটু প্রশ্ন করছি, অরিত্রকে প্রথম প্রশ্ন করছি, বারণানম বলতে কাদের বোঝানো হয়েছে?
1: বারণানম বলতে হাতিদেরকে বোঝানো হয়েছে।
0: সমীরণকে আমার প্রশ্ন, পাঠ্যাংশ অনুসারে বর্ষাকালের বাতাস কোন ফুলের গন্ধে ভরে থাকে?
2: বর্ষাকালে বাতাস কেতকী ফুলে গন্ধে ভরে থাকে।
0: আচ্ছা আজকের আমার যে পাঠ্য বিষয় ছিল মহাকবি বাল্মীকির রচিত বর্ষাবর্ণনম পাঠ্যাংশটি, একাদশ শ্রেণীর সিলেবাসের প্রথম সেমিস্টারের অন্তর্গত, সেটি এখানেই শেষ করছি। নমস্কার।
3: এতক্ষণ শুনছিলেন একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন রানাঘাট ভারতী হাইস্কুলের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য ও দুই শিক্ষার্থী।
4: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শুনবেন পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীদের কণ্ঠে। 6:15 কথিকা ডোমান হাসদা ও তার সাহিত্যকর্ম, এ বিষয়ে কথিকাটি বলবেন ডক্টর বৈদ্যনাথ মুর্মু। লোকগীতি পরিবেশনায় বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:38 জাতীয় চিকিৎসক দিবস। আলোচনায় ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ অংশ নেবেন শুভাশিস ঘোষ, শ্যামল জানা ও সুব্রত চক্রবর্তী। আন্তর্জাতিক ফল দিবস, এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাড়ে 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন। এ বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। আজ প্রথম পর্ব শুনবেন প্রযোজনা দুর্বা দে। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, দীপাবলী দত্তের গাওয়া পুরাতনী গান 10:45। রাত 11:00 শুনবেন লোকগীতি শিল্পী লালন একাডেমির শিল্পীবৃন্দ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুংরি পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 গুল গুলশান, 7:10 ভজন দীপাবলী দত্তের কণ্ঠে, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। স্পটলাইট 9:16 রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যাল উপস্থাপনা শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান।

শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আবহাওয়ার খবরটি জানিয়ে দিয়ে, আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 96 ভাগ আর সর্বনিম্ন শতকরা 77 ভাগ। বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় 0.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, আজ এবং আগামীকাল কোনো সতর্কবার্তা নেই, কিন্তু এরপর পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর 3রা জুলাই থেকে 5ই জুলাই পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের 3 থেকে 5ই জুলাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি শুনলেন আকাশবাণী কলকাতা।

কানা লক্ষ্মণী হাসদা, সুমিত্রা টুডু আর সনমণি সরেন। নিত আজম তাবন পে গাপানা আখড়া কামি হরা গাপা আজম আজ অবারানী মান্ডি আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ, হাবুল মান্ডি আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ, লক্ষণ টুডু আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ। ইনে বেগর আজম আ বন মহোৎসব বাবতে থুতি থুতি আই নলিন মান্ডি। গাপানা আখড়া কামি হরা পে আজম কেত্তাবনা আর মি ঘড়ি তাইনম খবর।

আকাশবাণী কলকাতা খবর পাঠাবি দিলীপ হেমব্রম। মারাং মন্ত্রী মমতা নরেন্দ্র মোদী মেন কাদা ডিজিটাল ইন্ডিয়া দো ভারত রিয়া শাসন ব্যবস্থার সোহাড় আরু ফেরাও হয়ে চো কাদায় নয়া হতেতে নগরিয়া কো ক্ষমতা এমাও কো আর উৎনাও রিয়া কমি হরারে জোর এম কানা। ডিজিটাল ইন্ডিয়া এতহবকান গেল মিত সেরমা লাসাড়তে মারাং মন্ত্রী মেন কাদা নো ব্যবস্থা দো দিশম রেন হড়া মিমি লক্তি হানা এ জাতীয় একাদা। ডিজিটাল পেমেন্ট আর সিধা সুঝে সুবিধা এনএপএম ডিবিটি তালাতে হড়কোঠেন আডি আলগাতে সেটের গানাকানা। উনি তো আর হই মেন কাদা দিশ্ব জীবন যাত্রা আলগাই লাগি নোয়া তকনিকি দো মি দাড়িয়ানা হাতিয়ার লেকা সবিদা কানা। গোটা দিশম রে তেহেন 2025 সালে মূল আকান ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন কমিরে লাগু আকানা। তালান আতো উত্তর মন্ত্রী মানতন শিবরাজ সিং চৌহান দো নয় নাগামানা মাইল ধীরে লেখাতে দেবা আকাদা। সমাজ তানালারে মিটেন বার্তারে মানতন চৌহানে মেন কাদা নয় আন দো লাখ লাখ আতো তরিরেন খটলি হড়কোয়া জীবন খান্ডাও হরাই নিহিট কাতে মন মানতে নিশ্চিত আকাদ তাকোয়া। নয় আন দো মিমিট লেগমান গারঞ্জ রেন কো লাগে মজুরি লেখাতে কমি সংস্থান আন তিনা গ্যারান্টি মিশাই মাহখন বাড়াও কাতে মিশাই 2025 দিনে হয়ে চো আকাদা। অন্নপূর্ণা যোজনারে তেহেন দোসার ধাপরে সুবিধা নামতেন কোয়া ব্যাংক অ্যাকাউন্টরে টাকা কোল এহব কানা। কলকাতা রিয়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামরে সাপড়াও লেন মিটেন আখড়ারে মুখ্যমন্ত্রী মানতন শুভেন্দু অধিকারী মিটবার উপভোক্তা কোয়া অ্যাকাউন্টসরে কৌড়ি কোল আকাদা। কোল তালাতে কমিহরা রে এতহব আকাদা। পনতরে 1.2 কারোড় লেকমান উপভোক্তা কোয়া অ্যাকাউন্টসরে সিধা সোঝে কৌড়ি কোলগোয়া মেনতে মুখ্যমন্ত্রী মেন আকাদা। নানাহুনার আখড়া তালাতে তেহেন জাতীয় ডাক্তার মাহা মানাও কানা। পশ্চিম বাংলার দোসার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়া জানামদিন ডাক্তার মাহা লেখাতে মানাও কানা। উনবিদলেন কেন্দ্রীয় সরকার 2021 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়া জানামদিন জাতীয় চিকিৎসা মাহা লেখাতে মানাও রিয়া কথায় ছেটিয়ে লেদা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দো ডাক্তার বিধানচন্দ্র রায়া মুঠানরে বাহামালা আরাও কাতে মানতে সদর আকাদা। পশ্চিম বাংলার নারায়ণগড় থানাতারিরে মেনা অল আদিবাসী অর্গানাইজেশন পাকুড়সেনি 5 নম্বর অঞ্চল কমিটি কুরুমুটিতে 30 জুন নাগামানা সান্তাল হুল মাহা দো যথাৎ মান মর্যাদ সালা কো মানাও কেদা। হুল মাহা বাবদরে গালমারা কো দহ কেদা মানতান কার্তিক কুমার সিং, মানতান জিতেন মুর্মু, মানতান দিলীপ ভঞ্জ, মানতান পিনাকি মাহালি আর মানতান নারায়ণ সিং ইমান মানতান কো। বীরভূম জেলার ইলামবাজার ব্লক রে মেনা দারুন্দা চণ্ডীমাতা হাই স্কুল রে 172 সেরমা পুরো সিধুকানু হুল মাহা মানাও আখড়া আডি নাপাইতে হই পারো মেনা। সেতা 9:30 বাজে অক্তরে সিধুকানু তকিনা মুঠান রে মালা আরাও সাঁও সাঁওতে উইহার সেরেন তালাতে আখড়া এহবেনা। আখড়ারে সেটের কো থাকেনা দারুন্দা চণ্ডীমাতা হাই স্কুল রেন হেডা দায়িত্বরে মেনায় মান অনির্বাণ মণ্ডল মহাশয়। নাগাম রেন মাচেদ সন্তোষ বৈরাগ্য, মান বিশ্বনাথ টুডু সাঁতে স্কুল রেন আইমা মাচেদ মাচেতানি কো হুল মাহা লইতে অনড়ে কো লইকেদা জবা মারান্ডি রাজেশ হেমব্রম আর প্রীতি টুডু ইমান কো। হুল সেরেং সেরেং কেদা কো তনুশ্রী টুডু, আরাধনা টুডু, বর্ষা সরেন, গীতা সরেন, কণিকা সরেন সাঁতে সাঙ্গে গা দেল পাঠুয়া কুড়ি কুড়া কো। নাগাম রেন মাচেদ মানতান সন্তোষ বৈরাগ খাটো মাছাতে হুল মাহারে আগাবেতে এল এই সদর কেদা। সান্তাল হুল মাহা 30 জুন মানাও রিয়া খবর পশ্চিম বাংলা রিয়া জুদা জুদা জেলা কো খন হে সেটের কানা। নয়া কো মুদরে পূর্ব বর্ধমান জেলা রিয়া ঝাপানডাঙ্গা, জৌগ্রাম, নবগ্রাম, মেমারি, পাহাড়াটি, এমা

0: বিশ্বনাথ টুডু আর সাউথেন সাবরাওতেনা দং সেরেন পেয়াজম কে তাবনা সেরেন দগিন তাহেকানা সুলেখা মুরমু আর পদ্মাবতী টুডু নিত আজম তামন পে ডমন হাসদা আর উনিয়া কামি সাহেদ কামি নাম বাবতে থুতি থুতিয়ে দেয় ডক্টর বৈদ্যনাথ মুরমু।
1: মানমিয়া সনদ উপরুম দো হুয়া কামি তালাতে ওনা কামি দো ঘারজ লাগিদ হুয়ু সাহেদ চেতান হুয়ু আর বাং দিশম লাগিদ হুয়ু কামি রেনা কুড়ে লেখাতে দো ঘারজ লাগিদ দো ঘারজ হরকো উঁহেরা সাহেদ আর দিশম কামি লাগিদ দো দিশম হরকো উঁহেরা সাঁতে নাগাম সাহাটারে নুতুম খোদা তাহেনা যুগ যুগ লাগিদ উনকাগি তুরুই দশক রে জানাম লেনা মানতান ডোমান হাসদা। মানতান ডোমান হাসদা গঙ্কে দো সান্তাড়ি সাহেদ বাগাওয়ান রেন নুমরুম অনলিয়ে অনড়িয়ে আর পাথাম সাপ্রেত লেখাতে বাড়ায়। মানতান ডোমান হাসদা দো বিহার নাহা দো ঝাড়খণ্ড পনত পূর্ব সিংভূম হনত রে মেনা চাকুলিয়া সুর বরডি কানপুর আতুরে।

জুলাই 1930 সালে জানাম লেনা। আপাত নতুম ফাগু হাসদা, এঙ্গাত নতুম ছিবু হাসদা, ডুমান হাসদা তাকো দো পুন বইহা কো তাহেকানা। মারাঙিজ দো আজগে ইনে তায়ম আম্পা হাসদা, কুশল হাসদা আর হুডিঙি আজ নতুম দো তাহেকানা সুপই হাসদা। আতু রেনা কুলহি ধুড়ি রে চাচু ডিডি খন কেটেজ কাতে ডুমান হাসদাওয়া স্কুল জীবন দো আতু রেনা বরডি কানপুর প্রাইমারি খন এহব লেন তায়াম। অন্ডে মুচাদ তায়ম জগদীশ চন্দ্র হাই স্কুল ঘাটশিলারে কো ভর্তি লেদিয়া। হুডিং উমের খনগে লাসের হাতাঙে তাহেকানতে মাচেদ কহ আডি লেখান গড়ো দেকো গড়োয়াই কান তাহেন। নোয়া জগদীশ চন্দ্র হাই স্কুল খনগে জীবন রেনা মারাং বিনিট মেট্রিক দো নাপাই অর্জো আতে পাস লেদা। ওনাতে স্কুলের মাচেদ কহ আডি কো কুশি রাস্ক লেনা। নতে নাপাই অর্জো নাম খাতির মারাং সেদ অলক রেনা উনহার তাহেকান রেহ ওড়া রেনা আনাট নেল কাতে অলক পাড়াও কুকমু কুমো ওড়া দো লান্দুড়েন তায়া। চেকাতে মেট্রিক পাস তায়মগে আপাত দো বঙ্গা দিশেমে চালাবেন খান ঝেড় পেটা কানতে ওড়া রেয়া দায় দায়িত্ব আজ চেতান রেগে লাদে লেনা। ওড়া রে লাজ রেঙেজ জমা আনাট আর আজ রেন বকো বইয়া হুডিং কু তাহেলেনতে উনকু অল পাড়াও লাগিদ আজকে নালহা তুমল কাতে খারচ রেয়া আঙিভার আজা তারেন রে গল লেদা। এনতে রহ যা উডাং অক্তয়ে নামেদ তাহেদ ওনা অক্ত দো আতুরের গিদ্রা সাঁও বইহা কয় অল পাড়াওয়েদ কো তাহেন। সাঁতে সান্তাড়ি সাহেদ চারচার হয় ছুটেও কো কান তাহেন। সাঙ্গে বইহা জমনু আনাট আর ঘারচ রেনা আঙিভার বাড়তি ইদিয়েন খান জামশেদপুর রেনা সিভিল কোর্ট রে ক্লার্ক লেকাতে কামি এহব লেদা। ঘারচ রিয়া আঙিভার গোগ কাতে সান্তাড় সাঁওতা রেয়া দশা নেল কাতে থিরথার দো বাঙে তাহে দাঁড়িয়াদা। সাঁওতারেন হরকো আঁধা পাতিয়েও আতু টোলা পাতা পরব হাঁডি পৌরো কিরিং আখরিং সাঁওতে উন অক্ত রেনা বতরান মুনরুই আজার খাতির হরকো হালে ডালে চাবাওয়াকান তাহেন। মুনরুই লেকান বতরান আজার খাতির জমনু জটেত জপটেত সেগৈ খন মানমিকো ছিতির বিতির লেনা। মানমি মানমি তালারে হাড়হা সেগৈ সিরজন লেনা। নোয়া দশা খন সান্তাড় সাঁওতা আরুই লাগি মুনরুই আজার হরকো যতন যোগাও সাঁওতে সাঁওতারে সরবলকান বাড়িচা সাহা লাগি তেরাং নিতুমান সান্দেত সাকামে আড়া লেদা। যাহাতে ছাতিক কো সাহা লেনা আর সান্তাড় কাতাক হরকো লাহাই হেজ লানা। সাঁওতারেন হরকো লাগিদ কামি আর সাহেদ চার্চা খাতির সুরসুপুর আতু হরকো সালা চিহ্ন বাড়তি হইলেন তায়া। অনকান অক্তরে মাঝি রামদাস টুডু রাস্কা দো আজা খেরওয়াল বংশ ধরমপুতি সাপাড়ায় তাহেন। ওনাতে উনি দো ডুমান হাসদা সালা দো আডি ধাও নাপাম রপর কাতে আজা পুথি খাতির গড়ই হাতাওলে তাহেন। পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতেহ ডুমান হাসদাওয়া সেগৈ দো আটি নাপাই জড়াওলেন তাহেন। ওনাতে গুরু গঙ্কে দো ডুমান হাসদাওয়া আতো বড়ডিতে আডি ধাওয়ে হেজ সেন লেন তাহেকানা। আর অলচিকি আক্ষর ছাড়াও পাসনাও সাঁওতে সান্তাড়ি পার্সি অলচিকি আক্ষরতে হরকো অলক পাড়াও লাগিদ কিন কুরুমুটু লেদা। ঘারচ সাঁওতা আর সাহেদ মারাং সেদ লাহে লাগিদ মনে রেয়া লাঙ্গা সাহা কাতে অল পাড়াও আর সাহেদ অল তল কামিরে ছুটেও লেনা। পয়লা জুলাই 1952 সালরে গোটিকান স্কুলরে মাচিদ লেকাতে বহাল লেনা। বাপলা রেনা উমর হইয়েন খান আতসুর কালা পাথর আতুরেন সালকে সরেন সাও তিরিপুরুষ স্বীকৃতে তল লেনা। তায়ম দারাম আকিনরেন হো মিত কোড়া পিয়া কুড়ি কো হইলেনা। মাড়াঙিজ কোড়া দো ফাল্গুনি, ইনে তায়ম নীলমণি পার্বতী সিনগামণি নুকু আতে ঘারচ তাই নাপাই গে বিতেও লেন তাহেকানা। ঘারচ রেনা আনাট সাহায়েন খান আতো টোলা চেতান নজর বাড়তিয়েন তায়া। আতোরে বেরেজ লেদায় গালাং বাহা নুতুমান ক্লাব, জাহাত রেদো তায়ম দারাম লাইব্রেরি হয় বেনাও লেদ তাহেন। দিল দারেতে পেরেজ পুরনে তাহেকানতে সাঁওতারেন সানাম হরকো লাগিদ ভালাইয়া খোঁজক কান তাহেন। ওনাতে লাই গানোয়া ডুমান হাসদা দো সাঁওতা সুসারিয়া সুমুং দো বাং, উনি দো সাহেদ গর্হনীয় সেরেং রুসিকা বিনতি গুরু লেখাতে হো নুতুম তাই পাসনাও লেন তায়া। সাহেদ চারচারিয়া এতহবরে অনড়ে পুতি গালাংমালা 1953 সালরে অলেদ রেহ তায়ম দারাম অনল গামহাম কহয় অল সদর লেদা। আজা অনড়ে পুতি গালাংমালা গালাঙ্গেলে বীরবাহা চিকি চিনহব আতু ওড়া পিয়লপুর লড়াই ইং দো অকয় রমঝম পাতাময় সিধু কানু হুল এমান দামান পুথি কই অল সদর লেদা। নোয়া কো ছাড়া হো বাং পার্সালাকান পুথি কো মুত্রে রাহালা রিমিল বীর সেঙ্গেল কারাম বিন্তি এমান। ডুমান হাসদা দো বারিয়া পাথাম রেন সাপলেত লেকাতে কামি একাদা। ওনা কিন দো হইউক কানা রায়বার পে চান্দকীয় পাথাম আর দোসার তো উমুল চান্দকীয় পাথাম।
ᱥᱟᱶᱛᱟ ᱟᱹᱨᱤ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚᱫᱚ ᱜᱟᱞᱟᱝ ᱵᱟᱦᱟ, ᱜᱟᱞᱟᱝ ᱜᱮᱞᱮ, ᱯᱩᱛᱷᱤ

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000

0: আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা নিতে এখনও যেসব আবেদন জমা পড়ছে সেগুলি যাচাই করার কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ব্লকের উপভোক্তাদের নাম এই পোর্টালে আপলোড করা হবে। এদিকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, জেলাশাসক ও চন্দনা চৌধুরীর উপস্থিতিতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 70 জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থাম সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয় আবেদনকারীদের। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে, রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসস্ত্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022 সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল, দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। এই পোর্টাল চালুর ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীরা আবার বদলির জন্য নিয়ম মেনে আবেদন করতে পারবেন। জাতীয় চিকিৎসক দিবসে নদিয়ার কল্যাণী এমসে আজ উদ্বোধন হয়েছে নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিট এবং প্রারম্ভিক শৈশব বিকাশ কেন্দ্রের। সাংসদ জগন্নাথ সরকার এর আনুষ্ঠানিক সূচনা করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মনস্তাত্ত্বিক পরামর্শ, বিশেষ শিক্ষা এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত চিকিৎসা পরিষেবা মিলবে এক ছাদের নিচে। বুধবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল থেকে একটি হাতির দল খাবারের সন্ধানে বেঙ্গাইজোত এলাকায় ঢুকে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনকর্মীরা হাতির দলটিকে সরিয়ে নিয়ে জঙ্গলে পাঠিয়েছে। শাবক ও দাঁতাল মিলিয়ে হাতির দলটিতে মোট 30টি হাতি ছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এনটিপিসির ফেডার ক্যানেলের ধার থেকে একের পর এক সরকারি মূল্যবান গাছ কাটার ঘটনায় পুলিশের হাতে 5 জন গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে ফিডার ক্যানেলের ধার থেকে বিভিন্ন মূল্যবান গাছ কেটে নেওয়া হচ্ছিল। ধৃতদের নাম বাহারুল শেখ, ফিরোজ শেখ, আজরাফুল শেখ, ঈশা শেখ এবং ওয়াসিম শেখ। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, রাম ভাই বলছি। কি বলছেন, আজকের দিনটা কেন বিখ্যাত বলুন তো? আজ কত তারিখ? পয়লা জুলাই, তাই তো? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন বলুন তো? ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার বিধানচন্দ্র রায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী তো ছিলেন, আজকের দিনটা হচ্ছে তার জন্মদিন। শুধু জন্মদিন বলবো কেন, মৃত্যুদিনও আজকের দিনই। তাই এমনটা কিন্তু ঘটা ভীষণ একটা মানে অকস্মাৎ বিষয়, একটা যেন কোন রকম ভাবে মিলে গেছে। তো চিকিৎসা শাস্ত্রে বিধানচন্দ্র রায়ের আমরা সাধারণত ডক্টর বি সি রায় বলেই জানি, তাই তো? তার পাণ্ডিত্যের কিন্তু কোন তুলনা নেই, একদম রোগীদের কাছে বলতে নেই, উনি একদম শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছে গেছেন, যাকে বলে কেউ কেউ ভগবান বলেন, কেউ গড বলেন, আপনার তো ঈশ্বর আল্লাহ, সেই রকম জায়গায় কিন্তু উনি নিজের আসন প্রতিষ্ঠিত করে নিয়েছেন। আর আমাদের আজকের এই দিনটি অর্থাৎ এই যে পয়লা জুলাই, আমরা তার সম্মানার্থে জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ন্যাশনাল ডক্টর্স ডে হিসাবে পালন করে আসছি। কবে থেকে পালন করে আসছি? 1991 সাল থেকে। তা এই যে কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়, তার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের এই শুরুতেই কিন্তু আমাদের বিনম্র প্রণতি। তার সম্মানার্থে আজ আমাদের আলোচনার বিষয় হবে জাতীয় চিকিৎসক দিবস আর ডাক্তার রায় এর কর্মজীবন নিয়ে কিছু কথা। আপনাদের সঙ্গে তাই পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের আমন্ত্রণে যারা শুরুতে উপস্থিত আছেন। আমার বাপাশে রয়েছেন শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়।
4: আমি আজকে রাম ভাই যেভাবে শুরু করলেন, আমরা সবাই জেনে গেলাম যে আজ কিন্তু আমরা একজন বিশিষ্ট চিকিৎসকের জীবন এবং কর্ম নিয়ে আলোচনায় বসেছি।
3: বংশীদা চলে যাই আমার ডান পাশে যিনি রয়েছেন তার কথায়। আজকের এই আলোচনার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা উনি দখল করে আছেন, নিশ্চয়ই বলবো। শুধু অধ্যাপক নয়, একজন বিশিষ্ট অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ।
5: নমস্কার।
3: আচ্ছা বংশীদা, ডক্টর ঘোষ আমরা সরাসরি আলোচনায় চলে যাই, কারণ সময় খুব কম। আমি বলছি কি, দেখুন আমাদের সমাজের কথা যদি ভাবি তো সেখানে তো ডাক্তারদের যে ভূমিকা সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে আমরা যদি অনেক আগের কথা ভাবি তাহলেও, যে আগেকার দিনের কথা আমরা বাবা ঠাকুরদা তারও আগের কথা, যে ডাক্তার মোক্তার যদি বাড়িতে থাকে তাহলেই যেন একটা সম্ভ্রান্ত বাড়ি, তাই না? তো আজকের দিনে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় না হলেও আমরা কিন্তু গ্রামে গঞ্জেও অনেক ভালো ডাক্তারদের পাই এবং দেখা যায় তাদের অবদানের কথা কিন্তু কোনো সীমা পরিসীমা নেই, ঠিক বললাম তো? তো বংশীদা যদি এ বিষয়ে আপনি একটু বলেন।
4: যার সম্বন্ধে আমাদের আজ আলোচনা, তিনি তো শুধু চিকিৎসকই নন, তিনি তার কর্মজীবনে তাকে আমরা পেয়েছিলাম বাংলার নবরূপকার হিসেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গের মানুষ দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দীর্ঘ সময় পেয়েছেন, আর পেয়েছেন বলেই তারা তাদের যা কিছু মানে প্রাপ্তি এবং প্রত্যাশা এবং যা যা তার কাছে চেয়ে নেওয়া সেটার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যাপারটা পেয়েছে। আমাদের সঙ্গে তো ডক্টর ঘোষ রয়েছেন।
3: তাহলে ডক্টর ঘোষের কাছে আসছি, তার আগে একটু বন্ধুদের জানাতে চাই যে আজকে যে জাতীয় চিকিৎসক দিবস আমরা পালন করছি পয়লা জুলাই, তা তো হচ্ছে আমাদের দেশে, কিন্তু এমনটা কিন্তু নয় যে একটা নির্দিষ্ট দিনেই জাতীয় চিকিৎসক দিবস সারা বিশ্বে পালিত হয়। বিষয়টা হচ্ছে এমন রাষ্ট্র রয়েছে যেখানে কিনা চিকিৎসক দিবস অন্য দিনেও পালিত হয়। মুখ্যত আপনি বোধহয় বলতেই পারবেন ডক্টর ঘোষ, যে কথাটা বলছিলাম যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে তার কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে। এই দিনটি পালিত হয় 30 মার্চ 1933 সাল থেকে সেটা শুরু হয়েছে। তা এই অনুষ্ঠানে যে ডাক্তার এবং রোগী তাদের মধ্যে যে একটা ব্যক্তিক সম্পর্ক থাকা দরকার, একে অপরের প্রতি ভরসা থাকা দরকার, একে অপরের প্রতি বিশ্বাস থাকা দরকার, তার উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে। পার্টিকুলার দিনটাকে বলা হয়েছে যে এই সম্পর্কটা যেন সবসময় বজায় থাকে সেই কথাটা, তাহলে ডাক্তার যেমন রোগীকে বুঝতে পারবেন, রোগীও কিন্তু ডাক্তারের সঙ্গে খুলে তার সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারবে। ঠিক বললাম,
5: কত কষ্ট করে বিধান রায় যে এইভাবে করে মানে চিকিৎসক হয়েছেন সেটা একটা দেখার মতো ব্যাপার। টুকরো টুকরো ঘটনার কথা বলি, যেমন উনি যখন লন্ডনে গেলেন বার্থোলোমিও হাসপাতালে উচ্চশিক্ষার জন্য, তখন তিনি এসিও বলে তার আবেদনটা অগ্রাহ্য হল, এবং একবার না 30 বার তার আবেদন অগ্রাহ্য হয়েছে, কিন্তু উনি হাল ছাড়েননি, উনি কিন্তু ডাক্তার হয়েই যাবেন। এবং দেখা গেল যে 2 বছর 3 মাসের মধ্যে তিনি একই সঙ্গে MRCP লন্ডন এবং FRCS ইংল্যান্ড পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এটা কত বড় ক্রেডিট বলুন তো, ভাবাই যান আজকের দিনে যে যখন আমরা পরাধীন ভারতবর্ষ, তখন একটি বাঙালি ছেলে এইরকম কৃত মানে কাজটা করতে পারছে, এটিতে তো দেখার মতো, এটিতে তো দৃষ্টান্তের মতো। তারপরে দেশে ফিরে এসে উনি যে এই এত শিক্ষাটা নিয়েছেন, সেটা বিভিন্ন মেডিকেল কলেজে যুক্ত হয়ে অধ্যাপনা করছেন এবং তার সঙ্গে চিকিৎসা করছেন, এটি তো একটা দারুণ ব্যাপার। আজকে এই চিকিৎসক দিবসে এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় যে চিকিৎসক শুধু চিকিৎসাই করবে না, তিনি যে অধ্যাপকও ছিলেন, তিনি যে পড়াশুনো করেছেন, সেটা কিন্তু তাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাহলে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে চিকিৎসা বিদ্যা ব্যাপারটা।
3: একদম সঠিক কথা বলেছেন ডক্টর ঘোষ, কিন্তু তার সঙ্গে একটু যদি আমরা যোগ করে নিই, তা বোধ হয় দাঁড়াবে এরকম, চিকিৎসক তো উনি বটে, সেটা ওনার মানে প্রথম পেশার দিক থেকে প্রথম পরিচয়, কিন্তু ডাক্তার রায়কে আমরা শুধু চিকিৎসক হিসেবে
5: ছোট করে দেখা হয়, তার নানান দিক গোড়াতে বললেন যে মানে পশ্চিমবঙ্গের নবরূপকার, এই গুণটাকে তিনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন আমাদের ছিন্নমূল বাঙালির অবস্থা, লক্ষ লক্ষ ছিন্নমূল বাঙালি এসছে এবং তারা একটুখানি ঠাই গোজার জন্য, একটু খাওয়ার জন্য তারা এসছে, তাদের ব্যবস্থা করছেন বিধান।
3: একদম, তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে উনি ছিলেন একজন রাজনীতিবিদ, শুধু রাজনীতিবিদ কেন, তার জীবনে আমরা দেখেছি তার শিক্ষা প্রসারে তার অবদানের কথা, সেসব আমরা পড়ে আসছি, অর্থাৎ উনি একজন শিক্ষাবিদ, শুধু শিক্ষাবিদ নয়, শিল্প ও সাহিত্যের একজন বড় পৃষ্ঠপোষক,
5: সংস্কৃতির
3: ক্ষেত্রে ওনার একটা যে অবদান বা আগ্রহ ছিল, তাতে কিন্তু অনেক সাংস্কৃতিক চেতনা আমাদের এই বাংলার মধ্যে
5: ঘটনার কথা না বললেই নয় প্রসঙ্গে,
3: আমি বংশীদার কাছে
4: ভীষণ ভীষণ প্রাসঙ্গিক কথা এসে গেছে। আমরা তো জানি যে আমাদের পথের পাঁচালী এই বইটি কিছুতেই তৈরি হচ্ছিল না যদি কারোর না কারোর অর্থানুকূল্য আমরা পাই। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি ঘটনাটা জানলেন এবং সত্যজিৎ রায়কে ডেকে
5: সত্যজিৎ মা ব্যক্তিগতভাবে যোগাযোগ করলেন বিধান রায়ের সঙ্গে,
4: একেবারে,
5: এবং তার আগে শুনেছেন যে বউ এবং মায়ের গয়না সব বেচেও
4: করতে পারছেন না।
3: এই বিষয়টা ডক্টর ঘোষ কিন্তু ভালো বলবেন, ডক্টর ঘোষ কিন্তু যুক্ত,
5: কিন্তু মানে এটা তো এত মানে প্রসিদ্ধি হয়েছে ঘটনাটায়, তখন তিনি নিজে সত্যজিৎবাবুর আপত্তি ছিল যে বিধান রায়ের কাছে কেন তুমি যাবে মাকে, কিন্তু বললেন আমি যাব এবং বললেন ওই ঘটনা, তখন ডেকে পাঠালেন সত্যজিৎবাবুকে, শুনলেন তার স্ক্রিপ্ট এবং কি করতে চাইছেন সেটাও জানতে চাইলেন বিধান রায়, তখন কি খাতে এটা দেওয়া হবে, তখন তো তথ্য সংস্কৃতি বলে কোন ব্যাপার নেই, তখন দেখা গেল যে পথের পাচারি পথ, সুতরাং এই রোড ডেভেলপমেন্ট থেকে যে টাকাটা আছে সেই টাকাটা খরচ করা হবে এই ছবিটাকে নির্মাণের ব্যাপার, এবং সেই ছবি যে কি মিরাকল হয়ে গেল ভারতবর্ষের ইতিহাসে, এই ছবি যে কোথায় নিয়ে গেল একটা বাংলা ছবিকে 1955 সালে মুক্তি পাওয়া সেই পথের পাচারি, লোকের মুখে মুখে ফিরল, অজস্র পুরস্কার নিয়ে এলো, কিন্তু তার অন্যতম প্রতিষ্ঠাতা কিন্তু আজকের এই বিধানচন্দ্র রায়।
3: মানে ডক্টর বিধান রায় যদি সেই সময়ে নিজে আগ্রহ প্রকাশ করে সেটা হাতে না নিতেন, তাহলে কিন্তু পথের পাঁচালি আজকে স্বপ্নে থেকে যেত, বাস্তবে আসত না।
5: একটা প্রোডিউসার ঢুকতে চায়নি, এইসবের কি গল্প, কানু ব্যানার্জি, করুণা ব্যানার্জি এইসব আর্টিস্ট দিয়ে ছবি করছেন, কে দেখতে যাবে আপনার ছবি?
3: দেখুন, বিধান রায় সম্পর্কে যখন কথা আমরা বলি তখন বিষয়টা এরকমই দাঁড়ায়, সকলেই আমরা যেন বলতে থাকি, তাই না বন্ধুরা? না, ফিরে আসবো বংশীদার কাছে। বংশীদা, আপনি কিন্তু সারা জীবন শিক্ষকতা

0: সঙ্গে যুক্ত ছিলেন। তো শিক্ষা ক্ষেত্রে ডাক্তার রায়ের অবদান সম্পর্কে যদি দু চার কথা,
1: তার ছাত্র জীবনটা তো আমরা আলোচনা করেইছি যে তিনি ডাক্তারিতে ভর্তি হলেন, কিন্তু এই ভর্তি হওয়ার সময়েও আমরা জানি তিনি কিন্তু দু জায়গাতেই ভর্তির জন্য চেষ্টা করেছিলেন। একটা হচ্ছে ডাক্তারি শাস্ত্রে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করা, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যাওয়া। কিন্তু ডাক্তারি শাস্ত্রে তার আগে ডাক এলো বলেই তিনি হয়ে গেলেন ডাক্তারবাবু। এবং শুধু ডাক্তারবাবু,
0: এক্ষেত্রে মানে ডক্টর ঘোষ আপনি কি বলবেন, শিক্ষা ক্ষেত্রে কিন্তু উনি বিভিন্ন ইউনিভার্সিটির কথা ভেবেছেন বলেছেন, সেটা যদি একটু বলেন।
2: এই যে মনে করুন আমাদের এই উনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি চালু করলেন, উনি ওনার উদ্যোগে এটা তৈরি হলো। তারপরে তিনি বর্ধমান ইউনিভার্সিটি করলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ উনি তৈরি করলেন, তারপরে আজকের রামকৃষ্ণ মিশন নানান দিকে ছাত্র প্রতিষ্ঠান গড়ে তুলেছে ঠিকই, কিন্তু গোড়াতে পুরুলিয়া রহরা নরেন্দ্রপুরে যে রামকৃষ্ণ মিশনের যে আবাসিক যে স্কুলগুলো তৈরি হয়েছিল সেখানে বিধানের বিরাট ভূমিকা ছিল। এগুলো তো সবই শিক্ষাক্ষেত্রে তার অবদানকে কেন্দ্র করে।
0: বংশীদার আপনি একটু বলুন, এই যে তার যে কর্মময় জীবন ডক্টর রায়ের, বিস্তার বা আলোচনা করে তো শেষ করা যাবে না, দু চার কথা সংক্ষেপে বলুন, আমাদের সময় কিন্তু বেশি নেই।
1: না আসলে উনি তো আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব কর্মজীবন শুরু করেছে, সেই কর্মজীবন শুরুর পর থেকে, আর যে কথা একটু আগে আমরা আলোচনা করলাম যে ও বাংলা থেকে কিছু মানুষ এসে পড়েছেন, তাদের খাদ্যের কথা, তাদের বাসস্থানের কথা, তাদের শিক্ষার কথা সবটা যেমন ভেবেছেন, তেমনি উপনগরী তৈরি করার কথাও তিনি কিন্তু ভাবলেন। তিনি কল্যাণী, দুর্গাপুর, তারপর অশোকনগর এবং তার নামেই আমরা দিতে পেরে আমরা নিজেরা ধন্য হলাম। আর নিজে বাড়িতে দু ঘন্টা করে বিনা পয়সার চিকিৎসা করা, তো তার নামে যদি চিকিৎসক দিবস ঘোষিত হয়ে থাকে এটা আমাদের গর্বের বিষয়।
0: এবং তা তো বটেই, আসলে ডক্টর রায়ের প্রতিভা চারদিকে এতটাই বিস্তৃত ছিল, এতটাই ছড়ানো যে কোনটা ফেলে কোনটা ধরবো বন্ধুরা ঠিক বুঝতেই পারছি না। দেখুন সময় কিন্তু বয়ে যাচ্ছে নদীর স্রোতের পায়ে। ডক্টর ঘোষের কাছে আসছি, এই যে শিক্ষা বিস্তারের কথাটা আমরা একটু আলোচনা করলাম, অন্যান্য যে তার এই যে আমরা বলছি কেন বলছি তাকে বাংলার নব রূপকার, দু চার কথা সংক্ষিপ্ত স্পেসিফিক যদি বলেন।
2: এই যে মনে করুন উনি এই যে ইউনিভার্সিটিগুলোর কথা বলা হলো সেটা প্রতিষ্ঠা তিনি করলেন, তারপরে সতীগুলোর কথা তো বলাই হয়েছে। উদয়শঙ্কর নাচের প্রোগ্রাম করবেন বিদেশে গিয়ে কিন্তু পয়সা নেই, সে টাকাটা কিন্তু উনি দিলেন। তা এইগুলো তো একটা বিরাট অবদানের ক্ষেত্র যে উনি নানান দিকে ব্যাপারটাকে মাথায় রেখেছিলেন। আর নিজের গিটে কি করেছেন, মারা যাওয়ার পর তার বাড়িটাকে কিন্তু করা হয়েছে বিভিন্ন রোগ নির্ণয় যে হবে সেই রোগ নির্ণয় কেন্দ্র হয়ে উঠল তার বউবাজারের বাড়িটা। এগুলো তো তার অবদানের মধ্যেই রয়েছে। 1961 সালে তাকে যে 26 জানুয়ারি ভারতরত্ন দেয়া হল তিনি সেটা সত্যিকারেরই উপযুক্ত প্রাপক।
0: আসছিলাম সেই প্রসঙ্গে, উনি কি দিয়েছেন বাংলাকে তা তো বলে শেষ করা নয়, শুধু বাংলা বলবো কেন, আমরা যারা বাঙালি যারা তার কথা এতটা স্মরণ করছি শুধু আজকের দিন কেন, ডক্টর বিধান রায়ের কথা উঠে আসে সব সময় সর্বস্তরে, যখনই আমরা পশ্চিমবঙ্গের বিকাশের কথা ভাবি পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলি ডক্টর রায়কে বাদ দিয়ে ভাবা যায় না, যেতে পারে না। কিন্তু আমরা তাকে কি দিতে পেরেছি সে কথাটাই আপনি বলছিলেন, তার মধ্যে আমরা তাকে যেমন উনি ভূষিত হয়েছেন সবচেয়ে বড় আমাদের আজকে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এছাড়া যেটা বলছিলেন আপনি কি লবণরোধে নামকরণ বা অন্যান্য কিছু, এই বিষয়টা যদি একটু বলুন।
2: এই যে লবণরথ তো তার মাথা থেকেই বেরোনো, সেই জন্য তৈরি হয়ে গেল, যেটা পরবর্তীকালে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে নামটা করলাম বিধাননগর, এবং উল্টোডাঙ্গা স্টেশনটার নামকরণ করা হয়েছে বিধাননগর স্টেশন, লোকে কিন্তু উল্টোডাঙ্গা স্টেশন বলে না। তা এইগুলো তো তারই কৃতিত্বের কথাই বলবো। আর একটা ঘটনার কথা না বললেই নয়, উনি না মানে রুগীর ঘরে ঢুকে বুঝতে পারতেন যে রুগীর কি অবস্থাটা রয়েছে, এটা কিন্তু মানে ভাব চিকিৎসায় বলা যেতে পারে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে যখন দেখতে ঢুকলেন তার ঘরে তখন বললেন শুধু শুধু আশা হয়েছে। শুধু শুধু আসা হয়েছে, তার মানে তার কিছুদিন মধ্যে তুমি চলেও গেলেন। দুর্গাদাস বলেছিলেন যে আমাকে কিছু ওষুধপত্র দেবেন না, এমন কিছু করুন যাতে আমি সুস্থ হয়ে উঠি। উনি তার কোন পয়সাও নিলেন না, কিছু করলেন না, কারণ দেখলেন যে মদ খেয়ে এমো হয়ে আছে তাকে বাঁচানোর কোন

0: চান্স নেই। এইগুলো তো সত্যিকারের একটা কৃতি ডাক্তারের কথা। আর একটা কথা আমি সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো, জওহরলাল নেহরু যখন স্বাধীনতার পরপরই তাকে রিকোয়েস্ট করলো যে তুমি উত্তরপ্রদেশের রাজ্যপাল হও, তখন উনি বললেন না এই পদ আমি নেব,
1: বাংলা ছেড়ে যাবো না, পশ্চিমবঙ্গে যাব।
0: এবং এই যে বাংলায় রইলেন, বাংলার মুখ্যমন্ত্রী হলেন, বাংলার নব বাংলার যে রূপকার হলেন, এর জন্য আমরা তার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে
2: থাকবো। আমি কিন্তু একটু ছোট্ট কথা সংযোজন করতে চাই, যে কথাটা আপনি বলছিলেন যে ডক্টর রায়ের কাছে সকালে যখন উনি দেখতেন রোগীদের, একজন পেশেন্ট এবং তার সঙ্গে যে ভদ্রলোক আসেন, ডক্টর রায়ের কাছে পৌঁছয় খবর একজন পেশেন্ট এসছেন এবং তার সঙ্গে এক ভদ্রলোক এসছেন, তো তাদের একটু দেখে দিতে হবে। ডক্টর বলছে ঠিক আছে দেখে দেব। হঠাৎ রোগী দেখতে দেখতে তার কানে একটা কাশির আওয়াজ, কেউ কাশছে এরকম, তো বিধানের কানটা খারাপ হয়ে গেল এবং অ্যাটেন্ডেন্টকে বললেন যে কে কাশছে দেখো তো, তো ওকে আসতে বলো ইমিডিয়েটলি, এক্ষুনি আসতে বলো। তা দেখা গেল যে রোগীকে নিয়ে এসেছিলেন যে ভদ্রলোক উনি কাশছেন। আসলে সেই সময়ে যে রোগীর সাথে এসেছেন পরিবারের লোক
1: অসুস্থ,
2: সে বেশি অসুস্থ, কারণ তখন তার বুঝতে পেরেছে যে আসলে সকলের আগে তার চিকিৎসা দরকার, পরে যে যাকে রোগী বানিয়ে মানে রোগীকে নিয়ে এসছে তার। আচ্ছা এখানে বলতেই হয়, বিধানের বলছেন নিজের মুখে, আই ক্যান স্মেল ডিজিজেস। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এসে গেছি, আমাদের হাতে সময় আর বেশি নেই বন্ধুরা। এতক্ষণ আমরা কথা বলছিলাম ন্যাশনাল ডক্টর্স ডে নিয়ে, আর অবশ্যই যার স্মরণে এই বিশেষ দিন ভারতের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বি সি চন্দ্র রায়ের বহুমুখী প্রতিভার প্রতিফলন নিয়ে আমরা জানলাম। সময় হাতে আর একদম প্রায় নেই, দেখুন একটা কথা বলে রাখি, রাম ভাইয়ের কথাটা একটু শুনুন ভাই, স্বাস্থ্যই কিন্তু সম্পদ, শরীর যদি ঠিক না থাকে তাহলে বলুন তো বংশীদা কাজে মন লাগে
1: না?
2: শুধু শরীর বলবো কেন, শরীরের সঙ্গে কে যুক্ত আছে?
0: মন।
2: মন, তাহলে মনের স্বাস্থ্যের দিকটাও কিন্তু নজর দিতে হবে। অর্থাৎ সুস্থতা শুধু শারীরিক ভাবে নয় বলুন, সুস্থতা চাই মনের দিক থেকেও। আর শারীরিক ভাবে আপনারা ভালো থাকুন, মানসিক ভাবে সুস্থ থাকুন এবং সমৃদ্ধ হন, এই বলেই অনুষ্ঠান শেষ করব। আজকের এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হয়ে এসেছিলেন, অধ্যাপক অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ, সঙ্গে ছিলেন প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়,
1: নমস্কার।
2: আর আমি আমার কথা কি বলবো, আমি রাম ভাই রাম রঞ্জন দাস রায় সকলকে ধন্যবাদ জানাই।
3: বন্ধুরা, স্বচ্ছ ভারত মিশনের পরিবেশগত স্বচ্ছতা বজায় রাখতে সেই প্রতিশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্ক থেকে অশ্বত্থ গাছের চারা রোপণ করে সমগ্র বিশ্ববাসীকে তাঁদের মায়ের নামে একটি গাছ অর্থাৎ ধরিত্রী মাতা, সেই সঙ্গে যদি আমাদের নিজেদের মায়ের নামেও একটি গাছ লাগাতে পারি, তার চাইতে বোধহয় অমূল্য উপহার কিছুই হয় না। তাই সেই ভাবনাকে সামনে রেখে এক পেড় মা কে নাম নামে একটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের যা অবস্থা বা পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখতে বিশ্বের প্রতিটি নাগরিকের বোধ হয় এমন সংকল্প গ্রহণ করা উচিত, অন্তত নিজের স্বার্থে সবার উচিত একটি করে গাছ লাগানো। আমরা যারা একটু সচেতন নাগরিক নিশ্চয়ই খেয়াল করেছেন, দিনকে দিন বনাঞ্চল ধ্বংস করে যে দালান কোঠা গড়ে তোলার নেশায় নিজেদের চরম সর্বনাশ আমরা করেই চলেছি, তার ফলশ্রুতি আমাদেরকেই ভুগতে হচ্ছে। তাই পরিবেশের একদল মানুষ নিঃস্বার্থভাবে প্রকৃতির সেবা করে চলেছে নীরবে নিভৃতে, যারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে, বিশ্বের স্বচ্ছতা বজায় রাখতে, বিশ্ব উষ্ণায়নকে কমাতে এবং বিশ্ববাসীকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করে তুলতে তারা সুচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন নিঃস্বার্থভাবে। এমন একজন মানুষ যিনি রয়েছেন আজকের আমাদের মধ্যে, যিনি অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ রক্ষার গুরুভার তুলে নিয়েছেন নিজের কাঁধে, তিনি শ্যামল জানা, যিনি 5000 বট বৃক্ষ লাগাবার সংকল্প

0: নিয়ে এখনো পর্যন্ত দেশ দেশের বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রায় 1500 বটগাছ লাগিয়েছেন। সেই সঙ্গে আরও একজন মানুষ রয়েছেন যিনি আজকের যে আমাদের মূল আলোচনার বিষয়, পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে বৃক্ষরোপণ, এই যে স্বচ্ছতা শুধুমাত্র যে পরিবেশের রাখতে হবে এমনটা নয়, পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে যদি নিজেদের যে স্বভাব, চিরাচরিত স্বভাব যেগুলি আমরা করে আসি এবং যে সংস্কার যেটা দীর্ঘদিন ধরে আমরা পালন করে আসছি, সেই স্বভাবগুলি কিভাবে পরিবর্তন করা যায়, সেই রকম একজন মানুষ যিনি নিজের নানা কর্মকার্যের মধ্য দিয়ে মানুষের বিভিন্ন চারিত্রিক আচার আচরণ স্বভাব সংস্কার পরিবর্তন করার নানান দিশা দেখান, শুভাশিস ঘোষ। আমরা দুজনকেই স্বাগত জানাই আজকের আমাদের স্টুডিওতে। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার।
0: আমি প্রথমে শ্যামলবাবুর কাছে আসি। আজ যেহেতু আমরা আলোচনা করব পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে বৃক্ষরোপণ এই টপিকের উপরে, বৃক্ষরোপণ যে কর্মসূচি, আমরা জানি প্রত্যেকে একটি গাছ একটি প্রাণ, এই কর্মসূচি বহুদিন ধরে বিভিন্ন অংশে পালিত হয়, পালন করে চলি আমরা, কিন্তু আপনার এই যে পরিকল্পনা বট গাছ লাগানোর পরিকল্পনা, এবং আমি যেমন বললাম যে 1500 গাছ ইতিপূর্বে লাগিয়েই ফেলেছেন, এটা কতটা ঠিক আর কিভাবে এটা সম্ভব করছেন?
1: তো আমার মূল মন্ত্র থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে সারা পৃথিবীকে আমি আমার নিজের বাগান মনে করি। আমি স্বপ্ন দেখেছিলাম 5000 বট বৃক্ষরোপণের, সেই কঠিন পথে আমি যাত্রী হয়েছি। এখন পর্যন্ত 1500 বট গাছ রোপণ করতে পেরেছি বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ প্রতিবেশী দেশগুলোতে। তো আমরা প্রত্যেকে স্লোগান দিই, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের সদিচ্ছার অভাব হোক কিংবা সময়ের অভাব হোক, আমরা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি না। এটা কিন্তু আমাদের মানব জাতি শুধু নয়, আমাদের যে জীব বৈচিত্র্য রয়েছে এটা কিন্তু বিপদে রয়েছে। এর জন্য কিন্তু মূলত দায়ী কিন্তু আমরা মানুষরাই। আমরা যদি নিজেরা সচেতন না হই, বৃক্ষরোপণ বা বৃক্ষ রক্ষা না করি, তাহলে কিন্তু এটা অনেক সমস্যা হতে পারে, মানুষ কিন্তু সংকটে থাকবে।
0: যেটা মানে আমরা দেখছি আর কি আজকাল, তার তো নমুনা আমরা নিজেদের চোখেই নিজেরাই দেখতে পাচ্ছি, কি পরিমাণে আমাদের পরিবেশের মধ্যে উষ্ণতা বেড়ে চলেছে, নিজেরাই হাঁসফাঁস করছি গরমে। এই যে আপনার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আপনি এগিয়ে চলেছেন, নিঃস্বার্থভাবে কাজ করছেন পরিবেশ রক্ষার তাগিদে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একজন স্কুল শিক্ষক হয়ে আবার এইরকম একটা মহান কর্মযজ্ঞে লেগেছেন, এটা কিভাবে ম্যানেজ করেন, সম্ভব হয় কিভাবে?
1: দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা অনেকে ভাবি যে গাছ কোথায় লাগাবো, কোথায় জায়গা আছে কি, কিন্তু আমি দেখেছি কোনো কিছু না ভেবে মানুষ জাতিকে কিন্তু পথে নামতে হবে। মানুষ জাতিকে রক্ষা করতে গেলে মানুষকে নামতেই হবে পথে। প্রত্যেককে শুধু বৃক্ষ রোপণ নয়, রক্ষা করতে হবে, এটা হাত জোড় করে সকলের কাছে আবেদন। আর আমি একজন শিক্ষক হিসাবে যখন স্কুল ছুটি থাকে তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি, ছুটিতে আমি ছুটোছুটি করি, মানে এটা আমার মন্ত্র। অনেকে প্রশ্ন করেন যে আপনি স্কুল কখন করেন আর বৃক্ষ কখন রোপণ করেন বা রক্ষা করেন,
0: এটা খুব ভালো কথাই বলেছেন, মানে ছুটিতে ছোটাছুটি করা, এইটা যদি আমাদের ব্যালেন্স করতে পারি, কারণ আমরা সচরাচর করি কি, যারা চাকরিজীবী মানুষ যারা রয়েছেন, ছুটি মানে একটু ঘরে আরাম আয়েশে দিনটা গুজরান করার আর কি, সেই মানসিকতা থাকে, কিন্তু আপনার এই যে মন্ত্র যে ছুটিতে ছোটাছুটি,
1: একদম
0: ছুটিতে না ঘরে বসে থেকে যদি প্রকৃতির রক্ষার কাজে বা পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে যদি আমরা ছোটাছুটি করি তাহলে বোধ হয় অনেকটা ভালো হবে। বেশ, আপনার কাছে আরও অনেক প্রশ্ন রয়েছে, আসবো আপনার কাছে। আমরা একটু শুভাশিসদার কাছে যাই। আমরা যে আজকে কথা বলছি স্বচ্ছতা, স্বভাব স্বচ্ছতা, মানুষের মনের মধ্যে যে চিরাচরিত স্বভাবগুলি রয়েছে সেগুলোকে ক্রমে ক্রমে পরিবর্তন করার চেষ্টা করেন, সেটাও একটা যেমন স্বচ্ছতার দিক, এই ব্যাপারটা মূলত কিরকম?
3: ঠিক, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। সালটা ছিল 2014। আমি তখন একটা কর্পোরেট অফিসে কাজ করি, আমি একজন আইটি এমপ্লয়ি, তো সফটওয়্যার প্রফেশনাল। তো আমি অফিসে রোজ যেতাম, একটা ঘরের মধ্যে আমরা 60 জন মিলে একসঙ্গে কাজ করতাম, সেই ঘরের ওপরে এসির তলা থেকে 100 খানেক প্ল্যাকার্ড ঝুলতো ছোট ছোট, তাতে লেখা ছিল যে চেঞ্জ ইওর থটস অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি রোজ দেখতাম, রোজ ভাবতাম যে এটা কি সম্ভব, চিন্তা ভাবনা পাল্টে ফেললে জীবনটা পাল্টে যাবে, পৃথিবীটা পাল্টে যাবে, এটা রোজ দেখতাম নিয়ে ভাবতাম, কাউকে কিছু জিজ্ঞাসা করতাম না। কিছুদিন পর আমি ওই একই ঘরের মধ্যে যারা বসে কাজ করছে তাদেরকে একে একে জিজ্ঞাসা করা শুরু করলাম, আচ্ছা জানিস যে ওই যে আমরা যে ঘরেতে কাজ করি ওখানে উপরে ওই যে ওগুলো

0: ঝুলছে, ওগুলোতে কি লেখা আছে? ওগুলো কি লেখা আছে জানি না তো, কিছু একটা লেখা আছে কি ওতে। তো বেশিরভাগ জনই বলতে পারলো না, তারা অতটা লক্ষ্য করে দেখেইনি যে ওতে কি লেখা আছে। তখন আমার এই কথাটাই মনে হয় যে যেটা সবাই দেখছে না সেটা আমার চোখে পড়েছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাহলে এটা আমাকে একটু খুঁড়ে দেখতে হবে, একটু ভালোভাবে ভাবতে হবে যেটা কেন শুধু আমার চোখেই পড়লো আর কেউ কেন এটা ভাবছে না। সেইভাবে আমি এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম, এটা দেখতে শুরু করলাম, এটা নিয়ে সার্চ করা শুরু করলাম যে চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো আমি আমার নিজের চিন্তাভাবনাকে পাল্টে কিভাবে এই পৃথিবীটাকে পাল্টাতে পারি সেটার জন্য আমি লেগে পড়লাম। ওই যে শুরু হলো সেখান থেকে আমি আমার নিজের চিন্তাভাবনার স্বচ্ছতা, নিজের চিন্তাভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসা শুরু করলাম, এবং কথাটা একদম সত্যি, আমি সেখান থেকেই কিন্তু এই রাস্তা দেখতে পেলাম যে কিভাবে আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এত মানুষের কাছে পৌঁছানো সম্ভব যে যাতে এক সময় যেন সারা বিশ্বে আমি এই বার্তা পৌঁছে দিতে পারি যে আপনি কিভাবে নিজের মধ্যের স্বচ্ছতা বাড়িয়ে, নিজের মধ্যের ক্ল্যারিটি বাড়িয়ে সারা বিশ্বকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ করে তুলতে পারেন।
1: একদম, আসলে আমরা যদি মনের দিক থেকে, ভাবনার দিক থেকে যদি স্বচ্ছ হতে পারি, তাহলে বোধহয় আমাদের পারিপার্শ্বিক পরিবেশ বলি বা যা কিছু বিশ্বকে আমরা অনেকটাই অনেক দিক থেকে স্বচ্ছ করে গড়ে তুলতে পারি। আবার একটু শ্যামলবাবুর কাছে আসি, একেবারে আপনার যে মূল মন্ত্রটা, যে পুরো বিশ্বটাই আমার বাগান, সেখানে কোনো বেড়া নেই,
2: একদম,
1: তা এই এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন জেলাতে আপনার এই কর্মকাণ্ড সম্পন্ন করেছেন?
2: আমাদের পশ্চিমবঙ্গে 23টা জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, উত্তরে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এর রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, 23টা জেলায় বটগাছ রোপণ করতে পেরেছি। আর সেই সঙ্গে রয়েছে বিশিষ্ট মানুষজনদের বাড়িতে এবং জন্মস্থানে আমি বটবৃক্ষ রোপণ করেছি। বীরভূমের কিন্নাহার যে মিরাটি গ্রাম, সেখানে প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জি মহাশয়ের খেলার মাঠ, সেখানে রোপণ করেছি। আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি যে রয়েছে বীরসিংহ গ্রাম, সেখানে রোপণ করেছি। মাতঙ্গিনী হাজরা, শহীদ মাতঙ্গিনী হাজরা, ওনার বাড়িতে রোপণ করেছি, গান্ধীগুড়ি একদম। আর এই খুব রিসেন্ট আমি রোপণ করে এলাম বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়িতে, কেশপুরে, যেটা মোহবনি, ওইখানেও বটবৃক্ষ রোপণ করে এলাম। আর রিসেন্ট যাওয়ার ইচ্ছা রয়েছে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মমাটি কটকে, ওই উড়িয়াপাড়া, সেখানেও বটবৃক্ষ রোপণ করব।
1: আসলে এই এই যে আমাদের মনের ভাবনাটা বা আমাদের এই যে কিছু সংস্কার যেগুলো রয়ে গেছে, সেগুলোর একটা স্বচ্ছতা করার কোনো চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে আসে বা উদ্বুদ্ধ করা যায়, যে কাজগুলো আপনি বরাবরই করে আসছেন, সেই চিন্তাভাবনার দিক থেকে যদি আমাদের কিছু সংস্কার পরিবর্তনের কিছু দিশা আপনার থাকে বা দেখাতে পারেন আমাদের।
0: অবশ্যই অবশ্যই সে ব্যাপারে কথা বলবো। আমি যেখান দিয়ে শুরু করেছিলাম যে আমরা মানে আমি কিরম ভাবে আর কি আমি উদ্বুদ্ধ হলাম সেই একটা কথা দিয়ে, সেখান থেকে এই যে কর্মকাণ্ডের মধ্যে আমি ঢুকে গেলাম, এই যে আমি আমাদের জীবনকে কিভাবে স্বচ্ছ বানাতে পারবো, আমাদের ফাইভ অ্যাসপেক্টস অফ লাইফ, আমাদের বিভিন্ন অ্যাসপেক্টস যেগুলো আছে লাইফের, আমাদের হেলথ একটা অ্যাসপেক্ট, আমাদের মন একটা অ্যাসপেক্ট, মেন্টালিটি ইমোশনাল অ্যাসপেক্ট আছে, আমাদের ফাইন্যান্স একটা অ্যাসপেক্ট, আমাদের কাজ এবং ফাইন্যান্স এটা নিয়ে আমাদের চলতে হয়, আমাদের স্পিরিচুয়ালিটিও আর একটা অ্যাসপেক্ট। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্বচ্ছতা দরকার, এবং স্বচ্ছতা বাইরে আনার জন্য, স্বচ্ছতা বাইরে আনতে গেলে সবার আগে আমাদের ইন্ট্রোস্পেকশন করাটা ভীষণ প্রয়োজন। ইন্ট্রোস্পেকশন মানে আমাদের নিজের মনের ভিতরে ঢুকে আগে এই জিনিসটা দেখতে হবে যে সেখানে কত কালি জমে আছে, সেখানে কত ময়লা, কত কিছু জমে আছে। সেটা দেখতে গেলে কিন্তু অনেক মনে জোর লাগে, কারণ সেটা অনেকটাই মানে আর কি দুর্গন্ধযুক্ত এবং অনেকটাই নোংরা। এরকম অনেক কিছু আমাদের ভিতরে জমে আছে, সেইগুলোকে কিন্তু আমাদের মনে জোর এনে পরিষ্কার করতে হবে। যখন আমাদের বাইরে কোনো, ধরে নিন, রাস্তার ধারের যে নর্দমা, সেগুলো যখন যেরামভাবে আমাদের পরিষ্কার করতে হয় নাকে মুখে চাপা দিয়ে, ঠিক একই রকমভাবে আমাদের ভিতরেও এরকম অনেক নোংরা জমে আছে। সেগুলোকে আমরা যদি সবার আগে পরিষ্কার না করতে পারি, আমাদের চিন্তাভাবনার মধ্যে স্বচ্ছতা আসবে না, আমাদের যে গোল সেই গোল

0: সেটিং এর মধ্যেও স্বচ্ছতা আসবে না।
1: বেশ, আবার একটু শ্যামলবাবুর কাছে আসি। আপনি যে রাজ্যের কথা তো বললেন, এর পাশাপাশি আপনি বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন, সেখানেও বটগাছ লাগিয়েছেন, এখনো পর্যন্ত কোথায় কোথায় গেছেন?
2: আমি ভারতবর্ষের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং বাংলাদেশে বটগাছ রোপণ করেছি।
1: আচ্ছা, সেখান থেকে সাড়া কেমন পেয়েছেন?
2: দুর্দান্তভাবে সাড়া পেয়েছি। সেই সব দেশের মানুষেরা আমাকে সাদরে গ্রহণ করেছেন। ওনারা ভাবতে পারেননি যে আমি একজন মানে ভিনদেশি মানুষ হয়ে ওনাদের দেশে গিয়ে বটগাছ রোপণ করব। মানে ওনারা কিন্তু আমার তরফ থেকে যে এই প্রয়াসে দারুণ খুশি হয়েছেন, ওনারাও নিজেরা অনুপ্রাণিত হয়েছেন, ওনারা শপথ গ্রহণ করেছেন যে আমরাও কিন্তু বৃক্ষরোপণ করব এবং রক্ষা করব। আমার মতো মানুষ যদি ভারতবর্ষ থেকে গিয়ে ওপারে গিয়ে বৃক্ষরোপণ করতে পারি, তাহলে ওনারা কেন করবেন না? এবং ওনারাও আমাকে ছবিগুলো পাঠান যে স্যার আমি এই বৃক্ষরোপণ করেছি, হ্যাঁ, বা অন্যান্য গাছ রোপণ করছি। এগুলো পরম পাওয়া জীবনের।
1: আচ্ছা, অন্যান্য গাছ যেমন যারা রোপণ করেন, সেক্ষেত্রে আপনার দিক থেকে যদি দেখি যে এইরকম বট গাছ রোপণ করার চিন্তা ভাবনা আপনার মাথায় এলো কেন?
2: তো বট গাছ আমরা জানি দীর্ঘজীবী গাছ, আর বট গাছ হচ্ছে আমাদের জাতীয় বৃক্ষ। আর বট গাছ, যে বট গাছের ফল সেটা পাখিদের প্রিয় খাবার, আর বট গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়। আর বট গাছ নিজেই একটা ইকোসিস্টেম, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন সাপ্লাই দেয়। আর যেটা আমার মূল কারণ বট বৃক্ষ বেছে নেওয়ার, 500-600 বছর বাঁচে। আর বট গাছের যে কাঠ, সেটা না হবে জ্বালানি, না হবে ফার্নিচার। মানুষ কিন্তু খুব দরকার না হলে কিন্তু এই গাছটাকে কাটবে না। এই ভাবনা থেকে আমার রোপণ করা। অনেকে আমাকে বলেন যে নিম গাছ লাগান, কিংবা কোনো মানে যেসব কাঠ লাভজনক সেটা সেই গাছ লাগান। আমি ভেবে দেখেছি, ধরুন 200 বছর পরে একটা গাছ বিশাল মোটা হয়ে গেল, তখন কিন্তু ওই দামের কারণে সেটা হয়তো 2-4 লাখ টাকা দাম হলে সেটা কিন্তু মানুষ কেটে নেবে। আর বট গাছ কিন্তু যেহেতু এর কাঠের দাম নেই, কাটবে না বলে বিশ্বাস করি, ওই জন্য আমি বট গাছটাকে বেছে নিয়েছি।
1: অথচ এই যে গাছটার হয়তো মানুষের চাহিদা মেটাচ্ছে না বা মানে পরোক্ষভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে প্রকৃতির বিশাল একটা চাহিদা মেটাচ্ছে
2: একদম।
1: এবং এ তো বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তাদের ওখানে যদি কোনোভাবে বটবৃক্ষ থেকে থাকে, তারা খেয়াল করবেন কিভাবে নদী পাড়গুলোকে এরা আঁকড়ে ধরে থাকে। এবং আজকের যুগে দাঁড়িয়ে যে পরিমাণে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং তার মধ্যে দিয়ে এই যে গাছ, শুধুমাত্র বটগাছের কথা যদি নাই বা ধরি, যে গাছগুলো সুন্দরবনের যে সমস্ত নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত নোনা জলের বেঁচে থাকা গাছগুলো, তারা কিভাবে আমাদের প্রাকৃতিক বিপর্যয় হাত থেকে রক্ষা করছে?
2: আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো। দেখুন, একদিন পৃথিবীর বুকে কিন্তু ডাইনোসর বলে একটা জন্তু ছিল, আমরা সিনেমায় দেখেছি ডাইনোসর কিন্তু পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যে সুমেরু কুমেরুর বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে জলস্তর সেটা বাড়ছে। কলকাতা সহ সুন্দরবন কিংবা বাংলাদেশ আরও বহু সমুদ্র উপকূলবর্তী এলাকার যে জলা মানে স্থলভূমি সেটা কিন্তু ডুবে যাবে। বিজ্ঞানীরা সতর্ক বার্তা দিচ্ছেন, আমরা কিন্তু শুনেও না শোনার ভান করে এগিয়ে চলেছি, ভাবছি বিজ্ঞান আছে হয়তো আমরা রক্ষা পেয়ে যাব। কিন্তু সত্যি বলছি, বিজ্ঞান হয়তো এই ব্যাপারটা আমার সচেতন ওনারাও করছেন, আমরা শুনছি না। যারা শহরবাসী রয়েছেন, বাড়িতে এসি লাগাচ্ছেন, প্রত্যেকে একটু ইচ্ছা শক্তি নিয়ে বেরিয়ে পড়ুন। কোথাও বেড়াতে যাচ্ছেন আপনারা, সঙ্গে 2-4টা চারা গাছ নিন, বেড়া নিন। খুব বেশি খরচ হবে না, মানে হয়তো জীবনে 1.5-2 হাজার টাকা খরচ করলে আপনার জন্য, আপনি যে অক্সিজেন নিচ্ছেন, কারণ না কারণ রোপিত গাছ থেকে অক্সিজেন নিচ্ছেন, সেটা কিন্তু আপনার নিজের গাছ থেকে নিন, এটাই বলার। আর এসি থাকুক, উন্নয়ন থাকুক, অট্টালিকা উঠুক, সেই অট্টালিকায় কিন্তু আমাদের ভাবতে হবে যে অট্টালিকায় কোথায় গাছ লাগানো যাবে। এখন কিন্তু আর প্রচুর জায়গা পাওয়া যাবে না। ইনডোর প্ল্যান্ট, সেগুলো ভাবনা চিন্তা করে শহরবাসীকে মানে সেটা ভাবতে হবে। যদি বাড়ির পাশে কোনো গাছ হেলে পড়ে কোথাও দেখেন,
1: সেটাকে রক্ষা করতে হবে। শুধুমাত্র এটাও ঠিক বড় কথা যে শুধুমাত্র আমরা যে গাছ রোপণ করলাম দায় সারা কাজ হয়ে গেল এমনটা নয়, সেটাকেও তো আবার পরিচর্যা বা একটু লক্ষ্য রাখার, সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে।
2: একদম একদম।
1: আপনি এই যে গাছগুলি লাগাচ্ছেন বিভিন্ন প্রান্তে, এখানে তো প্রচুর পরিমাণে গাছের, আপনার যে 5,000 গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, এই এত গাছগুলি আপনি সাপ্লাই পাচ্ছেন কোথা থেকে?
2: তো আমি নিজে বীজ থেকে মানে চারা তৈরি করছি। বট গাছ কিন্তু, বট গাছের গোড়ায় কিন্তু আপনি কোনোদিন বট চারা দেখতে পাবেন না। ও বিশেষ পদ্ধতিতে হয়, পাখির মল থেকে, পাখি যে ফলগুলো খায় সেই মলের যে মল যেখানে পড়ে সেখান থেকেই বট গাছ তৈরি হয়। আপনারা দেখবেন 10-তলা বিল্ডিংয়ের গায়েও বট গাছ হয়েছে, সে পাখির থেকে হয়েছে। আর বট

0: গাছ কিন্তু ওই যে দেখুন মানে অবিশ্বাস্য ঘটনা, ওদের কিন্তু সারা বছর জল লাগছে না, ওই দেওয়ালে অবিশ্বাস্যভাবে বড় হচ্ছে।
1: এতক্ষণ আমরা কথা বললাম শ্যামল কুমার জানা এবং শুভাশিস ঘোষ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, নমস্কার,
2: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
3: এবার আসি অন্য প্রসঙ্গে। আজকের দিনটি হলো আন্তর্জাতিক ফল দিবস। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গতকাল অর্থাৎ একেবারেই সদ্য আমরা পেরিয়ে এলাম আন্তর্জাতিক ফল দিবস। এই আন্তর্জাতিক ফল দিবস 2007 সালে বার্লিনে প্রথম শুরু হয়। এটা মূলত সেই দেশের কিছু ছাত্রদের একটি উদ্যোগ ছিল। 2007 সালের এপ্রিল মাসে তারা একত্রিত হয়েছিলেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্যাম্পাসে, এবং সেখানে তারা সুস্থ জীবনযাপনের জন্য কি কি করা প্রয়োজন এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, এবং এই ভাবনার সাথে সাথেই এই দিনটির চিন্তাভাবনাও কিন্তু উঠে আসে। অর্থাৎ কিভাবে পরিবেশকে সুরক্ষিত রেখে প্রাত্যহিক আহারের মাধ্যমে সুস্থ জীবন যাপন করা যায়, সেই বিষয়ের চিন্তাভাবনা শুরু হয়েছিল 2007 সালে প্রথম বার্লিনে। সেখান থেকেই আন্তর্জাতিক ফল দিবস এই দিনটি উদযাপন করার ভাবনা আসে। গত পয়লা জুলাই এই দিনটিকে সারা বিশ্বে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক ফল দিবস হিসেবে, এবং 2007 সাল থেকেই সেটি শুরু হয়। কিন্তু বন্ধুরা, এখন তা সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আর এই যে পালিত হচ্ছে দিনটি, এক একটা বছরে এক এক রকম ফলকে বিষয় হিসেবে বেছে নেওয়া হয়। যেহেতু শীতপ্রধান দেশ থেকেই এই বিষয়ের ভাবনা শুরু হয়েছিল, সে কারণে শুরুর দিকে শীতপ্রধান দেশের ফলই বেছে নেওয়া হতো, যেমন স্ট্রবেরি, চেরি, আপেল ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান দেশের ফলও প্রাধান্য পাওয়া শুরু করে, যেমন 2011 সালে বেছে নেওয়া হয় আমকে। তারপরে আমরা যদি দেখি 2019 সাল, সেই সময়ে আসে এই তালিকায় পেঁপে, এবং তার পরবর্তীতে 2019 সালে তরমুজকে বেছে নেওয়া হলো। আর এই বছর বন্ধুরা বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ফল দিবসের বিষয় হিসেবে খেজুরকে। খেজুর মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলেরই ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস ও ভিটামিন, এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। সুস্বাদুর গুণেই কিন্তু প্রাকৃতিক মিষ্টত্ব হিসেবে কিন্তু খেজুরকে আজকে নানান রকম খাবারের সঙ্গে, প্রসেসড ফুডের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। তাই খেজুরকে আন্তর্জাতিক ফল দিবসের এই বছরের ফল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিশেষে প্রচলিত ও অপ্রচলিত নানান রকম ফল রয়েছে, যে ফলের চাষ হয় এবং যেই ফল খাদ্যগুণে কিন্তু অপরিসীম, যেমন পেঁপে, বেল, আমলকি ইত্যাদি আরো কত। আমাদের সুস্থ শরীর বজায় রাখতে মরশুমি ফল খাওয়া যে কতটা জরুরি তা তো সবসময়ই চিকিৎসকেরা বলে থাকেন, এবং সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ জীবনযাপন করতেই পারবো। আর দেখুন বন্ধুরা, বাংলা তথা ভারতবর্ষে এই ফল চাষের অনুকূল পরিবেশ রয়েছে, প্রভূত সুযোগ রয়েছে। আর এই সময়টা মানে এই বর্ষাকালটা, এই আষাঢ় মাসটা, শ্রাবণ মাসটা, এই সময়টা কিন্তু বঙ্গে, আমাদের বাংলাদেশে আমরা প্রচুর ফল পাই, যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা আরও কতকে। আর আপনারা কি এটাও জানেন যে পয়লা জুলাই থেকেই কিন্তু বনমহোৎসব দিবসও পালন করা হচ্ছে, এবং 7ই জুলাই অবধি পালন করা হবে, প্রায় এক সপ্তাহ যাবত পালন করা হবে। সুতরাং ফলের সঙ্গে, ফলের গাছের তো নিবিড় যোগাযোগ রয়েছে। ফল খাওয়ার পরে সেই বীজ যদি আপনারা বপন করেন বা ফলের গাছের চারাদের রক্ষা করেন, তাহলে পাশাপাশি গাছপালাও বেড়ে উঠবে, প্রাকৃতিক অবস্থানও আরও

ভালো হবে, প্রকৃতি সবুজ হয়ে উঠবে, পাশাপাশি পশু পাখি তাদেরও কিন্তু এই ফল বা ফলের বীজ বা গাছ থেকে কিন্তু তারাও উপকৃত হবেন। এবং তো সেই কারণে আমরা যেমন এই সময়টায় ফল চাষের কথা ভাবতে পারি, ফল চাষ করে আমাদের যে আর্থিক উন্নতি হতে পারে সেটা ভাবতে পারি, পাশাপাশি আমরা এই বনমহোৎসবেও ফলের চারা রোপণ করে নিজেদের একটি যোগদান দিতে পারি। বনমহোৎসবের যে আয়োজন করা হয়েছে তাতেও আমরা প্রত্যেক যোগদান করতে পারি, এবং সেই সঙ্গে ফল চাষের কথা কৃষি ভাইরা আরও বেশি করে ভাবতেই পারেন। এটা অবশ্যই কৃষি দিবসের মধ্যেও ভাবনা চিন্তার একটা পরিসর তৈরি করে দিচ্ছে। আজকে এই বলেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এবার আসি অন্য প্রসঙ্গে। আজকের দিনটি হল আন্তর্জাতিক ফল দিবস। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গতকাল অর্থাৎ একেবারেই সদ্য আমরা পেরিয়ে এলাম আন্তর্জাতিক ফল দিবস। এই আন্তর্জাতিক ফল দিবস 2007 সালে বার্লিনে প্রথম শুরু হয়। এটা মূলত সেই দেশের কিছু ছাত্রদের একটি উদ্যোগ ছিল। 2007 সালের এপ্রিল মাসে তারা একত্রিত হয়েছিলেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্যাম্পাসে, এবং সেখানে তারা সুস্থ জীবনযাপনের জন্য কি কি করা প্রয়োজন এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, এবং এই ভাবনার সাথে সাথেই এই দিনটির চিন্তাভাবনাও কিন্তু উঠে আসে। অর্থাৎ কিভাবে পরিবেশকে সুরক্ষিত রেখে প্রাত্যহিক আহারের মাধ্যমে সুস্থ জীবন যাপন করা যায় সেই বিষয়ের চিন্তাভাবনা শুরু হয়েছিল 2007 সালে প্রথম বার্লিনে। সেখান থেকেই আন্তর্জাতিক ফল দিবস এই দিনটি উদযাপন করার ভাবনা আসে। গত পয়লা জুলাই এই দিনটিকে সারা বিশ্বে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক ফল দিবস হিসেবে, এবং 2007 সাল থেকেই সেটি শুরু হয়। কিন্তু বন্ধুরা, এখন তা সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আর এই যে পালিত হচ্ছে দিনটি, এক একটা বছরে এক এক রকম ফলকে বিষয় হিসেবে বেছে নেওয়া হয়। যেহেতু শীতপ্রধান দেশ থেকেই এই বিষয়ের ভাবনা শুরু হয়েছিল, সে কারণে শুরুর দিকে শীতপ্রধান দেশের ফলই বেছে নেওয়া হতো, যেমন স্ট্রবেরি, চেরি, আপেল ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান দেশের ফলও প্রাধান্য পাওয়া শুরু করে, যেমন 2011 সালে বেছে নেওয়া হয় আমকে। তারপরে আমরা যদি দেখি 2019 সাল, সেই সময়ে আসে এই তালিকায় পেঁপে, এবং তার পরবর্তীতে 2019 সালে তরমুজকে বেছে নেওয়া হলো। আর এই বছর বন্ধুরা বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ফল দিবসের বিষয় হিসেবে খেজুরকে। খেজুর মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চলেরই ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস ও ভিটামিন, এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। সুস্বাদুর গুণেই কিন্তু প্রাকৃতিক মিষ্টত্ব হিসেবে কিন্তু খেজুরকে আজকে নানান রকম খাবারের সঙ্গে, প্রসেসড ফুডের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। তাই খেজুরকে আন্তর্জাতিক ফল দিবসের এই বছরের ফল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিশেষে প্রচলিত ও অপ্রচলিত নানান রকম ফল রয়েছে, যে ফলের চাষ হয় এবং যেই ফল খাদ্যগুণে কিন্তু অপরিসীম, যেমন পেঁপে, বেল, আমলকি ইত্যাদি আরো কত। আমাদের সুস্থ শরীর বজায় রাখতে মৌসুমি ফল খাওয়া যে কতটা জরুরি তা তো সবসময়ই চিকিৎসকেরা বলে থাকেন, এবং সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ জীবনযাপন করতেই পারবো। আর দেখুন বন্ধুরা, বাংলা তথা ভারতবর্ষে এই ফল চাষের অনুকূল পরিবেশ রয়েছে, প্রভূত সুযোগ রয়েছে। আর এই
সময়টা, মানে এই বর্ষাকালটা, এই আষাঢ় মাসটা, শ্রাবণ মাসটা, এই সময়টা কিন্তু বঙ্গে, আমাদের বাংলাদেশে আমরা প্রচুর

ফল পাই, যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আরও কতকে। আর আপনারা কি এটাও জানেন যে পয়লা জুলাই থেকেই কিন্তু বন মহোৎসব দিবসও পালন করা হচ্ছে এবং 7ই জুলাই অবধি পালন করা হবে, প্রায় 1 সপ্তাহ যাবত পালন করা হবে। সুতরাং ফলের সঙ্গে ফলের গাছের তো নিবিড় যোগাযোগ রয়েছে। ফল খাওয়ার পরে সেই বীজ যদি আপনারা বপন করেন

0: পাশাপাশি পশু পাখি, তাদেরও কিন্তু এই ফল বা ফলের বীজ বা গাছ থেকে কিন্তু তারাও উপকৃত হবেন। এবং তো সেই কারণে আমরা যেমন এই সময়টায় ফল চাষের কথা ভাবতে পারি, ফল চাষ করে আমাদের যে আর্থিক উন্নতি হতে পারে সেটা ভাবতে পারি, পাশাপাশি আমরা এই বনমহোৎসবেও ফলের চারা রোপণ করে নিজেদের একটি যোগদান দিতে পারি। ফল চাষের কথা কৃষি ভাইরা আরও বেশি করে ভাবতেই পারেন, এটা অবশ্যই কৃষি দিবসের মধ্যেও ভাবনা চিন্তার একটা পরিসর তৈরি করে দিচ্ছে। আজকে এই বলেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা, শিরোনাম জাতীয় চিকিৎসক দিবস, লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ। প্রতিবছর পয়লা জুলাই দিনটি সবিশেষ মর্যাদার সঙ্গে ভারতে জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয়, কারণ এই পয়লা জুলাই ভারতের কিংবদন্তি চিকিৎসক, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্মানে পালিত হয়। তিনি 1882 সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেন এবং পয়লা জুলাই 1962 তাঁর জীবনাবসান হয়। জন্ম মৃত্যুর সীমানায় এমন মেলবন্ধন ঘটে বুঝি মহানদের ক্ষেত্রেই। সেই মহান ব্যক্তিত্ব ডক্টর বিধানচন্দ্র রায়কে

ভারতের সর্বোচ্চ অসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। বাংলাদেশেও এই পয়লা জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয়। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নিজ নিজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় বিভিন্ন তারিখ ও দিনে। কিউবাতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় ডিসেম্বরের 3 তারিখে হলুদ জ্বরের প্রতিষেধক আবিষ্কারক ডক্টর কার্লোস ফিনলের জন্মদিনেই। পারস্যের বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক ইবনে সিনার জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় ইরানে 23 আগস্ট। তেমনি 10ই মার্চ এই দিনটি পালিত হয় ভেনেজুয়েলাতে। তার উদ্দেশ্য হল বিখ্যাত চিকিৎসক ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর হোসে মারিয়া ভার্গাসের জন্মদিন পালন। আমেরিকার ইতিহাসে জাতীয় চিকিৎসক দিবসের পর্যায়টি একটু ভিন্ন ধরনের। অভিজ্ঞদের মতে সেদেশে এই দিনটিকে অন্যতম একটি বড় আবিষ্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডার শহরের বাসিন্দা ইউডোরা ব্রাউন অ্যালমন্ড ডক্টর চার্লস বি অ্যালমন্ডের স্ত্রী প্রথম অনুভব করেন যে চিকিৎসকদের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানানো একান্ত দরকার। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো এবং রোগীদের পক্ষ থেকে তাদের লাল কার্নেশন নামক ফুল উপহার দেওয়ার প্রথা আজও প্রচলিত আছে। 1842 সালের 30শে মার্চ এই দিনটি উল্লেখ্য ভিন্ন কারণে। এই দিনটিতে ডক্টর ক্রোফোর্ড ডব্লিউ লং আমেরিকার জর্জিয়াতে প্রথমবার জেনারেল অ্যানাস্থেশিয়া বা ইথার ব্যবহার করে জেমস ভেনাবল নামক এক রোগীর ঘাড় থেকে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে একটি টিউমার অস্ত্রোপচার করেন। এই ব্যতিক্রমী ঘটনাকে চিরস্মরণীয় করতেই এই 30শে মার্চ দিনটিকে বেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াতেও ওই দিন পালিত হয় চিকিৎসক দিবস, তবে সে দেশে অন্য কয়েকটি দিনেও চিকিৎসক দিবস উদযাপিত হয় বলে জানা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ডক্টর্স উইদাউট বর্ডার্সের উদ্যোগে অনেক দেশে আবার অক্টোবরের প্রথম সোমবারকে আন্তর্জাতিক চিকিৎসক দিবস রূপে পালন করা হয়। যে দেশে যে মাস ও যে তারিখে জাতীয় চিকিৎসক দিবস পালিত হোক না কেন, উদ্দেশ্য একই, চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং রোগীদের জীবন রক্ষা করার প্রতি সবিশেষ সম্মান জানানো। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে।

0: এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है बीच में, आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कंप्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন।

0: আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে আছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি নামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ, বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যোঁ নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যোঁ কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপে হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ও বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড, ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে।

অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তা সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় নানা রঙের গান, 8:30টায় আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন। এ বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। আজ প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। অনুরোধের আসর 9:30। রাত 10টায় ছায়াছবির গান, 10:30টায় নজরুল গীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, দীপাবলী দত্তের গাওয়া পুরাতনী গান 10:45। রাত 11টায় লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি শিল্পীরা, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুংরি পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন। স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল শ্রীরূপা সেনের উপস্থাপনায়, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান।

0: এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই ইসসে বেহতর কুছ নাহি।
2: আপনি পরিবার কো দিজিয়ে সুরক্ষিত জীবন রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স আরপিএলআই কি লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ কে সাথ। আপনি নজদীকি ডাকঘর সে আজ হি সম্পর্ক করেন ইয়া ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন পর লগ অন করেন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এই রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিবস যথোচিত মর্যাদায় পালিত। উৎসবশ্রী পোর্টাল আবার চালু। মহিলাদের নিরাপত্তায় আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক খুলছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত

0: স্থগিত। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তারাই পান তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় যে সমস্ত শরণার্থী নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000,000 কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে ফর্মে দেওয়া তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণের দরকার পড়বে না। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে 12,000 উপভোক্তা উপস্থিত ছিলেন, তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সুবিধা প্রাপক জানালেন,
2: আমার নাম রমা ঘোষ, বাড়ি গার্ডেনরিচ মুদিয়ালি। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাতে আজ আমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আর কর্পোরেশন থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বাড়িতে বাড়িতে এসেছি। আমি আজকে গেছিলাম ওখানে, এই টাকাটা আমাদের সংসারে অনেক উপকারে আসবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও অনেকটা সাহায্য করতে পারবো। মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা করা খুব উপকৃত, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একটি প্রতিবেদন,
3: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার মানুষ চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ থেকে রেহাই পেলেও পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন।
1: জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সমগ্র চিকিৎসা ব্যবস্থা
4: এখানে সংকীর্ণ রাজনৈতিক

0: কথা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য থাকতে পারে না।
1: অনুষ্ঠান মঞ্চ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের সুবিধার্থে আজ 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 102 নম্বরে ফোন করলেই মিলবে এই অ্যাম্বুলেন্স। সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্যভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমেরও উদ্বোধন হয়েছে আজ। মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে চালু হয়েছে জননী পোর্টাল। একই সঙ্গে রাজ্যের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা প্যাটেল, প্রশাসক স্মিতা পাণ্ডে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান হয়। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে আজ WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022 সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নিজ জেলায় ট্রান্সফারের সুযোগ প্রদান এবং সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা নিরাপত্তায় জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে দুটি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে মহালয়ার আগেই 112 নম্বর হেল্পলাইন। বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। 5 জুলাই ভোট হওয়ার কথা ছিল। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21 জুলাই নির্বাচন হতে পারে। দলীয় কর্তৃত্ব নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিধাননগরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এরাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে আজকে প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়, প্রথম গান আধুনিক গান।

চাই আমি তোমাকে চাই, ডাইনেও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

শুনছেন নানা রঙের গান, আধুনিক গান শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী বাবুল সুপ্রিয়।

আধুনিক গানের পর এবার লোকগীতি শুনছেন নানা রঙের গান, এবারের শিল্পী স্বপন বসু।

শুনলেন লোকগীতি শিল্পী স্বপন বসু। এবারের শিল্পী অমর পাল শুনছেন নানা রঙের গান।

শুনলেন লোকগীতের শিল্পী অমর পাল, নানা রঙের গানে এবার অতুল প্রসাদের গান, শিল্পী শ্রাবণী সেন।

0: শুনলেন নানা রঙের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনায় তনয়া বিশ্বাস, প্রযোজনা দুর্বাদে।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আইনি কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, বলুন তো একটা কথা, রাস্তায় চলতে গেলে ট্রাফিক সিগন্যাল যেমন জরুরি, সেরকমই আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আইনের নিয়মকানুন ঠিক ততটাই জরুরি। কিন্তু তাতে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায় জানেন? তা হল আইন এই শব্দটা শুনলেই আমাদের মাথায় ঘোরাফেরা করে মোটা মোটা বই এবং জটিল সব ধারা আর এক গাদা কঠিন শব্দ। সময়ের সঙ্গে আমরা প্রত্যেকেই বদলাচ্ছি, আর তার সঙ্গে বদলে যাচ্ছে আমাদের দেশের আইনও। ইন্ডিয়ান পিনাল কোড বা IPC এবং CRPC-র দিন কিন্তু অতীত। এখন আমাদের সুরক্ষা কবচ হয়ে এসেছে নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা বা BNS এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS। দুটো নাম শুনলেন, দুটো নাম শুনেই বুঝতে পারছেন এই ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে শাস্তির চেয়ে বেশি ন্যায় পাওয়ার উপর এবং নাগরিক সুরক্ষার উপর। কিন্তু এই যে আমরা সাধারণ মানুষ, আমরা এই নতুন নিয়ম

0: রকমের অলিগলি সম্পর্কে কতটা অবগত? পুলিশের কাছে যে এফআইআর করা, সেই থেকে আরম্ভ করে ধরুন বিনামূল্যে আইনি সাহায্য পাওয়া, যাকে আমরা লিগ্যাল এইড বলি, তার যে অধিকার আমাদের রয়েছে, এই সবকিছু সম্পর্কে আমরা ঠিক কতটা জানি? আমাদের ঠিক কি কি সুবিধা দিচ্ছে এই নতুন সংহিতা? ভাবতে বসলেন? নানা, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা রয়েছি আপনাদের বন্ধু। তাই আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে আজ স্টুডিওয় আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আইনের অধ্যাপিকা অর্জিতা মুখোপাধ্যায়। স্বাগত জানাচ্ছি আপনাকে আকাশবাণীর এই স্টুডিওয়। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা অর্জিতা, প্রথমেই যেটা আমি জানিয়ে রাখি আপনাকেও এবং অবশ্যই আমাদের শ্রোতা বন্ধুদের, আজকে কিন্তু যে কথা আমরা বলবো বা যে আলোচনা আমরা করব, একদমই আইনের কচকচি ভেবে নেবেন না। তার কারণ, আমরা চেষ্টা করব যে জটিল আইনি ভাষাকে পেরিয়ে একটু সহজবোধ্য করে দিতে পুরো ব্যাপারটাকে। অবশ্যই শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, জানিয়ে রাখি আজকে আমরা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা এবং বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই নিয়ে আলোচনা করছি। স্টুডিওয় উপস্থিত হয়েছেন আইনের অধ্যাপিকা অর্জিতা মুখোপাধ্যায়। এবার প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা আমি করতে চাইছি, যে এই ভারতীয় ন্যায় সংহিতা কি?
1: দেখুন, ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি যেটি আমাদের ছিল, অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড, ওই আইনটাই রয়েছে। শুধু কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন হয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নেই যে দুটো আইন সম্পূর্ণভাবে আলাদা। তো যেটা ভারত সরকার ভেবেছিল এটা করার আগে, সেটা হচ্ছে যে এই আইন যেগুলো আমাদের রয়েছে সেগুলো সবটাই ঔপনিবেশিক যুগের আইন
0: এবং বর্তমান যুগের সঙ্গে অনেকটা প্রাসঙ্গিকতাও তো
1: অবশ্যই অবশ্যই। যেরকম ধরুন মিসচিফ একটি অফেন্স, সেখানে কিছু এমন প্রভিশন ছিল যেখানে ধরুন 500 টাকার মিসচিফ হলে একটা অপরাধ দেওয়া, তো আজকে তো সেগুলো বেমানান, 500 টাকায় কিছুই হয় না, ফলে অনেক কিছু পাল্টে গেছে। এবং মানে দীর্ঘদিন ধরে আমরা যে এই ভারতীয় দণ্ডবিধির মধ্যে দিয়ে চলে এসেছি, আমাদের মধ্যেও সেই ঔপনিবেশিক একটা ধারা রয়ে গেছে, সেটাকে পরিবর্তন করা খুবই দরকার এবং সময়ের উপযোগী করে তোলা ভীষণভাবে জরুরি। এবং সরকারের বক্তব্য অনুযায়ী যে এগুলোর আধুনিক করে তোলা, ভারত কেন্দ্রিক করে তোলা দরকার ছিল। এবং শুধুমাত্র যে এটার পরিবর্তনটা আইনি তা কিন্তু নয়, এর মধ্যে একটা প্রতীকী ব্যাপারও রয়েছে। কারণ পেনাল কোড অর্থাৎ শাস্তি, সেখান থেকে ন্যায় সংহিতা, কাজেই প্রতীকী ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ, যেখানে দেখানো হচ্ছে যে আমরা ন্যায় দেওয়াটাকে গুরুত্ব দিচ্ছি, শাস্তি দেওয়াটাকে নয়।
0: আমার মনে হয় সংশোধনটাও কিন্তু এর একটা অঙ্গহের আসছে, তাই তো?
1: অবশ্যই অবশ্যই। সংশোধন, সাংশোধনিক যে জাস্টিস, অর্থাৎ আমরা যেটাকে রেস্টোরেটিভ জাস্টিস বলে বুঝি, সেটা তো ভীষণভাবে এটার অংশ। কারণ ধরুন কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিস বিদেশে ইউএসএতে ইউকেতে এই আইন ছিল বরাবরই, আমাদের এখানে বাচ্চাদের ক্ষেত্রে যে জুভেনাইল জাস্টিস আইন আছে সেখানে এটি ছিল, কিন্তু সাধারণ আইনের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি সার্ভিস ছিল না। আজকে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় কমিউনিটি সার্ভিসকে অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা শুধু বুঝি শাস্তি বলতে ধরুন জেল হাজত কিংবা পয়সা জরিমানা, কিন্তু আমরা এটা কখনোই ভাবতে পারি না যে এটা মানুষের জন্য কাজ করাটাও হতে পারে। তো সেটির সংযোজনটা আমি বলবো মানে অনেকটা গুরুত্বপূর্ণ।
0: আমরা ভারতীয় ন্যায় সংহিতার কথা শুনলাম, এবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানেও নিশ্চয়ই নতুন অনেক কিছু আমরা পাচ্ছি।
1: অবশ্যই অনেক কিছু,
0: যেমন
1: যেমন ধরুন জিরো এফআইআর, ইএফআইআর। জিরো এফআইআর ছিল কিন্তু সেটা আইনত কোনো গুরুত্ব ছিল না, ফলে জিরো এফআইআরটাকে গুরুত্ব দেওয়াতে বিশাল একটা পরিবর্তন হয়েছে। আজকে ধরুন আপনি মুম্বাই ঘুরতে গেলেন, গিয়ে সেখানে একটা বিপদে পড়লেন, এবার সেইখানে আপনি ধরুন তার পরের দিনই আপনার চলে আসার কথা, এখানে আপনি চলে এলেন, এবার আপনি তো ওখানে কোন রকম
0: এফআইআর করতে পারবেন না, হাজিরা দিতে পারবেন না, কোনটাই সম্ভব নয়,
1: ফলে আপনি কলকাতায় ফিরলেন, ফিরে আপনি ধরুন এফআইআর করলেন, করে এবার সেটি আগে হলে আপনি হয়তো একটা কোনো পুলিশ স্টেশনে গেলে তারা বলতো আপনাকে যে
0: এটা আমার জুরিসডিকশনে পড়ে না,
1: কিন্তু এখন আপনি কিন্তু গেলে সেটা সে বলতে পারবে না, কারণ তার কাজ হচ্ছে সেই এফআইআরটি নিয়ে সংশ্লিষ্ট যে থানা আছে সেখানে পাঠিয়ে দেবো।
0: এটা তো অনেকটা ওই আপনার ডাক্তারে রেফার করার মতো না,
1: সেটা বলতে পারেন। ইএফআইআরও সেরকম, তবে ইএফআইআর নিয়ে আমি বলবো শেষ 2 বছর এইটা নিয়ে যেহেতু চর্চা করছি এবং পুলিশ অফিসারদের পড়াচ্ছি এবং এই সমস্ত স্টেক হোল্ডারদের পড়াচ্ছি, একটা জিনিস আমি দেখলাম যে ইএফআইআর এখনো পুরোপুরি ভাবে লাগু হয়নি, অনেক থানাতেই এর কোনো কার্যকর অবস্থা নেই। তবে যদি কেউ ইমেল করে থানাকে জানিয়ে দেয় সেটাকে ইএফআইআর বলে ধরা হচ্ছে। এবং কিন্তু ইএফআইআর এ একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 3 দিনের মধ্যে মানে 72 ঘন্টার মধ্যে যে এফআইআর করছে তাকে থানায় গিয়ে সই করে আসতে হবে।
0: আচ্ছা,
1: কাজেই

0: মূলত এটা দেখুন বয়স্ক মানুষদের জন্য, কিংবা ধরুন নারী যে খুব বিপদে আছে, কিংবা শিশু যে খুব বিপদে আছে, তাদের পক্ষে সঙ্গে সঙ্গে গিয়ে হয়তো এফআইআর দায়ের করা সম্ভব হচ্ছে না। ফলে বাড়ি থেকে তারা ধরুন করে রাখলো, করে একটু যখন সুবিধে পেল তখন তারা গিয়ে সইটা করে এলো।
1: আচ্ছা, আমি একদমই মানে আইনি পরিধির বাইরে গিয়ে একটা সামাজিক জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাইছি, যে আপনি যেহেতু এক্ষুনি বললেন যে আপনি পুলিশদেরকেও যখন পড়াচ্ছেন বা এই যে নতুন যে আইনটা হয়েছে তার মধ্যে যে সংশোধনীগুলো হয়েছে বা যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে তাদের অবগত করছেন, তো এইটা এতদিন ধরে তারা একটি মাইন্ডসেট, একটি মানসিকতার মধ্য দিয়ে অভ্যস্ত ছিলেন। মানসিকতাটা কি যে আজকে একটি অপরাধ করবে পর মুহূর্তে শাস্তি হবে, নইলে জরিমানা হবে বা হয়তো দুটোই হবে, কিন্তু এটা তো একটা মানসিকতারও বদল। তো সেইটা যখন আপনি পড়াচ্ছেন, তো এই মানসিকতার বদলটা আপনি দেখতে পাচ্ছেন, মানে সেটা প্রত্যক্ষ করতে পাচ্ছেন?
0: যদি আমি সত্যি কথা বলি তাহলে নয়, অনেকটাই, কিন্তু একটু একটু করে হচ্ছে। এমন নয় যে একেবারে মানে স্থিতিশীল হয়ে রয়েছে, কিন্তু কিছু কিছু করে পরিবর্তন আসছে, মানুষের মধ্যে বুঝতে শিখছে। যেমন একজন অফিসার আমাকে জিজ্ঞেস করলেন একবার যে এই যে অ্যাডাল্টারি এটাকে বাদ দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি বাদ দিয়ে দিয়েছিল কিছু বছর আগে, কিন্তু এটাকে আইনত বাদ দেওয়া হলো। এটা নিয়ে আমাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন যে আমার কাছে একজন এসেছিল, সে বলছে যে আমার স্ত্রী এরকম চলে গেছে একজনের সাথে, আমি এই পরকীয়ার এফআইআর করতে চাই, কিন্তু আমি তো কোনোভাবে সাহায্য করতে পারছি না, কিন্তু এটা তো ঠিক নয় বলুন। তো সেখানে দাঁড়িয়ে থেকে
1: একটা সামাজিক ইম্প্যাক্ট থাকে, একটা প্রভাব তো থাকে,
0: সেই প্রভাবটা হয়তো কিছুটা রয়েছে, কিন্তু সবার মধ্যে নয়, হয়তো সেটা 30 জনকে পড়ালে এক দুজনের মধ্যে এটা দেখা যাচ্ছে, বাকিরা হয়তো সময়ের সাথে সাথে বুঝতে শিখছে এবং আইনের সঙ্গে সঙ্গে তারাও চেঞ্জ করছে। কারণ দেখুন আইন হচ্ছে একটা সামাজিক পরিবর্তন,
1: একদম
0: বলতে পারেন সামাজিক পরিবর্তনের সাথে সাথে আইনটাও পরিবর্তন হয়।
1: মানে সমাজের একটা প্রতিফলন তো আইনের মধ্যে দিয়ে ঘটবেই,
0: অবশ্যই
1: এটাই তো হওয়াই উচিত, এবং সেটাই করার চেষ্টা করেছে এই দুটো আইন, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তার সঙ্গে আরেকটি বিষয়ে আমরা শুনি, সেটা হচ্ছে বিএসএ, অর্থাৎ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই বিএসএ টি কি?
0: একদম, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হচ্ছে আগে যে আমাদের সাক্ষর আইন ছিল, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টটা এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বলে জানা যাচ্ছে।
1: মানে পার্থক্য কিছু আছে?
0: হ্যাঁ, অনেক পার্থক্য। ইনফ্যাক্ট এই পার্টিকুলার আইনে সব থেকে বেশি পরিবর্তন এসেছে। দেখুন আমরা যে দুনিয়ায় বাস করছি সেটা একটা ডিজিটাল দুনিয়া, তাই তো? ফলে আমাদের সবকিছু, মানে ধরুন আজকে আমি আপনার সাথে কথা বলছি, সেটার যে এভিডেন্সের যে ফুটপ্রিন্ট পড়ছে, সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ডিজিটাল এখন, এবং সেই ডিজিটাল জিনিসগুলোকে আমাদের আইনের মধ্যে আনা ছিল না, যদিও বা আদালত কিছু কিছু ব্যবহার করতো এরকম ভাবে, কিন্তু আইনত স্বীকৃত ছিল না অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ছিল কিন্তু
1: অনেকটা ছিল,
0: হ্যাঁ কিন্তু সাক্ষর ক্ষেত্রে নয়, সাক্ষর ক্ষেত্রে খুব কম ছিল। সেই সাক্ষর ক্ষেত্রে আজকে কিন্তু দেখতে গেলে মানে আকাশ পাতাল ভুল বদল হয়ে গেছে সাক্ষ্য অধিনিয়মে, কারণ এখন কিন্তু এটা আমাদের জানতে হবে যে টেকনোলজিক্যাল এভিডেন্স আর আমাদের যে সাধারণ যে ফিজিক্যাল এভিডেন্স সেটা কিন্তু সমান।
1: মানে আমি আপনাকে বলি যে আগে আমরা জানতাম যে ধরুন আপনার সঙ্গে এই যে আমার কথোপকথন হচ্ছে, আমি যদি আমার মোবাইল ফোনে সেটা রেকর্ড করে নিই আপনাকে না জানিয়ে, সেটা কোনো মতে কোর্টে গৃহীত হবে না।
0: হ্যাঁ,
1: তাহলে এখন কি সেটা গৃহীত
0: হচ্ছে? দেখুন গৃহীত হবে, গৃহীত আগেও হতো এখনো হবে, কিন্তু গৃহীত হওয়া মানেই যে ওটাকে কনভিকশন করার জন্য হবে এমনটা নয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ফলে গৃহীত হলে পরে এখন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একটা সার্টিফিকেট বের করতে হবে, এবং সেই প্রক্রিয়াটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু ওটার এভিডেন্সিয়ারি যে মূল্যটা,
1: মানে যেটা ফরেনসিক থেকে করানোর কথা ইত্যাদি,
0: একদম ফরেনসিক থেকে করানোর যেটা ছিল সেটা এখন অ্যাকচুয়ালি আপনার দুটো সার্টিফিকেট করে দেওয়া হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে। একটি সার্টিফিকেট হচ্ছে যে ডিভাইসের মালিক, অর্থাৎ আপনি, আপনি একটা দেবেন সার্টিফিকেট, আরেকটি দেবে হচ্ছে এক্সপার্ট। এবার এক্সপার্ট সব ক্ষেত্রে পাওয়া না গেলে পুলিশ অফিসাররাও এক্সপার্ট হচ্ছেন, কারণ ওনাদেরও এই বিষয়ে শেখানো হয়েছে। এবং সেই সার্টিফিকেটের একটা মূল ব্যাপার হচ্ছে হ্যাশ ভ্যালু। হ্যাশ ভ্যালু হচ্ছে একটা এমন ইউনিক নাম্বার, একটা এমন নাম্বার যে নাম্বারটা একটা পার্টিকুলার স্বাক্ষর ক্ষেত্রে সেইটাই হবে, সেটা অন্য কোনো স্বাক্ষর ক্ষেত্রে হবে না, এবং সেটা বার করার কিছু প্রক্রিয়া আছে, সেটা কিছু সফটওয়্যার আছে সেটা বার করার, এবং সেটা পুলিশরা জানেন, এবং সেই VNMD সফটওয়্যার যেরকম আছে এরকম বেশ কিছু সফটওয়্যার আছে, সেটা সাধারণ মানুষের পক্ষে জানাটা সম্ভব নয় এবং দরকারও নেই। সেই সফটওয়্যারে ফেলে একটা নাম্বার বেরোবে, এবার আপনি ধরুন ওই রেকর্ডিংটাকে এডিট করলেন, আপনি ওটাকে পাল্টে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নাম্বারটা পাল্টে যাবে, ফলে এটা বোঝা যাবে যে ওটা পাল্টে গেছে না ওটা সেমই আছে।
1: মানে এডিট করা বা রেকর্ডিং এর জায়গাটা ডিস্টর্ট করে দেওয়া, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা পুরোপুরি পাল্টে যাচ্ছে,
0: পাল্টে যাচ্ছে,
1: আপনি হ্যাশ ভ্যালিউ বললেন। বেশ, এবার যেটা আপনার থেকে জানবো যে আমরা অনেকেই ভাবি যে আইনি পথে যাব, প্রচুর খরচা, প্রচুর খরচা, তার মধ্যে প্রচুর সময় নষ্ট হচ্ছে, দীর্ঘসূত্রিতা থাকছে, তো এই যে সাধারণ মানুষের ভোগান্তি যার জন্য তারা অনেক সময় কোর্টমুখী হতে চায় না, খুব সমস্যায় পড়লেও হতে চায় না, তাদের সুবিধার্থে তো আমরা শুনতে পাচ্ছি যে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হচ্ছে, এই বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে যদি আমাদের একটু জানান।
0: হ্যাঁ, মানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অ্যাক্ট আছে, যদি ওয়েস্ট বেঙ্গলে বলেন বা অন্যান্য শহরেও তেমনটাই আছে, তো লিগাল এড আমাদের বরাবরই ছিল, এখন সেটা আরো বেশি করে আর কি জারি হচ্ছে, এবং যে কোনো কোথাও গেলে আপনি ধরুন একটা কোনো ভুক্তভোগী হয়েছেন কিছুতে, তো আপনি গেলে অবশ্যই আপনি লিগাল এড পাবেন অ্যাপ্রোচ করলে, কিন্তু সেই মানে আইনজীবী যাকে পেলেন ধরুন, আপনার ধরুন তাকে পছন্দ হলো না কোনো কারণে, হতে পারে আপনার মনে হলো যে না আমি এনাকে তো পারিশ্রমিক ছাড়া পাচ্ছি, হয়তো ইনি আমার
1: কেসটা অত মন দিয়ে
0: করবেন না, সেক্ষেত্রে আপনি যদি আলাদা আইনজীবী চান সেক্ষেত্রে আপনাকে নিজের পয়সা খরচা করেই করতে হবে সেটা।
1: আচ্ছা,
0: কিন্তু হ্যাঁ, মিনিমাম যেটুকু আইনি সহায়তা সেটা কিন্তু আপনার পাওয়ার কথা এই লিগাল এডের মাধ্যমে। এবং শুধু তাই নয়, এখন এই নতুন যে ক্রিমিনাল ল গুলো রয়েছে সেখানে না অনেকগুলো ভুক্তভোগীদের প্রতিও চেঞ্জেস এসেছে, যেরকম ধরুন একজন ভিকটিমকে এখন, অর্থাৎ ভুক্তভোগীকে এখন একটা কপি অফ এফআইআর, এফআইআর এর যে কাগজটা সেটার কপি, কতটা এগোচ্ছে মামলাটা, সেটার প্রগতিটা কতটা হচ্ছে, সেই স্টেটাসটা জানানো হবে, সবকিছু কিন্তু জানাতে হবে। আগে না ভুক্তভোগীরা কিরকম ছিল, তারা একটা মানে থার্ড পার্টির মতন ছিল, মূলত ছিল হচ্ছে রাষ্ট্র আর অপরাধী, কিন্তু এখন নতুন ক্রিমিনাল ল, মেইনলি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় কিন্তু ভুক্তভোগীদেরকে অনেকটা একটা জরুরি জায়গায় বসানো হয়েছে।
1: বেশ, এছাড়াও ধরুন এই ফৌজদারি আইনগুলোতে আরো কোনো পরিবর্তন কি আনা হয়েছে যেটা আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুদের জানা দরকার?
0: অবশ্যই, প্রচুর প্রচুর পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ বলবো, সবকটা হয়তো বলে উঠতে পারবো না,
1: একটা স্বল্প পরিসরে যতটুকু আলোচনা করে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সাহায্য করতে পারি।
0: যেরকম ধরুন সাংগঠনিক যে অপরাধগুলো, অর্গানাইজড
1: ক্রাইম,
0: সেগুলি 111, 112 ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু করা হয়েছে সংযোজন। এবং এই যে অর্গানাইজড ক্রাইম বলতে আমরা যেটা বুঝি, সেটা আগে মহারাষ্ট্রতে, গুজরাটে, এরকম কিছু কিছু স্টেটে তাদের কিছু আইন ছিল, কিন্তু এটার জন্য কোনো মানে ন্যাশনাল আইন ছিল না, সেটার মধ্যে আমরা ভারতীয় ন্যায় সংহিতায় এটাকে সংযোজন করে এটা কিন্তু একটা খুব ভালো একটা
1: জাতীয় স্তরে একটা অন্তর্ভুক্তি হলো।
0: একদম একদম। আর এছাড়াও আপনার টেরোরিজম, সন্ত্রাস, সন্ত্রাসের যে প্রভিশন, সেগুলো আমাদের আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বলে একটি আইন রয়েছে, সেই আইনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ন্যায় সংহিতাতে সংযোজন করা হলো।
1: পোটা ছিল আগে,
0: হ্যাঁ, তো পোটা চেঞ্জ হয়ে আপনার ইউএপি, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট হয়েছিল 2004 পরে, মানে অর্থাৎ মেইনলি আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টটা ছিল হচ্ছে 1967 থেকে।
1: আচ্ছা,
0: কিন্তু সেখানে যে সন্ত্রাসের যে ধারাগুলো সেগুলো যুক্ত হলো পোটা যখন চলে গেল তখন,
1: ঠিক,
0: হ্যাঁ, 2004 নাগাদ পোটা চলে গেল, তারপরে ওই করা হলো। তো সেই ছাড়াও এখন ভারতীয় ন্যায় সংহিতাতেও ওগুলো রাখা হয়েছে, যেহেতু ধরুন অনেক ক্ষেত্রে ইউএপি এর কিছু জিনিস আছে যেগুলো অনেক বেশি কঠোর, সেগুলো ন্যায় সংহিতার ক্ষেত্রে অতটা কঠোর নয়, কাজেই সব সন্ত্রাস তো একরকম হয়
1: না,
0: সেই রকম ভাবে আর কি ব্যাপারটাকে যাচাই করা হবে। তারপর আরো কিছু পরিবর্তন হয়েছে, যেরকম ধরুন স্ন্যাচিং, ছিনতাই,
1: ছিনতাই,
0: ছিনতাইকে আগে চুরির মধ্যে ধরা হতো কিংবা ডাকাতির মধ্যে, কেমন সার্কামস্ট্যান্স সেটা বুঝে, কিন্তু এখন সেটার একটা আলাদা ধারা চলে এসেছে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে ধারা 95 অর্থাৎ সেকশন 95 এ একটি অপরাধ অ্যাড করা হয়েছে, যেটি হলো মূলত যদি কেউ কোনো প্রাপ্তবয়স্ক, সে যদি একটা বাচ্চাকে ব্যবহার করে কোনো অপরাধ করানোর জন্য, সেক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি শাস্তি পাবে, যেটা আগে ছিল, ছিল না এমনটা নয়, কিন্তু সে হয়তো অ্যাবেটমেন্টের জন্য শাস্তি পেল বা এমনটা ছিল, কিন্তু এখন অনেক বেশি শাস্তি পাবে যদি কোনো বাচ্চাকে দিয়ে কোনো অপরাধ সে করায়, এটা একটা সংযোজন হয়েছে। আর একটা যেটা মূল,
1: মানে যেটা আমরা আগে দেখতাম যে বাচ্চাদেরকে দিয়ে পকেটমারি করানো বা ছিনতাই করানো,
0: একদম,
1: এই চুরিগুলো করানো,
0: শুধু তাই নয়, কেউ যদি খুনও করায়, এমনটাও হয় কিন্তু, অজস্র এমন মামলা আছে যেখানে ধরুন, কারণ দেখুন বাচ্চাদের আইনটা তো অনেকটা হালকা, ধরুন একজন বড় লোক মানুষ, তার কাছে কোনো টাকাটা বড় ব্যাপার নয়, সে ধরুন একজন তার ব্যবসায়ের যে শত্রু তাকে খুন করতে চায়, এবার সে একজন

0: বাচ্চাকে যে খুব দরিদ্র একটা অবস্থা থেকে উঠে আসছে তাকে বললো যে তুমি নাও বাবা এত টাকা এবং তুমি খুন করো, করে তুমি তো খুব বেশি হলে 3 বছর একটি কারাগারে থাকবে, থেকে তারপর তোমার মুক্তি। কাজেই সেই বাচ্চাটা অনেক ক্ষেত্রে সেই প্রলোভনটা নিয়ে নেবে, কারণ তার শাস্তিটা অনেকটা কম হবে সেক্ষেত্রে, অথচ সে একটা অনেকটা টাকা পাচ্ছে যেটা তার জীবনটাকে অনেকটাই পাল্টে দেবে। ফলে এই ক্ষেত্রে বাচ্চাদের প্রলোভনটাকে বাচ্চাদের দোষ হিসেবে ধরা যত না হচ্ছে, সে যে প্রাপ্তবয়স্ক অনেকটা বেশি সেইটাই ধরা হচ্ছে মূলত। বাচ্চাদের ক্ষেত্রেও হবে, কিন্তু সেটা অনেকটা বেশি, ওই যে আপনি বলছিলেন না যে রেস্টোরেটিভ জাস্টিসের যে ব্যাপারটা, গঠনমূলক একটা সংশোধনীয় যে ব্যাপারটা, সেইটা বেশি করে হবে আর কি। আর এছাড়াও আরেকটা যেটা বলে রাখা দরকার, যেটা বলছিলাম সেটা হচ্ছে ধারা 69 ভারতীয় ন্যায় সংহিতা, এবং সেই ধারায় এখন বলা হয়েছে যে কোনো যদি নারীকে কোনোভাবে যদি প্রতারণামূলকভাবে আর কি শারীরিক সম্পর্ক গঠন করা হয়, প্রতারণার মধ্যে পড়বে হচ্ছে চাকরির প্রলোভন অথবা ধরুন
1: কাজের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া বা কোনো ভালো জীবনের
0: একদম
1: একটা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া,
0: হ্যাঁ, কিংবা যদি আপনি বিবাহের ক্ষেত্রে বলেন যে একজনকে প্রলোভন দেখানো হয়েছে যে হ্যাঁ এই এই জীবন হবে, সেই সূত্রে ধরুন সেইটা বুঝিয়ে তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গঠন করা হয়েছে,
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে কিন্তু শাস্তি হবে। তবে হ্যাঁ, এখন এটা খুব মানে মিসইউজও হচ্ছে আর কি,
1: এই আইন থাকলে আইনের ফাঁকও থাকে
0: একদম,
1: এবং ফাঁক গুলো অনেক বড় রাঘব বলরাও বেরিয়ে যেতে পারেন।
0: হ্যাঁ,
1: তো সেখানে তো
0: নিশ্চয়ই, কিন্তু এটাকে মিসইউজ হচ্ছে অর্থাৎ কি বলুন তো, অনেক ধরুন এমন সম্পর্ক আছে যেখানে ধরুন সাধারণভাবে তারা সম্পর্কে আছে কিন্তু পরবর্তীকালে তারা হয়তো সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাচ্ছে
1: না, তখন সঙ্গে সঙ্গেই একটা অভিযোগ করে দেওয়া হলো যে আমাকে, হ্যাঁ
0: এটা অনেক ক্ষেত্রে
1: প্রতারণা করা,
0: সেটা আদালতও বুঝতে পেরেছে, সেটা ইভেন আমাদের উচ্চ আদালত বলেছে যে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। কাজেই 69 কে আমরা যখন দেখবো তখন অনেক অনেক কেয়ারফুলি দেখতে হবে, কারণ শুরু থেকেই এখানে একটা প্রভিশনটা যেটা বলা আছে যে সেই বিবাহের যে মিথ্যে প্রতিশ্রুতি, শুরু থেকেই এটা মিথ্যে হতে হবে, এমন নয় যে পরবর্তীকালে গিয়ে আমাদের মতের মিল হলো, শুরু থেকেই আমার ইচ্ছে ছিল না, সেই অবস্থাতে আমি তাকে সেটা বুঝিয়ে শারীরিক সম্পর্ক গঠন করেছি, সেই প্রভিশনটা কিন্তু নতুন একটি অপরাধ যেটা অ্যাড করা হয়েছে।
1: আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে মানে গার্হস্থ্য হিংসার ক্ষেত্রেও তো এখন অনেকটা পাল্টেছে,
0: সেটা অন্য আইন, সেটা প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, ওটা একটা আলাদা আইন, সেটা ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে ঠিক বলবো না আছে। তবে হ্যাঁ, ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের যেটা আগে 498 ছিল ওটা এখন 85-86 ধারা হয়েছে, এবং তাছাড়াও আপনার আরো কিছু প্রভিশনস রয়েছে আর কি, ধারাগুলো তো রয়েছে, যেরকম ধরুন ডাউরি ডেথের ক্ষেত্রে মানে পণ নিয়ে বিবাহের ক্ষেত্রে, কিংবা ক্রুয়েলটি যেটা 498 আগে ছিল, সবাই এটা 498 বলেই আর কি খুবই
1: ঠিক গার্হস্থ্য হিংসা যেটাকে বলি,
0: হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো সেগুলো ভারতীয় ন্যায় সংহিতাতে আগেও যেমনটা ছিল এখনো তেমনটাই আছে, এগুলোতে পরিবর্তন হয়নি।
1: আচ্ছা, এবার শ্রোতা বন্ধুরা যারা হঠাৎ করে খুন, তারপরে সংশোধন, তারপর হাজত, এই শব্দগুলো শুনে ভয় পেয়ে গেলেন, তাদের জানিয়ে রাখি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এই নিয়ে আলোচনা বটেই করছি, কিন্তু সেটা করছি আমাদের আইনি কথা অনুষ্ঠানে, এবং আজকে আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সাক্ষ্য অধিনিয়মের অনেকটা আমরা শুনে ন্যায় সংহিতাটা চলছে এবং নাগরিক সুরক্ষা সংহিতা নিয়ে এবার আলোচনা করব, কিন্তু তার আগে যেটা জানবো যে মহিলা, শিশু বা ধরুন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের আইনি সহায়তার ক্ষেত্রে কি কোনো বিশেষ প্রভিশনস আছে, কোন রকমের বাড়তি সুবিধে রয়েছে?
0: হ্যাঁ, বাড়তি সুবিধে কিছু রয়েছে, তবে আমি বলবো না যে আকাশ পাতাল তফাত, তবে হ্যাঁ আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে কিছু কিছু যেমন ধারা অ্যাড করা হয়েছে, যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে মূলত ধর্ষণের যারা ভুক্তভোগী, ধর্ষণের ভিকটিম, তাদের ক্ষেত্রে যেরকম তাদের বাড়িতে গিয়েই পুলিশকে শুধুমাত্র তাদের বয়ান রেকর্ড করতে হবে, তাদেরকে কখনো বাইরে ডেকে করা যাবে না, সেটা খুব পরিষ্কারভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় বলে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার বয়স্কদের ক্ষেত্রে কিছু জুরিসডিকশনের সুবিধা রয়েছে যে এইখানেই আপনি এফআইআর দায়ের করতে পারবেন, তবে হ্যাঁ এখন যবে থেকে জিরো এফআইআর চলে এসেছে তবে থেকে সেটা সবার ক্ষেত্রেই লাগু হয়েছে এবং সেটা কোনো অসুবিধা নেই, আপনি যেখানে হোক এখন এফআইআর করতে পারবেন। আর এছাড়া যেটা বলছিলাম যে যদি ইলেকট্রনিক এফআইআর, ই এফআইআর কেউ যদি করে, ইমেল করে করলো বা কিছুভাবে আর কি, যদি কোনো থানা কোনো পার্টিকুলার পোর্টাল তৈরি করে থাকে, যেটা মূলত করেনি এখনো থানারা, কাজে ইমেল করে যদি কেউ জানায় ধরুন, সেক্ষেত্রে কিন্তু 3 দিনের মধ্যে তাকে গিয়ে সই করতে হবে, সেগুলো বলতে পারেন বয়স্কদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে,
1: বা ধরুন যারা একটু দূরে আছেন তাদের পক্ষেও এসে করাটা
0: অনেকটা
1: সুবিধাজনক হয়ে যাচ্ছে। এবার আপনি বলছিলেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় এই যে পুলিশি

0: হেফাজত এবং গ্রেফতারের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, একটু যদি সেটা বিস্তারে বলেন।
1: খুব যে পরিবর্তন আনা হয়েছে এমনটা নয়, একটা জিনিস যেটা আমি বললাম কমিউনিটি সার্ভিস, ওটা অ্যাড করা হয়েছে অ্যাজ আ শাস্তি, শাস্তি হিসেবে অ্যাড করা হয়েছে। এছাড়া ধরুন গ্রেফতারের ক্ষেত্রে আগে যে আইন ছিল আমাদের ফৌজদারি আইন, যেখানে সিআরপিসি বলা হতো, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, সেখানে যেরকম বলা ছিল যে গ্রেফতারের পর প্রথম 15 দিনের মধ্যেই পুলিশি হেফাজত দেওয়া যেতে পারে।
0: আচ্ছা,
1: এখন কিন্তু যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এখানে নির্দিষ্ট ধরনের মামলার ক্ষেত্রে 15 দিনের পুলিশি হেফাজতটাকে 60 বা 90 দিনের বৃহত্তর সময়সীমার মধ্যে ভাগ করে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। কিছু অফেন্সের ক্ষেত্রে 60 দিন, কিছু অফেন্সের ক্ষেত্রে 90 দিন।
0: আচ্ছা,
1: ঠিক আছে, যেগুলো আরো বেশি কঠিন অফেন্স সেগুলোর ক্ষেত্রে 90 দিন।
0: আচ্ছা,
1: যাই হোক, এই 60 দিনের মধ্যে যেকোনো 15 দিন হতে পারে, আগে শুধু প্রথম 15 দিনই হতো, কিংবা এই যে 90 দিন কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে, তার মধ্যে 15 দিন
0: যেকোনো 15 দিন হতে পারে। আচ্ছা আচ্ছা,
1: সরকারের বক্তব্য হলো জটিল অপরাধ, সাইবার অপরাধ, এর সংগঠিত অপরাধের তদন্তে এই নমনীয়তাটা প্রয়োজন আর কি। অন্যদিকে মানে সমালোচকদের আবার একটা আশঙ্কা আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যে এর ফলে ব্যক্তি স্বাধীনতার উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
0: বটে,
1: তবে সংবিধানসম্মত যে সুরক্ষাগুলো অপরিবর্তিত রয়ে গেছে সেগুলো, মানে যেগুলো সংবিধানসম্মত যে সুরক্ষাগুলো ছিল আমাদের, প্রসিজিউরাল আইন যেটা সিআরপিসি ছিল, এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানে সেগুলো রয়ে গেছে। অর্থাৎ ধরুন গ্রেপ্তারের কারণ জানাতে হবে, আইনজীবীর সাহায্য পাওয়ার অধিকার থাকবে প্রত্যেকের, এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, এগুলো কিন্তু যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা, ভারতীয় ন্যায় সংহিতায় এই যে নতুন অপরাধগুলো সংযোজন হয়েছে, তার যে বিধানগুলো সেগুলো বিশেষ করে নারীদের ক্ষেত্রে যে অপরাধগুলো হচ্ছে সেক্ষেত্রে কিভাবে শক্তিশালী করা হয়েছে?
1: হ্যাঁ, তো সেক্ষেত্রে খুবই অল্প কিছু পরিবর্তন আনা হয়েছে ইন্ডিয়ান পিনাল কোড অথবা ভারতীয় দণ্ডবিধির থেকে। মূলত হচ্ছে ধারা 69, সেকশন 69, সেখানে বলা হয়েছে যে প্রতারণামূলক যে বিবাহ বা প্রতারণা করে যে আপনার ধরুন বলা যে আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম যে চাকরি পাবেন কিংবা প্রমোশন পাবেন, সেইগুলোর ক্ষেত্রে যদি কেউ শারীরিক সম্পর্ক গঠন করে, সৃষ্টি করে এর মাধ্যমে, এই প্রতারণা করে, সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা অফেন্স সংযোজন করা হয়েছে। ফলত এখন সেগুলো, আগে কি হতো, ধর্ষণের ক্ষেত্রেই লোকে যেত বলতো আদালতকে যেটা ধর্ষণ হয়েছে, আদালত অধিকাংশ ক্ষেত্রেই বলতো না ধর্ষণ নয়, কারণ তোমাদের মধ্যে মিউচুয়াল একটা সম্পর্ক
0: ছিল।
1: কিন্তু এখন সেটা হবে না, যদি এটা দেখানো যায় যে শুরু থেকেই এটাই ধারণা ছিল,
0: হ্যাঁ কিন্তু আমাকে ভুল বুঝিয়ে তারপর একটা শারীরিক সম্পর্কে আনা হয়েছে,
1: সেটা বিবাহের ক্ষেত্রে। আর চাকরির ক্ষেত্রে আপনার যদি কেউ এরকম একটা
0: লোভ দেখিয়ে যদি
1: প্রলোভন গুলো দেখানো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হবে। এছাড়াও আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের আইনে না ম্যারাইটাল রেপ যাকে আমরা বলি, বিবাহের মধ্যে যে ধর্ষণের, হ্যাঁ, বৈবাহিক ধর্ষণের কনসেপ্টটা আমাদের নেই ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে এটা একটা অফেন্স নয়। ইনফ্যাক্ট আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু এখনো মানে অধিকার হিসেবে না ভাবলেও এটাকে যতক্ষণ না আমরা সংশোধনের,
0: এবং এটা লোকলাজের একটা বড় ব্যাপার, মানে আমি সামাজিক দিক থেকেও বলছি, কোন মহিলা সচরাচর এই কথাটা সর্বসমক্ষে বলতে কুণ্ঠাবোধই করবেন,
1: একদম
0: তারা খুব খোলাখুলি আলোচনাতে স্বচ্ছন্দ্যবোধ করবেন না,
1: একদম। কিন্তু যদি কেউ স্বচ্ছন্দ্যবোধ করেন, সেক্ষেত্রেও তার কাছে কোনো উপায় নেই,
0: কারণ
1: প্রতিকার নেই, প্রতিকার নেই। এটা একটা আমি বলবো যে এটা উচিত ছিল সংযোজন করা, কিন্তু এটা সংযোজন করা হয়নি, তার কারণও আছে অনেক। কারণ অনেক তো 498 এর ক্ষেত্রে যেরকম ধরুন, আগে আমরা জানতাম যে এখন 85-86 হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতাতে, অনেক অজস্র মানে
0: অভিযোগ
1: করা হয়েছে। এখন যদি আপনি ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণকে সংযোজন করে দেন, সেক্ষেত্রে যদি হয় সেটা কিন্তু অনেক বেশি একটা কষ্টদায়ক, যার নামে করা হচ্ছে তার পক্ষে, সেগুলো ভেবেও করা হয়নি। কিন্তু এর মধ্যে কিছু কিছু এমন সিচুয়েশন তো হয় যেখানে সত্যিই এমনটা ঘটনা,
0: জেনুইন ঘটনা হয়।
1: হ্যাঁ, এমনও হয়েছে যে একটি মহিলা, সে হুইল চেয়ারে, তার উপর এমন পাশবিক অত্যাচার করা হয়েছে তার স্বামীর দ্বারা, তার ক্ষেত্রেও কিন্তু আদালত কিছু করতে পারেনি, কিন্তু আদালতের এখানে হাত পা বাঁধা, কারণ আদালত চাইলেও তো পানিশমেন্ট দিতে পারবে না, কারণ আমাদের এই আইনটা নেই। তবে এই ধর্ষণের আমাদের যে প্রভিশন আগেও ছিল, 375 ছিল আগে ইন্ডিয়ান পিনাল কোর্টে অর্থাৎ ভারতীয় দণ্ডবিধিতে, এখন আমাদের 63 অর্থাৎ 63 হয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে, এই যে ধারা, সেখানে আমাদের একটি এক্সেপশন করা আছে। এক্সেপশনে বলা আছে যে স্বামী যদি স্ত্রীর ওপর ধর্ষণ করে তাহলে সেটি অপরাধ নয় যদি না স্ত্রী 18 বছরের নিচে হয়। কাজেই যদি 18 বছরের নিচে স্ত্রী হয়, যেটা মূলত সম্ভব নয় আমাদের আইনি পরিকাঠামোতে, কিন্তু তাও তো এখনো হচ্ছে। ধরুন বাল্যবিবাহ,

0: সেক্ষেত্রে যদি 18 বছরের নিচে স্ত্রী হয় সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক ধর্ষণ ধর্ষণ হিসেবে গণ্য হবে। এই বয়সটা, বয়সসীমাটা আগে 15 বছর ছিল।
1: বেশ,
0: তারপর একটি মামলা হয় উচ্চ আদালতে, ইন্ডিপেন্ডেন্ট থট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017 সালে।
1: আচ্ছা,
0: এই মামলায় সুপ্রিম কোর্ট বলে দেয় যে না, আমরা এটা অ্যাড করব, 18 বছর করব 15 বছর থেকে। এবং তারপরে এই ভারতীয় ন্যায় সংহিতাতে সেটা করা হলো, শেষবধি 15টাকে 18 করা হলো। এটুকুই, 18 বছরের উপরে হলে কোনো সুরাহা নেই।
1: আচ্ছা শ্রোতা বন্ধুরা, দেখুন আমরা কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে জানি আলোচনা আমরা করলাম ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, তার কি কি প্রভিশনস আছে, তার কি কি সুযোগ সুবিধা আমরা নাগরিক হিসেবে পাচ্ছি তা নিয়ে। তাতে একটা জিনিস আমি অন্তত বুঝতে পারলাম, আমি জানি রেডিওর ওপার থেকে আপনারাও বুঝতে পেরেছেন, যে আইন যদি আমরা একটু জেনে রাখি তাহলে কিন্তু আমাদের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু 100-100 হয়, এবং সেটা আমাদের জেনে রাখা দরকারও। কারণ যদি আমরা বিপদে পড়ি তখন অন্যের মুখাপেক্ষী হওয়ার দরকার পড়বে না, খানিকটা হয়তো আমাদের এই জ্ঞানই আমাদের সেই মুহূর্তে সাহায্য করবে। যদিও অনেকগুলো বিষয় আজকে অধরা রয়ে গেল, তাই সেই অধরা জিনিসকে ধরবার জন্য আমরা অর্জিতা মুখোপাধ্যায়, আইনের অধ্যাপিকা, যিনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এত সবিস্তার আলোচনা করলেন, তাকে ধরে রাখছি এবং ধরে রাখছি আগামী পর্বের জন্য। সুতরাং এই নিয়ে যে পরবর্তী আলোচনাটা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ততক্ষণ আপনাদের ভালো থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে, আর অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী পর্বের। তাই টিউন ইন করতে ভুলবেন না আগামী বুধবার রাত 8:30 আইনি কথা অনুষ্ঠানে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ততক্ষণ অনেক ধন্যবাদ জানাই অর্জিতা মুখোপাধ্যায়কে, এবং ধন্যবাদ জানাই আপনাদের যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান শুনলেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।

শুনলেন আইনি কথা, উপস্থাপনায় তনয়া বিশ্বাস, প্রযোজনা দূরপাদে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, গিটারে রাগ ঝিনঝটি, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গিটারে রাগ ঝিনঝটি, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

শুনলেন গিটারে রাগ ঝিনঝটে। শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে আজকের প্রথম গানটি অনুরোধ করেছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই এবং রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস, বিপ্রন্নপাড়া, কামারশাল, হাওড়া থেকে। তাদের পছন্দের শিল্পী মান্না দে।

শুনছেন অনুরোধের আসর। মান্নাদের পর এবারের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। এই গানটি অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি এবং লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে।

অনুরোধের আসরে শুনছেন বিভিন্ন শিল্পীর গান। এবারের শিল্পী মান্না দে। গানটি অনুরোধ করেছেন তপতী সরকার এবং অজয় কুমার সরকার, পূর্ব বর্ধমান থেকে।

এবারে মুর্শিদাবাদ থেকে তপন দাস, অদিতি দাস, নয়ন দাস এবং অনু দাস, তাদের পছন্দের শিল্পী কিশোর কুমার, শুনছেন অনুরোধের আসর।

কিশোর কুমারের পর এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া হাওড়া থেকে লিখেছেন, গানটি অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রেমিকা খটিয়াল এবং বাদল খটিয়াল।

শুনছেন অনুরোধের আসর, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর। এবারে মান্নাদের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত এবং কল্পনা সামন্ত। পূর্ব মেদিনীপুর থেকে তারা এই গানটির অনুরোধ করেছেন।

মান্নাদের পর এবার ব্যান্ড চন্দ্রবিন্দু। পূর্ব বর্ধমান থেকে গানটি অনুরোধ করেছেন শ্রীমন্ত নাথ, অনিমা নাথ এবং হেমা নাথ।

শুনলেন অনুরোধের আসর, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। ছবির নাম আরশিনগর। প্রথম শিল্পী পার্বতী দাস বাউল।

শুনছেন ছায়াছবির গান, ছবির নাম আর শ্রীনগর, পার্বতী দাস বাবুলের পর এবার রূপঙ্কর বাগচী।

শুনছেন বাংলা ছায়াছবির গান, ছবির নাম আরশিনগর, এবারে শিল্পী সাখফাত মথুরা এবং অম্বরীশ।

গাইতে গাইতে সুফিরা সব দুহাত তুলে নাচে, তখন মন চলে যায় আল্লাহ মিয়ার কাছে। এটা ধুও, আমার সঙ্গে গাও, আও না।

শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

শুনলেন নজরুলগীতি, শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন পুরাতনী, শিল্পী দীপাবলী দত্ত।

শুনলেন পুরাতনী, শিল্পী দীপাবলি দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় লালন একাডেমি।

শুনলেন লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে বিহাগ রাগে খেয়াল, পরে মিশ্র কাফি ঠুমরে। শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল এবং ঠুমরে। প্রথমে বেহাগ রাগে খেয়াল, পরে মিশ্র কাফে ঠুমরে। শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: India has strongly condemned the demolition of the historic 125-year-old sacred Gurudwara, Sri Guru Singh Sabha Sahib in Farrukhabad, Pakistan, calling it highly deplorable and a targeted act of vandalism. In response to media queries regarding the reported demolition, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said, "The systemic targeting of religious minorities and their places of worship in Pakistan continues unabated. India has called upon Pakistan to expeditiously investigate this matter and bring the perpetrators of this act to justice." Government gave a one-year extension to Foreign Secretary Vikram Misri till 14th of July next year. The Appointments Committee of the Cabinet approved a one-year extension in service for Foreign Secretary Vikram Misri, who is a 1989 batch IFS officer. And in football, Harry Kane scored twice in last 15 minutes to rescue England with a 2-1 victory over the Democratic Republic of Congo in the round of 32 clash in Atlanta last night. With this win, England stomped into round of 16, where they will face co-host Mexico on 6th of July. Earlier, Mexico defeated Ecuador 2-0 in the round of 32 clash at the Mexico City Stadium to qualify for the round of 16 of the tournament. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন 2 জুলাই 2026 অর্থাৎ বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় শুনবেন সুভাষিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05। আজকের চাষবাস শুনবেন কথিকা 6:30। বিষয় আন্তর্জাতিক ফল দিবস, এরপর বন মহোৎসব সপ্তাহ ও কৃষি দিবস, এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। আপনার স্বাস্থ্য 6:40 শুনবেন কথিকা এই সময় শিশুর উপযুক্ত আহার, এ বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। প্রাত্যহিকী 6:45, উপস্থাপনায় বিদিশা রায় এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45, শিল্পী সর্বাণী রায়। জানো অজানা সকাল 8টায় শুনবেন কথিকা বন মহোৎসব, এদিন দ্বিতীয় পর্ব বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল। নজরুলগীতি 8:05, শিল্পী পুতুল দত্ত। উত্তরণ 8:20, বিশেষভাবে সক্ষম মামুনি জানা পাত্রর সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, এদিন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী বিদিশা সাধু। গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9টায়। জেলার চিঠি 9:25, গানে গানের পরবর্তী অংশ 9:30। 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং সৌরভ দেবনাথ। বেলা 12টায় দিলজোবা, শিল্পী অরূপ কুমার সেন। 12:15 লোকগীতি, শিল্পী পৌলমি দত্ত। গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান 12:33, বিষয় খেলাধুলা রাঙ্গিনায় গ্রাম। আলোচনায় অংশগ্রহণ করেছেন বুলটিয়ার উজ্জ্বল ঘোষ এবং ডক্টর শুভ্রাংশু রায়। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত 1টায়। মহিলা মহল 1:45, শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সোমা সাহা। 2:30, বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই বিষয়ে বাইরে ঘুরে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30, দ্বাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ে সুরি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন রায়, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সন্ধে 6:05

সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি, শিল্পী জবা রানী মান্ডি সঙ্গে সহশিল্পী বৃন্দ। সাঁওতালি অনুষ্ঠান 6:15 শুনবেন কথিকা, ভান মহোৎসবের তাৎপর্য এ বিষয়ে বলবেন অধ্যাপক নলিন মান্ডি। এরপর সাঁওতালি লোকগীতি পরিবেশন করবেন হাবুল মান্ডি ও সহশিল্পী বৃন্দ, সঙ্গে লক্ষণ টুডু ও সহশিল্পী বৃন্দ। কৃষি কথার আসর 6:38 শুনবেন বিকশিত পথে ভারত। এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। রামায়ণ গান 7:10 শিল্পী সুবল চন্দ্র দাস সঙ্গে সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, রচনা অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:00 শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 বাংলা নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি শিল্পী মধুরিমা শীল। দিলরুবা 10:45 শিল্পী অরূপ কুমার সেন। 11:00 শুনবেন ভজন শিল্পী পুতুল দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিত মিশ্র, পরে তবলা শিল্পী তন্ময় বোস। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সর্বাণী রায় 6:25, রামচরিত মানস 6:35, এদিন পর্ব 159, 6:45 শুনবেন ভজন শিল্পী পাপিয়া ঘোষ। যুববাণীর অনুষ্ঠান 7:10 সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, রজনীকান্তের গান 8:30 শিল্পী কুমকুম ভট্টাচার্য। দিলরুবা 8:50 বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া শেরিন। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসলিয়া বন্দ্যোপাধ্যায়। বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সিসলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বিদিশা সাধু। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:10 শুনবেন আধুনিক গান শিল্পী মধুরিমা শীল। উর্বশী 5:20, উপস্থাপনায় রৌশন মুরারকা। হিন্দি কথিকা 6:10, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুলগুলশন, উপস্থাপনায় ভারতী দত্ত। লোকগীতি 7:10 শিল্পী পৌলমী দত্ত। দর্পণ 7:30 শিল্পী, উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান 8:15 স্পটলাইট, তার বাংলা রূপান্তর 8:30। সমাচার সন্ধ্যা 8:45, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের হিন্দি ও ইংরেজি ধারাভাষ্য শুনবেন সঙ্গে। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন 2 জুলাই 2026 অর্থাৎ বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলে খারাপ আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার এবং তা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 3রা জুলাই থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 23 সেকেন্ড। জয় হিন্দ।